0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওই দেখো না শীতের রোদে দিনের স্বপ্ন বোনা, সেগুন বনে সবুজ মেশা সোনা, সজনে গাছে লাগলো ফুলের রেশ, হিমঝুরি হই মন্তিপালা হয়েছে নিঃশেষ, বেগনি ছায়ায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা, ঘোর রহস্যে ঢাকা ফলসা গাছের ঝরা পাতা, গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে গরুর গাড়ি, মিঠু পথের তলে উড়তি ধুলোয় দিঘির আঁচল ধূসর করে চলে, নিরবতার বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাঁশি ভৈরবী সুর আনে, কাজ ভোলা এই দিন নীল আকাশে পাখির মতন নিঃসীমে হয় লীন, এরই মধ্যে আছি আমি সভূতে এই দামি, কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা, জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। কবিগুরুর রচনা থেকে যখনই পাঠ করি, তা গদ্য হোক পদ্য হোক কাব্যনাট্য হোক, সবকিছু থেকে আমরা যেন জীবনে কিছু না কিছু আহরণ করি, সেখান থেকে যা পাই তাই আমাদের সারা জীবনের পাথেয়। আজকের ভোরটা শুরু হয়েছে আমার আপনার কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে অবগাহন করে, আর সে সকল বিখ্যাত শিল্পীদের কণ্ঠের সুললিত সঙ্গীতে। চলুন এবারে আরও তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি। প্রথম রবীন্দ্রসঙ্গীতটি সম্ভবত শিশু শিল্পীদের কণ্ঠে, তারপরটি রাখি সরকার এবং পীযূষ কান্তি সরকারের কণ্ঠে। শুনছেন আনন্দধ্বনি 107 FM রেইনবয়।

ওই যে আমার কুয়োতলার কাছে সামান্যই আমের গাছে, কখনো বা রৌদ্র খেলার কপু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা। সাধারণই অরণ্যানীর সবুজ আবরণে, মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে, গভীর মাটির তলে শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে, আছি আছি এই যে আত্মি আছি, পুষ্পোচ্ছ্বাসের ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি দিকে দিগন্তরে, চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে, এমনি করি মাঝে মাঝে সোনার কাঠি আনে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে, অলস মনের শিয়রেতে কিসে অন্তর্জামি, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্যই আমি, যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা, সেসব নিমেষ রয় কি না রয় কোনোখানে, কেউ তাহাদের জানে বা নাই বা জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী, অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি তারার মাল্য পড়ি। আমি কবিতার থেকে পাঠ করলাম আজ বিবিধ প্রথিত যশা শিল্পীর কণ্ঠে শুনেছি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানে আজ প্রায় একটা ঘন্টা সময় অতিবাহিত করলাম। কবিগুরুর গান, সুর, তার সৃষ্টির মধ্যে দিয়ে অবগাহন করি যখন, তখনই মনে হয় তিনি, হ্যাঁ তিনি আমাদের জীবনের সকল কথা, সকল প্রাণের কথা, সকল মনের কথা যেন জেনে অনেক আগেই লিখে গেছেন, বলে গেছেন, বুঝে গেছেন, তাই তো তিনি বিশ্বকবি। আজ বহুদিন পরে, বহুদিন পরে, বহু ভোর পরে ফিরে এসেছিলাম আনন্দধ্বনি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান শুধুমাত্র একটা কিছুক্ষণের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত রয়েছে আমার আবেগ, আমার বহুদিনের স্মৃতি, আমার 11 বছরের যে উপস্থাপনা করছি তার স্মৃতি, আর তার মধ্যেই আপনাদের যে ভালোবাসা তাতে আমি আপ্লুত। আজকে কবিগুরুর কবিতা থেকে পাঠ করলাম, পরের দিন ইচ্ছা আছে তার ছোট গল্প থেকে কিছু অংশ তুলে ধরব, আর তার সঙ্গে থাকবে প্রথিত যশা শিল্পীদের গান। বন্ধুরা, আপনারা আজকের ভোরে তাঁর সৃষ্টি থেকে আশা করি অনেক কিছু আহরণ করলেন, আহরণ করলেন সারাদিনের পাথেও, সারাদিনের চলার আনন্দ। আজ ভোরে আমি পেলাম কিছু অসামান্য মুহূর্ত, যে মুহূর্তের ব্যাখ্যা শুধুমাত্র আমার কাছেই আছে। এবারে আস্তে আস্তে আমি বিদায় নেব, কিন্তু কানে থাকবে 107 FM রেনবো। আরও আরও অনেক অনেক অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আজকের সারাদিন। আজকে সারাদিনটা আপনাদের খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, আনন্দে কাটুক, ভালো থাকবেন, মধু ভালো রাখবেন সকলকে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 57 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সতর্কতা অনুযায়ী পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জানানো হচ্ছে, 15 জুলাই 2026 থেকে 18 জুলাই 2026 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মাঝে মাঝে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তাই 15 জুলাই 2026 থেকে 18 জুলাই 2026 পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের বর্ণনা করছেন মহাকবি কালিদাস তাঁর রঘুবংশে। ক্বচিত প্রভালে পিভীরেন্দ্রনীলৈর্মুখতাময়ী জ্যেষ্ঠিরিবানুবিদ্ধা।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে আজ গিটারে আহির লালিত ও ভৈরবী শুনলেন পরিবেশনায় পণ্ডিত অনুপ দাস।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন মন্ত্রিসভার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। আজ প্রভু জগন্নাথদেবের রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গে করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গত রাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান।
2: সেমিকন 2.0, 1,27,500 কোটি রুপে কা সেমিকন 2.0 আজ মানে প্রধানমন্ত্রী জি নে অপ্রুভ কিয়া। সেমিকন 2.0 মে 6 পিলার্স হ্যায়। পিলার 1 হ্যায় ডিজাইন অফ চিপস, সেকেন্ড বড়া

0: হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে 14,400 কোটি টাকারও বেশি ব্যয় তৈরি উত্তরপ্রদেশের 19 নম্বর জাতীয় মহাসড়ক এবং বারাণসীর রিং রোডের মধ্যে 46 কিলোমিটার বেশি দীর্ঘ 6 লেনের একটি গ্রিনফিল্ড এলিভেটেড করিডর নির্মাণের মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা ওড়িশার পারাদ্বীপ হরিদাসপুর অঞ্চলের ডাবল লাইন এবং ঝাড়খণ্ডের রাজখাত সোয়ান ডাঙ্গোয়াপসে চতুর্থ লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে 3,907 কোটি টাকা। 2031 সালের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ইউরিয়া 2026 বিষয়ক জাতীয় বিনিয়োগ নীতি NIPU 2026-এর অনুমোদন দিয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হল দেশে গ্যাসভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইউরিয়া ক্ষেত্রে নতুন বিনিয়োগকে উৎসাহিত করা।
1: नए यूरिया के मैन्युफैक्चरिंग के प्लांट्स लगेंगे। ईच वन ऑफ देम वुड बी प्रोड्यूसिंग अबाउट 12.7 लाख मेट्रिक टन्स। 1 करोड़ मेट्रिक टन्स के प्रोडक्शन की तरफ हम जाएंगे। पिछले एक दशक में 6 नए प्लांट ऐड किए गए। 6 नए प्लांट ऐड करने से बहुत हमारा इंपोर्ट का डिपेंडेंस कम हुआ है, आत्मनिर्भर भारत हुआ है। और ये 8 और प्लांट ऐड करने से जितनी भी भारत की रिक्वायरमेंट है यूरिया की वो देश में ही बनेगी।
0: ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করেছে আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্র গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো, চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাচ্ছেন। হরিয়ানায় জিন্দ রেল স্টেশনে জিন্দ সেনাপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রা সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকা 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 19শে অক্টোবর। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে। ভারতে বর্তমান 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেশারাইজ হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর এবং লাইট ওয়াটার রিয়্যাক্টর। প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত

0: অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারত দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদিনের আলোচনার পর সংঘাত কমাতে সহমত হয়েছে লেবানন ও ইসরায়েল। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে দক্ষিণ লেবাননে পাইলট জোন তৈরিতে রাজি হয়েছে ইসরায়েল। ঠিক হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে অঞ্চলটির দায়িত্ব তুলে নেওয়া হবে লেবাননের সেনার হাতে। বিবাদমান এই দুদেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে লেবানন বা ইসরায়েলের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশের 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশের রসের পাশাপাশি গুপ্তিপাড়ার রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতা রথযাত্রাও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতা এলবার্টোটি ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতকাল ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে এদিনের ঊর্ধ্বশ্বাস ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান এন্ডো ফার্নান্ডেজ। ম্যাচে 90 মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লয়টারো মার্টিনেজ। আগামী রবিবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলেও পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন তরু দত্তর জীবন কথা। ১৮৭৬ সালের ডিসেম্বর মাস, বিছানায় শুয়ে একজন শীর্ণকায় মহিলা। মেডিকেল কলেজ থেকে ডাক্তার স্মিথ এলেন চিকিৎসা করতে। ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না তাকে। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়ল ডাক্তারের, যেখানে কমলা রঙের মলাটে ছাপা একটা বই ছিল, আশিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস। চোখ আটকে গেল ডাক্তারের। নাম শুনেছেন অনেক বইটার, কিন্তু এই মৃত্যুপথযাত্রী মহিলার কাছে কেন বইটা? তবে ডাক্তারের অবাক হওয়ার শেষ কিন্তু সেখানে ছিল না। দেখলেন বইটার লেখিকা তরু দত্ত, সেই অসুস্থ শীর্ণকায় মহিলা। বিস্ময় আর উদ্বেগের মিশ্রণে ডাক্তার স্মিথ চিকিৎসা করলেও বাঁচাতে পারেননি সেই মহিষী মহিলাকে। চিরদিন সে আক্ষেপ সঙ্গী ছিল তার। বহু স্রোত এসে মিশে তৈরি করে জীবন নদী। তরু দত্তের জীবনও বিভিন্ন সময় বিভিন্ন স্রোতে বয়ে গেছে। তিনি জন্মসূত্রে বাঙালি, শিক্ষায় ইংরেজ, অন্তরে ফরাসি, ধর্মে খ্রিস্টান, ঐতিহ্যে হিন্দু। মাত্র 18 বছর বয়সে তিনি ফরাসি কবিদের সঙ্গে ভারতবর্ষের পরিচয় ঘটিয়েছেন। তিনি ইংরেজিতে কবি, ফরাসিতে গদ্য লেখক। তরু দত্তের জন্ম

0: 1856-তে। সেই সময় নারী প্রগতি অনেকটা অধরা স্বপ্নের মতো, মেয়েদের শিক্ষা দীক্ষা সে আবার কি বস্তু, এই চিন্তাভাবনায় আক্রান্ত ছিল তখনকার সমাজ। কিন্তু শিক্ষা সাহিত্য বোধহয় তার সঠিক পূজারীকে ঠিক খুঁজে নেয়। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এক অর্থে নবজাগরণ ঘটিয়েছিলেন তরু দত্ত। সাহিত্য যে মানুষের চিন্তাভাবনাকে কতটা পরিপূর্ণতা দেয় তার উদাহরণ ছিলেন তিনি। মাত্র 21 বছরের ছোট্ট জীবনে সাহিত্যের আসরে নিজের অধিষ্ঠান প্রমাণ করেছিলেন। তরু দত্তের বিখ্যাত কবিতার বই এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান ভারতে ইংরেজি ভাষায় লেখা কবিতার ইতিহাসে একটি দিগন্ত নিয়ে আসে। তার রচনা প্রথম সাড়া ফেলে দেয় যে বইয়ের মাধ্যমে, তা হল আ শিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, প্রায় 100 ফরাসি কবির নির্বাচিত কবিতার ইংরেজি অনুবাদ আছে তাতে। 1876 সালে বইটি প্রথম প্রকাশিত হয় কলকাতায় ভবানীপুরে সাপ্তাহিক সংবাদ প্রেসে, 1878-এ দ্বিতীয় প্রকাশ তাও কলকাতায়, পরে তৃতীয় সংস্করণ বের হয় ইংল্যান্ডের এক প্রকাশন সংস্থার আনুকূল্যে। ভারতের ইতিহাসের এমন একটা পর্বে তরু দত্তের জন্ম হয় যখন দেশের মানুষ মেনে নিয়েছেন যে শিক্ষিত মাত্রেরই ইংরেজি শেখা উচিত। কিন্তু সাহিত্যপ্রেমী এই মানুষটি বুঝতেন প্রত্যেক ভাষার সাহিত্যেই তার ঐশ্বর্য আছে, তাই ইংরেজি আর ফরাসি চর্চার সঙ্গে সঙ্গে তিনি সংস্কৃত শিখতেও শুরু করেছিলেন। তরু দত্তের বাবা গোবিন্দচন্দ্র ছোটবেলা থেকেই তার মেয়েকে দিয়েছিলেন চারিত্রিক দৃঢ়তার শিক্ষা। তরু দত্তের দাদার অকাল মৃত্যুর পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তার বাবা। 1869 সালে ইউরোপে যান দত্ত পরিবার। ফ্রান্সের নিসে কাটান দীর্ঘদিন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ফরাসি সাহিত্যের মাধুর্য আকৃষ্ট করেছিল তরু দত্তকে, তাই ফরাসি কবিতার ইংরেজি অনুবাদ করে তাকে বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার চিন্তাভাবনার গভীরতা তাকে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল জ্যোতিষ্কের অবস্থানে রেখেছে। তিনি মনে করতেন জীবনের সত্যি খোঁজা যায় সাহিত্যে, উপন্যাসে। তার স্মৃতিশক্তি ভীষণ প্রখর ছিল, নিজের করা অনুবাদ লাইনের পর লাইন মুখস্থ বলে যেতে পারতেন। সাহিত্য আর জীবনকে নিজের অনুভব শক্তি দিয়ে নিজের মধ্যে লালন করেছেন তরু দত্ত।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন তরু দত্তর জীবন কথা।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপ।

প্রতাপী। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
3: খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ পশ্চিমবঙ্গের কৃষিকে একটা অন্য মাত্রা এনে দিতে পারে। খরিফ খন্দ মানে আমরা সবাই জানি যে বর্ষাকালীন চাষ। ফসল বৈচিত্র্যকরণ মানে একটা ফসলের পরিবর্তে অনেকগুলো ফসলের চাষ, যেগুলো করা যেতে পারে খরিফ খন্দে। ফসল বৈচিত্র্যকরণের মূল উদ্দেশ্য যেটা, সেটা এক নম্বর যেমন রয়েছে, সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দু নম্বর, যে সমস্ত জায়গায়, কারণ খরিফ খন্দে বলতেই চাষী ভাইদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে ধান চাষ। ধান চাষের বদলে কিন্তু অন্যান্য অনেক ফসল রয়েছে যেগুলো কিন্তু অনেক অর্থনৈতিকভাবে চাষিকে সচ্ছলতা এনে দিতে পারে। যেমন ধরুন খরিফ খন্দে ডাল শস্যের মধ্যে অড়হর, কলাই এবং মুগ, তৈলবীজের মধ্যে সয়াবিন এবং হচ্ছে আমাদের ভাদুই তিল, এছাড়াও আরও কিছু ফসল রয়েছে যেটা হচ্ছে বাদাম, ভুট্টা, এই সমস্ত ফসলের চাষ কিন্তু খরিফ খন্দে আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কোথায় চাষ করব। এখন যদি আমি বলি নদিয়া জেলা বা মুর্শিদাবাদ জেলাতে, যেখানে ধানের ফলন খুব বেশি, একটু নিচু জমি, সেখানে তো এগুলো চাষ করা যাবে না। তাহলে এর একটা জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের একটা অংশ, পশ্চিম বর্ধমানের একটা অংশ, যেই এলাকার যে উঁচু জমি, সেখানেও কিন্তু চাষি ভাইরা ধান চাষ করে থাকেন অথচ ফলন ঠিকমতো পান না। তো এই জমিগুলোতে কিন্তু এই ফসলগুলো যদি লাগায় তাহলে কিন্তু একটা দিগন্ত খুলে যেতে পারে। কারণ উঁচু জমিগুলোতে সাধারণভাবে আমরা কি দেখি, যে এই উঁচু জমিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ধান কোনো মতে চাষি ভাইরা লাগিয়ে ফেলেন, তারপরে জলের টান পড়তে শুরু করে। যে বছর বৃষ্টি হলো সেখানে অল্প স্বল্প ফলন পেয়ে যায়, কিন্তু যে বছর বৃষ্টি হলো না সেখানে দেখা গেল ফলন খুব কম হলো। একটা 10 কাঠা জমিতে হয়তো দেখা গেল 50 কেজি কি 60 কেজি ধান পেলেন, চাষিরা কিন্তু অতি খুশি যে কিছু তো পাওয়া গেল, কিন্তু না, এই মানুষ

0: কথাটা আমাদের বদলে ফেলতে হবে। আমাদের ফসল বৈচিত্র্যকরণে ওই জমিতে দেখে নিতে হবে যে কি কি ফসলের চাষ ওখানে করা যেতে পারে। তো সেই ফসলগুলোর মধ্যে আমরা যদি করতে পারি, যেমন ধরুন আমি বলছিলাম অড়হর, কলাই, মুগ, বাদাম, সয়াবিন বা ভুট্টা বা ধরুন ভাদুই তিল যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ওই ধানের থেকে অনেক বেশি লাভ কিন্তু চাষিরা ঘরে তুলতে পারে। তো এই বিষয়টাতে যেটা সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এই যে ফসল বৈচিত্র্যকরণের ক্ষেত্রে শুধুমাত্র ফসলের বৈচিত্র্যকরণ নয়, জাতেরও বৈচিত্র্যকরণ করতে হবে পরবর্তী মরশুমের জন্য। তো এই জাতের বৈচিত্র্যকরণটা কি না, জাতের বৈচিত্র্যকরণটা হচ্ছে গিয়ে ওই মরশুমে কোন জাতটা উপযোগী। একই ফসলের সব জাত কিন্তু সব মরশুমের জন্য উপযোগী নয়। যেমন ধরুন বাদাম খরিফ মরশুমে একটা জাত হতে পারে, আবার হচ্ছে গরমের সময় গ্রীষ্মকালে একটা বাদামের চাষ হতে পারে, কলাইয়ের ক্ষেত্রে মুগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে জাত আমাকে দেখতে হবে যে কোন জাতটা ওই খরিফ মরশুমের জন্য উপযোগী, এবং সেই জাতের বৈচিত্র্যকরণ কিন্তু আমাকে করতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ঠিকঠাক যদি জাতের বৈচিত্র্যকরণ করতে পারি ধানের ক্ষেত্রেও, তাহলে পরবর্তীকালে রবি মরশুমের ক্ষেত্রে জমিটা কিন্তু অনেক আগে খালি হয়ে যাবে, এবং রবি মরশুমে আমরা ঠিক সময়ে ঠিক জাতের চাষ করতে পারবো, যাতে চাষি কিন্তু আরো বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। কাজেই খরিফ মরশুমে যে ফসল বৈচিত্র্যকরণের কথা আমরা বলছি, এটা শুধুমাত্র খরিফ মরশুমে নয়, এটা সারা বছর একটা প্রোগ্রামের, একটা পরিকল্পনার একটা অঙ্গ। তো এই পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে বীজ আমাকে ঠিকঠাক জোগাড় করতে হবে, পুষ্ট বীজ, সঠিক বীজ আমাকে জোগাড় করতে হবে, সুস্থ সবল বীজ। মানে হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকতে হবে, মানে জেনেটিক্যালি এটা পিওর হতে হবে, এর মধ্যে কোনো রোগ পোকার কোনো জীবাণু থাকলে বা ডিম থাকলে চলবে না, এর মধ্যে কোনো আগাছা সিড থাকলে চলবে না, এবং এটা কিন্তু ভায়াবেল হতে হবে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এইরকম ভালো বীজ আমাকে জোগাড় করতে হবে। এবং ভালো বীজ আমরা কোথায় পেতে পারি না, ভালো বীজ প্রথমে জাতটাকে আপনি নির্বাচন করুন। বীজের জন্য আপনি বিভিন্ন ধরনের দুটো যে ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কৃষি বিভাগের যে ফার্ম রয়েছে, যে বিভিন্ন খামারগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কৃষি দপ্তর রয়েছে ব্লক লেভেল থেকে, সাব ডিভিশন লেভেল থেকে, মহকুমা থেকে, জেলা পর্যায়ে কৃষি দপ্তরে সমস্ত কিছু রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সোজা কথা গিয়ে যে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে, এবং এই যে খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণের মাধ্যমে আমাদের যেটা করতে হবে, সে আমাদের ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে।
1: এতক্ষণ শুনলেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। স্টুডিওর ঘড়ি বলছে ভারতীয় সময় এখন 7:10। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের বাকি যে অনুষ্ঠান আছে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার। ৭:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য ওরছা মধ্যপ্রদেশ, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, বিষয় অঞ্জনা ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, 8:45 যুব মনে গানে গানে যুববাণীর অনুষ্ঠান, আজ শুনবেন 230 পর্ব, অনুষ্ঠানটির সম্পাদনায় ঋতব্রত দে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরবী রাগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র, 9:30 মনের মতো গান উপস্থাপনায় থাকবেন পুনম বাগ, 10:30 রামধনু এই অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি শুনবেন সুনীতা বিশ্বাসের কণ্ঠে, এরপরে গিটার পরিবেশনায় বাবলু নন্দী মোদক, বেলা 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় পুনম বাগ, 11:15 রজনীকান্তের গান অনুষ্ঠানটির নিবেদনে সুরশিক্ষা শিল্পীবৃন্দ, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক হে মুগ্ধ জননী রচনা কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা নির্মল গুহ।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, সাহিত্য বাসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। 6:20 ক্ষেতখামারের কথা, লাভজনকভাবে প্রাণী পালন, এ বিষয়ে ডক্টর অরুণাশিস গোস্বামী ও সুকান্ত বিশ্বাসের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়। 6:50 নিয়মিত অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বিষয়, আপনার শিশুর ওজন ঠিক আছে তো, এ বিষয়ে বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। 7:00 গানের সুরে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গাওতি রাগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায় ও হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এ ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্নিতা প্রামাণিক ঘোষ।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রী শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য মধ্যপ্রদেশের রাজকীয় শহর ওরছা। মধ্যপ্রদেশ ভারতের হৃদয়স্থল। এখানে যেমন দেখতে পাওয়া যায় পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ, তেমনটাই দেখতে পাওয়া যায় বেশ কিছু রাজবংশের জাঁকজমকপূর্ণ সংস্কৃতির উদাহরণ। তবে মধ্যপ্রদেশ এক বিশাল রাজ্য, আমরা আপনাদের এই অনুষ্ঠানের মারফতই নিয়ে গেছি এর অনেকগুলো জায়গায়। আজ নিয়ে যাব ওরছায়। না, তবে একলা যাব না, আপনাদের নিয়েই যাব। ওরছা খুব চেনা নাম যে তা নয়, যদিও আবার খুব অচেনাও নয়। এখানে বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে ভুলভুলাইয়া থ্রি অন্যতম। হলিউডের কিছু ছবির শুটিংও হয়েছে, যদিও বেড়াতে যাবার জন্য এটা একেবারেই কোনো বিশেষ কারণ নয়, একেবারেই বলার জন্য বলা। এবারে জানাই ওরছা যাবার সেরা সময়। সেই সেরা সময় কিন্তু অক্টোবর থেকে মার্চ, তবে অগস্ট থেকে মার্চও ধরতে পারেন। অন্যান্য সময়, মানে গ্রীষ্ম এবং বেশ অতি বর্ষায় বেড়াতে যাবার কথা মোটেই বলবো না। যাবেন কিভাবে? ওরছার দূরত্ব ঝাঁসি থেকে মাত্র 18 কিলোমিটার, তাই মধ্যপ্রদেশের ঝাঁসি অবধি গিয়ে সড়ক পথে যেতে পারেন। এছাড়াও ওরছার নিকটতম বিমানবন্দর হল গোয়া।

লিয়ার, সেখান থেকেও সড়ক পথে ওরছা যেতে পারেন। ওরছা নামের অর্থ একটি লুকোনো রত্ন, তার নাম সার্থক। ওই যে আগেই বললাম, খুব চেনা নাম নয়, তবে যদি যান চোখ ফেরাতে পারবেন না। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী শহরের তকমাও দিয়েছে। ওরছার ইতিহাস স্থানীয় বুন্দেলা শাসকদের সঙ্গে জড়িত। এর একটি ঘটনাবহুল ইতিহাস রয়েছে। রাজা রুদ্রপ্রতাপ 1531 সালে বুন্দেলদের রাজধানী ওরছায় স্থানান্তরিত করেন। মুঘলদের সঙ্গে বুন্দেলাদের এই সম্পর্ক তাদের জন্য বহু সমস্যার সৃষ্টি করেছিল। 1605 থেকে 1727 এই দীর্ঘ সময় পর্যন্ত ওরছার শাসক বীর সিং দেও 1602 সালে মহান মুঘল সম্রাট আকবরের সঙ্গে গুরুতর সমস্যায় পড়েন, যখন তিনি তার পুত্র যুবরাজ জাহাঙ্গীরের সাথে যুক্ত হন। মুঘল বাহিনী বুন্দেলদের রাজ্যকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। তবে আকবরের মৃত্যুর পরে জাহাঙ্গীর যখন সম্রাট হন, তখন পরিস্থিতির পরিবর্তন ঘটে। পরবর্তী 22 বছর বীর সিং দেওয়ের মুঘলদের সাথে সুসম্পর্ক ছিল। আবার 1727 সালে শাহজাহান মুঘল সম্রাট হলে বীর সিং মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তবে না, ইতিহাসের ক্লাস তো এটা নয়, এটা বেড়ানোর ঠিকানা। ইতিহাস বলা শুধু একটু প্রেক্ষাপট জানিয়ে রাখবার জন্য। ওরছায় দেখতে পাবেন ভীষণ সুন্দর সব প্রাসাদ। এর মধ্যে প্রধান আকর্ষণ হল ওরছা দুর্গ কমপ্লেক্স, যা বেতোয়া নদীর ওপরে একটি দ্বীপে অবস্থিত এবং এর ভেতরে দেখার মতো আরও বেশ কয়েকটি প্রাসাদ রয়েছে। প্রথমেই নাম করতে হয় জাহাঙ্গীর মহলের। এই জাহাঙ্গীরের নামে মহলটি বলার জন্যই আগের এত ইতিহাস জানানো। বুন্দেলা অঞ্চলের ওপরে নিয়ন্ত্রণ করার জন্য 1598 সালে এই প্রাসাদটি ভারতভূষণ বুন্দেলার বীর সিং দেবকে পরাজিত করে তৈরি করেছিলেন। এই প্রাসাদটি মুঘল স্থাপত্যের একটি অপূর্ব উদাহরণ। এই প্রাসাদের গম্বুজগুলো নির্মিত মধ্য এশিয়ার বিখ্যাত তৈমুর বা তিমুর সাম্রাজ্যের রীতি অনুযায়ী, যাতে প্রধানত দেখা যায় ইটের ব্যবহার এবং প্রচুর জমকালো কারুকার্য। এখানে দেখবার মতো রাম রাজা মন্দিরটি, এটি অবশ্যই দর্শনীয়। এই মন্দিরের পেছনে আবার একটি কাহিনীও আছে। এই ব্যাপারে আমরা কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ। আমাদের প্রায় প্রতিটি স্থানের সঙ্গে জড়িয়ে আছে প্রচুর লোককাহিনী, যা আসলে ভারতীয় জীবন দর্শনের আধ্যাত্মিক ভাবনা ও পৌরাণিক ইতিহাসের সঙ্গেই জুড়ে আছে। কাহিনীটি একটু ছোট করে বলি। কিংবদন্তি অনুসারে তৎকালীন শাসক মধুকর শাহের স্বপ্নে ভগবান রাম আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীকালে শাসক ভগবান রামের একটি মূর্তি এনে মন্দিরে স্থাপন করার আগে মূর্তিটি তার বর্তমান স্থাপনের আগে অন্য জায়গায় রেখেছিলেন, কিন্তু স্থাপনের সময় এলে দেখা গেল মূর্তিটি তার বর্তমান স্থান থেকে সরতে নারাজ। রাজার তখন মনে পড়ল যে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মূর্তিটি যেখানে প্রথম স্থাপন করা হবে সেখানেই থাকবে। এবার তবে উপায় সেই পুরনো প্রচলিত প্রবাদ, তৃষ্ণার্ত যদি জলের কাছে না পৌঁছায় তবে জলই পৌঁছবে তৃষ্ণার্তের কাছে। এক্ষেত্রেও তাই হল, মূর্তিকে যখন সরানো গেল না, তখন তার জায়গাতেই মন্দিরকে নিয়ে আসা হলো। এইভাবেই প্রাসাদটি মন্দিরে পরিণত হলো এবং এখানে ভগবান রামকে রাজা রূপে পুজো করা হয়। এখানে আছে অপূর্ব সুন্দর চতুর্ভুজ মন্দির। 875 খ্রিস্টাব্দে গুর্জর এবং প্রতিহার রাজবংশের শাসনকালে নির্মিত এই বিখ্যাত মন্দিরটি ভগবান বিষ্ণুকে সমর্পিত। ভগবান বিষ্ণুকে চতুর্ভুজ নামেই উল্লেখ করা হয়, আমরা জানি। এই মন্দিরের স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং এতে একটি পঞ্চরত্ন শিখরযুক্ত গর্ভগৃহ আছে, যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষিত করে। পর্যটকদের কাছে খুব প্রিয় হল বেতোয়া নদীর তীরে অবস্থিত ছত্রিশ। এই ছত্রিশ আসলে মহারাজাদের রাজকীয় সমাধি। ছত্রিশের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে দেখা যায় নদীর অপর পাড়ের একটি সরু সেতু থেকে, যেখান থেকে আপনি দেখতে পাবেন নদীতে এই সমাধির প্রতিবিম্ব। এই সমাধির যে গম্বুজ, তাতে এত চমৎকার চিত্রকর্ম করা, যা ছত্রিশের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে এবং যা বছরের পর বছর পর্যটকদের
আকর্ষণ।

করে আসছে। এখানকার আরও একটি আকর্ষণ লক্ষ্মীনারায়ণ মন্দির। এর স্থাপত্য শৈলীতেও দুর্গ ও মন্দিরের কাঠামোর এক অপূর্ব সংমিশ্রণ দেখতে পাবেন, যা এটিকে অনন্য করে তুলেছে। মন্দিরটিতে রয়েছে চমৎকার সব ম্যুরাল, যেগুলিতে পৌরাণিক এবং আধ্যাত্মিক বিষয় তো আছেই, এছাড়াও আছে বেশ কিছু ধর্মনিরপেক্ষ বিষয়বস্তু, যা শিল্পপ্রেমীদের জন্য পরম আনন্দের বিষয়। এছাড়াও আছে মহান স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের স্মরণে নির্মিত শহীদ স্মারক। ওর ছায়া দেখার মতো অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে সিদ্ধ বাবা কা স্থান, যুগল কিশোর, জানকী মন্দির, সুন্দরমহল, এছাড়াও ওছাড়দারের হনুমান মন্দির। বেড়াতে যাবার ঠিকানা যখন বলি, তখন সব ধরনের পর্যটকদের কথাই ভাবি আমরা। কেউ যান ঐতিহাসিক স্থাপত্য দেখতে, আবার অনেকের পছন্দ রোমাঞ্চকর বোটিং, রাফটিং ইত্যাদি। এখন প্রায় সমস্ত পর্যটন স্থলগুলো পর্যটকদের এই নানারকম পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থাও রাখছে। ওরছাও কিন্তু পিছিয়ে নেই। এখানকার মস্ত বড় প্রাকৃতিক সম্পদ হল বেতবা নদী। এই নদীতে বোটিং এবং রাফটিং করা যায়। এর জন্য টিকিট পেয়ে যাবেন বেতবা রিট্রিট এবং শীষমহল হোটেলে। খরচ এক একটি র্যাফ্ট ঘন্টায় প্রায় 1000 টাকা মতন। এক একটি র্যাফ্টে 1 থেকে 6 জন পর্যন্ত যাওয়া যায়। তাহলে এবার দিল্লি আগ্রা যদি প্ল্যান করেন, তবে ছোট করে ওরছাকেও ঢুকিয়ে নিন তালিকায়। দিল্লি থেকে যেসব ট্রেন ঝাঁসি যায়, তাতে করেই আপনি ঝাঁসি থেকে সড়ক পথে আবার ওরছাও চলে যেতে পারেন। ওরছার জন্য আপনার অনেক দিন সময় যে লাগবে তা নয়, ছোট্ট একটা ট্যুরে বেরিয়ে আসতেই পারেন মধ্যপ্রদেশের রাজকীয় শহর ওরছা। আজকের আসুন বেরিয়ে যান ভারতে এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনে যাত্রার সূচনা করবেন। এটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপাতের মধ্যে চলবে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গে করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার ব্যয়ে মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो

0: मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানার জিন্দ রেল স্টেশনে জিন্দ সনিপাতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জালন্ধারে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকায় 5ই আগস্টের পরিবর্তে 17ই আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে 29শে জুলাইয়ের পরিবর্তে 8ই আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 19শে অক্টোবর। পাঞ্জাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন 3রা আগস্ট পর্যন্ত। রাজ্যে খসড়া ভোটার তালিকা 31শে জুলাই পরিবর্তে 13ই আগস্ট প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা বার হবে 12ই অক্টোবর। তেলেঙ্গানায় খসড়া ভোটার তালিকা 10ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 12ই অক্টোবর প্রকাশিত হবে। কর্ণাটকে খসড়া তালিকা 17ই আগস্ট এবং চূড়ান্ত তালিকা 19শে অক্টোবর প্রকাশিত হবে। 80তম স্বাধীনতা দিবসে উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আগামী 15ই আগস্ট দিল্লির লালকেল্লা বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। সরকারের দেওয়া বিশেষ অনুমতি যাদের থাকবে তারাই 15ই আগস্ট লালকেল্লা চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারে দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলেই তিনি জানান। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনে বাজারে প্রবেশ করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত 3য় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে অনুষ্ঠিত আলোচনার প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তারও জোরদার হয়েছে।
2: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
1: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমের এক বার্তায় জানান যে এই আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এবং একই সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন সুযোগগুলো চিহ্নিত করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়্যাক্টার, বয়লিং ওয়াটার রিয়্যাক্টার এবং লাইট ওয়াটার রিয়্যাক্টার। প্রেসারাইজ

0: বেবি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে ভারতকে সরবরাহ করবে। শ্রীক্ষেত্র পুরীসহ দেশে বিভিন্ন স্থানে আজ শুরু হচ্ছে ভগবান জগন্নাথ সহোদর অগ্রজ বলভদ্র ভগিনী দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা। বার্ষিক এই রথযাত্রা উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ ও সহোদর রথে চড়ে ভক্তদের দর্শন দেন এবং গুণ্ডিচা মন্দিরে যান। পুরীর শ্রীমন্দির প্রশাসন উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশে 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হবে। মাহেশে রথের পাশাপাশি গুপ্তিপাড়া রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রাও উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। আজ থেকেই খুলে দেওয়া হবে কেরালামের শবরীমালা মন্দির। এদিন সন্ধ্যে থেকে 21 জুলাই পর্যন্ত মন্দির দর্শন করতে ও পুজো দিতে পারবেন ভক্তরা। অরুণাচল প্রদেশ, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয় অর্ধে সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদনের প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

সকালের আড্ডায় আমার শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগত। আজকের এই শুভ দিনে শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। তিথি হিসেবে আজ এক বিশেষ পূর্ণ দিন, আজ রথযাত্রা। পৌরাণিক কাহিনী অনুসারে আজকের দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিন ভাই বোন রথে করে মাসির বাড়ি যান। সেই যাত্রাই একটি বড় উৎসব। তবে শুধু রথযাত্রাই তো নয়, আড্ডায় থাকবে আরও অনেক কিছু, সঙ্গে দৃষ্টিকোণ, জানা অজানা, বিশ্বকাপের খবর, আপনাদের কিছু প্রিয় গান, আর আজ আছে আরও চমক। না, সবটা শুরুতেই জানিয়ে দেব না।

রথযাত্রা নিয়ে প্রচুর কাহিনী প্রচলিত। যেমন কোনো কোনো কাহিনী বলে শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নকে বলেন সমুদ্রে ভেসে আসা একটি কাঠ দিয়ে তার মূর্তি তৈরি করতে। রাজা খোঁজ করতে থাকেন একজন যোগ্য কাঠের কারিগরের, যিনি পারবেন মূর্তি বানাতে। একজন কারিগর পাওয়াও যায়, কিন্তু তার শর্ত ছিল যে মূর্তি শেষ না হওয়া পর্যন্ত কেউ তা দেখতে পারবে না। কিন্তু ব্যাপার কি জানেন, নিষিদ্ধ মানেই সেখানে কৌতূহল বেশি, এ মানুষের স্বভাব। রাজার রানী রোজই বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতেন আর খোদাইয়ের আওয়াজ শুনেই নিজেদেরকে শান্ত রাখতেন। একদিন আওয়াজ বন্ধ হয়ে গেল, রানী আর ধৈর্য রাখতে না পেরে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন। গিয়ে দেখেন মূর্তি তখনও অসমাপ্ত আর শিল্পীও নেই। তখন অনুতাপ ও মন খারাপ। কথিত আছে সেই শিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা, তবে সেই অসমাপ্ত মূর্তি পূজিত হন সেই সময় থেকেই, তাই ছিল দৈবী আদেশ। বহু মত সমন্বিত এই জগন্নাথ সংস্কৃতি প্রভাব ফেলেছে ভারতের সভ্যতায়, সমাজে। শ্রী চৈতন্যদেব থেকে শ্রীরামকৃষ্ণ প্রত্যেকেই নিজের নিজের চিন্তনে যাপন করেছেন এই ভাব। তবে আজকে চমকের কথা বলছিলাম না? রথযাত্রা নিয়ে আজকে আকাশবাণী মৈত্রী আপনাদেরকে নিয়ে যাবে, শুধুই যে রিপোর্ট শোনাবে তা নয়, একেবারে নিয়ে যাবে রথযাত্রার ক্ষেত্রে। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি, আমরা চেষ্টা করছি তার সঙ্গে যোগাযোগ করবার, দেখি তাকে লাইনে পাই কিনা।

0: আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস আছেন নবদ্বীপে, যেখান থেকে উনি আপনাদেরকে জানাবেন। একেবারে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রথযাত্রার অঙ্গনে। হ্যালো হ্যালো হ্যালো দেবাশিস আছেন? হ্যাঁ, আপনি আছেন? হ্যাঁ, আকাশবাণী মৈত্রী স্টুডিওতে স্বাগত। এখন আপনাকে সঙ্গে যোগাযোগ করতে পারলাম, তো আপনি কোথায় আছেন এখন একটু জানান।
1: অ্যাকচুয়ালি আমি রয়েছি নবদ্বীপে।
0: আচ্ছা,
1: নবদ্বীপ মানে চৈতন্য মহাপ্রভু, আর রথযাত্রার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ পুরীর যে রথ, পুরীর রথের সঙ্গে চৈতন্য মহাপ্রভু ভীষণ ভাবে সম্পৃক্ত ছিলেন। ফলে তার যে জন্মস্থান নবদ্বীপ, সেখানে কিন্তু রথ অন্যভাবে আসে। সারা বাংলায় যেখানে রথের মেলা প্রচলিত, নবদ্বীপে কিন্তু সেখানে ব্যাপারটা একটু অন্যরকম। বলতে গেলে মেলা রথ সেখানে।
0: আচ্ছা,
1: মানে নবদ্বীপ শহরে গঙ্গার পশ্চিম পারে নবদ্বীপ, যেখানে চৈতন্যদেব জন্মেছিলেন, আর গঙ্গার পূর্ব পারে মায়াপুর, এই দুই নদীর দুপারের দুটি জনপদে ভীষণ রকম ভাবে রথের উদযাপন হয় একটু অন্যভাবে।
0: আচ্ছা,
1: যেমন আমি বলি, মানে ভালো লাগবে মানুষের শুনতে, যে আমরা সাধারণত জানি যে সব জায়গাতেই একটা করে রথ ঘিরেই সেখানকার খ্যাতি। যেমন মহেশের রথ বলুন, শ্রীরামপুরের রথ বলুন, গুপ্তিপাড়ার রথ বলুন, সব জায়গায় একটি রথ ধরে এবং তাকে ঘিরেই মানুষের যাবতীয় উদ্দীপনা। নবদ্বীপের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এখানে অন্তত রথের দিন সন্ধ্যায় এক ডজন রথ পথে নামে।
0: বাবা,
1: তার মধ্যে কোন রথ হয়তো 300 বছর ধরে চলছে, কোন রথ 150 বছর, বা একাধিক রথ হয় যারা 100 বছরের বেশি সময় ধরে চলছে। এবং এই রথগুলোর মানে ইতিহাসও ভারী চমৎকার। যেমন নবদ্বীপের সবচেয়ে প্রাচীন রথ যেটা মনে করা হয়, সেটা হচ্ছে নবদ্বীপে মণিপুর রাজবাড়ির রথ।
0: আচ্ছা,
1: এই মণিপুর রাজবাড়ির রথ কিন্তু 1805 কিংবা 1806 সাল থেকে যাত্রা শুরু করেছিল।
0: বহু প্রাচীন।
1: হ্যাঁ, বহু প্রাচীন। অনেকেই জানেন না যে নবদ্বীপের মণিপুরের একটা বিরাট বসতি আছে। 1795 সালে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র তার মেয়ে বিম্বাবতী মঞ্জুরিকে নিয়ে নবদ্বীপে আসেন। বিম্বাবতী মঞ্জুরি ছিলেন ভীষণ রকম ভাবে বৈষ্ণব, বিশেষ করে চৈতন্য ভক্ত। তিনি স্বপ্নাদেশ পান যে নবদ্বীপে গিয়ে তিনি চৈতন্যের পুজো করছেন। 1797-তে নবদ্বীপে উনি আসেন। ওনাদের প্রতিষ্ঠিত মহাপ্রভু বিগ্রহের নাম নবদ্বীপ অনুমহাপ্রভু বিগ্রহ, সেটি স্থাপিত হয়। এবং তার কিছুদিন পরই রাজা মারা যান। 1805-এ রাজপুত্র চৌরজিৎ সিং নবদ্বীপে বসতি স্থাপন করেন এবং সেই সময় থেকে রথযাত্রা শুরু। খুব ইন্টারেস্টিং হলো, এইখানে রথের থেকে উল্টো রথ পর্যন্ত প্রত্যেক সন্ধ্যায় জয়দেবের পদ গিয়ে জগন্নাথের সন্ধ্যারতি হয়, সঙ্গে মণিপুরী নাচ। এটা একটা অন্যরকম ব্যাপার,
0: একেবারেই তাই। দুই সংস্কৃতির মেলবন্ধন একেবারে,
1: একদম একদম, দুই সংস্কৃতির মেলবন্ধন। আবার অনেক প্রাচীন একটি রথ নবদ্বীপে যেটা বন্ধ হয়ে গেছে, সেটাও একটু উল্লেখ করা দরকার। বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষণ সেনের প্রধানমন্ত্রী হলায়ুত ছিলেন, তার উত্তর পুরুষদের একটি রথ বাসুদেবের রথ লোকাভাব এবং অর্থভাবে নবদ্বীপে বন্ধ হয়ে গেছে। 1403 বাংলার 1403-এ ওপার বাংলার ময়মনসিংহ জেলাতে একটি রথ চালু করেছিল এক বালক সাধু।
0: আচ্ছা,
1: 1947-এ দেশভাগের পর সেই সাধু নবদ্বীপে চলে আসেন সঙ্গে রথ নিয়ে। অর্থাৎ সেই 1403 থেকে আজ পর্যন্ত 1433 সে রথ কিন্তু নবদ্বীপে চলছে। এরকম অসংখ্য রথ নবদ্বীপে আছে। মানে ওই আমরা বলি না, বঙ্কিমচন্দ্র রাধারানী মহেশে গিয়ে রথের মেলায় হারিয়ে গেছিলেন, আমাদের মনে হয় নবদ্বীপে রাধারানী এলে তিনি মেলা রথের ভিড়ে হারিয়ে যেতেন।
0: আচ্ছা, এটা বেশ সত্যি মজার খবর। হ্যাঁ, যে রথের মেলা আর মেলা রথ। আচ্ছা দেবাশিস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই রথের ইতিহাস

আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর জন্য। আমরা এরপরে নমস্কার, আমরা এরপরে আমরা এখন শুনলাম নবদ্বীপ থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনলাম রথের ইতিহাস, এবং সেই ইতিহাস যেমন জমকালো তেমনই ঐতিহ্যপূর্ণ। এখন অপেক্ষা করছেন সম্ভবত আমাদের আরেক প্রতিনিধি, তবে তার কাছে যাওয়ার আগে আপনাদের শুনিয়ে দিই আরও একটি গান।

0: আমাদের সঙ্গেও আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের আরও এক প্রতিনিধি গোপীনাথ পাল। গোপীনাথ চলে গেছে একেবারে সরাসরি শ্রীরামপুর মাহেশে। মাহেশের রথযাত্রা আপনারা সবাই জানেন, ভীষণ বিখ্যাত। আমরা দেখি গোপীনাথের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি কিনা। গোপীনাথ, তুমি সঙ্গে আছো?
1: হ্যাঁ অর্পিতাদি, আমি সঙ্গে আছি। আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি গোপীনাথ পাল আজ গুটি গুটি পায়ে চলে এসেছি বাংলার বৃহত্তম ও প্রাচীনতম রথযাত্রা উৎসবে। মাহেশের রথ সর্বজন বিদিত বহুল পরিচিত পুণ্যভূমি মাহেশ। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশকে নামকরণ করেছিলেন নবনীলাচল বা নতুন পুরী। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে নাট্যকার গিরিশচন্দ্র, মা সারদা দেবী সকলেই এই মাহেশের রথযাত্রার উৎসবে এসেছিলেন। এমনকি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা এখন অনুষ্ঠান শুনছেন, আকাশবাণী মৈত্রী শুনছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রাধারানী উপন্যাসে মাহেশের রথ নিয়ে বিস্তর আলোচনা করেছেন। আজ আমরা চলে এসেছি মাহেশের রথযাত্রা উৎসবে এবং আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের বলবো, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এমন কিছু মানুষদের যারা মাহেশের রথ নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে বলবেন। আমার সঙ্গে যিনি আছেন তার নামটাকে জেনে নিই, আপনার নাম অপরাজিত ব্যানার্জি। অপরাজিত ব্যানার্জিকে তোমরা পেয়ে গেছি, তার কাছে শুনবো। আচ্ছা, মাহেশের রথ মানুষের কাছে একটা ভক্তির স্থান, পুণ্যভূমি। তো এই রথ নিয়ে আপনার সেটা আপনি কিরকম জানেন বা কতটা জানেন ইতিহাস সম্বন্ধে আমাদেরকে?
2: প্রথমেই বলবো জয় জগন্নাথ সবাইকে। প্রথমেই সবাইকে বলবো জয় জগন্নাথ,
1: জয় জগন্নাথ।
2: ভক্তবৃন্দদের কাছে বলবো আজকে 16 তারিখ রথযাত্রা, প্রভু জগন্নাথদের সকল ভক্তদের দর্শন দিতে আসছি রথে করে। তিনি যাবেন তার মাসির বাড়ি, সেই ঐতিহাসিক রথ, সেই মাহেশ সব থেকে বৃহত্তম রথ, সব থেকে পুরনো রথ। আমরা যেমন দেখি পুরীতে নবকলেবর ঠাকুরের যে বিগ্রহ আছে সেটাকে আবার পাল্টানো হয়, কিন্তু

0: এই এই যে বিগ্রহ, মানুষের যে বিগ্রহ 630 বছরের বেশি যে বিগ্রহ, সেই বিগ্রহ সেই 630 বছরের যেটা রামকৃষ্ণ দেব মা সারদা স্পর্শ করে, সেই বিগ্রহই আজকে আপনারা স্পর্শ করতে পারবেন। জগন্নাথ তার ভক্তদের দর্শন দেবার জন্য আজকে বেরিয়ে যাবে বা তার মাসির বাড়ি। আজকে আমাদের 8টার পর ঠাকুরকে ভোগ দেওয়ার পর ঠাকুর নিজের চাতালে বেরোবেন, তারপর চাতালের পর সকল ভক্তগণদের দর্শন দেবেন, ভক্তগণদের চোখে ছুতে পারবেন, তারপরে তিনটের সময় ঠাকুর নিজের রথ হাতের পরিচয় করবে, তারপর 4টে থেকে রথের দান দেওয়া হবে। জয় জগন্নাথ বলে
1: জয় জগন্নাথ। আমি শ্রোতা বন্ধুদের একটু যোগ করে দিই, মানে মন্দিরে এতটাই ভিড় এই সকাল থেকে, এবং এটা রাত কত উপলব্ধি চলবে, মানে এই ভিড়।
0: আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রচুর রাত হয়ে যায়, প্রচুর ভক্তগণ আসবে, প্রায় অজস্র ভক্তগণের দিন জামে একদম সামলানো খুব কষ্টকর হয়ে পড়ে আমাদের।
1: এবং আমি বলবো এতটাই ভক্তি, এতটাই মানুষের মনে অগাধ বিশ্বাস যে শ্রোতা বন্ধুরা, মানে আমি দেখতে পাচ্ছি আপনাদের বলছি আপনারা শুনে, মানে তো মানুষ সবাই জয় জগন্নাথ বলে কিন্তু এগিয়ে আসছে। এবং যে ভাই আমাদের সঙ্গে অপরাজিত আছে, সে যখন বলছিল আমার গাড়ে গায়ের কাঁটা শিহরণ দিচ্ছে যে এত বছরের পুরনো বিগ্রহ। আমি আরো একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম প্রদীপ কুমার? প্রদীপ কুমার কোথা থেকে আসছেন? মায়েশেই থাকেন। আচ্ছা, মায়েশের রথযাত্রা আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ বা এই সম্বন্ধে?
2: আমরা যেটা দেখি বা আমাদের মাহেশে এত বড় রথ বিশ্বের সবচেয়ে বড় রথ, উনি চলে, মানে এত এনজয়মেন্ট এবং এত ভক্তিপূর্ণ, হাজার হাজার ছেলে রথ টানে, প্রশাসনিক দিক দিয়ে চারিদিক দিয়ে মানে চেক করে, মানে এত সুন্দর, এত সুন্দর লাগে যে বিশ্বের মধ্যে এটা অন্য জায়গা পাবে না, এত বড় রথ টান দেখা হচ্ছে আমাদের মায়ের। আচ্ছা, ভারতবর্ষের লোক আছে অনেকটা আমাদের মাহেশে স্টুডেন্ট হয়ে গেছে, শাখা স্টুডেন্ট হয়ে গেছে, এবং ওনারা আসেন 15 দিন 1 মাস ধরে থাকে। এবং আর একটা জিনিস বলি, প্রত্যেকটি জিনিস এখানে করার পর সবচেয়ে বেশি যত গরিব আছে ওরা 1 মাস যে এখানে থাকে বা মেলা যায়, দোকান দেয়, বহু দূর দূর থাকে, তাদের একটা ভালো রোজগার হয়, মহাপ্রভুর দ্বারাই এই সব জিনিস সম্ভব হতে পারে।
3: মানে গোপীনাথ উনি বলতে চাইছেন যে ধর্মীয় পর্যটন,
1: মাহেশের রথ, মানে বুঝতেই পারছেন, মানে প্রত্যেকের মধ্যে আবেগ, ভক্তি, মানে উৎসাহ সব মিলে একটা একাকার হয়ে একটা আনন্দের উচ্ছ্বাস আজকে এই মাহেশের পূর্ণ ভূমিতে। আমি এতক্ষণ আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে আমি গোপীনাথ পাল ছিলাম। সকলে ভালো থাকবেন এবং সকলকে জয় জগন্নাথ বলে আমি বিদায় নিচ্ছি।
3: ধন্যবাদ গোপীনাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গোপীনাথ পাল, যিনি চলে গেছেন মাহেশে, শ্রীরামপুর মাহেশে। আপনারা জানেন সেখানে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক রথ বেরিয়েছে, এবং গোপীনাথের বর্ণনা থেকে আমরা এখানে বসেই বুঝতে পারলাম যে সেখানে মানুষের ঢল নেমেছে, এবং রথ যে শুধুমাত্র ভক্তি মানে উৎসব শুধু যে তাই নয়, এখন পর্যটনটাও খুব গুরুত্ব পাচ্ছে, এবং সেটাও ওনার কথা থেকে বুঝতে পারলাম আমরা। ওখানকার অধিবাসী যারা, তারা বলছেন যে এখানকার কর্মসংস্থান হয়েছে, এখানে মেলাতে প্রচুর লোকের কর্মসংস্থান হয় এই সময়টা, এসবই খুব মহাপ্রভুর কৃপায় উনি বলছেন যে সবগুলো হচ্ছে। তা আমাদের আকাশবাণী মৈত্রীর শ্রোতা বন্ধুদের আমরা নিয়ে গেছিলাম আজকে রথের দিনে, শোনালাম রথের ইতিহাস এবং নিয়ে গেলাম একেবারে রথযাত্রার পূর্ণ ভূমিতে। সেখান থেকে ঘুরে এসে একটা গান শুনিয়ে ঢুকে যাব অনুষ্ঠানের পরের অংশে।

0: মিত্রের সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: সকালের আড্ডাতে এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণের বিষয় রম্য রসের গান, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।
3: তো সটকেছে দে করবি এখন কি, ওরে বড়া করবি।

0: ভরসা দেখে
1: রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোন সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় ভূক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে মাচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতি কুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদরে মন কাঁদরে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার। আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে। এরপর কি হয়েছিল সুনীতি কুমার বোধহয় বলে যাননি। সে সময় ধ্বনিমুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না, কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না। বরং শুনে নি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি।

0: প্রতিবিধা বিস্মন করে ফলতো গো।
1: আমি তুলে রাখিতাম
0: গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম
1: পাখি তোলা আলো।

0: হাসির গানের রাজা বলা হয় দ্বিজেন্দ্রলাল রায়কে। তাঁর এই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গ মিশে আছে। গেয়েছেন দ্বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার।
1: বলি তো ভাই হাসব না, হাসি রাখতে চাই তো চেপে, কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে। সাহেব তাড়া হতো থত মত অঞ্চলস্থ স্ত্রীর, সাহেব তাড়া হতো থত মত এই অঞ্চল।

0: তখন ভাই হাসির
1: হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ।
2: ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই।

0: ない檜山でも日本感じとないそこ檜山でも日本
1: আরো হাসির গান লেখাও গাওয়া হয়েছে অবশ্যই, নজরুলের কথা তো বলতেই হয়। কিন্তু ওই যে বলে না, যত হাসি তত কান্না, তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি শুনে মানে মানে

0: শুনলেন দৃষ্টিকোণ। আজ দৃষ্টিকোণে শুনলেন রম্য রসের গান, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। আমরা আছি সকালের আড্ডায়। আজ রথের দিন, দৃষ্টিকোণে যাওয়ার আগে নিয়ে গেছিলাম পূর্ণভূমি মাহেশে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি গোপীনাথ পাল। গোপীনাথ আমাদের সঙ্গে আরেকবার আছেন, এবার আমাদের সঙ্গে আছেন মাহেশ শ্রীরামপুর জগন্নাথ মন্দিরের সম্পাদক। গোপীনাথ, তুমি কি আছো আমাদের সঙ্গে?
1: মাহেশের জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত এবং সম্পাদক, আপনার নাম?
2: বিয়াল কৃষ্ণ অধিকারী, মাহেশ জগন্নাথ।
1: আচ্ছা, আজকে এই পূর্ণভূমিতে এত মানুষের ভিড়, এত ভক্তের সমাগম, আপনি এই সুন্দর দিনে এত বড় একটা দায়িত্বে আছেন, আপনি আপনার বর্ণনা একটু বলুন মাহেশের রথ নিয়ে। আমাদের শ্রোতা বন্ধুরা লাইভ শুনছেন আপনাকে।
2: গত 30 বছরের ঐতিহাসিক শ্রীপাট মাহেশের রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30 সময় মঙ্গল আরতি হয়ে গেছে, তারপরে অগণিত ভক্তদের ঢল নেমেছে। ঠিক সকাল 8টার সময় এখন আমাদের উনি বাইরের চাটালে উনি দর্শনে বেরোবেন। উনি এতটাই কৃপালু দেবতা, উনি সকল ভক্তদের দর্শন দেবার জন্য উনি নিজে থেকে বাইরের চাটালে বেরিয়ে আসেন এবং নিজে থেকে ওনারা উনি রথে ওঠেন। এবং অগণিত প্রায় 8-10 লক্ষ ভক্তের সমাগম হয় এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। মাহেশের রথে এসেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। উনি হচ্ছে নীলাচল এবং মাহেশ হচ্ছে নবনীলাচল। পরবর্তীকালে রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা সারদা, ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারে পদধূলি পড়েছে এই শ্রীপাট মাহেশে, তাই আজ শ্রীপাট মাহেশ তীর্থভূমিতে পরিগণিত।
1: এবং সেই সঙ্গে শ্রোতা বন্ধুদের বলবো, আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাধারানী উপন্যাসে তিনি কিন্তু মাহেশের রথ নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন।
2: বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটেও মাহেশের রথের কথা উল্লেখ আছে, যে রাধারানী নামক এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়া হারিয়া গেছিল, রথের মেলায় হারিয়া গেছিল। সেই ইতিহাস তো আমরা ইতিহাসের বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে পড়েছি। এবং আমাদের এই আইডল, জগন্নাথ দেবের আইডল আর কোথাও নেই, একমাত্র মাহেশেই আছে। কারণ পুরীতে যখন 12 বছর পর নব কলেবর হয়ে যায়, পুরনো মূর্তি সমাধিস্থ হয় নতুন মূর্তি, ব্রহ্ম স্থাপনা হয় নতুন মূর্তিতে, কিন্তু আমাদের কিন্তু নব কলেবর হয় না, মাহেশের প্রতি বছরই নব যৌবন উৎসব হয়। এই নব যৌবন উৎসবে আমরা অঙ্গরাগ সাধন করি, যিনি ভাস্কর অঙ্গরাগ সাধন করেন তিনি খুব পবিত্র ভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি আমাদের অঙ্গরাগ সাধন করেন, এবং সম্পূর্ণ ভেষজ রঙে এই অঙ্গরাগ সাধিত হয়। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো কুচি থেকে কালো রং, সাদা শঙ্খ কুচি সাদা রং, পুনম থেকে লাল, ইত্যাদি ভাবে আমাদের এই অঙ্গরাগ সাধন করে। এবং আজকে এই মাহেশের রথের যে জগন্নাথ দেব, মাহেশের জগন্নাথ মন্দিরে যে রত্ন বেদি আছে 1000 শালগ্রাম

0: চিন্তার উপর, এই রত্নবেদিতে যে জগন্নাথ দেব পূজিত হয়ে আসছে, ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে ওল্ডেস্ট আইডল যদি কোথাও থেকে থাকে জগন্নাথ দেবের, সেটি হচ্ছে মাহেশ। তাই জন্য আমরা বলে থাকি মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যাসার্থে। আচ্ছা শ্রোতা বন্ধুদের একটু আপনি বলুন যে এই মেলা কতদিন চলবে? আমাদের এক মাস ব্যাপী মেলা চলবে, এক মাসের সেই রাধারানী উপন্যাসের মেলা। আগে বহু দূর দূরান্ত থেকে পশু পাখির হাট বসত, আগে কুকানোটির যারা জমিদার ছিল সেই কুকানোটির জমিদারেরা মোর পঙ্কি বজরা করে আসত এখানে, এখানে এসে তারা আনন্দ করত, তারা দর্শন করত, পশু পাখির হাট বসত, সার্কাস বসত, থামা কুলো বেতের দোকান বসত, মনোহারি দোকান। আজকের দিনে আমাদের সেই বলে রথ দেখা কলা বেচা, সেই জিলিপি পাঁপড় সকলে মিলে আসেন সকল দোকানদারেরা, তারা মেলা লাগান। এবং এই যে রথের মেলার যে কনসেপ্ট সেটা এসছে একমাত্র মাহেশ থেকে, এই জন্য মাহেশের চোখে আঙুল দিয়ে তাকিয়ে সবাইকে দেখিয়ে দেয় সমগ্র পশ্চিমবঙ্গে এই রথের মেলা, এবং সমগ্র পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম যদি কোন রথের কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। তাই জন্য আমরা বলে থাকি যে মিলা চলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের। নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ। চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন, উনি এসেছেন স্পর্শ করেছেন এই জগন্নাথ দেবকে। আপনারা আসুন, সকলে মিলে আসুন। আমি মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী, আমি সকল ভক্তগণদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা শুধু এসে এই জগন্নাথ দেবকে দর্শন করুন, কারণ দর্শনেই ফল লাভ, কারণ এই জগন্নাথ দেব আর কোথাও নেই, একমাত্র এক ও অদ্বিতীয়, সেটি হচ্ছে মাহেশ।
1: এবং আপনাকে পিয়াল বাবু আরো একটা কথা বলি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, সেটা যে রথের দড়িতে চান এ যেন একটা অন্যরকম, যে ভাগ্যের চাকা ঘুরে যাবে, এই যে মানুষের মধ্যে একটা অগাধ বিশ্বাস এবং সেই বিশ্বাসটা হয়তো বাস্তবে প্রতিফলিত হয়, সেই সম্বন্ধে আমি একটু বলি।
0: দেখুন রথের রশিতে টান,
1: হ্যাঁ
0: এরও একটা হিন্দু শাস্ত্র মতে
1: একদম
0: খুব সূক্ষ্ম একটি বর্ণনা আছে, তার একটি স্থূল ভাব আছে এবং একটি সূক্ষ্ম ভাব আছে। আমরা রথ দর্শন করছি, রথ স্পর্শ করছি, রথের রশির টান দিচ্ছি,
1: একদম
0: তো সেটাকে আমরা যদি ভাবি মোক্ষ লাভ গমন করব, মোক্ষ লাভ পাবো, সেটি নয়, এর একটি সূক্ষ্ম ভাব আছে। সূক্ষ্ম ভাবটা কি, যে আমাদের দেহটাই হচ্ছে রথ, এবং আমার ভেতরে যে জীবাত্মা বসে আছে অন্তরাত্মা, তিনি হচ্ছেন ব্রহ্ম। তো আমরা যে এখন আপনাদের সাথে কথা বলছি, আমরা বহির জগতে বিচরণ করছি, যখন আমার বিচরণ যখন অন্তর্নিহিত হবে, অন্তর জগতে হবে, আমি যখন আমার নিজের অন্তর জগতের সাথে বিলীন হয়ে যাব, তখনই আমি মোক্ষ লাভ গমন করব। তাই জন্য বলা হয় যে রথে চ বামন উদ্দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, তাই জন্য রথে বামন রূপে দর্শন। এই যে বামন মানে কি, বামন মিন্স হচ্ছে আমাদের ভেতরেই যে জীবাত্মা বসে আছে বুকের ভেতর, সেটি হচ্ছে বামন রূপ।
1: অনেক কিছু শুনলাম পিয়াল বাবু, খুব ব্যস্ত মানুষ বুঝতেই পাচ্ছেন, মন্দিরে এত ভক্তের সমাগম, তবুও তিনি আমাদের সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর কথা শুনলাম যে সকল ভক্তবৃন্দের কাছে মানে এই বিশ্বাস আরো প্রগাঢ় হলো। এবং আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি গোপীনাথ পাল মাহেশ থেকে, সকলকে অনেক শুভেচ্ছা এবং জয় জগন্নাথ, শুভ রথ।
2: তোমাকেও অনেক শুভেচ্ছা গোপীনাথ, এবং অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ পিয়াল বাবুকেও, আমাদের শ্রোতা বন্ধুদের, এবং আমাদের এই এই সুন্দর গল্প শুনিয়ে বা সুন্দর যে কাহিনী যে রথের পেছনে সেটি শুনিয়ে সমৃদ্ধ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, রথের দিনে আমাদের এই এত সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: আমাদের সঙ্গে ছিলেন গোপীনাথ পাল, আপনারা শুনলেন এতক্ষণ তিনি মাহেশ থেকে আমাদের যে প্রতিবেদন পাঠিয়েছেন, প্রতিবেদন আমরা শুনলাম। সঙ্গে ছিলেন আমাদের পিয়াল কৃষ্ণ অধিকারী, মন্দিরের সম্পাদক, তার কাছেও আমরা অনেক কিছু শুনতে পেলাম। এবার আড্ডার বাকি অংশ।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়, খরচ কমান বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়। অরণ্য বাঁচান,

0: জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: আমরা আছি সকালের আড্ডায়। সকালের আড্ডায় এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। বাঙালির গান জুড়ে রঙের মেলা, এক চিলতে নিরিবিলি তৈরি করে মধুর জীবনরস সচল রাখার ধুন সেসব। পপ সং, আর্ট সং পরিচয়ের বাইরে আধুনিক বাংলা গানের আরেক ছাদ সেই ধারায়। তাকে ঘিরে ধরে অকারণ কল্পনা, তাকে ঘিরে ধরে অকারণ কল্পনা, যুক্তি না মানা আনন্দের ভেলা। সেই অনাবিল আয়ু, কোমল বৃষ্টি ভেজা বিকেলকে ঠাঁই দেওয়া সুরের মোড়ক নিয়ে বাংলা গানে খানা তল্লাশি। আধুনিক গানের লিরিকে রথের মেলা, জিলিপি, পুতুল খেলা অনুসরণ। সুরের খেলাগড় বেঁধে থাকবেন আপনাদের সঙ্গে সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। একটু জানিয়ে দিই আবহাওয়ার খবরও। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস জানাচ্ছে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহকারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি, ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯৭% ও সর্বনিম্ন ছিল ৬২%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪.২ মিলিমিটার। তবে মৎস্যজীবীদের জন্য কিছু সতর্কবার্তা রয়েছে, যা আগেও জানিয়েছি আবার একবার জানিয়ে দিই। ১৫/৭/২৬ অর্থাৎ কিনা ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মাঝে মাঝে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তাই ১৫ জুলাই ২০২৬ থেকে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এখন সময় জানা অজানার।
3: জানা অজানায় আজ থেকে নতুন ধারাবাহিক দ্বীপের নাম মৈনাউ। আজ প্রথম পর্ব বলছেন ডক্টর রাতুল দত্ত।
4: দ্বীপের নাম মৈনাউ, মাত্র ৪৫ হেক্টর জমির একটি ফুলের দ্বীপ জার্মানির। বসন্তে টিউলিপ, গ্রীষ্মে গোলাপ আর শরতে ডালিয়ার গালিচায় মোড়া এই দ্বীপ প্রায় ৭০ বছর ধরে বিজ্ঞানের সংবাদের শিরোনামে। জার্মানি, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের সীমান্তবর্তী হ্রদ কনস্ট্যান্সের এই দ্বীপে নোবেলজয়ী বিজ্ঞানীরা ৩-৩বার ভিড় করেছেন পৃথিবীকে বাঁচানোর আকুল আরতি নিয়ে। মৈনাউ ঘোষণাপত্র ১, ২ এবং ৩ সেই অর্থে শুধুমাত্র একটি দ্বীপকে সংবাদের শিরোনামে আনেনি। মৈনাউ দ্বীপে জড়ো হন শুধুমাত্র এমন নোবেলজয়ী বিজ্ঞানীরাই যারা সত্যি নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রমাদ গুনছেন। প্রথম এবং তৃতীয় মৈনাউ ঘোষণাপত্রে নিউক্লিয় শক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে, আর দ্বিতীয় ঘোষণাপত্রে জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন নোবেলজয়ী বিজ্ঞানীরাই। প্রথমে আসা যাক ১৯৫৫ সালের মৈনাউ ঘোষণাপত্রের প্রসঙ্গে।

0: ভাবা যায়, খসড়া লিখছেন এমন একজন নোবেলজয়ী রসায়নবিদ অটোহান, যিনি আজীবন গবেষণাই করেছেন নিউক্লিয় অস্ত্রের আধার সেই তেজস্ক্রিয় কণা ইউরেনিয়াম, রেডিয়াম আর থোরিয়াম নিয়েই। সঙ্গে পেয়েছিলেন নোবেলজয়ী জার্মান পদার্থবিদ মার্কস বনকে, যিনি কোয়ান্টাম বলবিদ্যার জনক নামেই পরিচিত। ফলে ১৯৫৫ সালের মৈনাউ ঘোষণাপত্র ১কেই বিজ্ঞানীদের নিউক্লিয় শক্তিবিরোধী প্রথম কণ্ঠস্বর বলা যায়। জার্মানির মৈনাউ দ্বীপে তাবড় তাবড় নোবেলজয়ীদের জড়ো হওয়া এবং প্রথম ঘোষণাপত্রেই নিউক্লিয় সমরাস্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। কিছুদিন আগেই জাপান এবং জার্মানি দেখেছে দুই পরমাণু বোমা ফ্যাটম্যান এবং লিটল বয় কীভাবে একটি মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। ফলে দুই পদার্থবিদ ফ্রান্স কার্লহেইন এবং গুস্তাভ প্যারেড জার্মানির লিন্দাউ শহরে আগত বিজ্ঞানীদের প্রস্তাব দিয়েছিলেন কীভাবে এই ঘোষণাপত্রকে পেশ করা যায়। সেটা ছিল আরও চার বছর আগে, ১৯৫১ সালে। মৈনাউ দ্বীপের এই প্রথম নিউক্লিয় শক্তিবিরোধী আন্তর্জাতিক ঘোষণাপত্রের মূল বিষয় হল বিজ্ঞানী মানব সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে। যেমন মারণাস্ত্র রয়েছে, তেমনি তেজস্ক্রিয়তাও একটি গোটা মানব জাতিকে নিশ্চিহ্ন করে দেবার পক্ষে যথেষ্ট। ছোটোখাটো সংঘাতের নিষ্পত্তি হলেও সামান্য বড় কিছু ঘটনায় দুপক্ষের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা অনেক সময়ই তৈরি হচ্ছে। চরম মুহূর্তে যেন সকলেই আজ দিকভ্রষ্ট। ফলে নিউক্লিয় শক্তিধর প্রতিটি দেশকে এই সিদ্ধান্তের শপথ নিতেই হবে যে বলপ্রয়োগ কোনো চূড়ান্ত পথ নয়, ধ্বংসের অপর দিক যে মানবতা তার সম্পর্কে পুনরায় ভাবতেই হবে। স্বাক্ষরকারী নোবেলজয়ী বিজ্ঞানীদের মধ্যে ছিলেন আর্থার এইচ কম্পটন, অটোহান, ফ্রিৎজ লিপম্যান, লিওফোর্ড রুজিকা এবং জর্জ হাভাসে প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা শুনব জার্মানির মৈনাউ দ্বীপে নোবেলজয়ী বিজ্ঞানীদের আরও দুই ঘোষণাপত্রের বিষয়ে।
1: দ্বীপের নাম মৈনাউ, প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর রাতুল দত্ত।
2: জানা অজানা শেষ হল, তবে তার সঙ্গে সঙ্গে প্রায় শেষ হয়ে এলো সকালের আড্ডার সময়ও। কিন্তু যাওয়ার আগে জানিয়ে যাই একটু বিশ্বকাপের খবর। এক মাস ধরে চলতে থাকা এই ফিফা বিশ্বকাপ একেবারে শেষের দোরগোড়াতেই দাঁড়িয়ে। এই একটা মাস সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষের উত্তেজনা আর রোমাঞ্চে কাটল। যেসব দেশগুলো অংশ নিয়েছে তারা তো বটেই, যারা নেয়নি এই যেমন আমরা, তারাও মনে মনে সামিল হয়েছে এই খেলায়। তবে ভারতের উত্তেজনা এবং তার মধ্যেও আমাদের এই শহরের উত্তেজনা সত্যি দেখার মতো। ভারত খেলছে না বটে, কিন্তু গোটা বাংলা বিভক্ত নানা দেশের ফুটবল টিমে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে নানা দেশের পতাকা, গায়ে প্রিয় দল ও দেশের জার্সি, ফুটবল ইউনাইট দ্য ওয়ার্ল্ড। ঠিক, সারা বিশ্ব জুড়ে এত যুদ্ধ, রেষারেষি, হানাহানি, তবু মাঠে পাশাপাশি দুই প্রতিদ্বন্দ্বী একে অন্যের দিকে হাত বাড়িয়ে দেয়। কারুর আঘাত লাগলে পাশে এসে দাঁড়ায়, বিজয়ী দল বিজিত প্লেয়ারদের কাঁধ চাপড়িয়ে চিয়ার আপ করে। মাঠের যুদ্ধ মাঠেই রেখে বাকি পথে একসঙ্গে পা মেলায়। আজ ভোরেই শেষ হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল, তাতে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আর্জেন্টিনা এবং মেসি প্রেমীরা স্বভাবতই ভীষণ খুশি। তবে দেখা যাক ফাইনালে আর্জেন্টিনা স্পেন কি হয়। আমরা রুদ্ধশ্বাস লড়াইয়ের জন্য তৈরি হয়ে আছি। সকালের আড্ডা শেষ করব একটা গান দিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, অর্পিতা পোদ্দার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: আকাশবাণী মৈত্রীর ঘুরে দাঁড়ানোর গল্পে আজ অঞ্জনা ভট্টাচার্য।
1: আমি পুলকার চালাই, ভোরবেলা 5:30 থেকে আরম্ভ হয়, বিকেল 5:30 অবধি।
2: তা যখন শুরু করেছেন তখন কি পুলকারের চালানোর কাজে আর কোনো মহিলাকে দেখেছেন?
1: না, আমি তো দেখিনি।
2: তা আপনি এটা শুরু করলেন কি কোনো প্রয়োজনে? না,
1: হ্যাঁ প্রয়োজনে, কেননা আমার হাজবেন্ডের সেরকম ইনকাম ছিল না। উনি প্রাইভেট ফার্মেই চাকরি করতেন, সেরকম ইনকাম মানে ছিল না বলে আমি ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই ব্যবসাটা আরম্ভ করি আর কি।
2: তা গাড়ি চালানো একজন মহিলার বাড়ির বউ, সে তার থেকে তো আরো অনেক রকম কাজই তো ছিল।
1: ওর আগেও আমি শাড়ির ব্যবসা করতাম, তারপর 4টি স্কুলের অর্ডার করতাম, মানে উলের মেশিন, বাড়িতেই মেশিন দিয়ে বুনতাম, বুনে অর্ডার সাপ্লাই করতাম আর কি স্কুলে স্কুলে। তারপরে আমার হাজবেন্ড দেখে বলল যে তোমার যখন এতই ন্যাক ব্যবসা করা, তুমি একটা গাড়ি নাও। তারপরে গাড়ি কিনলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, কিনে ড্রাইভারকে দিয়ে চালিয়েছি। ড্রাইভার 3 বছর চালিয়েছে।
2: তখন তো স্বামী কাজ করতেন?
1: হ্যাঁ, তখন কাজ করতেন। তখন শাশুড়ি ছিলেন, আমি, মেয়ে আর আমার হাজবেন্ড 4 জন ছিলাম।
2: কেউ আপত্তি করেননি?
1: না, বরঞ্চ আনন্দ উৎসাহ দিয়েছেন খুব।
2: নিজে চালাতে শুরু করলেন কেন? ড্রাইভার দিয়ে ব্যবসাটা তো হচ্ছিল।
1: আসলে ড্রাইভাররা অনেক ঝামেলা ঝঞ্ঝাট করেছিল, এক জায়গায় কেস খাইয়ে দিয়েছিল, কেস নিয়ে খুব ইয়ে হয়েছিল, গন্ডগোল হয়েছিল। তারপরের থেকেই আমি জেদ ধরলাম যে না, দেখি আমি শিখেছি যখন আমি নিশ্চয়ই পারব, শখ করেই শিখেছিলাম। তারপরে আমি কি করলাম, নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম, ড্রাইভার এলো না দেখে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম সাহস করে।
2: হঠাৎ বেরিয়ে গেলে?
1: হ্যাঁ, বেরিয়ে গিয়ে স্কুলের বাচ্চা তুললাম, তুলে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সব ছাড়তে ছাড়তে চলে এলাম।
2: মানে প্রথম দিন?
1: প্রথম দিন।
2: স্বামী কি চালাতেন? শিখেছেন?
1: হ্যাঁ হ্যাঁ চালাতেন। আমি শিখেছি আমার হাজবেন্ডের বন্ধু, খুব সিনিয়র উনি, গৌরাঙ্গ দত্ত ওনার নাম, তো ওনার কাছেই আমি শিখেছি। উনি হাত সেট করিয়ে দিয়েছেন এত সুন্দরভাবে, মানে চিন্তা করা যায় না।
2: এমনি চালানো একরকম, আর এত বাচ্চার দায়িত্ব নিয়ে এবং তাদের ঠিক সময়ে তোলা, সময়ে পৌঁছে দেবার ব্যাপার আছে, সেটা তো
1: একদম টাইমিং আমি একদম ঠিক রাখি,
2: সময় রাখার ব্যাপার। তা বাড়িতে সবাই ভয় পাননি?
1: না।
2: আর আপনার মেয়ে তখন কত বড়?
1: ও যখন 9-এ উঠলো তখন আমি গাড়িটা চালাতে আরম্ভ করলাম।
2: আপনার পড়াশোনা কি এখানে?
1: না, মোগলসরাই জন্ম আমার, মোগলসরাইতেই পড়াশোনা করেছি আর কলেজে বিএচইউ হিন্দু ইউনিভার্সিটির থেকে।
2: তাহলে হিন্দি মাধ্যমে পড়াশোনা?
1: হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকেই গ্রাজুয়েশন করেছি আর।

0: তা কলকাতায় বা পশ্চিমবাংলায় আসা কি আপনার বিবাহ সূত্রে?
1: বিবাহ সূত্রে ঠিক না, বাবা রিটায়ার করলেন 86-এ, তখন আমরা এখানে দিদির বাড়িতে চলে এলাম। দিদির এখানে এসে একটা ভাড়া বাড়ি থেকে তারপরে বাবা বাড়ি কিনল, কিনে ওইখানেই থাকলাম।
0: তারপর বিয়ে
1: ভদ্রেশ্বরী আর কি,
0: বিয়ের যোগাযোগ এখান থেকে?
1: হ্যাঁ, বিয়ের যোগাযোগ ওইখান থেকেই, ভদ্রেশ্বর থেকে।
0: তা আগে তো নিশ্চয়ই তখন গাড়ি ড্রাইভিং এসব নিয়ে ভাবেননি যখন পড়াশোনা করেছেন বা তারপর?
1: না না না, করিনি। আমার টিচারি লাইনেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বিএডটা ছিল না আমার, সেই জন্য আর হলো না। একটা স্কুলে দু মাস আমি পড়িয়েছি, কিন্তু বিএড ছাড়া তো নেবে না। ওইখান থেকেই বলেছিল, আপনি যদি বিএডটা করে নেন খুব ভালো হয়, কিন্তু আর হলো না।
0: বিএডটা করলেন না কেন?
1: হলো না, মানে পরিস্থিতির চাপে, মেয়েকে দেখা, সংসার
0: তখন।
1: হ্যাঁ,
0: স্বামী তো কাজ করতেন?
1: হ্যাঁ, কাজ করতেন, কিন্তু উনি 2013-তে উনি চলে গেলেন আর কি।
0: আচ্ছা, অসুস্থ ছিলেন?
1: অসুস্থ ছিলেন, হ্যাঁ।
0: তাহলে তো তার চিকিৎসা বা সেবা যত্ন আপনাকে করতে হয়েছে?
1: সব কিছু করতে হয়েছে একা হাতে। সেই জন্যই না শাশুড়ি চলে যাবার পর মানে আমার তো খুবই অসুবিধায় পড়ে গেছিলাম আর কি, মানে ঘরে করা, বাইরে করা, এই মানে নিয়ে মানে কি যে পরিস্থিতি হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না আপনাকে। আমার শাশুড়ি যাবার 6 মাস পরেই আমার হাজবেন্ডের ওরকম হলো,
0: কি হয়েছে
1: মানে নার্ভের প্রবলেম হয়ে গেল আর কি, হতে হতে 1 বছর পরেই বিছানায় পড়ে গেল। তারপরে অনেক ডাক্তার দেখালাম, বম্বে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালাম, কিছুতেই কিছু।
0: আপনি নিয়ে গেছেন?
1: হ্যাঁ, আমিই নিয়ে গেছি, প্লেনে করে নিয়ে গেছি, নিয়ে এসেছি। অফিস থেকেই খরচা টর্চা দিয়েছিল, তো নিয়ে গেছি, নিয়ে এসছি। নিয়ে এসে ট্রিটমেন্ট করে বললো যে না, এই রোগ মানে এটা রিসার্চ চলছে আর কি, এমন রোগ হয়েছে, এটা রিসার্চ চলছে, এর কোনো ওষুধ নেই। মোটর নিউরো ডিজিজ হয়েছিল
0: তখন। তাহলে যে আপনি চলে গেলেন বা কিছুদিন কাজ করতে পারলেন না তখন আপনার?
1: না, পুজোর ছুটিতে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার তো কামাই করলে তো চলবে না, স্কুলের ব্যাপার, সেই জন্য আমি পুজোর ছুটিতে গেছিলাম।
0: তারপর ফিরে আসার পরে আপনি তখন তো দেখাশোনা সেবা যত্ন
1: সব করেছি,
0: নিজেই করেছেন?
1: হ্যাঁ, পায়খানা পেচ্ছা পরিষ্কার করা, এ করা, 6 মাস অবধি করেছি। তারপরে 6 মাসের জন্য আয়াকে রাখা হলো, বর্দা বললেন যে আয়া রাখো একটা।
0: তখন তো মেয়েও পড়াশোনা করছে?
1: হ্যাঁ,
0: মেয়ে কি স্কুলে?
1: না, মেয়ে 12 দেবে আর কি।
0: তারপর থেকে পুরোপুরি আপনি সংসারের দায়িত্ব
1: পড়ে গেল আর কি, বাইরে ঘরে সব, হাজবেন্ডের সব করা, করে টরে তারপরে বাইরেও করতাম।
2: স্বামী মেনেছেন, মেনেছে পরিবার, কিন্তু পথ চলতি মানুষ সহজে নিতে পারেননি অঞ্জনার এই অন্য ধারার কাজ গোড়ার দিকে। সংসার সুখের হয় রমণীর গুণে, তা সেই সংসারের সুখের জন্যে রমণীর ভূমিকাটিও রমণীয় বা সোজা কথায় একটু মেয়েলি হওয়া চাই।
1: প্রথম প্রথম যখন আমি চালাতাম অনেকে মানে কটাক্ষ করতো আর কি, মানে বলতো ড্রাইভার ডাকতে পারেন না, মানে মেয়ে ছেলে চালাচ্ছে যেহেতু চালাচ্ছি তো দেখেই বলতো যে এখানে রাখলেন কেন গাড়িটা, হ্যাঁ ওখানে সরিয়ে রাখতেন, হ্যাঁ এইসবগুলো, এইগুলো খুব খারাপ লাগতো আমার শুনে প্রথম প্রথম, মানে আর পেছনেও অনেকে লাগতো যে মেয়ে ছেলে যেহেতু গাড়ি চালাচ্ছে, আর আমি তো মানে একদম সজাগ থাকতাম সব সময়। এখন দেখছে যে এই মহিলা আর মানে দাঁড়ানোর নয়, এ দৌড়াবই, সেই জন্যেই মানে এখন তারাই অ্যাপ্রিসিয়েট করে আমাকে,
0: মানে বেরিয়েছেন কাজ করছেন, এটাই তো অপরাধ।
1: অপরাধ, হ্যাঁ,
0: সেখানে যে মহিলা এই ধরনের
1: মহিলারা যেহেতু করছে, কিছু কিছু মানুষের হিংসাও হয়, কারণ আমি আমি প্রমাণ পেয়েছি মানে হিংসা হয় যে, সেই জন্যেই আমি কথাটা বললাম।
0: মানে যে কাজটা আপনি শুরু করেছিলেন হয়তো শখ করে বা সংসারে আরেকটু সুরাহা হবে সাহায্য করবেন সেই ভেবে, কিন্তু পরে দেখা গেল যে সেটাই আপনার সম্পূর্ণ একার জীবিকায় সংসারটা চালাতে
1: পারলাম, পেরেছি আর কি, সেই জন্যেই আর কি ভেঙে পড়িনি, মানে অসুবিধা হয়নি সংসার চালাতে।
0: কি একটা গাড়ি চালাচ্ছেন না পাল্টেছেন এর মধ্যে?
1: হ্যাঁ পাল্টেছি, আগে তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, তারপরেও আবার একটা কিনেছিলাম, কিনে ওইটাও অনেক দিন চালিয়েছি, চালানোর পর এইবারে নতুন একটা গাড়ি নিয়েছি, লোনেই নিয়েছিলাম, লোন শোধ করলাম, করে তারপরে এখন চালাচ্ছি ওইটাই।
0: তা এখন আপনার ক্লান্তি আসে না এই যে এতদিন এই রকম পরিশ্রম করে যাচ্ছেন ভোর থেকে বিকেল পর্যন্ত, আস্তে আস্তে বয়সও বাড়ছে, তা মনে হয় না যে কাজটা থেকে ছুটি নেই? কারণ এই কাজে তো রিটায়ারমেন্ট নেই।
1: হ্যাঁ, না ইচ্ছে করে না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে সময় কেটে যায় আমার, ওরা এক একটু সময় এত সুন্দর সুন্দর কথা বলে বলে হইচই করে, ওই নিয়েই আমার সময় কেটে যায়।
0: ওই যে অত ভোরবেলা বেরোন

0: তারপরে আবার বাড়িতে ফিরে আসেন?
1: হ্যাঁ, 6:30 ফিরে আসি, 6:30-6:40 মধ্যে ফিরে আসি বাড়িতে। তারপরে আবার 7 সময় বেরোই, 7 বেরিয়ে 9 ফিরি, 2 স্কুল ছেড়ে 9 ঢুকি। 9 সময় এসে একটুখানি ভাত রান্না টান্না করলাম, জলখাবার করাই থাকে, জলখাবার নিয়ে খেয়ে আবার বেরিয়ে যাই 9:40।
2: নিজের ইচ্ছে ছিল পড়ার, পড়ানোর, বাস্তবে সেটা হয়ে ওঠেনি। তাই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন মা, তার ইচ্ছায় যেন আচরটি না লাগতে পারে, সে পড়ুক যতটা তার খুশি। সংসারের চাপ মা একাই সামলে নেবেন ততদিন।
0: মেয়ে কি করছে এখন?
1: মেয়ে চাকরি করে।
0: আর চাকরি করে তার সঙ্গে কি ও আপনাকে সাহায্য করার কোনো চেষ্টা করে?
1: প্রচুর সাহায্য করে।
0: কি নিয়ে পড়াশোনা করেছে?
1: ও নিউট্রিশন নিয়ে পড়েছে।
0: আচ্ছা, নিউট্রিশন নিয়ে কি মাস্টার ডিগ্রি করেছে?
1: হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছে।
0: আর ও কি পড়ায়? আপনার তো খুব পড়াবার ইচ্ছে ছিল।
1: হ্যাঁ, ও সায়েন্স গ্রুপটা পড়ায়।
0: এই গাড়ি যেরকম আপনি নিজে চালাচ্ছেন, অনেকেই তো এর সঙ্গে আবার আরো কিছু গাড়ির ব্যবসা বলতে যা বোঝায়, হয়তো একটার বেশি গাড়ি কিনে একটার বেশি চালানো।
1: আমি একা তো মানে সাহস পাচ্ছি না আর কি, যে আর একটা গাড়ি নেব, ড্রাইভারকে দিয়ে চালাবো, সে কিরকম হবে না হবে, সেই জন্য সাহস পাচ্ছি না আর কি।
0: আর একটা কথা, যখন আপনি শুরু করেছিলেন, আজকের কথা নয়, তখন এই বাচ্চাদের যে গার্জেনরা, তারা কি খুব ভরসা করে আপনার হাতে ছেড়ে দিতেন?
1: হ্যাঁ, আমার হাতে ছেড়ে দিতেন।
0: হ্যাঁ,
1: আমার গাড়ি খুঁজতো, দিয়ে অনেক স্কুলের বাচ্চার গার্জেনরা এসেছিল আমার বাড়িতে, এসে বলেছিলেন যে একটুখানি আমাদের স্কুলটাও করো না, এরকম করে বলেছিল আর কি।
0: এর চেয়ে বড় গাড়ি চালাবার কথা কখনো মনে হয়নি? মানে
1: টাকা সময় চালিয়েছি, আর বাসটা চালাইনি। ঘুরতে গিয়ে একজন ড্রাইভার, খুব ভালো ড্রাইভার ছিলেন, ওনাকে বললাম কি একটু চালাতে দেবেন, ডুয়ার্স গিয়েছিলাম ঘুরতে আর কি, তখন বলছে হ্যাঁ হ্যাঁ দেবো। বুঝতে পেরেছে যে আমি হয়তো গাড়ি চালাই, বুঝতে পেরেছে আর কি ড্রাইভারটা। তারপরে বললো হ্যাঁ চালান চালান।
0: এখন কি আপনার মনে হয় যে অবসর নিলে ভালো হয়?
1: না, আমি অবসর নিতে চাই না, আমি কাজের মধ্যেই থাকতে চাই।
0: এবং এই কাজের মধ্যে?
1: হ্যাঁ, এই কাজের মধ্যেই থাকতে চাই, কেননা আমার সময়ও কেটে যাবে, মেয়ে তো আছে, তারপরে মেয়েকে বিয়েও দিয়ে দিতে হবে। মেয়েকে বিয়ে দিয়ে দিলে তো আমি একা, একা তো আমাকে একটা কিছু নিয়ে থাকতে হবে, সেই জন্য আমি এটাকে নিয়েই থাকতে চাই। বাচ্চারা আছে বলে আরও ভালো লাগে আর কি, এটাকে খুব ভালোবেসে ফেলেছি। একটা গাড়ি না থাকলে আমার হবে না,
0: 4 চাকা দরকার
1: দরকার। হ্যাঁ,
0: 2 পা আর 4 চাকা।
1: হ্যাঁ,
0: যতদিন চলবে ততদিন চাকা আর পা একসঙ্গেই চলবে।
1: হ্যাঁ,
2: সেই কতদিন আগে থেকেই হাসি মুখে সব দায়িত্ব একা সামলে চলেছেন অঞ্জনা। কর্তব্যের বোঝা কি ঢেকে দিল ছোটখাটো শখ, স্বাদ, একান্ত ব্যক্তিগত কোনো ইচ্ছেকে?
0: সারা জীবন তো এত রকমের কাজকর্ম করলেন, এর মধ্যে নিজের সাংসারিক দায় দায়িত্ব সেটাও যদি একটা কাজই বলা যায়। কাজের বাইরে তো আমাদের নানা রকম শখ স্বাদ আহ্লাদ তো থাকে, অনেক কিছু করতে ইচ্ছে করে। যেটা
1: একটা জিনিস হয়নি আমার, গানটা, মানে গানটা প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড দেখতে ভালোবাসি, ফাংশন পর্যন্ত দেখি গানের, মানে গান শেখারও খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না সেটা।
0: গান শুনতে ভালোবাসেন? কি গান ভালোবাসেন?
1: রবীন্দ্রসঙ্গীত পারি, আবার ক্লাসিক্যালও ভালোবাসি।
0: গানটা শেখা হয়নি? গান শেখার কিন্তু মনে হয় বয়স নেই,
1: বয়স নেই। হ্যাঁ, মাঝে আরম্ভ করেছিলাম কিন্তু হলো না, কাজ করে এসে ক্লান্তি হয়ে যায়, তারপরে আর মানে বসে যে প্র্যাকটিস করব আর মানে
0: কোথায় শিখতে শুরু করে থাকে না।
1: বেহালা চৌরাস্তায় আমার মামা তো ভাই থাকে, ওইখানেই একজন আসতেন আর কি, হৈমবিন্দু শুক্লার ছাত্রী উনি, তো ওনার কাছেই শিখতাম।
0: শুরু করেছিলাম?
1: হ্যাঁ শুরু করেছিলাম, আর হলো না, 6 শিখলাম সেকেই ব্যস হয়ে গেল। আসলে আমার টাইমটা হয় না তো, সেই জন্যই
0: সময় মানে টানা সময় দেওয়াটা
1: মুশকিল। হ্যাঁ,
0: আর গান গাওয়া ছাড়াই বেড়াতে তো যান বোঝা যাচ্ছে।
1: হ্যাঁ,
0: কোথায়
1: প্রচন্ড ঘুরতে ভালোবাসি, ডুয়ার্স ঘুরেছি, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, তারপরে এলাহাবাদ, বেনারস, দিল্লি, তারপরে এই তো গোল্ডেন টেম্পল পাঞ্জাবে গিয়েছিলাম।
0: সেটা কি সপরিবারে?
1: হ্যাঁ, আমি মেয়ে আর বোন 3।
0: আপনি নিজে যেহেতু গাড়ি চালাতে পারেন, চাকার উপর আপনার নিয়ন্ত্রণ আছে, কাজেই নিজে গাড়ি চালিয়ে দূরের রাস্তা দূরপাল্লায় কোথাও গাড়ি চালিয়ে?
1: না না না, দূরপাল্লায় যাইনি। দূরপাল্লা বলতে আমি বর্ধমানও গেছি একবার,
0: কিন্তু এমনি যে দূরপাল্লায় মানে গাড়ি ভাড়া করে যারা যানটা, সেরকম কোনো গাড়ি কখনো চালানি বা নিজেরাও
1: ভাড়া নিই না। না, স্কুলটাই করি শুধু।
0: একটা সময় হয়তো যদি না পারেন তারপরে কি করবেন ভেবেছেন?
1: একদমই যদি না পারি তখন তো ছাড়তেই হবে,
0: মানে তখন নিজের ভবিষ্যৎ কিছু ভেবেছেন যে কি করে সময় কাটবে?

0: পাবেন, আপনি তো
1: ওই
0: পারবেন
1: মানে
0: না কাজকর্ম ছাড়া।
1: আমি ঠাকুর খুব মানি, মানে ঠাকুর মানি, সেই জন্যেই ওই রামকৃষ্ণ মিশনে যাতায়াত করি। এখনো যাই, মাঝে খুব কম যাওয়া হয়, কিন্তু ওই ওইখানেই গিয়ে সময়টা কাটিয়ে দেবো রামকৃষ্ণ মিশনে।
0: গান শেখার ইচ্ছে ছিল, একটু একটু শেখাও হয়েছে, তা গান শোনা তো তাহলে নিশ্চয়ই হয়, অবসরে আমরা তো গান শুনি, অবসর কি পান গান শোনার?
1: হ্যাঁ, সারা দিন রেডিও চলে গাড়িতে, গাড়িতে সব সময় চালিয়ে যাই, রবীন্দ্রসঙ্গীতও শিখে শুনি, আবার হিন্দি গানও শুনি, বাচ্চাগুলো তো হিন্দি গান চালাও হিন্দি গান চালাও করে।
0: হ্যাঁ, মেয়েকে গান শিখিয়েছেন?
1: হ্যাঁ, মেয়েকে গানে দিয়েছিলাম, ক্লাসিক্যাল গানে দিয়েছিলাম, কিন্তু ও ক্লাস 10 অবধি শিখে, আর যেহেতু পরীক্ষা তখন ছেড়েছে, তারপরে আর ধর শিখতে পারেনি আর কি, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল।
0: দিন বদলায়, সময় বদলায়, মহিলারা স্বনির্ভর হন ক্রমশই, নারী স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে চলতেই থাকে মিটিং, মিছিল, সেমিনার, তারই মধ্যে দিয়ে সকলের নজর এড়িয়ে এগিয়ে চলেন অঞ্জনা, তার শক্ত দুটি হাত ধরে থাকে গাড়ির স্টিয়ারিং হুইল, পূর্ণ দায়িত্বে তিনি বহন করে নিয়ে চলেন অনেকগুলি কচি মুখ, নারীর স্বাভাবিক মাতৃস্নেহে তাদের পৌঁছে দেন পূর্ণতার লক্ষ্যে নিরাপদে, সেখানে কোনো ভেদ নেই পুলকারের ছাত্রছাত্রীদের সঙ্গে তার নিজের সন্তানের। গাড়িতে গান বেজে চলে অঞ্জনার, কিন্তু গান গাওয়ার আর আলাদা করে সময় মেলে কই, সুর নিজে থেকেই পথ করে নেয় বুকের মাঝে, বোধের মাঝে, জীবন জুড়ে বেজে চলে প্রিয়তার রবীন্দ্রগান।
2: শুনলেন ঘুরে দাঁড়ানোর গল্প। আজকের বিষয় অঞ্জনা ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী শ্রেয়া মৌলিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনায় ঋতব্রত দে।

0: যুববাড়ির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
0: আকাশবাণী মৈত্রী, এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। আজ শুনবেন ভৈরবী রাগে খেয়াল, পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভৈরবী রাগে খেয়াল পরিবেশন করলেন অনল চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের সকালের মন ভালো করা মিষ্টি একটি অনুষ্ঠান, মনের মতো গান। আজ উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। জগৎ জুড়ে উদার সুরে বাজে শুনি আজ আনন্দ গান, প্রাণের দেবতা পথের দেবতা হয়ে করেন অধিষ্ঠান, রথারূঢ় হয়ে চলেছেন প্রভু পথপরিক্রমায়, ভক্তেরা সব প্রণতি জানায় লুটিয়ে পথের ধুলায়। শ্রোতা বন্ধুরা, আজ রথযাত্রা, জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথের আজ পথে নেমে সকলকে মাতিয়ে মাসির বাড়ি যাওয়ার এক শুভ দিন। মৈত্রীও তাই প্রায় সব অনুষ্ঠানেই উৎসব মুখর। তবে রথ কি শুধুই আজকের দিনের জন্য বৈশিষ্ট্য বহন করছে? তা তো নয়, রথ 365 দিন বৈশিষ্ট্য বহন করছে। কিভাবে? রথ মানে শুধুই কি পুষ্পরথ দেবতাদের? না তো, পুষ্পরথ অবশ্যই, তার সঙ্গে আমাদের যে দৈনন্দিন যানবাহন, যে শকট বা গাড়ি, যার মাধ্যমে আমরা সময় বাঁচিয়ে চট জলদি যে কোনো দরকারে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছই, তাই না? তাই আজকের মনের মতো গানে থাকবে এক গুচ্ছ গান গাড়ি নিয়ে। তবে প্রথমেই শুনুন আজকের রথযাত্রার উৎসব মুখর এই গানটি।

কি শ্রোতা বন্ধুরা, আজ সন্ধ্যা, অথচ বিকেল থেকে, আসলে বিকেল থেকে রথের মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি তো অবশ্যই আছে, তাই না? শুনছেন অনুষ্ঠান মনের মতো গান মৈত্রী প্রচার তরঙ্গে। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হল গাড়ি, শকট, অর্থাৎ আমাদের দৈনন্দিন চলাচলের যানবাহন। আমরা প্রত্যেক দিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কোনো না কোনো গাড়িতে তো চড়ি, সেটা প্রাইভেট কার হোক বা বাস বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট। কখনো বাসের জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখি, কি মনোরম লাগে, তাই না? আবার কখনো ট্যাক্সি কিংবা নিজের গাড়ির স্টিয়ারিং হাতে চাকা ঘুরিয়ে ছুটে চলি। এই যে এই গাড়ির চাকার অবিরাম ঘোরা, এটা কিন্তু শুধু রাস্তার দূরত্ব পার করে না, তাই না? এটা আসলে আমাদের জীবনের চাকাটিকেও সচল রাখে। প্রতিটি গাড়ির ভিতরে, প্রতিটি যাত্রায় লুকিয়ে থাকে কতই না মানুষের গল্প, কত আনন্দ, কত না বলা দীর্ঘশ্বাস। গাড়ির কথা বলতে গেলে কিন্তু শুধু চার চাকার আর বাস বা প্রাইভেট কার নয়, আমাদের মাথায় আসে লোহার ট্র্যাকে চলা সেই চিরচেনা যানটির কথা, যা হাজারবার সিনেমার পর্দাতে উঠে এসেছে বিষয় হয়ে এবং মানুষকে এক শহর থেকে অন্য শহরে রোজ পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, আমি আমাদের সবার প্রিয় রেলগাড়ির কথাই বলছি। রেলগাড়িও তো এক বিশাল যান, যার নিজস্ব একটা ছন্দ আছে, তাই না? একটা সুর আছে। স্টেশনে ট্রেনের সেই হুইসল আর ইঞ্জিনের আওয়াজ মনে করুন তো, আমাদের মনের ভেতর এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে, তাই না? ছোটবেলাটা ভেবে জীবনের যাত্রার সঙ্গে এই এই রেলগাড়ির চাকার ছন্দকে দারুণভাবে মিলিয়েছেন আমাদের সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পীরা। ঠিক তেমনই একটি চির সবুজ গাড়ির গান, এক কালোজয়ী সুর নিয়ে এখন হাজির হচ্ছি অনুষ্ঠানেতে, যেখানে স্টেশনের কোলাহল আছে, আছে জীবনের গভীর এক দর্শন। আর এই গানটিতে যিনি কণ্ঠ দিয়েছেন, তার সুরের জাদুতে আমরা তো সবাই মুগ্ধ, আর থেকে আসি কেন আরও বেশি, তাই না? আসুন শ্রোতা বন্ধুরা, চাকার ছন্দে মেতে উঠতে এবার একসঙ্গে শুনে নিই শ্রদ্ধেয়া উষা উত্থুপের এই অসাধারণ জনপ্রিয় গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। আর মনের মতো গানে আজকের যে উৎসব রথযাত্রা, সেই রথযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিষয়ে গাড়ি, গাড়ি বা যানবাহন। আচ্ছা, চাকার গতি আর জীবনের গতি, এই দুটোর মধ্যে কোথাও যেন একটা অদ্ভুত মিল আছে, তাই না? আমরা প্রত্যেক দিন ঘর থেকে বের হই, গাড়িতে উঠি, গন্তব্যে পৌঁছই, আবারও ঘরে ফিরে আসি সমস্ত কাজ সেরে। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে, আমাদের এই গোটা জীবনটি আসলে একটা অন্তহীন সফর, আর আমরা প্রত্যেকেই সেই সফরের এক একজন মুসাফির। এই যে এই চারপাশের গাড়িগুলো ছুটে চলেছে, এদের এক একটার গল্প একেবারে অন্যরকম। কোনোটা এক্সপ্রেস ট্রেনের মতো ঝড়ের গতিতে ছুটছে, কোনোটা আবার লোকাল ট্রেনের মতো প্রতিটা স্টেশনে থেমে থেমে মানুষের সুখ দুঃখের স্মৃতি কুড়িয়ে নিচ্ছে। জীবনের হিসেবটাও তো ঠিক এমনই, তাই না? কখনো আমাদের জীবনে আসে হাইওয়ের মতো মসৃণ আনন্দের দিন, আবার আবার কখনো ভাঙাচোরা রাস্তার মতোই চড়াই উৎরাই, বাধা বিপত্তি। কিন্তু যতই বাধা আসুক না কেন, জীবনের এই গাড়িকে থামানো কিন্তু যায় না, থামতে দিতেও নেই, তাকে চলতেই হয়, এগিয়ে যেতেই তো হয়। তারই তো নাম জীবন। জীবন পথ সব সময় সুগম রাখতে হয়, চেষ্টা তো করতেই হয়। আজ থেকে বহু বছর আগে জীবনের এই চিরন্তন সত্যকে গানের সুর আর কথায় বেঁধেছিলেন সুরের জাদুকর, আমাদের অতি পরিচিত চিরচেনা হেমন্ত মুখোপাধ্যায়। তার সেই ভরাট মায়াবী কণ্ঠে যখন তিনি গেয়ে ওঠেন জীবনটা ভাই রেলের গাড়ি, তখন বুকের ভেতর কেমন যেন একটা চেনা নস্টালজিয়া মোচড় দিয়ে ওঠে, তাই না? মনে হয় এই গানের প্রতিটি লাইন যেন আমাদের নিজেদেরই জীবনের গল্প বলছে। স্টেশন আসে, স্টেশন যায়, নতুন যাত্রীরা ওঠে, পুরনো যাত্রী বিদায় নেয়, এই তো জীবন। তাহলে আর দেরি কেন, চলুন জীবনের এই চাকার সঙ্গে সুরের চাকা ঘুরিয়ে হারিয়ে যাই হেমন্তবাবুর সেই কালজয়ী সৃষ্টির মাঝে। আরাম করে বসুন, রেডিওটি আরও কাছে নিন, আর শুনুন অসাধারণ এই গানটি।

জীবনটা যেন এক চলমান রেল লাইন, যেখানে প্রতিনিয়ত কত শত ট্রেনের আসা যাওয়া, সুখ দুঃখের গল্প সে তো আছেই। কিছু গাড়ি ঝড়ের বেগে ধুলো উড়িয়ে পার হয়ে যায়, আবার কিছু গাড়ি চেনা অচেনা মানুষের কোলাহল নিয়ে আমাদের জীবন স্টেশনে এসে থামে। আসলে রেলের গাড়ি শুধু লোহা ইঞ্জিন না নয়, এগুলো এক একটা চলমান আস্ত শহর যা আমাদের স্বপ্ন আর আবেগ বয়ে নিয়ে চলে। শ্রোতা বন্ধুরা, কখনো কি জানালার ধারে বসে ট্রেনের ঝকঝক কো ঝিকঝিক ছন্দে হারিয়ে গেছেন? অবশ্যই হারিয়েছেন। যখন বাইরের গাছপালা, নদী আর মেঠো পথ দেখতে দেখতে আমাদের মন অন্য কোনো ভাবনায় তলিয়ে যায়, ট্রেনের চাকাগুলোর এই অদ্ভুত ছন্দই যেন আমাদের হৃদস্পন্দনের সুর, যা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। আমাদের এই অন্তহীন যাত্রা চলতেই থাকে নতুন স্টেশনের খোঁজে। বাংলা গানের স্বর্ণযুগের কণ্ঠশিল্পী শিপ্রা বসুর অসাধারণ গায়কিতে চলেছে রেলের গাড়ি, এই গানটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চেনা সেই জানালার ধার। এই গানের প্রতিটি ছত্রে জড়িয়ে আছে এক অদ্ভুত নস্টালজিয়া আর হারিয়ে যাওয়ার আনন্দ। তাহলে আর দেরি কেন, চলুন মনটাকে একটু চঞ্চল করে নেওয়া যাক না, ট্রেনের জানালার ধারের সেই মায়াবী হাওয়া ছুঁয়ে আসুক আপনাদের মনকে। শুনুন শিপ্রা বসুর মিষ্টি কণ্ঠের সেই চমৎকার গান।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা এখন শুনছেন অনুষ্ঠান মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, আমরা তো সারা দিন নিয়মের বেড়া জালে বন্দি, তাই না? সকালে ঘড়ির কাঁটা ধরে ওঠা, সিগনাল মেনে রাস্তা পার হওয়া, নিয়মের ছকে জীবনটিকে সাজানো, রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ বাতি আমাদের থামায়, চলতে বলে, আবার কখনো সতর্ক করে। কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন তো, আমাদের ভিতরে যে মনটি আছে সে কি কোনো নিয়ম মানে? সে কি কোনো লাল বাতির তোয়াক্কা করে? করে না তো, একেবারেই না। আর মানুষের মন হলো ঠিক সেই দুরন্ত গাড়ির মতো, যে কোনো ট্রাফিক পুলিশ বা সিগন্যালের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো গতিতে ছুটেই চলে। বিশেষ করে যখন মনের ভিতরে ভালোবাসার বা আবেগের তীব্র কোনো টান থাকে, তখন জীবনের সব চেনা নিয়ম, সব সামাজিক বাধা বিপত্তি

শক্তির সিগন্যাল যেন এক নিমেষে আবঝা হয়ে যায়। মন তখন শুধু চেনে তার নিজের গন্তব্য, নিজের আপন মানুষকে। মন বলে, আজ কোনো বাধা মানব না, আজ শুধু ছুটে চলার দিন। বাস্তব জীবনের রাস্তায় সিগন্যাল না মানলে হয়তো জরিমানা গুনতেই হয়, হয়তো কি অবশ্যই, কিন্তু মনের দুনিয়ায় এই নিয়ম ভাঙার মধ্যেই লুকিয়ে আছে এক অন্যরকম আনন্দ, এক অদ্ভুত স্বাধীনতা। আর জীবন আর মনের এই অবাধ্য গতিকে সুরের ফ্রেমে বেঁধেছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পীরা। তাহলে চলুন নিয়মের রাজত্ব থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে মনের সেই অবাধ্য গাড়িটাকে ছেড়ে দিই সুরের হাইওয়েতে। উপভোগ করুন চমৎকার এই গানটি ভূমি ব্যান্ড থেকে।

আজ মনের মতো অনুষ্ঠানে আমাদের গাড়ি সফরে, চার চাকার গাড়ি, রেলগাড়ি, ট্রাফিক সিগন্যাল এবং প্রেমের গাড়ির হুল্লোড় নিয়ে অনেক কথা বলেই চলেছি এবং গান তো অবশ্যই রয়েছে। কিন্তু এবার চাকার গতি সামান্য একটু থামিয়ে ভিতরের দিকে তাকানোর পালা। আমাদের এই যে রক্তমাংসের শরীরটিও তো আসলে একটি গাড়ি, তাই না? ওপরওয়ালা বা বিধাতা হলেন এই গাড়ির পরম এক মেকানিক, আর আমাদের ভিতরে থাকা আত্মাটা হলো তার চালক। আমরা সারা জীবন কত রকমের বাহনে চড়ি, কত চাকচিক্য আর গতির পিছনেই না ছুটি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একদিন এই সচল গাড়ির পেট্রোল শেষ হয়ে যাবে, একদিন এই ইঞ্জিনের কল কবজাগুলি একে একে অকেজো হয়ে পড়বে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম তার জীবনের শেষ বয়সে এসে এই নশ্বর মানবদেহের ভাঙা গড়ার খেলাকে তুলনা করেছিলেন একটি অচল গাড়ির সঙ্গে। তিনি লিখেছেন, মন পবনের নাও বা মানব গাড়ির সেই চিরন্তন সত্যের কথা, যখন শরীরের কল কবজা আর হাত পা সায় দেয় না, তখন হাজার চেষ্টা করলেও এই জীবনের গাড়ি আর এক পাও সামনে এগোতে চায় না। এই পরম দর্শনকে, এই মাটির সুরকে আমাদের বুকে নতুন করে আগলে দিয়েছিল সবার প্রিয় লোকসঙ্গীত ব্যান্ড দোহার, প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যের সেই মায়াবী ভরাট কণ্ঠ আর দোহারের অসাধারণ বাদ্যযন্ত্রের মেলবন্ধন এই গানটিকে প্রতিটি বাঙালির হৃদয়ের খুব কাছে নিয়ে গেছে। গানটি শুনলে সত্যি মনের ভিতরে এক অদ্ভুত বৈরাগ্য জন্মায়, মনে হয় সত্যি তো মিথ্যে এই অহংকার, মিথ্যে এই ছোটাছুটি। তাহলে চলুন জীবনের সব কোলাহল আর যান্ত্রিকতা দূরে সরিয়ে রেখে দোহারের এই অনন্য সৃষ্টিতে ডুব দিই, মাটির টানে, শেকড়ের টানে। শুনুন দোহারের সেই অবিস্মরণীয় গান।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। আমরা তো সারা দিন কত দৃশ্যমান গাড়ির কথা বলি, তাই না? বাস, ট্রেন, চার চাকা কিংবা

জীবনের এই যে এই অদ্ভুত এক সফর, যেখানে আমরা সবাই সময়ের এক একজন নিঃসঙ্গ যাত্রী, সেই সফরের অনুভূতিটা ভীষণ মায়াবী আর কিছুটা বিষণ্ণ। আমরা চাইলেও অতীতের কোনো স্টেশনে ব্যাক গিয়ার দিয়ে ফিরে যেতেই পারি না। এই এই হাওয়ায় টানা সময় গাড়ি শুধু সামনের দিকেই ধুলো উড়িয়ে ছুটে চলে, আর সময়ের এই অদৃশ্য চাকার ঘূর্ণন জীবনের এই একা পথ চলা আর স্মৃতির কুয়াশাকে গানের সুরে অসাধারণভাবে বেঁধেছেন আমাদের অত্যন্ত ভালোবাসার শিল্পী জয়তী চক্রবর্তী এবং অন্যান্য শিল্পী মিলে। তার মায়াবী ভরাট আর দরদি কণ্ঠে যখন এই গানটি বেজে ওঠে, তখন বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ওঠে। মনে হয় চোখের সামনে ভেসে উঠছে হারিয়ে যাওয়া সমস্ত মুহূর্তের অ্যালবাম। জয়তী চক্রবর্তীর গানের সেই নিজস্ব সারল্য আর স্বচ্ছতা শ্রোতাদের এক লহমায় নিয়ে যায় এক গভীর ভাবনার জগতে। তাহলে চলুন বাইরের যান্ত্রিক পৃথিবীর সমস্ত ব্যস্ততা কোলাহল কিছুক্ষণের জন্য ভুলে যাই। হেডফোন কানে নিয়ে চোখ দুটো বন্ধ করুন, সময়ের হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে মনকে ছেড়ে দিন সেই চিরচেনা নস্টালজিয়ার ট্র্যাকে। শুনুন জয়তী চক্রবর্তী এবং অন্যান্যদের কণ্ঠে এই গানটি।

আমরা তো সারা দিন বাস্তব জীবনের হাজারো নিয়মের ঘেরাটোপে আটকে থাকি, তাই না? বাধ্য, অফিস, ক্লাস, ট্রাফিক জ্যাম আর নাগরিক জীবনের হাজারটা দায়িত্ব, চারটিখানি কথা। কিন্তু এই সব কিছুর মাঝেও আমাদের প্রত্যেকের মনের ভিতর একটি গোপন গ্যারেজ আছে, যেখানে পার্ক করা থাকে চমৎকার এক কাল্পনিক গাড়ি, যার নাম স্বপ্নের গাড়ি। বাস্তবের রাস্তা হয়তো খারাপ, খারাপ থাকেই, খারাপ হয়তো আবার কি, জ্যাম থাকে, কিন্তু স্বপ্নের এই গাড়িটিতে কোনো স্পিড ব্রেকার নেই, নেই কোনো ট্রাফিকের লাল বাতি। যখনই বাস্তব জীবনটা বড্ড একঘেয়ে, ক্লান্তিকর মনে হয়, তখন আমরা মনকে ছেড়ে দিই সেই স্বপ্নের গাড়ির স্টিয়ারিংয়ে। সব কাজ ভুলে, কোলাহল পিছনে ফেলে আমরা হারিয়ে যাই সুদূর কোন অচেনা নীল পাহাড়ে কিংবা মেঘেদের দেশে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, সেই স্বপ্নের গাড়িতে একা একা কিন্তু যাওয়া যায় না, তার পাশের সিটটায় সব সময় বসে থাকে এমন একজন বিশেষ মানুষ যার মুখটা আমাদের বড্ড চেনা, যাকে নিয়ে আমরা হাজারো না বলা কথা আর না বোঝা স্মৃতির জাল বুনি। আমাদের ভাঙা বিকেলের একাকিত্ব নিমেষেই দূর হয়ে যায় সেই মিষ্টি মানুষের ছোঁয়ায়। আজকের এই গাড়ি স্পেশাল আড্ডায় মনের সেই অবাধ্য ইচ্ছে আর স্বপ্নের ডানায় ভর করে ছুটে চলার গল্পটি এবার আমাদের শোনাবেন সুরের রানী শ্রেয়া ঘোষাল তার দরদি কণ্ঠের জাদুতে। তাহলে আর বাস্তব দুনিয়ার ক্লান্তি নিয়ে বসে থাকবেন না, চোখ দুটো আলতো করে বুঝে নিন, নিজেকে একদম হালকা করে নিন। চলুন, শ্রেয়া ঘোষালের মিষ্টি সুরের এক্সপ্রেস ট্র্যাকে চড়ে আমরাও বেরিয়ে পড়ি সেই চেনা মানুষের খোঁজে।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের এই বিশেষ সঙ্গীত সফর, যে মনের মতো গান অনুষ্ঠানে গাড়ি নিয়ে আজকে কথা হচ্ছে, সেই গাড়ির সফরে একেবারে শেষ স্টেশনে এসে পৌঁছে গেছি। আজ সারা দেশ মেতে উঠেছে জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্য উৎসবে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল, সবার হাত ওই রথের রশিতেই থাকবে আর কিছুক্ষণ পরে। মহাপ্রভুর রথের চাকা যখন ঘোরে, তখন তা আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের ঘূর্ণনকে, মনে করিয়ে দেয় কাল বা সময়ের অবিরাম গতিকে। রথের চাকা আসলে আর কিছুই নয়, তা হল আমাদের সবার জীবনেরই চাকা। এক অদৃশ্য চালক বা বিধাতা পরম যত্নে সেই চাকার রশি ধরে আমাদের সবাইকে সামনের দিকে টেনে নিয়ে চলেছেন। আজকের এই রথযাত্রার বিশেষ দিনে আমরা গাড়ির চাকায় ভর করে স্মৃতির অনেক পথ পার হলাম। উষা উত্থুপের রেলগাড়ি থেকে শুরু করে হেমন্তবাবুর জীবনের গাড়ি, ভূমির প্রেমের গাড়ি, দোহারের মানব গাড়ি, জয়তী চক্রবর্তীর গাড়ি, সময়ের গাড়ি এবং শ্রেয়া ঘোষালের স্বপ্নের গাড়ি, কতই না চেনা অচেনা স্টেশনে থামলো আমাদের এই সুরের গাড়ি, তাই না? কিন্তু যেমনটা রথের চাকা এক স্টেশন থেকে মাসির বাড়ি হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে, তেমনই আমাদের এই সুরের সফরকেও আজ এখানেই ইতি টানতে হবে। তবে বিদায় নেওয়ার আগে আজকের এই রথের চাকা আর গাড়ির গল্পকে মিলিয়ে শেষ উপহারটি দেব আমাদের সবার প্রিয় সুরের জাদুকর, কিংবদন্তি রাহুল দেব বর্মনের জাদুকরি এক কণ্ঠেই। ছবির পর্দায় পরিচালক তরুণ মজুমদারের মায়াবী ছোঁয়ায় আর পঞ্চমের সেই চির সবুজ গায়কিতে চমৎকার এক গান। এই গানটি যেন ঠিক আমাদের মতোই, কত গল্প, কত মানুষের ভিড়, কত স্মৃতি বুকে নিয়ে একটা মেলগাড়ি যেমন দিন রাত ছুটে চলে, আমাদের জীবনটিও ঠিক তেমনই এক অন্তহীন এক্সপ্রেস ট্রেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের এই রথযাত্রার দিনটি আপনার এবং আপনার পরিবারের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখের গতি। রথের চাকার মতোই আপনাদের জীবনের চাকাও সব সময় মঙ্গলের পথে এগিয়ে চলুক। আজকের মতো গাড়ি স্পেশাল এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন, শোনা হবে অন্য কোনো সুরের স্টেশনে। তখনকার মতো শুভ রথযাত্রা। কান পাতুন পঞ্চমের সেই অবিস্মরণীয় মেলোডিয়ার ছন্দের ট্র্যাকে।

Eija! Eija! Gol! Mondol, Bondul ar Gondogol! Shono, shono! Hai, hai, shono, shono! শোনো শোনো গপ্প শোনো ভীষণ যে মজার, এক যে ছিল মেইলে গাড়ি মেজাজ ভারী।

0: আসছে, দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো ওই আসছে। একদিন এক জংশনে সে কি কাণ্ড হলো, মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো,
1: চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি জগ জগ জগ জগ জগ জগ হাস হাস।
0: একদিন এক জংশনে

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, পরে শুনবেন গিটার। নজরুল গীতিতে এখন শিল্পী সুনিতা বিশ্বাস।

রামধনু অনুষ্ঠানে শুনলেন নজরুল গীতি সুনিতা বিশ্বাসের কণ্ঠে। এখন গিটার পরিবেশনায় বাবলু নন্দী মোদক।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনলেন নজরুল গীতি সুনিতা বিশ্বাসের কণ্ঠে, পরে শুনলেন গিটার, পরিবেশনায় ছিলেন বাবলু নন্দী মোদক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান মহানায়কের গল্প। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। আজকের মহানায়কের গল্পের পুরোধা পুরুষ পণ্ডিত ভীমসেন গুরুরাজ যোশী, যিনি পণ্ডিত ভীমসেন যোশী নামেই প্রখ্যাত। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যার নাম চিরকাল অমর হয়ে আছে এবং অবশ্যই থাকবে। কিরানা ঘরানার এই শিল্পীর জন্মস্থান 1922 সালের 4 ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনাধীন বম্বে প্রেসিডেন্সিতে, অর্থাৎ কিছু মাস আগেই তার জন্মবার্ষিকী পালন হয়েছে। পিতা গুরুরাজ রাও যোশী, মাতা রামাবাই। 16 ভাই বোনের মধ্যে ভীমসেন ছিলেন জ্যেষ্ঠ পুত্র। শিশুবেলা থেকেই বলাই বাহুল্য সঙ্গীতের প্রতি ছিল তার এক অদ্ভুত আকর্ষণ। তার প্রথম সঙ্গীত শিক্ষাগুরু ছিলেন চানাপ্পা, যিনি ইনায়েত খাঁয়ের শিষ্য ছিলেন। ছোটবেলায় উস্তাদ আব্দুল করিম খাঁয়ের ঠুংরি ঝিনঝটি রাগের চলনে পিয়া বিন নহি আবত শুনে যোশীবাবু বিশেষভাবে অনুপ্রাণিত হন। এরপর সঙ্গীত শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ঘুরে বেড়ান কলকাতা, দিল্লি, গোয়ালিয়র, লখনৌ এবং রামপুরে। শিক্ষা গ্রহণ করেন রামপুরের উস্তাদ মুস্তাক হুসেন খাঁয়ের কাছে 1 বছরেরও অধিক সময়কাল। আর পরবর্তীতে অর্থাৎ 1936 সালে গুরু শিষ্য পরম্পরায় আবদ্ধ হন গুরু সোয়াই গন্ধর্বের কাছে। আর গুরু গৃহে বসবাস করে চলতে থাকে সঙ্গীতের তালিম। রাগ সঙ্গীতে গুরুর গায়কের সঙ্গে নিজের গায়কের সংমিশ্রণে তৈরি করলেন এক অনন্য ধারা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং বিশেষজ্ঞ কুমার প্রসাদ মুখোপাধ্যায় তিনি লিখেছেন, ভীমসেন যোশী নিজে যে গলা মেহনত করে বানিয়েছেন তা সাংঘাতিক রেওয়াজের ফল। উনি বলেন, 8 ঘন্টার দৈনিক কম উনি রেওয়াজই করেননি। তবে এই 8 ঘন্টা একসঙ্গে নয়, সকালে ঘন্টা চারেক, তারপর তিনি মোষের দুধ পান করতেন, এরপর খরজে একটি পুরো রাগ গেয়ে সেই রাগই আবার বিকেলে মধ্য এবং তার সপ্তকে নিয়মিত গাইতেন, আর সঙ্গে চলত নিয়ম করে যোগাভ্যাস।

1941 সালে অর্থাৎ ওনার যখন 19 বছর বয়স, তখন তিনি প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ করেন। 1942 সালে মারাঠি এবং হিন্দি ভাষায় প্রকাশিত হয় ভক্তিমূলক গানের সংকলন, এবং ঠিক এর পরেই মুম্বাই আকাশবাণীতে শিল্পী রূপে তিনি আত্মপ্রকাশ করেন 1943 সালে, অর্থাৎ তাঁর 21 বছর বয়সে। আগেই বলেছি, নিজস্ব একক ধারার প্রবর্তন করেছিলেন তিনি, যা কিরানা ঘরানার সোয়াই গন্ধর্বের গায়কির থেকে ভিন্ন। এই যেমন তিনি লয় ও ছন্দের দিকে বেশি নজর দিতেন, অতি বিলম্বিত একতালের পরিবর্তে উনি কিন্তু মধ্য বিলম্বিত তিন তালে বড় খেয়াল গাওয়া পছন্দ করতেন।

আর তাঁর বোলতান এবং তানের মধ্যে জয়পুর এবং আগ্রারও ছাপ যথেষ্ট লক্ষণীয়। দ্রুত খেয়ালের তানের গতি এবং ওজন দুই ছিল অসাধারণ, এবং এই বিষয়ে সঙ্গীতজ্ঞ কুমার প্রসাদ মুখোপাধ্যায় তিনি লিখেছেন, ওর আওয়াজ অত্যন্ত বলিষ্ঠ এবং জোরদার, কিন্তু উনি চমৎকারভাবে নিজের ভলিউম কন্ট্রোল করতে পারতেন। জোরালো আওয়াজের পাশেই সেই একই স্বর ফলসেটো লাগিয়ে একটা নতুন ধরনের এফেক্টের সৃষ্টি করতেন। কোনো গায়কেই তার গুরুর শেখা বিদ্যা হুবহু তুলে ধরেন না। তার গায়কিতে কিরানার ওপর তার নিজের ব্যক্তিত্বের ছাপ অবশ্যই পড়েছে, এবং ওর সঙ্গীতে এক প্রকার বাতাবরণের সৃষ্টি হয়, যা থেকে আমাদের সন্দেহই থাকে না যে এই প্রভাব গুণের পিছনে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ অভূতপূর্বভাবে রয়েছে। তার কণ্ঠে রাগ পুরিয়া, পুরিয়া ধনেশ্রী, কল্যাণ, ইমন, মালকোষ, মিয়াকিটোরি, মুলতানি অনন্য মাত্রা লাভ করেছেন।

খেয়াল ছাড়াও তিনি ভজন, দেশাত্মবোধক, এমনকি পার্শ্ব গায়কীতেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আর তার গীত ভজন জো ভজে হরি কো সদা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। ১৯৫৬ সালের কথা, বসন্ত বাহার ছবিতে মান্নাদের সঙ্গে তার গান শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি পার্শ্ব সঙ্গীতে তার মুন্সিয়ানার পরিচায়ক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে উত্তর এবং দক্ষিণ ভারতীয় সঙ্গীতের মিশ্রণে এ পরিয়া সুবাগু এম বাল মুরলী কৃষ্ণার সঙ্গে বিশেষভাবে সাফল্য লাভ করে। ১৯৭৩ সালে পণ্ডিত যশরাজের সঙ্গে বীরবল মাই ব্রাদার ছবিতে তিনি সঙ্গীতে কণ্ঠ মেলান। সঙ্গে আমাদের বাংলা ছবি তানসেনেই তার সঙ্গীত উল্লেখযোগ্য। ভীমসেন, তিনি ছিলেন অত্যন্ত নিরহংকার এবং বিনয়ী এক ব্যক্তি। নিজেকে বিদ্বান বলে জাহির কখনো করতেন না, এটি তো গুণীজনের এক অভূতপূর্ব নিদর্শন। ছোট্ট একটি ঘটনার উল্লেখ করলে এই বিনয়ী ভাবের সামান্য উদাহরণটুকু দেওয়াই যাবে। আগেই বলেছি, তিনি সঙ্গীত শিক্ষা লাভের উদ্দেশ্যে ঘুরে বেড়িয়েছেন কলকাতা, দিল্লি, গোয়ালিয়র, লখনৌ। এমন সময় কলকাতায় থাকাকালীন তিনি প্রখ্যাত অভিনেতা পাহাড়ি সান্যালের বাড়িতে থাকতেন এবং ফাই ফরমাশও খাটতেন। ঠিক এর অনেক পরে তিনি শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন এই বাড়িতে। এই বাড়িতে আসল খেলা কলকাতার একটি কনসার্টে অংশগ্রহণ করেছেন তিনি এবং সেখানে পাহাড়ি সান্যাল উপস্থিত ছিলেন শ্রোতা হিসেবে। দুজন মুখোমুখি হতেই ভীমসেন যোশী তাকে বলেন, আপনে হমকো পেহচানা নেহি, মাই ওহি ভীমসেন হু জো আপকে রাজা বসন্ত রায় রোড কে ঘর মে রাহা করতা থা। অর্থাৎ আমি সেই ভীমসেন যে আপনার রাজা বসন্ত রায় রোডের বাড়িতে থাকতাম। খ্যাতি অর্জন তাকে এতটুকু অহংকারী যে করেনি, এটি তার সামান্য মাত্র এক উদাহরণ।

ভাবে উল্লেখযোগ্য এবং ভারতীয় শিল্পীদের মধ্যে তিনিই প্রথম যার গানের জন্য পোস্টার নিউ ইয়র্ক শহরে বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

শতবর্ষ পেরোনো সঙ্গীত জগতের এই উজ্জ্বল কোহিনূরের সৃষ্টিতে আমরা মাতোয়ারা সবাই। আজ অনুষ্ঠানে সঙ্গীত জগতে পণ্ডিত ভীমসেন যোশীর অবদানের উল্লেখ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম মহানায়কের গল্পে। স্টুডিওর ঘড়ি বলছে এখন বিদায় নেওয়ার পালা, তবে যেতে যেতে পণ্ডিত ভীমসেন যোশীর সেই অসাধারণ ভজনটি রইল আপনাদের সবার জন্য।

এতক্ষণ শুনলেন মহানায়কের গল্প। উপস্থাপনায় ছিলাম পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান রজনীকান্তের গান। সুর শিক্ষার

0: এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, সুরশিক্ষা শিল্পীবৃন্দের নিবেদনে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে।

প্রথম রম্য গীতি শুনবেন সুধীন সরকারের কণ্ঠে। গীতিকার অরুণ ইন্দু, সুরকার অঞ্জন চক্রবর্তী।

এবারের রম্যগীতি বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, কথা রুবি বাগচির, সুর দিয়েছেন দীপেন্দ্রমোহন আচার্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্য গীতির অনুষ্ঠান। এবারে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথায় সুরে শিল্পী স্বয়ং দীপঙ্কর চট্টোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প।

বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, কারণ আজকে রথের মেলা। আর আজকে আমরা এই মৈত্রীর আসরে রথের মেলায় ঘুরবো আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, না না না না আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে, এবং ঘুরতে ঘুরতে চলে যাব বিভিন্ন দিকের মেলায়। কারণ আজকে যখনই আমি ঘুম থেকে উঠেছি, তখন থেকেই মনে হচ্ছে যে রথ মানেই তো মেলা। আষাঢ়ের আকাশে যখন সাদা কালো মেঘের লুকোচুরি, তখনই বাংলার বুকে শুরু হয় এক অন্যরকম উৎসবের, তাই না? এই উৎসবের আমেজ কিন্তু রাস্তা জুড়ে, এই উৎসবের আমেজে মানুষের ঢল নামে, জয় জগন্নাথ ধ্বনি, আর ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল রথ। রথের দড়িতে একসঙ্গে টান দিচ্ছেন হাজার হাজার মানুষ। শোনা যায় রথের দড়িতে টান দিলে জীবনের সমস্ত বাধা দুঃখ সব দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়। তবে রথ মানেই কিন্তু শুধুই ধর্মীয় উৎসব নয়, রথ মানেই মেলা। আবারও ফিরে যাচ্ছি বারবার মেলাতে। ঘুম থেকে আজকে যখনই উঠেছি, তখন থেকেই মেলার আমেজ আমাকে একেবারেই ছাড়ছে না। মানে আজকে যে বেরোতে হবে, এটা ভেবে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এই যে কথা বলার বিষয়, মানে আজকে যখন বন্ধুদের সঙ্গে আমি কী নিয়ে আড্ডা দেব, কী নিয়ে মৈত্রী স্টুডিওতে গল্প করব ভাবছি, ভাবতে ভাবতেই মনে হলো, আরে আজ তো রথের মেলা। মানে মেলা যখন এলো, মানে মেলার গল্প বলবো বা মেলা নিয়ে কথা হবে, এই বিষয়টা যখন মনের মধ্যে এলো, তখন কিন্তু মানে আমি নিজে নিজে একদম চার্জ আপ হয়ে গেলাম। আর ছোটবেলা থেকেই তো আমরা সকলেই মেলার জন্য অপেক্ষা করতাম, তাই না বলো? মানে কত বহু প্রতীক্ষিত, মানে শীতকাল জুড়ে তো একটা মেলার আমেজ চলে, কিন্তু গ্রীষ্মকালে গিয়ে কোথাও সেই মেলার ব্যাপারটা থমকে যায়। বৈশাখ মাসে কয়েকটা মেলা হয়, বৈশাখ জ্যৈষ্ঠে, কিন্তু শীতে যেরকম অষ্টপ্রহর মেলা লেগে রয়েছে, সেটা কিন্তু হয় না। তো দীর্ঘদিন আবার এই একটা মেলা নেই, কিচ্ছু নেই, এরকম একটা দিন, মানে এরকম সময় যাপনের পর যখন এই রথ আসে, তখন এই বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে মেলায় যাওয়া, গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা, তার যে কি আনন্দ, মানে সেই সোনালী দিনগুলোর যে কি উচ্ছ্বাস, সেটা নিশ্চয়ই আজকে আমরা যখন একটু বড় হয়ে গিয়েছি, মানে নিজেদের স্কুল কলেজ ছাপিয়ে যখন কর্মক্ষেত্রের জীবনে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেই টানটা কোথাও গিয়ে আমাদের প্রচণ্ডভাবে টানে, তাই না? মনে হয় যে যদি আরও একবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, যদি আবারও ছোটদের সঙ্গে রাস্তায় জগন্নাথ দেবের ওই রথ নিয়ে এদিক ওদিক করতে পারতাম, সেটা পারতেই পারি, সবই তো মনের ওপর, তাই না? কিন্তু যাই হোক, আজকে রথের মেলায় তো আমাদের যেতেই হবে, রথের মেলায় আমরা যাব, বিকেলবেলায় রথের মেলায় যাব। তখন কিন্তু এখন যেহেতু ঘড়ির কাঁটায় দুপুর ১২টা, তো এই বেলা ১২টায় তো আমি মেলা পাচ্ছি না, তো ভাবলাম বন্ধুদেরকে আমি কিভাবে মেলায় নিয়ে যাব। তাই আজকে কথায়, গল্পে, গানে তোমাদেরকে আমি মেলায় নিয়ে যাব। মেলার সেই আমেজ থাকবে আমাদের আজকের আড্ডায়। আর এই যে মেলা নিয়ে এত কথা বলবো বলছি, তো মেলা মানে কিন্তু শুধুই কেনাকাটা নয়, মেলা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মিলনের এক অনন্য উৎসব। বাঙালির জীবনের সঙ্গে মেলার এই যোগ কিন্তু দীর্ঘকালের, এই সম্পর্ক নিবিড় এবং আত্মিক, কি তাই তো? তো এই যে মেলা, এটাকে নিয়ে তো একটা উৎসব তৈরি হয়। তো কোনো কোনো জায়গায় লোকজীবন এবং লোকসংস্কৃতির সমন্বয়ে অন্তরঙ্গ পরিচয় ঘটে এই মেলার। এই মেলার চালচিত্রের আভাস কিন্তু পেয়েছিলাম আমরা রবি ঠাকুরের একটি উক্তি থেকে। দেখো, মেলায়, খেলায়, মন খারাপে, বর্ষায়, ওই আমাদের ছোট নদী, কিংবা রথের মেলা, সব কিছুতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন, তা তো আমরা জানি। মানে রবি ঠাকুরকে পড়েই তো আমরা বড় হয়েছি। তো এই মেলার যে চালচিত্র, মেলার আভাস, তাও কিন্তু আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথের একটি উক্তি থেকে। এই ধরো, আজ থেকে প্রায় ১০০ বছর আগে তিনি বলেছিলেন যে আমাদের দেশ প্রধানত পল্লীবাসী দিয়ে ঘেরা। এই পল্লী মাঝে মাঝেই যখন আপনার বাড়ির মধ্যে বাহির

শরীরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করবার জন্য উৎসুক হয়ে ওঠে, তখনই তারা মেলার সরঞ্জাম মানে মেলার আয়োজন করে। আর এই মেলাই আমাদের দেশের বাইরের দেশকে নিজেদের দেশের মধ্যে নিয়ে চলে আসে, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচিতি ঘটে। আসলে প্রকৃতপক্ষে গ্রাম তো পল্লী কেন্দ্রিক হয়, তো কোনো একটা মেলা যেটা গ্রামাঞ্চলেই তো প্রথমে মেলার সূচনা ঘটেছিল, তো এই মেলাগুলোর কিন্তু নির্দিষ্ট একটা তারিখ থাকতো। কোনো কোনো মেলার ক্ষেত্রে আবার এই তারিখ থাকতো না, সেটা তিথি, নক্ষত্র কিংবা চাঁদের গতিবিধি এই সবের ওপর নির্ভর করতো। আর অতীতের মেলা কেমন ছিল বলো তো? ওই যে আবার রবি ঠাকুরের কাছে ফিরে যেতে হয়। যদিও কবিতার নাম হাট ছিল, তবে ওই হাট কবিতায় যেরকম উচ্ছে, বেগুন, পটল, মূলো পাওয়া যেত আগেকার দিনের মেলাতে, সেই মেলায় কিন্তু শুধুমাত্র আজকের মেলায় যেমন আমরা রকমারি জিনিসপত্র দেখতে পাই সেটা কিন্তু নয়, সেই সময়ের মেলাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলিও কিনতেন মেলা থেকেই। সেখানে উচ্ছে, বেগুন, পটল, মূলো পাওয়া যেত, তার সঙ্গে সঙ্গে শাকা, আলু, গুড়ের তৈরি নানা রকম জিনিস, জিলিপি, বাদাম ভাজা, এই সব কিছু পাওয়া যেত। আহা, দেখছো তো, এই জিলিপি বাদাম ভাজার গল্প যখনই হয়, মানে খাওয়া দাওয়ার কথা উঠলেই আমার মনটা সোজাসুজি মেলার মাঠে চলে যেতে চায়। কিন্তু ওই যে এখন যে বেলা 12টা, এখন তো মেলার প্রস্তুতি চলছে, মেলা তো বিকেলে হবে, কিন্তু আমি কিভাবে মেলায় যাই তোমাদের নিয়ে? হ্যাঁ, যাব শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে। মেলার গান শুনতে শুনতে না হয় মেলার আমেজেই হারিয়ে যাই আমরা, তারপর ফিরে আসবো আবারও আজকের আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

আমি তো যাবই, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। এখন তো গানে গানে তোমাদেরকে মেলায় নিয়ে গেলাম, এরপর এরপর এমন এমন সমস্ত জায়গার খোঁজ খবর দেব যে আজকে রথের মেলা তো তোমরা জানো এবং এতক্ষণ ঠিক করে নিয়েছো যে আজকে সারা দিনে কি কোন বন্ধুর সঙ্গে বিকেল বেলায় রথের মেলায় যাবে। কিন্তু রথের মেলা ফুরিয়ে গেলে আরো তো মেলার লিস্ট রাখতে হবে নাকি হাতে, যেতে হবে তো সেই সব মেলাগুলোতে ঘুরতে। তাহলে এবার আমি তোমাদের বলি কিছু প্রাচীন মেলার গল্প। প্রথমে আসি কালীদহের ছোট্ট কেন্দুলির মেলা, যেটা পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিদাস মাঠের কাদরপাড়ায় হয়। 7ই মাঘ থেকে 16ই মাঘ পর্যন্ত হয় এই গ্রামীণ মেলাটি। স্থানীয়রা বলেন এটাকে ছোট্ট কেন্দুলির মেলা। পূর্বে এই মেলাটি শুরু হয় বেলুরি গ্রামের জমিদার মজুমদারদের উদ্যোগে এবং তারপর থেকে প্রত্যেক বছরই শীতকালে মহাসমারোহে এই মেলা চলতে থাকে। ওই ধরো 1288 এরকম বঙ্গাব্দ থেকে এই মেলার সূচনা হয়েছিল। মূলত রাধা বল্লভ আর রসিক নাগরের পুজোকে কেন্দ্র করে এই মেলা হয়। তারপর রসিক নাগরকে আনা হতো আউশ গ্রামের গলিগ্রাম থেকে। তবে মেলায় মানে বর্তমানে মেলায় ঠাকুরটিকে আর এত দূর থেকে আনা হয় না, এখন রাধা বল্লভকে আনা হয় তাদের পাশের গ্রাম নবগ্রাম থেকে। তারপর চলে যাই বাবুবাত নামক আর একটা গ্রামে, ওই আউশ গ্রামেরই কাছাকাছি বসন্তপুর গ্রামে আর কি। মানে আউশ গ্রাম যদি যাও তাহলে এই দুটো মেলাই তোমরা দেখে আসতে পারো। আউশ গ্রামের বেরেন্ডা অঞ্চলের কুনুর নদীর তীরে এই বাবুবাঁধের হয় আরেকটি মেলা। এই মেলার নাম খটিলা বিবির মেলা। মেলাটি হয় প্রত্যহ 7ই পৌষ থেকে 87ই পৌষ। খটিলা বিবি নামক এক পীর ছিলেন ওই স্থানে এবং তার কথা মানে তাকে স্মরণে রেখে এই মেলাটি হয়। সাধারণত 1999 সাল থেকে এই মেলাটি সূচনা হয়েছে বলেই অনেকে মনে করেন। বসন্তপুর গ্রামের বাসিন্দা ডক্টর আয়নাল হক মণ্ডলের উদ্যোগেই এই মেলাটি শুরু হয়। এবার যাই 24 প্রহরের মেলার গল্পে। মানে আমার মতন যারা রয়েছে আমার শ্রোতা বন্ধুরা, মানে যাদের 24 ঘন্টাই মেলার দরকার, 24 প্রহরই যাদেরকে মেলায় রাখলে মনটা ভালো থাকে, মেলা থেকে বাইরে বেরোলেই ওই যে মনে হয় যে

জীবনটা একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরছে, তাদের তো ভালো থাকতে গেলে 24 ঘন্টার মেলার আনন্দে থাকতে হবে, তাই না? মানে আমি আর কি যেমনটি, তো আমাদের মতন যারা রয়েছে তাদেরকে এবার খোঁজ দিই 24 প্রহরের মেলার। 4 দিনের মেলা 24 প্রহরের মেলা নামে পরিচিত। এটি হয় বীরভূমের রায়পুরে, শুরু হয়েছিল 1920 সালে, দুর্গাপদ চক্রবর্তী এটির প্রতিষ্ঠা করেন। প্রত্যেক বছর 7ই জ্যৈষ্ঠ মেলা শুরু হয় এবং শেষ হয় ওই 4 দিন পরে, অর্থাৎ 24 প্রহরে 10ই জ্যৈষ্ঠে। 24 প্রহরের এই মেলা কিন্তু নানান নামে, মানে আমরা যেমন বললাম যে 24 প্রহরের মেলা, এটা কেউ আবার 4 দিনের মেলা, এরকম নানান নামে পরিচিত। তো পৌষ মাস তো আসতে এখন একটু দেরি আছে, তবে পৌষ মাস এলে, যেমনটা বললাম যে শীতকাল এলে কিন্তু মানে আমরা প্রচুর মেলা আশেপাশে দেখতে পাই, তাই না? তোমার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় বা ধরো একটু দূরবর্তী এলাকায় কিন্তু মাঠ থাকলে সেখানে তোমরা নানান রকম মেলা দেখতে পাবে। তো এই শীতকালে মানে পৌষ মাসে কিন্তু পৌষ সংক্রান্তির একটা মেলার কথা আমরা জানি। বীরভূমের অজয়ের তীরে দেউলটি গ্রামে হয় এই পৌষ সংক্রান্তির মেলা। অনেকে মানে এই মেলায় এসে স্নান করেন এবং এটাকে মকর স্নানের মেলাও বলে থাকেন। তবে মেলাটিতে আজও লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। আজও বীরভূম এবং বর্ধমানের বহু গ্রাম থেকে গরুর গাড়ি নিয়ে দেউলটির মেলায় লোকজন আসেন। সারাদিন মেলায় কাটিয়ে সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে যান। এই গ্রামীণ মেলাটিকে ঘিরে গ্রামীণ লোকসংস্কৃতির পসরা বসে। হাতা, খুন্তি, খেলনা, এসব নানান মাটির জিনিস সেখানে বিক্রি হয়। এর পাশাপাশি থাকে মিষ্টি আর খাবার দাবার। খাবার দাবার ছাড়া তো মেলা একেবারেই অসম্পূর্ণ, তাই না? আর বাচ্চাদের বিভিন্ন জিনিসপত্র থাকে, খেলনাপাতির দোকান থাকে। আর পৌষ সংক্রান্তির দিনে বহু মানুষ অজয়ের জলে সকালে পুণ্য স্নান সেরে দেউলটির দেউলেশ্বর শিব এবং পার্বতীর মন্দিরে পুজো দেন এবং তারপর সারা দিন এই মেলায় কাটান। আচ্ছা, এই পুজো দেওয়ার কথা যখন উঠলো, মানে ভগবানের কথা যখন উঠলো, তখন তো ভূতের কথাও একটু বলতে হয় কি, তাই তো? হ্যাঁ, তো ভূত হিসেবে তোমরা ব্রহ্মদৈত্যের কথা নিশ্চয়ই শুনেছো, কি শুনেছো তো? আচ্ছা, ব্রহ্মদৈত্য তোমাদের কাছে ঠিক কি বলো তো, ভগবান নাকি দেবতা? মানে ওই একই হলো, মানে দেবতা নাকি ভূত? আমার কাছে কিন্তু বিষয়টা এখনো পরিষ্কার নয়, সেই জন্যই বলতে গিয়ে আর কি একটুখানি হোঁচট খেলাম, মানে ইনি কি দেবতা নাকি ভূত। যাই হোক, এই বিষয়টা না হয় এখন তুলেই রাখলাম। তবে মেলার গল্প যখন বলছি, তখন এই ব্রহ্মদৈত্যকে কেন্দ্র করেও কিন্তু একটি মেলা হয় বন্ধু। আবার ফিরে যেতে হবে সেই আউশ গ্রামে। আউশ গ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে রামনগর গ্রামে কিন্তু একদিন একটি মেলা বসে এবং সেই মেলাটির নাম ব্রহ্মদৈত্যের মেলা। কি অবাক হচ্ছ তো? আমিও অবাক হয়েছিলাম, কিন্তু যেসব মেলার কথা তোমরা জানো সেগুলো তোমাদেরকে না জানিয়ে কিছু আমাকে, ওই যেমন ধরো যেসব জায়গাগুলোতে আমরা বেড়াতে যাই, তার এই জায়গাগুলো তো আমরা জানি, কিন্তু অববিটের খোঁজে কিছু আমাদের থাকতে হয়। তো আমিও আজকে তেমনটি করেছি, যেসব মেলার খোঁজ তোমরা জানো সেগুলো আর না জানিয়ে একদম অববিট অববিট মেলার খোঁজ দিচ্ছি। আর সেই সব খোঁজাখুঁজি করতে গিয়েই আমাকে কিন্তু এই ব্রহ্মদৈত্যের মেলার খোঁজ করতে হয়েছিল। হ্যাঁ, আর এটা আমাকেও বেশ অবাক করেছিল, কিন্তু এই মেলাটা খুব জাঁকজমকপূর্ণ হয়, মানে একেবারেই ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে ব্রহ্মদৈত্যের মেলা মানেই তোমার ঘাড় মুটকে দেবে, ভয় পেতে হবে, এমনটি একেবারেই নয় বন্ধু। এই মেলায় খাবারের দোকান পাবে, তার পাশাপাশি মাটির জিনিস, পুতুল, হাতি, ঘোড়া, বাচ্চাদের খেলনাপাতি, সমস্ত কিছু। প্রত্যেক বছর পয়লা মাঘ বিকেলে শুরু হয় এই মেলা আর শেষ হয় একদম মানে একদম গভীর রাত অবধি চলে এই মেলা। গভীর রাতে গিয়েই মেলা শেষ হয়ে থাকে। গ্রামের এই মেলাটি হয় ব্রহ্মদৈত্য ঠাকুরের পুজোকে কেন্দ্র করে। এই সমস্ত আরও অনেক মেলার গল্পর খোঁজ তোমাদেরকে আমি দেব, তবে এই যে মেলার কথা বলছি, মেলার কথা উঠলেই কি হয়, এই এত কাঠের খেলনার কথা বললাম, কাঁচের চুড়ির কথা বললাম, এসব দেখলেই তো আমরা বায়না করতে শুরু করে দিই, মানে মনটা তখন বায়না বিলাসী হয়ে যায়। আর মন যখন বায়না বিলাসী হয় তখন শাহানা বাজপাইয়ের কণ্ঠে তোমাদের জন্য থাক এই গানটা, কথা হোক গানের ওপারে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

একেবারেই তাই। মেলার কথা উঠলে কিন্তু ম্যাজিক শো এর কথাও আমাদের ভীষণ ভাবে মনে পড়ে। মানে ছোটবেলায় মেলায় যাওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই ম্যাজিক শো দেখা, কি তাই তো? দেখো, শীতের মরশুম শুরু হতে এখন একটু দেরি রয়েছে, কিন্তু শীত এলেই তো বাংলার মানুষ মেতে উঠবেন নানান রকম মেলাতে। কিন্তু তার আগে, মানে এই বর্ষার সময়তেও যে মেলাগুলো রয়েছে, আজকেই যেমন রথের মেলা রয়েছে, সেই সমস্ত মেলায় মানে নিজেদেরকে ভাসিয়ে দিতে আমরা কিন্তু একদম উৎসব মুখর হয়ে থাকি। যেমন ধরো শীতকালে তো পর্যটন মেলা, হস্তশিল্প মেলা, কুটির শিল্প মেলা এই সমস্ত হয়। এই এখন বর্ষাকালে কিন্তু ইলিশ উৎসব হয় এবং তাকে ঘিরেও একটা মেলা বসে, জানো তো। তো আমরা যদি বাঁকুড়ার জেলায় যাই, সেখানেও কিন্তু ঐতিহ্যবাহী প্রাচীন নগরীর যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে মেলা হয়, এবং এটা বিষ্ণুপুরের মেলা নামে পরিচিত। বিষ্ণুপুরের মেলা হয় ডিসেম্বরের একেবারেই শেষ দিক থেকে ওই জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। তো এখানে তো গিয়ে তুমি তোমার পছন্দের বিষ্ণুপুরের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, টেরাকোটার কাজের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো কিনতে পারো। তারপর তুমি মুর্শিদাবাদেও কিন্তু যেতে পারো। মুর্শিদাবাদের রঘুগঞ্জে সেখানে সাগরদিঘির একটা মেলা হয়, সেটিও বেশ প্রাচীন। তো সাগরদিঘির এই মেলায় কিন্তু শীতকালেই ঘটে, এই মেলাটিও বেশ জাঁকজমকপূর্ণ, এবং সেখানে গিয়ে একদিন কাটিয়ে সুন্দর করে মানে এই মেলায় ঘুরে তুমি একটা সুন্দর দিন কাটিয়ে আসতে পারো। এরপর আমরা যাই রাসের মেলায়। এককালে রাস উৎসব এমন ভাবে পালন করা হতো যে দুর্গা পুজোকে মানে দুর্গা উৎসবকেও নাকি হার মানিয়ে দেবে, বাংলায় এভাবেই নাকি রাস উৎসব পালন করা হতো। তো ওড়িশার যে কটকের আটঘর এলাকা রয়েছে সেখানেরই বাসিন্দা ছিলেন কালু মুরারি মোহন দাস। তিনি কি করেছিলেন, তিনি ছিলেন সম্রাট আকবরের একজন রাজকর্মচারী। তো উড়িষ্যার রাজা মুকুন্দদেব আকবরের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে যখন যুদ্ধ করলেন, তখন কিন্তু তিনি একা তাদের প্রতিপক্ষ হয়ে যুদ্ধ করলেন, এবং তার জয়গানে মানে তার কৃতিত্বকে মনে রেখে সেখানে কিন্তু আজও একটি মেলা হয়, এবং রাজ্যবাসী সেখানকার লোকেরা এই মেলায় মেতে ওঠেন। আচ্ছা, রাজ্যের এতদিকে ঘুরে ঘুরে বেড়ালাম সকাল থেকে, আজকে রথের দিন নিজের এলাকায় নিজের কলকাতায় ঘুরবো না বাপু, তা কি হতে পারে? না, একেবারেই হতে পারে না। আর তাই তো এবার বলবো আমাদের এখানের গল্প, মানে কলকাতার মেলার গল্প। আজ থেকে 550 বছর আগে ওড়িশার গৌড়ীয় সংস্কৃতির মেলবন্ধনে রচনা করেছিলেন প্রেমাবতার শ্রী চৈতন্যদেব, আর তার অনুপ্রেরণায় গুপ্তিপাড়ায় বাংলার প্রাচীন রথযাত্রার সূচনা হয়। বাংলার মেলা সংস্কৃতির সবচেয়ে প্রাচীন নিদর্শন হল রথের মেলা। সেক্ষেত্র রথে চড়ে জগন্নাথ এই সময় তার মাসির বাড়ি বেড়াতে যান, আর কলকাতার রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট পুচকেরা তাদের রথ হাতে বিকেলবেলায় কিন্তু বাইরে বেরিয়ে পড়ে। আর ওই রথের মেলা মানে পাঁপড় ভাজা, জিলিপি।

বেলুন, তালপাতার ভেপু, কাঁচের চুড়ি, এই সমস্ত সে সমস্ত বাহার দেখতেও রাস্তার ধারে কিন্তু মানুষের ঢল নামে, তাই না? আর হুগলির শ্রীরামপুরে মহেশের রথ, কলকাতার ইস্কন মন্দিরের রথ, পরেশনাথ মন্দিরের জৈনদের যে রথযাত্রা, মানে আমার শহরতলির রথযাত্রার কিন্তু একটা বিশাল বড় লিস্ট রয়েছে, তাই তো? তো আজকে এই রথের দিনে কলকাতার বিভিন্ন প্রান্তরে যারা রয়েছে তারা রথের মেলায় মেতে ওঠো বিকেল হলেই, ছোটদের সঙ্গে মজায় মানে রথ নিয়ে বেরিয়ে পড়ো, না নিজের যদি রথ না থাকে, মানে আমরা এখন বড় হয়ে গেছি, নিজেদের কাছে রথ না থাকলে আশেপাশে যাদের রথ রয়েছে তাদের রথের দড়িতে টান মারো, নিজের মনকে আনন্দে উল্লাসে একেবারে ভরিয়ে তোলো, তাই তো? আচ্ছা, মহেশের রথযাত্রার কথা যখন বললাম তখন এটা কিন্তু উল্লেখ করতেই হয় যে এটি হলো বাংলার প্রাচীনতম একটি রথযাত্রা এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম একটি রথযাত্রা। 1996 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের এই মহেশের রথ অনুষ্ঠিত হয়। রথযাত্রার সময় মহেশের স্নানপীড়ির ময়দানে এক মাস ধরে মেলা চলে, বহু মানুষ আসেন এই মেলায় দেশ বিদেশ থেকে। মেলার গল্প শুনতে শুনতে মেলায় হারিয়ে যেতে যেতে সময়ও যে কখন শেষ হয়ে গিয়েছে তা কিন্তু একেবারেই বুঝতে পারিনি বন্ধু। মেলার গল্প হলে বুঝতে না পারারই কথা, কিন্তু আজকে তোমাদেরকে কিন্তু আমি অনেক মেলার খোঁজ দিয়েছি, তো রথের মেলায় বিকেলবেলায় কোথায় যাবে বন্ধুদের সঙ্গে সেটা ঠিক করে ফেলো, আর ঘুরে এসে আমার অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। কোথায় জানাবে? আমাদের ফেসবুক পেজে আজকের যে সুন্দর পোস্টার রয়েছে তার নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে রথের দিনে দুপুরবেলায় রথের মেলা নিয়ে আড্ডা দিতে দিতে তোমাদের ঠিক কেমন লাগলো। আজকের মতন এখানেই টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার আশেপাশে থেকো, আর তাই যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12:30 হয়ে 29 সেকেন্ড, মানে আজ বৃহস্পতিবারের দুপুরে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শুরু হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত, এবং আজ একটি বিশেষ দিন, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকেই শুভেচ্ছা জানাই রথযাত্রার। রথযাত্রা মানেই তো এক পরম আনন্দের যাত্রা এবং অনন্ত পথ চলা। ভক্ত আর ভগবানের মিলনের এই মহোৎসবে আজ চারদিকে শুধু ঢাকের আওয়াজ, কাঁসুরের ধ্বনি আর অগণিত মানুষের জয়ধ্বনি। কিন্তু জানেন তো,

কবিগুরুর কাছে এই রথের চাকা শুধু কাঠের তৈরি কোনো যান ছিল না, তার কাছে রথযাত্রা ছিল মানুষের অন্তরের মুক্তির প্রতীক, সত্যের পথে এগিয়ে চলার আহ্বান। রথ যখন চলে তখন তার চূড়ায় সগর্বে উড়তে থাকে পতাকা, সেই পতাকা যেন অন্ধকারের বুকে আলোর জয়গান গায়। অন্যায় আর জড়তাকে দূরে সরিয়ে সমস্ত বাধা ভেঙে এগিয়ে যাওয়ার এই যে এই অদম্য জেদ, তাকেই কবিগুরু বেঁধেছেন সুরের মায়া জালে। জগন্নাথ দেবের রথের সেই আকাশ ছোঁয়া মহিমাকে প্রণাম জানিয়ে চলুন আজ আমরাও মনের সমস্ত দ্বিধা মলিনতা দূরে সরিয়ে দিই। চলুন মেতে উঠি সেই মহাসুরের আবাহনে, যা আমাদের মনকে নিয়ে যাবে এক দিব্য অনুভূতির দিকে। আসুন শুনব বিশ্বকবির এক অপূর্ব সৃষ্টি, রথযাত্রার এই পূর্ণ লগ্নে মৈত্রীর ইথার তরঙ্গে এবার বাজবে রবীন্দ্রসঙ্গীত উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আসলে জীবনযাত্রারও একটা প্রতীক। চাকার ঘূর্ণনে যেমন সময়ের চাকা ঘোরে, তেমনি রথের চাকা আমাদের মনে করিয়ে দেয় জীবনের গতিশীলতাকে। আমরা সবাই তো পথচারী, তাই না? প্রতিদিন কোনো না কোনো কর্মক্ষেত্রে, জীবনের কোনো না কোনো জটিল রাস্তায় আমরা হেঁটেই চলি, কিন্তু মাঝে মাঝেই আমাদের পা থমকে যায়। ভয়, সংশয় আর ব্যর্থতার গ্লানি আমাদের গ্রাস করে। মনে হয় সামনে যে পথটা পড়ে আছে তা বড়ই কঠিন, বড্ড দুর্গম। ঠিক এই জায়গাতেই কবিগুরু আমাদের হাত ধরেন। তিনি আমাদের মনে করিয়ে দেন সৎ পথে, মঙ্গলের পথে চলার জন্য মনের ভিতর এক পরম শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আর কিছুই নয়, তা হল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। রথ যেমন সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে, ধুলো বালি উড়িয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, মানুষের জীবনকেও ঠিক সেইভাবেই সমস্ত ভয় কাটিয়ে এগিয়ে যেতে হবে। আজকের এই পবিত্র দিনে আমরা যখন মহাপ্রভুর রথের দড়িতে টান দিচ্ছি, আসুন না আমরা আমাদের মনের ভিতরের জড়তা আর ভয়কেও টেনে দূরে ফেলে দিই। আসুন ঈশ্বরের চরণে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রতিটি কর্মকে শুভ করেন, সুন্দর করেন। আমাদের পথ যতই কঠিন হোক না কেন, মনের কোণে যেন সব সময় একটা নির্ভীক সুর গুঞ্জরিত হতে থাকে। কারণ সত্যের পথে, ন্যায়ের পথে যারা চলে তাদের কোনো ভয় নেই। চলুন শ্রোতা বন্ধুরা, রথযাত্রার এই পূর্ণ মুহূর্তে আমরা সবাই মিলে আমাদের জীবনের কর্মপথকে সুন্দর করার সংকল্প নিই, আর মনে মনে গেয়ে উঠি সেই পরম অভয় বাণী। মৈত্রীতে এবার শুনব কবিগুরুর এক অসাধারণ অনুপ্রেরণামূলক সৃষ্টি সমবেত কণ্ঠে।

রথযাত্রা মানে রাস্তা জুড়ে মানুষের ভিড়, ছোট ছোট রথ নিয়ে বাচ্চাদের হইচই, চারপাশ থেকে ভেসে আসা সেই চেনা জিলিপি, আহা, আর পাঁপড় ভাজার গন্ধ। এই যে এই চারিদিকের এত মানুষের মেলামেশা, এত হাসি, কলরব, আনন্দ, এই তো উৎসব। আর উৎসবের আসল মানেটা কি জানেন তো? উৎসবের মানে হলো সবার সঙ্গে মিলে মিশে নিজের প্রাণটাকে প্রাণ ভরে উপভোগ করা, মনের সব দুঃখ ক্লান্তি আর একঘেয়েমি এক পাশে সরিয়ে রেখে সবার সঙ্গে আনন্দের জোয়ারে ভেসে যাওয়া। কবিগুরু সব সময় বলতেন, আমাদের জীবনটা কোনো খাঁচায় বন্দি থাকার জন্য নয়, জীবন হলো মনের আনন্দে মেতে ওঠার জন্য। আর রথযাত্রার এই পুণ্য দিনটি যেন আমাদের সেই পরম উৎসবের আঙিনাতেই ডেকে নিয়ে যায়, যেখানে কোনো ভেদাভেদ নেই, মন খারাপ নেই, আছে শুধু প্রাণের মেলা। তাহলে আর দেরি কেন? আসুন না আমরাও আমাদের মনের দরজাটা হাট করে খুলে দিই আজকের এই পবিত্র দিনে। সমস্ত বিষণ্নতা ভুলে চলুন মেতে উঠি জীবনের সেই আসল উদযাপনে। আসুন সবাই মিলে একসঙ্গে স্বাগত জানাই জীবনের এই পরম মহোৎসবকে। শুনুন রবি গানে অদিতি গুপ্তের কণ্ঠ।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রবীন্দ্রসঙ্গীত। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। রথযাত্রার এমন দিনে যখন চারিদিকে মেলা বসে, হাজারো মানুষ রাস্তায় নামে, তখন একটি জিনিস খেয়াল করেছেন শ্রোতা বন্ধুরা? চেনা নেই, জানা নেই, তবু কিন্তু একে অপরকে, একে অপরের দিকে তাকিয়ে আমরা হাসছি, রথের দড়িতে একসঙ্গে টান দিচ্ছি। এই যে এই এত বড় একটি আয়োজন, এত আলো, এত আনন্দ, এর মাঝে দাঁড়িয়ে মনে হয় না আমরা কত সৌভাগ্যবান যে এই সুন্দর পৃথিবীর একটি অংশ হতে পেরেছি। কবিগুরু এই পরম সত্যি আমাদের তার গানে গানে শিখিয়ে দিয়ে গেছেন। তিনি বিশ্বাস করতেন এই বিশাল পৃথিবীটা আসলে ঈশ্বরের একটা মস্ত বড় আনন্দের যজ্ঞ, আর এই পৃথিবীতে জন্ম নিয়ে মানুষের রূপ ধরে যে আমরা এই আলো, এই বাতাস, এই উৎসবকে ছুঁতে পারছি, আহরণ করতে পারছি, এর চেয়ে বড় উপহার আর কিছুই কি হতে পারে? রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু ঘরের কোণে বসে কাটানোর জন্য মোটেই নয়, এই বিশাল জগতের আনন্দের মাঝে নিজেকে সামিল করার জন্য। আজ মহাপ্রভুর রথ যেমন মর্তের আলো বাতাস মেখে এগিয়ে চলেছে, চলুন আমরাও আমাদের জীবনকে এই আনন্দের যজ্ঞে উৎসর্গ করি। কৃতজ্ঞতা জানাই সেই পরম সৃষ্টিকে যিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। গানে গানে শিল্পী শ্রীকান্ত আচার্য।

আমরা মানুষ চক্ষে এখন যদি পুরীর দিকে তাকাই, আমাদের চারপাশে তখন শ্রী জগন্নাথ দেব যেন স্বয়ং ভেসে ওঠেন। তিনি জগতের নাথ, নিখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি। আজ তিনি তার রত্ন সিংহাসন ছেড়ে রাজবেশে নেমে এসেছেন ধুলোবালির এই মর্তভূমিতে, তার সাধারণ ভক্তদের দেখা দিতে, কৃতার্থ করতে। রথের উপর চড়ে বসা ভগবানের এই যে এই জাঁক জমকপূর্ণ অথচ কি এক অদ্ভুত মায়াময় রূপ, তা দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু জানেন তো, বিশ্বকবি ভগবানকে শুধু মন্দিরের গর্ভগৃহে বা রথের চূড়াতেই খোঁজেননি, তিনি ভগবানকে দেখেছেন মানুষের অন্তরে। কবিগুরুর কাছে ভগবান হলেন সেই পরম মহারাজ, যিনি তাঁর সমস্ত রাজকীয় মহিমা আর রূপের ঐশ্বর্য নিয়ে কোনো এক অলৌকিক মুহূর্তে এসে হাজির হন ভক্তের মনের মণিকোঠায়, অর্থাৎ হৃদয়পুরে। যখন বাইরে ঢাক, কাঁসর আর শঙ্খধ্বনিতে মহাপ্রভুর রথ এগিয়ে চলে, তখন ঠিক সেই মুহূর্তেই যেন আমাদের মনের ভেতরেও এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মনে হয়, হে জগতের নাথ, হে আমার অন্তরের মহারাজ, আজ রথযাত্রার এই শুভ লগ্নে তুমি কি অপূর্ব সাজে আমার এই ক্ষুদ্র হৃদয়ে এসে ধরা দিলে। তোমার এই রূপের কোনো তুলনাই হয় না, এই মহিমার কোনো শেষ নেই। আজ রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের অন্তিম লগ্নে রইল কবিগুরুর এই গানটি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক। আজকের নাটক হে মুগ্ধ জননী।
2: আজকের নাটক হে মুগ্ধ জননী। কাহিনী কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা নির্মল গুহ। নাটক হে মুগ্ধ জননী।

0: ওটা কিসের শব্দ হলো রে? ও খুশিলাল পাহাড় কা পাথরের উপর গাঁয়তিটা ফিকে দিল। এখন ছুটি কা টাইম হয়ে এলো তো, রেল কোম্পানির এই গাংমানের কাম আজ আর ওর ভালো লাগছে না। বেটা নয়া শাদি করেছে তো, হ্যাঁ উসকা পাস একবার জানেই পড়েগা। এ খুশিলাল, খুশিলাল ও
1: ক্যা বলো?
0: আরে তুই ইয়া বাবু, আরে শুন কি হলো, গোসা হলো তোর? ও বহু ধনিয়ার জন্য মন ছটফট করছে। হ্যাঁ আরে শুন, তো আর ছুটি করা দিব, তুই ঘরে চলে যা। কি এবার দিল খুশ হলো তো?
2: জরুর খুশির দিন, এবার একদম খুশ হলো। তুই বহুত মনের বাদ বুঝিছি মনরাম।
3: আরে খুশির মন তো সকাল থেকে বহুত খারাপ ছিল,
2: কামে আনে কা তো দিলই ছিল না।
0: আচ্ছা
2: আজ ওর শাদির এক মহিনা পুরা হলো,
0: আহার
2: সাথ ও আজ দিল খুলে মজা উড়াবে।
4: হ্যাঁ দেবকিজি, খুশি আমাকে বলছিল।
0: কি বলছিল রে বিরজলাল?
4: চিমনজি ও বলছিল।
2: আরে ক্যা লড়কি কা মাফিক বলছিল বলছিল করছিস? কি বলছিল তা বলবি তো।
4: কুছ নেই দেবকিজি।
0: ক্যা নেই নেই করতা ক্যা?
4: আজ কামে আসতে মেজাজ ছিল না খুশিয়া।
2: এই তো বেশ বাদ ফুটেছে বিরিজ লড়কি কা মুখে।
4: হ্যাঁ দেবকিজি, খুশি বলছিল ধনিয়া আজ ওর হাত ধরে বহুত প্যার করে বলেছিল, মত যাও কামে আজ, মগর খুশি ওকে সমঝিয়েছে শুধু শুধু কামাই করে ক্যা ফায়দা, এক রোজ নাগা হলেই রোজ কাটা যাবে, এখনো তো আমি পারমিট হয়নি। রো মাত, আমি আজ জলদি ওয়াপাস আসবো।
0: আরে ইতনা ডরতা কেউ খুশি? মেট তো আগলা মহিনা বলেছে একদিন পিডব্লু সাহাবকে একটু খানা পিনা করালেই খুশি লালের পারমিট করার কাগজ বিলাসপুরের দপ্তরে পাঠিয়ে দেবেন সাহেব।
2: লেকিন খুশি তো এ কাম করতে রাজি ছিল না।
0: খুশির মা ভি হামারা ইয়াদ আছে, তখন আমি ভি ছোটা লড়কা, হ্যাঁ আমার বয়স তখন 12-13 হবে।
2: হ্যাঁ সত্য,
0: তখন তো খুশি কা বাপ ও হীরা লাল আই ও ডব্লিউ সাহাবের বাংলার সামনে যে বড়া ফুল বগিচা আছে না, তারই দেখভাল করতো। খুশির মা ফুলমতিয়া কাম করতো সাহেবের বাড়িতে।
2: হ্যাঁ সে বাগিচার এক কোণে ছোট একটা খুপড়ি ঘরে ওরা থাকতো। খুশির মা কত ভালো ভালো খাবার এনে খুশিকে খাওয়াতো, আমাকে ভি।
0: লেকিন কি হলো তাতে?
2: ওর বাপ হীরা লাল সাহাব কা বলে কাজে ভর্তি করাতে চেয়েছিল, লেকিন ওর মা ফুলমতিয়া
5: নেহি কভি নেহি, ও কাম খুশি নেহি করেগা।
6: করবে না কেন? কামটা কিছু খারাপ আছে, খালাসির কাম। কিরে খুশি, তোর কি মত আছে? আরে কুস তো বল।
4: নেই
5: শাবাশ।
6: কেয়া নেহি,
4: ও রেল মে মজদুরের কাম হমে পছন্দ না হইস।
6: কেয়া
4: মা কা বাত ঠিকই হ্যায়, ও গাং মজদুরের কাম হমে করবো না।
6: তা কেয়া করিস তু, দপ্তর যেকে আফসার হবি, ইতনা উমর হলো ঘরে বসে খানা খেতে লাজ লাগে না তোর? মরদের বাচ্চা হলে এতদিন একটা কাম ধান্দায় ঠিক লেগে যেতিস, বেশ সারাম কাহ কাহ তেরা বদন আর হাম দেখে গা নেই, কভি দেখে গা নেই।
0: হ্যাঁ আমি ভি শুনেছি এই সব বাত,
2: আমি তো চোখে দেখলাম সব। কা খুশি সচ না হে রে সব, তুই বতা।
4: হ্যাঁ হ্যাঁ সব সচ। আর এসকে বাদ একদিন আমি সাহাবের বাংলাতে যেখানে মহুয়া গাছে সব হনুমান থাকতো, সেখানে দাঁড়িয়ে একটা হেঞ্চি গাছের ডাল ভেঙে হনুমানদের ডাল দেখাচ্ছি, হঠাৎ আমার মা।
7: অভি যা রওনা হোনা মত কর তুরা, চল চল বাবুয়া কো পাস চল বেটা চল।
4: ক্যা হুইস? আরে রামদিন, আরে রামদিন মেরা বাবুয়া কো ক্যা হুইস বলনা? আরে
7: সব সব পিছুয়া।

0: হে মুগ্ধ জননী, নাটকটি এখানেই শেষ হল। কাহিনী কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধনিয়া সুমিতা বসু, দেউকী প্রসাদ মিহির বন্দ্যোপাধ্যায়, সেবক রাম সমীর কুমার চরিত, রামদিন শ্যামল চক্রবর্তী, বিরিজলাল খোকন চক্রবর্তী, হীরালাল শ্যামল কুমার দাস, খুশিলাল সতীনাথ মুখোপাধ্যায়, চিমান রাম সত্য বন্দ্যোপাধ্যায় এবং ফুলমতিয়ার ভূমিকায় শোভা সেন। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন নির্মল গুহ।
1: হে মুগ্ধ জননী, নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর হামলার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ইংল্যান্ড। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেক ভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে তিনি আজ বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে স্বদেশী অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি এই গোষ্ঠীর অর্থনৈতিক গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত জিডিপি প্রায় 5 লক্ষ কোটি মার্কিন ডলার। নিরাপত্তা সংক্রান্ত নতুন সমস্যাগুলি মোকাবিলা

0: বিষয় এবং আঞ্চলিক উন্নয়ন প্রসারে সদস্য দেশগুলির মধ্যে আরও জোরালো সহযোগিতার উপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হুমকি এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নতুন ও উদীয়মান সমস্যা মোকাবিলায় যৌথভাবে কাজ করতে বিমস্টেকভুক্ত দেশগুলি প্রস্তুত।
1: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারাদেশে এক্ষেত্রে একটি অভিন্ন পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে আদালত আগামী 3 মাসের মধ্যে এই নীতি তৈরি করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। বয়স্ক ও গুরুতর অসুস্থ বন্দীদের মুক্তির জন্য একটি মানবিক ও অভিন্ন কাঠামো তৈরির দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ সংবিধানের 142 অনুচ্ছেদের আওতায় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বা মেয়াদপূর্ব মুক্তির আবেদন বিবেচনার পুরো প্রক্রিয়াটিকে ই প্রিজন্স পোর্টালের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন। জিন্দ ও সোনিপাতের মধ্যে এই ট্রেনটি হাইড্রোজেন জ্বালানির সাহায্যে চলবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কোনো কার্বন নিঃসরণ ঘটবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক পরিকাঠামো উন্নত সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, একটি দেশের পরিকাঠামোর উপরেই সে দেশের সভ্যতার পরিচয় দাঁড়িয়ে থাকে।
2: हम यह समझते हैं कि जिस देश का इंफ्रास्ट्रक्चर मजबूत होगा उसी देश का फ्यूचर भी सबसे अधिक मजबूत होगा। पिछले 10-12 वर्षों में हमने गांव-गांव, शहर-शहर, पहाड़, पर्वत, नदी सबको आपस में जोड़ने का एक मिशन चलाया और यह जुड़ाव केवल रोड ट्रांसपोर्ट तक सीमित नहीं रहा। हमने सड़क से, रेल से, हवाई मार्ग से और डिजिटल इंफ्रास्ट्रक्चर के माध्यम से सबको जोड़ने यानी हर प्रकार की कनेक्टिविटी प्रदान करने पर विशेष बल दिया है। हमने इंश्योर किया दूर दराज के किसी भी क्षेत्र में रहने वाला कोई भी नागरिक मेन स्ट्रीम से कटा हुआ महसूस न करे। हमने ऐसा इसलिए किया क्योंकि हमने कनेक्टिविटी को सिविलाइजेशन के डेवलपमेंट का एक अनिवार्य अंग माना।
0: যাত্রী সুবিধার্থে ও টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করতে IRCTC ওয়েবসাইটের নতুন সংস্করণ এনেছে ভারতীয় রেল। নতুন এই সাইটটিতে 4টি পরিবর্তন করা হয়েছে। অপ্রয়োজনীয় ক্যাপচা, পপ আপস, ফ্ল্যাশিং গ্রাফিক্স এখানে দেখা যাবে না। সব শ্রেণী কত আসন খালি রয়েছে তা দেখতে পাবেন যাত্রীরা। টিকিট বুক করার নিয়মও সহজ করা হয়েছে। যাত্রীদের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে এখানে। সাইটটি হল www.irctc.co.in/eticket/। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল ETF এর রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কের হার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী ডিজেল রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.5 টাকা এবং ETF রফতানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 14.5 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল রফতানির ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.5 টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো পরিবর্তন হয়নি। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে চিরাচরিত ধর্মীয় প্রথা ও আচার মেনে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে চলবে এই রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। ঐতিহ্য মেনে হুগলির মাহেশ, গুপ্তিপাড়ায় শুরু হয়েছে রথযাত্রা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা উদযাপনে অংশ নেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একাধিক জায়গায় আজ ED এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরার স্কোয়াড ATS তল্লাশি চালাচ্ছে। খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন ATS এর আধিকারিকরা। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। গাজী নিজে পলাতক। জানা গেছে, গাজী উত্তর প্রদেশের একটি মাদ্রাসা থেকে শিক্ষালাভের পর

এনজিও চালাতেন। তার অ্যাকাউন্টে ঢোকা প্রচুর পরিমাণ অর্থের উৎস খুঁজতেই এই অভিযান। একই সঙ্গে হারোয়া এবং বাদুরিয়াতেও ইডি তল্লাশি চালাচ্ছে। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অন্যদিকে ওই জেলার বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির নামে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হরমুজ প্রণালীতে জাহাজগুলির সুরক্ষার লক্ষ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তারা ইরানের ওপর দ্বিতীয় দফার হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে তেহরানের ক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কির পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া জভিরিডেনকো ইস্তফা দেন। সেদেশের সংসদ গত মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 95 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিততে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। জাপান ওপেন সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের 5 নম্বর খেলোয়াড় চীনের হান ইউকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চীনা খেলোয়াড়কে 21-16, 21-14 সেটে হারিয়ে দেন সিন্ধু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে নিবিড় সহযোগিতা প্রয়োজন। বয়স্ক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বন্দীদের দ্রুত বা মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি ও রূপায়ণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ফ্রান্স ও ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথমেই শুনে নিন মন ভালো করা একটি গান বাংলা ব্যান্ড শহর থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর প্রান্তে রয়েছে উপস্থাপনায় আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। এখন শুনুন পারিজাত, পারিজাত বাংলা ব্যান্ড থেকে মন ভালো করা এই গানটি।

এখানেই শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী।

মৈত্রী। শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:12 এবং বাংলাদেশের সময় বিকেল 4:42। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সে স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 96% ও 62%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0004.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা রয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বাতাসের গতিবেগ 35-45 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উত্তর উপকূল জুড়ে সেই কারণে আজ এবং আগামীকাল ওই অঞ্চলের সমস্ত মৎস্যজীবী বন্ধুদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর আকাশবাণী মৈত্রী।

জানিয়ে দেব, মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আজ দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 4:05 মহিলাদের আসর অনুষ্ঠানে শুনবেন সাহিত্য বাসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়া ছবির গান, 4:50 শুনবেন ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আমি আম্রপালি ঘোষ মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঘ। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, লাভজনকভাবে প্রাণী পালন, এই বিষয়ে ডক্টর অরুণাশিস গোস্বামী ও সুকান্ত বিশ্বাসের সঙ্গে আলাপচারিতায় থাকবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয়, আপনার শিশুর ওজন ঠিক আছে তো, এ বিষয়ে কথা বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। 7:00 গানের সুরে যুববাণী থেকে অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়া ছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গাওতি রাগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয়ার্ধের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী। আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুরোধের আসরে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের, আমার এবং আমাদের পুরো মৈত্রী পরিবারের পক্ষ থেকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উৎসবের দিন আশা করি সকলেই ভালো আছেন। ভালো আছেন মানে আপনাদের মন ভালো আছে, তাই আপনারা ভালো আছেন। তাই আর দেরি না করে শুনবো মন ভালো করারই অনুষ্ঠান, অনুরোধের গান, আপনাদের পছন্দের অনুরোধের গান ও তাই দিয়ে সাজানো অনুরোধের আসর। আজ শুরুতেই যে গান শুনবো রথযাত্রা উপলক্ষে, সেই গানটির জন্য অনুরোধ এসেছে দু জায়গা থেকে। অনুরোধ করেছেন কয়াপাট বদনগঞ্জ কামারপুকুর হুগলি থেকে সৌমিলি, সৌমদীপ, রুমা ও শ্যামাপ্রসাদ সরকার, এবং আরও অনুরোধ করেছেন আকাশমণ্ডল গুরুমশাইপাড়া চালুয়ারি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাদের সকলের পছন্দের গান, শিল্পী নির্বাচন আপনারা করেননি, তাই আজ সেই গান আপনাদের শোনাব সুব্রত সেনগুপ্ত এবং সমবেত শিল্পী বৃন্দের কণ্ঠে। পছন্দের রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর।

রথযাত্রা উপলক্ষে গানের অনুরোধ তো অনেক, সেখানে পরবর্তী যে গানটি শোনাতে চলেছি তার জন্য বহু জায়গা থেকে অনুরোধ এসেছে, তাই সেই গানকে এড়িয়ে যাওয়া কিছুতেই যায় না। গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ওড়াহার ভগবান গোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে তপন, লীলা, নয়ন, অদিতি ও অনু দাস। এছাড়া অনুরোধ করেছেন সাগর ও সৈকত ঘরামি, উর্মিলা লালন ও কর্ণ ঘরামি, এনারা সকলে অনুরোধ করেছেন গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে। আরও অনুরোধ করেছেন অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে এবং উত্তম প্রামাণিক, পৌলমী প্রামাণিক ও প্রীতম প্রামাণিক ঠাকুরপুকুর মাড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। আপনাদের সকলের পছন্দের অনুরোধের গান রইল অনুরোধের আসরে আজকের দ্বিতীয় নিবেদন হিসেবে।

মৈত্রী প্রচার তরঙ্গে রয়েছেন অনুরোধের আসরে, আর আজ তো রথের মেলা বটেই, সাথে কিন্তু আষাঢ় মাসকেও ভুলে গেলে চলবে না। তাই পরবর্তী গানের অনুরোধ রয়েছে লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছবি থেকে সেই বিখ্যাত গান শোনার অনুরোধ এসেছে বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে আনারুল ইসলাম অনুরোধ করেছেন, এবং আরও অনুরোধ করেছেন এস এম চাবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। রইল আপনাদের পছন্দের অনুরোধের গান সবার জন্য।

0: ফটিক প্রামাণিক সর্বেশ্বর পাল হাজারপুর ফারাক্কা মুর্শিদাবাদ থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন।
1: তবু বলে কেন সহসাই থেমে গেলে বলো।

রাজকুমারী ছবির পর আবারও যাব ছবির গানে। বাদশাহ ছবি থেকে পরবর্তী গান রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনিতা বসু, শিবনারায়ণ বসু, শিমুলিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে।

এরপর আবারও ছবির গান। মান অভিমান ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েও অনুরোধ এসেছে একাধিক জায়গা থেকে। মিলন কুমার মণ্ডল, অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস, নুপুর মণ্ডল, উত্তর পাট্টা, পালপাড়া, জোনাপাট্টা, পাংশা, রাজবাড়ী, বাংলাদেশ থেকে অনুরোধ করেছেন এবং লালু ও দেবলীনা নিয়ে অনুরোধ করেছেন নার্সারি রোড, আদর্শনগর, বৈত্যবাটি, হুগলি থেকে।

দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছে গেলাম, এবং শেষে আবারও আমরা একটু মেলায় ঘুরে নি বরং। তাই আজকের শেষ অনুরোধের গানে রয়েছেন মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস, কুলিপাড়া, চর, সালামতপুর, মোহাম্মদপুর, মাগুড়া, বাংলাদেশ থেকে। যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সেই গানটি আমরা শুনব অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে।

শুনছিলেন অনুরোধের আসর। আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, আমি সোমা মুখোপাধ্যায়। আজকে রয়েছি আপনাদের সঙ্গে মহিলাদের আসরে, আর আজ মহিলাদের আসরে সাহিত্য বাসর। সাহিত্য বাসরে আমরা সবসময় আপনাদের জন্য এমন কিছু উপহার নিয়ে আসি, এমন কিছু মানুষের সাক্ষাৎকার নিয়ে আসি যারা সাহিত্যকে ভালোবেসে, সাহিত্য রচনাকে ভালোবেসে, সাহিত্যের প্রতি গভীর প্রেম থেকে নিজেদের লেখনী, নিজেদের সৃষ্টিকে ক্রমশ সমৃদ্ধ করে চলেছেন। আজ তেমনই একজনের সাক্ষাৎকার থাকছে আপনাদের জন্য, সাহিত্যিক সমুজা দাস আজকে আমাদের অতিথি সাহিত্য বাসরে। এবং সেখান থেকেই আমরা কিন্তু আজকে শুনে নেব যে তিনি আমাদের জন্য আগামী দিনে কি উপহার নিয়ে আসছেন, কি ভাবেন তিনি এই সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন সব কিছু। তাহলে চলুন শুনে নিই আজকে আমাদের আজকের যে অতিথি সাহিত্যিক সমুজা দাসের সাক্ষাৎকার। আজকে অতিথি হিসেবে রয়েছেন যিনি, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু ভালো লাগায়, ভালোবাসায়, বলা যেতে পারে নেশায় তিনি রয়েছেন সাহিত্যের কাছাকাছি। বহুদিন ধরে তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এখনো তিনি লিখছেন এবং ভবিষ্যতে আরো ভালো লিখবেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী সমুজা দাস, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তিনি সাহিত্য চর্চা করছেন এবং বেশ নামী দামি পত্রপত্রিকায় তার লেখা বেরোচ্ছে এবং সেটা ধারাবাহিকতাও রয়েছে। এই বৈপরীত্যটা কিভাবে সম্ভব হলো, বা এই বৈপরীত্যটা নিয়ে আপনি কিভাবে এগিয়ে চলেছেন?
1: প্রথমে বলে দিই, আমি তথ্য প্রযুক্তিতে বহুদিন চাকরি করেছি, কিন্তু আমি এই মুহূর্তে আমি সেই কাজে নেই। কারণ একটা সময়ের পর আমি উপলব্ধি করেছিলাম আমি দুটোকে ব্যালেন্স করে চলতে পারছি না, কারণ আমি পুরোপুরি ভাবে লিখতে চেয়েছিলাম আমি, তার ফলে এখন আমি চাকরিটা করছি না, এখন আমি পুরোপুরি ভাবে লিখছি। কিন্তু লেখাটা কিন্তু আমার আজ থেকে শুরু নয়, আমার লেখার শুরু আমি খুব ছোট থেকে লিখি। যা হয় মানে বাঙালি বাড়ির ছেলে মেয়ে একটু কবিতা লিখবে না তা তো হয় না, সে ছোট থেকে সেভাবেই শুরু হয়েছিল। এবং আমার বাড়িতে অ্যাকচুয়ালি পড়াশোনার ভীষণ ভালো পরিবেশ ছিল, আমার বাবা ভীষণ প্রচুর পরিমাণে বই পড়তেন এবং ছোট থেকে আমাকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল বই, এবং আমি বই পড়েছি। এবং যখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে আমি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে পাশ করেছি তথ্য প্রযুক্তি নিয়ে, তো তখন ওখানে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে একটি কলেজ ম্যাগাজিন বেরোয় প্রতি বছর। আমি কিন্তু দু বছর টানা থার্ড ইয়ার এবং

0: ফোর্থ ইয়ার সেই কলেজ ম্যাগাজিনে এডিটর ছিলাম। তো সেই সময়ে এডিট, তার আগেও যে সেকেন্ড ইয়ারে আমি সেই ম্যাগাজিন কমিটিতে ছিলাম, যখন আমাকে সিনিয়র এক দাদা ছিলেন যিনি হাতে ধরে শিখিয়েছিলেন কিভাবে পত্রিকা করতে হয়, কিভাবে প্রুফ চেকিং করতে হয়, কিভাবে কোন কবিতা সিলেক্ট করবো, কোন কোন গল্প সিলেক্ট করবো, কোনটা বাদ যাবে, সেটা করতে করতে না একটা সময় একটা রুচি তৈরি হয়ে যায় যে ঠিক পত্রপত্রিকায় কি ধরনের লেখা কিংবা পাঠকরা কি ধরনের লেখা পছন্দ করেন। সেই সময় আমিও লিখছিলাম এবং প্রচুর পড়তাম সেই পত্রিকা করার জন্য। এরপরে চাকরির সঙ্গে লেখা দুটো মিলে ভারসাম্য বজায় রেখে চলা, তারপর একটা সময় মনে হলো যে না, আমি লেখাটাকে নিয়েই চলতে চাই, এগোতে চাই, একটা বড় সেটা একটা নেওয়া ছিল, কিন্তু সেটা নিয়েছিলাম। সেটা শেষ পর্যন্ত আমি এখনো করে যাচ্ছি, আমার এটা তো একটা সুদীর্ঘ পথ, তাই কোথায় গিয়ে পৌঁছানো কিংবা কোনো গন্তব্য আমি ঠিক করে শুরু করিনি, কিন্তু করছি, চলছে।
1: একটা নামি দামি চাকরি এবং সেখানে মোটা মাইনের একটা হাতছানি, এই সবকিছুকে অগ্রাহ্য করা তখনই সম্ভব হয় যখন একজন মানুষের আরেকটি বিষয়ের প্রতি প্রবল ভালোবাসা বা টান থাকে। এখনকার সময়ে দাঁড়িয়ে সাহিত্য চর্চা করা কি সত্যিকারেই খুব কঠিন কাজ বলে আপনার মনে হয়?
0: এটা না মানে শুধু সাহিত্যর ক্ষেত্রে নয়, যে সময়ে আমি যে রিস্কটা নিয়েছিলাম সেটা অনেকেই আমাকে খুব সাবধান করেছিল, অনেকেই আমাকে আমার এই সিদ্ধান্তটাকে বোকামো বলেছিল। কিন্তু আমার বাবা না একটা কথা বলতেন যে তোমার যেটা প্যাশনটাকে যদি তুমি প্রফেশন করে নাও তাহলে সফল হওয়ার দিকে আরো কিছুটা এগিয়ে যাবে। আমার মাথায় শুধু এটা ছিল আমি আমার যেটা প্যাশন আমি সেটাকে প্রফেশন করতে চাই, আমি সেটাকেই নিয়ে এগোতে চাই। আর সাহিত্য চর্চার কথা যদি বলি, আজকের দুনিয়ার সব যুগেই বোধহয় সাহিত্য চর্চা করা কঠিন ছিল। আপনি যদি ভেবে দেখুন আমরা আমাদের বাংলা সাহিত্যের কথাই যদি ধরি, যারা বড় বড় লেখকরা রয়ে গেছেন, বিভূতিভূষণ বলুন, মানিক বন্দ্যোপাধ্যায় বলুন, জীবনানন্দ বলুন, কিংবা তারও আগে নজরুল ইসলাম বলুন, আমরা প্রত্যেকেরই জীবনী পড়তে গেলে দেখি তাদের একটা সময় অত্যন্ত দারিদ্রের মধ্যে কাটাতে হয়েছে এবং তাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তো আমার মনে হয় এই ধরনের মানে কিছু করা, যেগুলো সাধারণ যে সমস্ত পথে যায় না সাধারণ মানুষ, সহজ পথ বেছে না দিয়ে একটা রিস্ক নেওয়া, এটা বোধহয় সবসময় কঠিন। সাহিত্যিক জীবন কেউ বোধহয় টাকা রোজগার করব, অর্থ উপার্জন করব বলে সাহিত্যের পথে আসে না, ভালোবাসা থেকে আসে। ফলে কঠিন তো সেটা ছিলই, বরাবরই সেটা কঠিন, গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে।
1: একজন ভালো লেখক হতে গেলে আপনার কি মনে হয় যে একজন মগ্ন পাঠক হওয়া আগে বেশি জরুরি?
0: একদম। দেখুন, একজন লেখকের প্রথম হলো তার ভাষা জ্ঞান থাকতে হবে। যদি ভাষা তৈরি না হয়, নিজের ভাষা তৈরি না হয়, তাহলে লেখা যায় না। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আমি শুনছি, যদিও আমি দেখিনি, শুনেছি নাকি এআই দিয়ে আজকাল লেখা হচ্ছে। আজকে ধরুন আমি এআই দিয়ে একটি লিখে দিলাম, সেটা কিন্তু আমার ভাষা নয়। কালকে আমি এআই কে আরেকটি প্লট বললাম, সে লিখে দিল, সেটা আমার ভাষা নয়। যেমন আজকে যখন কোনো খুব পুরনো ছবি আবিষ্কার হয়, তখন কোনো পেইন্টিং কোনো ক্রিটিক যে সে দেখে বলে দেয় এই পেইন্টিংটি ভার্মিয়ারের পেইন্টিং, কিংবা ধরুন এই পেইন্টিংটি লিওনার্দোর পেইন্টিং, কারণ একটি সিগনেচার স্টাইল থাকে। তেমনি একজন লেখকের লেখায়, তার ভাষায়, তার অলংকারে, তার প্রকাশভঙ্গির কিন্তু একটি নির্দিষ্ট প্রসাদ গুণ, যেটাকে আমরা বলি নিজস্ব স্টাইল, নিজস্ব ভাষা, নিজস্ব অভিব্যক্তি তৈরি হয়, যেটা পড়ে একজন

0: ক্ষেত্রে বলুন কিংবা যে কোনো লেখকের লেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: শিক্ষিত পাঠক আমার কাছে ব্যাপারটা খুব একটা পরিষ্কার নয়, কারণ হ্যাঁ, পাঠক হতে গেলে তাকে পড়তে জানতে হবে, সেটা তো প্রথম ক্রাইটেরিয়া। কিন্তু একজন পাঠকের এডুকেশনাল কোয়ালিফিকেশন তার শিক্ষাগত যোগ্যতা বোধহয় ঠিক করে দিতে পারে না যে সে কত ভালো পাঠক। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের শিক্ষাগত যোগ্যতা হয়তো অনেক বেশি, কিন্তু তার ভাষা জ্ঞান কিংবা তার সাহিত্যের রুচি আমি ততটাও তাকে সেই কৃতিত্ব দিতে পারবো না। আবার এমনও পাঠক আমি পেয়েছি যারা হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এমন কিছু নয়, হয়তো তারা শুধু স্কুল পাস করেছেন, কিন্তু তাদের আমি পাঠক হিসেবে অত্যন্ত সম্মান করি এবং তারা সত্যিকারের ভালো পাঠক এবং যারা সাহিত্যকে বোঝেন এবং ওরা জানেন যে ঠিক কি কি হলে কোন রান্নায় কতটা মশলা মিশলে কোন সাহিত্যে কতটা আবেগ এবং কতটা নির্লিপ্তি থাকলে সেটা একটা ভালো সাহিত্য উত্তরণ ঘটে। সুতরাং আমার মনে হয় যে শিক্ষিত পাঠক বলতে যদি তার শিক্ষাগত যোগ্যতা বোঝায় তাহলে আমার মনে হয় সেটা খুব একটা জরুরি না।
0: আপনার একক বইয়ের সংখ্যা প্রায় 20টি এবং আপনার ভালো লাগার যে জায়গা সেটা কিন্তু প্রেম, যদিও থ্রিলার সেটা কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে একটা খুব সহজ পথ, অনেকেই যেটা অবলম্বন করেন কারণ পাঠকের কাছে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আপনার কাছে কেন প্রেমকে নিয়ে লেখার যে অনুপ্রেরণাটা আপনি বলছেন সবচেয়ে বেশি আপনার প্রিয় একটা জায়গা, আপনার স্বচ্ছন্দের জায়গা, কেন সেটা?
1: প্রথমেই বলে নি, আমি কিন্তু থ্রিলার লিখি, আমার দুটো সিরিজ আছে, টাপরদি সিরিজ এবং বিবর্ষণ সিরিজ, যে দুটোই থ্রিলার সিরিজ এবং দুটোই অত্যন্ত পাঠক প্রিয়। কিন্তু তারপরও আমি বলবো আমি প্রেম লিখতে ভালোবাসি, কারণ আমার মনে হয় প্রেমের গল্পে আমি আবেগ অনুভূতি নিয়ে যত খেলা করতে পারি, যত মুহূর্ত তৈরি করতে পারি, সেটা আমার মনে হয় থ্রিলারে সম্ভব নয়। থ্রিলারে আমি একটি, যখন পাঠকের দৃষ্টিকোণ থেকে বলি, যখন থ্রিলার পড়ছি আমি কিন্তু একটি মোমেন্টারি এক্সাইটমেন্টের দিকে এগোচ্ছি, এটা কিছু মুহূর্তের আনন্দ, মুহূর্তের অ্যাড্রেনালিন রাশ, আমি পড়লাম, আমার খুব ভালো লাগলো, আমার খুব উত্তেজিত লাগলো এবং আমি সেখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে এলাম, কিছুদিন মনে রইল, উপন্যাসটা বেশ ভালো লেগেছিল, কথা বললাম। কিন্তু প্রেমের ক্ষেত্রে কি হয় জানেন, যখন আমরা প্রেম লিখি, এবার আমি লেখকের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, প্রেম কিন্তু সেই স্পিক থাকে না, কিন্তু প্রেমের উপন্যাস আমরা যখন লিখি খুব টেকনিক্যালি বলতে গেলে, তো একটি প্রেমের উপন্যাস তত বেশি আবেদন তখনই তৈরি হয় যখন আমরা কিছু সুন্দর মুহূর্ত তাতে তৈরি করতে পারি। একটি মুহূর্ত যা পড়তে গিয়ে সেখানে কিন্তু অ্যাড্রিনালিন রাশের ব্যাপার নেই, সেখানে ব্যাপার আছে ভালো লাগার তৈরি, যেটাকে আমরা ডোপামিন বলি, ডোপামিন হরমোন, যেটা আমাদের মনে আনন্দের অনুভূতি তৈরি করে, ভালো লাগার অনুভূতি তৈরি করে। তো যখন আমরা প্রেমের উপন্যাস লিখি এবং একজন লেখকের চ্যালেঞ্জ থাকে পাঠককে ঠিক সেই অনুভূতিটা দেওয়া যেটা তৈরি করা যায় কেবলমাত্র মুহূর্ত তৈরির মধ্যে। ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি, একটি প্রেমের দৃশ্য, একটি প্রেমের দৃশ্য, সেম একটি দৃশ্য তিনজন চারজন লেখক লিখলেন, কিন্তু একজন একটা অত্যন্ত আবেগ ঘন এবং হলো, কেউ পাঠককে ছুঁয়ে গেল, বাকি জনের তো হয়তো ছুঁতে পারলো না, তার কারণ সেই মুহূর্তটাকে ঠিক, মানে ক্যামেরা ফ্রেমে যেমন একটা মুহূর্তকে ক্যাপচার করা হয়, একজন লেখক কিন্তু সেই মুহূর্তটাকে ক্যাপচার করে তার মনের প্রেমে, তার লেখার পরিধির মধ্যে, সেই মুহূর্তটাকে কতটা আমি তীব্রতা দিয়ে, যেটাকে ইন্টেন্সিটি বলি, আমি সেই ইন্টেন্সিটি দিয়ে ফুটিয়ে তুলতে পারি, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। সুতরাং আমার মনে হয় প্রেমের উপন্যাস, প্রেমের গল্প লেখা অনেক বেশি কঠিন থ্রিলার লেখতে, এটা খুব পছন্দ করি করতে।
0: সমসাময়িক বিষয় নিয়েও আপনার প্রচুর লেখালেখি আছে, মানে চিরকালীন যা সে তো আছেই, সেরকমই একটি বোধ হয় মেসির মাসি।
1: হ্যাঁ, এই মেসির মাসি গল্পটা একটা মজার ব্যাপার আছে, এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমাকে লিখতে বলা হয়েছিল, যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে তো আমাকে ফুটবলের উপর একটি গল্প লিখতে বলা হয়েছিল। এবার ব্যাপারটা হলো ফুটবল সম্পর্কে গল্পটা বাঙালি মেয়েদের মতোই, আমারও খুব যে গভীর জ্ঞান আছে তা নয়, ওই গোলটুকুই বুঝি, যেটুকু আর কি সাধারণ সবাই বোঝে, সবাই বোঝে না, সবাই খুব ভালোই বোঝে, আমি কম বুঝি। আমার তখন মনে হয়েছিল আমি কি লিখবো, তখন আমার মনে হলো যে দুটো, একদিন আমি জাস্ট গাড়ি করে আসছি ভিআইপি রোড দিয়ে, তো আমি ভাবছিলাম আমি কি লিখবো, তখন হঠাৎ মনে হলো যে দুটো ঘটনা কলকাতা শহরে ফুটবলকে কেন্দ্র করে ঘটে গেছে, দুটো আলাদা সময়, এবং দুটোই কলকাতা বাঙালির ফুটবল ইতিহাসের দুটো জনক।

0: অধ্যায়। একটি ছিল যুব ভারতীতে যখন ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্টাম্পিড হয়েছিল, বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল, এবং দ্বিতীয় ঘটনাটি হলো যখন শেষবার মেসি কলকাতায় এলেন, সেই সময় যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল মাঠে, যার জন্য ফুটবল প্রেমীরা মেসিকে দেখতে পাননি। এই দুটো ঘটনা আমার মাথায় চলছিল, এবং সেই দুটো ঘটনাকে যখন নিয়ে ভাবলাম, ভাবতে ভাবতে আমার মনে হলো যে কেমন হয় তাহলে এভাবে যে একজন মহিলা, খুব সাধারণ একজন বাঙালিনী, সে দুটো ঘটনাকে কেমন ভাবে দেখেন, যে ফুটবলকে ভালোবাসেন। এবং মেসির মাসির চরিত্রটা কিন্তু আমি সেদিন গাড়িতে আসতে আসতেই চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে, যখন আমি গাড়িতে আসছি তখন আমি ওই রাস্তাতেই বসে বানিয়েছিলাম, চরিত্রটাকে তৈরি করেছিলাম, মোটামুটি ছকে নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে আমি পরদিন গল্পটিকে লিখি, এবং যেহেতু আমি ফুটবল খুব বেশি বুঝি না, সুতরাং আমার মনে হয়েছিল আমার পক্ষে এটা অনেক বেশি সুবিধাজনক হবে যে দুটো সামাজিক ঘটনা এবং ফুটবলকে কেন্দ্র করে ঘটে যাওয়া দুটো ঘটনাকে আমি একটি ফ্রেমে নিয়ে এসে বাঙালির ফুটবল প্রেমকে বোঝাতে পারি। যে দুটো ঘটনা দুটোই লজ্জাজনক অধ্যায়, কিন্তু সেখানেই সব শেষ হয়ে যায় না, তারপরেও বাঙালির ফুটবল প্রেম বেঁচে থাকে। তো সেটাই আমার মাথায় ছিল যে আমি একটা পজিটিভ নোটে গিয়ে গল্পটি শেষ করতে চাই, এবং সেটাই আমি দেখাতে চেষ্টা করেছি।
1: মহিলা সাহিত্যিক হিসেবে, মহিলা একজন লেখিকা হিসেবে কতটা বাড়তি চাপের মধ্যে দিয়ে আমাদের পূর্বসূরিদের, পূর্বসূরি যারা লেখিকা ছিলেন, আশাপূর্ণা দেবী সহ আরো অনেকে, তাদের যে বাধার মধ্যে দিয়ে তাদেরকে প্রতিনিয়ত যেতে হয়েছে সমাজ থেকে, পরিবার থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই উত্তরণ কতটা কঠিন ছিল বলে আপনার মনে হয়?
0: একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদের যত সময় পেরিয়েছে, আমরা নারী মুক্তির দিকে তো অনেক বেশি অগ্রসর হয়েছে, স্ত্রী শিক্ষা আমাদের পূর্বসূরীরা আমাদের সেই দরজাটা খুলে দিয়ে গেছেন, তারা লড়াই করেছিলেন বলে আজকে হয়তো সেই আলোটা আমরা পাচ্ছি। সেই সময়টা যাদের কথা আপনি বলছেন, নিঃসন্দেহে তাদের লড়াইটা খুব কঠিন ছিল, এবং তারা সেই লড়াইটা লড়েছিলেন বলে আজকে আমরা কিন্তু সেই যে দরজাটা খুলে গেছিল, যেই দরজা দিয়ে আমরা গিয়ে মাঠে অব্দি গিয়ে পৌঁছতে পেরেছি, কিন্তু সেই যুদ্ধক্ষেত্র অব্দি পৌঁছানোর রাস্তাটা তারা তৈরি করে দিয়েছেন। কিন্তু তা বলে কিন্তু যুদ্ধক্ষেত্র অব্দি পৌঁছতে কিন্তু আজকের মেয়ে লেখকদেরও হয়েছে, এমন নয় যে আজকের যারা লিখছেন, যারা মহিলা লেখক আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যে খুব সহজ হয়ে গেছে, কিংবা একদম নারী মুক্তির অন্তিম জায়গায় আমরা চলে এসেছি যে এখানে পুরুষ ও নারী সমান অধিকারের কথা বলা হয়, সেটা আমার মনে হয় না আমরা আজও পেয়েছি। আজও আমাদের কিন্তু মেয়েদের উপর একটা বাড়তি চাপ সবসময়ই থাকে, এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমাদের কিন্তু সবকিছু সামলে আমাদের কাছ থেকে আশা করা হয়, একজন, আমি আমার কথা বলছি না, আমি যে কোনো আমার যারা পরিচিত আছেন আমি জানি তারা প্রত্যেকেই হয়তো ঘরে বাইরে নানাবিধ চাপ সামলে, বাড়ি সংসার এবং চাকরির জায়গা, আরো নানা রকম দায়িত্ব সামলে তারা লিখে যাচ্ছেন। এটা কিন্তু এই এই উত্তরণের জায়গাটা একদিনে হয়নি, একদিনে হয়েও যাবে না। আমাদের পূর্বসূরীরা লড়াই করেছেন, তারা একটি আলোর পথ মশাল দেখিয়েছেন, যেই আলো ধরে আমরা একটা নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছেছি। আজও ইভেন এমনকি আজও আমি বলতে পারি যে যখন যারা নারী লেখক অনেকেই আছেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সমাজ মাধ্যমের, একটু যদি ভালো করে দেখেন বুঝবেন একটা একজন নারী লেখককে বোধ হয় অনেকটা বেশি বাধার সম্মুখীন হতে হয়, অনেক বেশি আলো সমালোচনার সম্মুখীন হতে হয়, কারণ তিনি লিখছেন। এটা মেনে নিতে যে একজন মহিলা লেখকও একজন পুরুষ লেখকের সমান ভালো লিখতে পারেন, এটা মেনে নিতে একটু কোথাও যেন আমাদের সমাজের মধ্যে এখনো একটা উন্নাসিকতা কাজ করে। ব্যাপারটা কিন্তু এখনো যে পুরোপুরি সহজ হয়ে গেছে তা হয়নি, কিন্তু কাজ তবুও মেয়েদের কলম থেমে যায়নি, নারীরা তাদের কথা বলছেন, এবং সবচেয়ে ভালো কথা হলো পুরুষেরা যখন নারীদের কথা বলেন, নারীদের নারী চরিত্র তৈরি করেন, তারা যেই আলোয় নারী চরিত্রদের দেখেন, একজন নারী লেখক কিন্তু সম্পূর্ণ ভিন্ন আলোয় সেই কাজটি করেন। এবং আমার মনে হয় সেটা যদি না হতো, শুধুমাত্র যদি পুরুষ লেখকদের দৃষ্টিভঙ্গি দিয়ে নারী চরিত্র তৈরি হতো, তাহলে বোধহয় সাহিত্যের একটা অংশই পুরো বাদ চলে যেত। এবং আমাদের পূর্বসূরীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে তারা সেই পথটা আমাদের তৈরি করে দিয়েছেন, যেই পথে হেঁটে এসে আজকে আমরা আমাদের মেয়েদের কথা বলতে পারি, আমরা আমাদের কথা আমাদের

0: স্ট্রাগলের কথা, আমাদের যে লড়াইয়ের কথা আমরা বলতে পারি।
1: আপনার আগামী দিনের পরিকল্পনা তা অবশ্যই সফল হোক এবং আরো আরো অনেক ভালো লেখনি আপনার কাছ থেকে আমরা উপহার পাই। অনেক ধন্যবাদ আপনাকে।
0: আপনাকেও অনেক ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে অপূর্ব রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম। এবং এই যে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে আর পাঁচটা সব কিছুর এমন অদ্ভুত মিল থাকে, এমন অদ্ভুতভাবে প্রকৃতি এই সময়, অর্থাৎ এই বর্ষা ঋতুতে এমনভাবে প্রত্যেকটা প্রাণীকে দোলালিয়ে যায়। আর সেই দোলা, সেই ছন্দের যে মিল, তা কিন্তু আমরা লেখকের লেখনীর মধ্যেও পাই। আজকে যেমন সাহিত্য বাসরে আমরা শুনলাম সাহিত্যিক সমুজা দাসের সাক্ষাৎকার, লেখনীকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে তিনি তার এই চর্চা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও অবশ্যই চালিয়ে যাবেন। এরপর চলে আসি দুটি ঘোষণাতে।

প্রথমে আসি আমার কলমে। আমার কলমে এবারের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়।

যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়, তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahiala.aiarkolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমে লিখবেন আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700000।

এবার আসি এক কলবে দুই নারীর বিষয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান ওই যে 150 শব্দের মধ্যে। আর মেল করতে পারেন, আরও একবার বলে দিই মেল অ্যাড্রেসটা, mahiala@aerkolkata@gmail.com। আর চিঠিও পাঠাতে পারেন, সেক্ষেত্রে প্রথমেই লিখবেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তবে চিঠি বা মেল যাই পাঠান না কেন, পাঠাতে কিন্তু হবে 23 জুলাই এর মধ্যেই। হাতে সময় ধীরে ধীরে কমে আসছে, এবার বিদায়ের পালা চলে আসছে। তবে বিদায় নেওয়ার আগে আরও একটি গান বরণ শুনে নি, এবং সেই গান শোনার পরে আমরা জেনে নেব কার কণ্ঠে শুনলাম।

কথা দিয়েছিলাম যে জানাবো যে কাদের কণ্ঠে শুনলাম, শ্রাবণী সেন এবং সুব্রত সেনগুপ্তের কণ্ঠে শুনলাম মরবি না উঠে কোন সুরে বাজি। হাতে সময় যেহেতু শেষ, তাই বিদায় নিতে হচ্ছে। আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম মহিলাদের আসরে আপনাদের সঙ্গে আজকে সাহিত্য ভাষণ নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, খুব ভালো থাকবেন আর অবশ্যই সকলকে নিয়ে খুব ভালো রাখবেন, প্রত্যেককে। নমস্কার।

শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। আজ উৎসবের দিন, তাই প্রথম গানে উৎসবের ছোঁয়া। এক যে ছিল রাজা ছবি থেকে, এই গান রইল শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্রের দ্বৈত কণ্ঠে।

0: শুনছিলেন শুনছিলেন ছায়াছবির গান আকাশবাণী মৈত্রী, এখন ক্যাম্পাস আড্ডা।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে বিকেল 4:50, আর ঘড়ির কাঁটার সঙ্গে সময় মিলিয়ে আজকের ক্যাম্পাস আড্ডার আসরের দ্বিতীয় পর্বে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ 9 জুলাই তুমি জানতে পেরেছিলে আমি পৌঁছে গিয়েছিলাম শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে। আর আমি অর্পণ তোমাকে কথা দিয়েছিলাম কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে পেন্ডিং থাকা গল্পদের সঙ্গে করে ফিরে আসবো আবার তোমাদের কাছে। তবে আজকের আসরের একেবারে শুরুতেই আমি কথা বলে নিয়েছিলাম প্রফেসর ডক্টর সুদীপ্তা হালদার মাইতি এবং প্রফেসর ডক্টর তাপস দাসের সঙ্গে।
2: নমস্কার, আমি শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুদীপ্তা হালদার মাইতি এবং এই মহাবিদ্যালয়ের কালচারাল কমিটির জয়েন্ট কনভেনার। তাছাড়া আর একজন জয়েন্ট কনভেনার হলেন ডক্টর উজ্জ্বল মণ্ডল। আমরা সারা বছরই এই মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক কমিটির উদ্যোগে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, যেমন রবীন্দ্র নজরুল জয়ন্তী। তাছাড়া আমাদের নবীন বরণের সাংস্কৃতিক অনুষ্ঠানেও কলেজে প্রতিটি ছাত্রছাত্রী নাচ গান আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করে থাকে। এছাড়া প্রতিটি বিভাগও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে, যেমন সংস্কৃত দিবস, বেদজ্ঞান সপ্তাহ, গীতা দিবস, বিশ্ব দর্শন সপ্তাহ, মাতৃভাষা দিবস, সংবিধান দিবস এবং মানবাধিকার দিবস। এছাড়াও মহাবিদ্যালয়ের NSS ইউনিট সারা বছরই অক্লান্তভাবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে।
3: নমস্কার, আমি ডক্টর তাপস দাস, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবং মহাবিদ্যালয়ের NSS ইউনিটের প্রোগ্রাম অফিসার। ইতিপূর্বেই আমাদের সাংস্কৃতিক কমিটির জয়েন্ট কনভেনার ডক্টর সুদীপ্তা হালদার মাইতি মহাশয় আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বললেন। তার কথার সূত্র ধরেই বলি, আমাদের NSS ইউনিট সারা বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মহাবিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ক্যাম্পাসকে অতিক্রম করে আমাদের যে দত্তক নেয়া গ্রাম আছে গোকুলপুর হরিশপুর গ্রাম এবং তার যে উত্তরপাড়া প্রাইমারি স্কুল সেখানে আমরা করে থাকি। আসলে শিক্ষা মানে তো শুধু পুঁথিগত বিদ্যা অর্জন নয়, শিক্ষা মানে ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলা, সমাজের সদস্য হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা।

0: সামাজিক দায়ভার বহন করা। সেই সামাজিক কর্তব্য পালনের জায়গা থেকেই আমাদের এনএসএস ইউনিটের সদস্যরা, স্বেচ্ছাসেবকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে থাকে। আমরা প্রতি বছরই নিয়মিত ভাবে আমরা জুলাই মাসের প্রথম সপ্তাহ ব্যাপী বন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকি। একটি গাছ একটি প্রাণ, এটা আমরা সবাই জানি, হয়তো অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। আমরা কেবলমাত্র এই বাণীটাকে অবলম্বন করেই নেই, আমরা এই বাণীটি ব্যবহারিক জীবনে প্রয়োগের কথাও আমরা চিন্তা করি। তাই আমরা বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ বিতরণও করে থাকি স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে। এই বছরের কথাই বলি, এই বছর আমাদের এনএসএস ভলেন্টিয়াররা, তারা যাতে প্লাস্টিকের আমরা পুনর্ব্যবহার করতে পারি এবং পরিবেশ দূষণ যাতে আমরা রোধ করতে পারি, তার জন্যে আমরা প্লাস্টিকের বোতল কেটে নানা প্ল্যান্টার বানিয়েছিলাম এবং মহাবিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে একটা করে গাছ সেই প্ল্যান্টারের মাধ্যমে আমরা বিতরণ করেছি, যা আমাদের ভলেন্টিয়ারদের দ্বারাই নির্মাণ করা হয়েছিল। শুধু বন মহোৎসব নয়, আমাদের ভলেন্টিয়াররা এতটাই তারা সক্ষম থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এনএসএস এর মাধ্যমে আমরা এতত অঞ্চলে বিভিন্ন রকমের সচেতনতামূলক ক্রিয়াকলাপের আয়োজন করে থাকি, যেমন পরিবেশ দূষণ রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, জল অপচয় রোধ, পথ সচেতনতা, এরকম বিভিন্ন রকমের সচেতনতামূলক প্রচার আমরা করে থাকি। এই প্রচার মানে কিন্তু শুধু র্যালি নয়, আমাদের এই প্রচারের মধ্যে থাকে কবিতা, গান, পথনাটিকা ইত্যাদি। এই কবিতার ক্ষেত্রে একটা বিশেষ কথা বলি, আমাদের ভলেন্টিয়াররা কিন্তু কবিতার ক্ষেত্রে সবসময় নিজেদের স্বরচিত কবিতাই তারা পাঠ করে। তাই আমরা এনএসএসকে এমন একটা প্ল্যাটফর্ম বলে মনে করি, যেখানে প্রত্যেকটি ভলেন্টিয়ার তারা নিজেকে উজাড় করে দিতে পারে এবং সমাজের আগামীকালের প্রজন্ম হিসেবে তার দায়ভার বহন করে। এছাড়াও আমাদের এনএসএসের একটি ওয়াল ম্যাগাজিন পাবলিশড হয়, সেখানে প্রত্যেকটি ভলেন্টিয়ার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। শুধু ওয়াল ম্যাগাজিন নয়, ওয়াল ম্যাগাজিনের পাশাপাশি আমরা ওয়াল পোস্টারও তৈরি করে থাকি। এছাড়াও তাদের ক্রিয়েটিভ হ্যান্ডসের মাধ্যমে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এনএসএসের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে তারা সর্বদা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে, যা আমাদের এনএসএস ইউনিটের একটা অন্যতম গর্ব। এই গর্বের প্রসঙ্গে একটা কথা বলি, এই বছর সারা ভারত থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে, যেটা দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হয়, সেখানে 100 জন ভলেন্টিয়ার আমন্ত্রিত অতিথি হিসেবে আসার সুযোগ পেয়েছিল, যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমি গর্বের সাথে বলতে পারি আমাদের মহাবিদ্যালয় একমাত্র মহাবিদ্যালয় যেখান থেকে একজন পার্টিসিপেট করেছিল এই বছর। দীপা বাছার আমাদের এনএসএস ভলেন্টিয়ার পার্টিসিপেট করেছিল বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে। এছাড়াও আমাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমাদের অনেক ভলেন্টিয়ার শুধুমাত্র রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরেও আমাদের যে ক্রিয়াকলাপ তা পৌঁছে দিয়েছে। আমাদের বহু ভলেন্টিয়ার তারা এনআইসি ক্যাম্প, ইউথ ফেস্টিভ্যাল, এরকম বিশেষ কিছুতে অংশগ্রহণ করে। তাই আমাদের এনএসএস ইউনিট আমাদের গর্ব। ধন্যবাদ।
1: শুনলাম স্যার এবং ম্যামের কথা, আর এবার আমি চলে আসবো কলেজের ক্লাসরুমে। আর এই ক্লাসরুমে আমি পেয়ে গিয়েছিলাম দুজন বন্ধুকে। এবার তোমাদেরকে আমি দুটো শব্দ দেব, আর তোমাদেরকে সেই শব্দ দিয়ে গল্প তৈরি করে শোনাতে হবে। প্রথমেই চলে আসবো অমৃতার কাছে। অমৃতার জন্য বরাদ্দ শব্দ হলো ক্লাসরুম।
2: নমস্কার, আমি অমৃতা সরকার। আজকে আমার বিষয় ক্লাসরুম। কান্ডা ঠিক করে ধর। কি হলো? অসীম স্যারের ধমক খেয়ে বিপ্লব প্রায় কেঁদে ফেললো। আমি তো কান ধরেই আছি। এই তুই তুই তুই কানটা ঠিক করে ধর। এইবার ঠিক হয়েছে। স্যার আমার দিকে তাকিয়ে বলল, যতক্ষণ আমার ক্লাস হবে তোরা ওই ক্লাসরুমের বাইরেই দাঁড়িয়ে থাকবি। তিনি আবার পড়ানোতে মনোযোগ দিলেন। আসলে ক্লাসে চলছিল বীজগণিতের সূত্র মুখস্থ করানোর ক্লাস। আমি বিপ্লব অনেক শুধু বুঝতে পারছিলাম না বলে কিছু কথা বলেছিলাম। এই দেখে স্যার আমাদের উপর এমন ভাবে রেগে গিয়েছিলেন যে ক্লাস থেকে বাইরেই বের করে দিয়েছিলেন। এছাড়া সবচেয়ে যে বড় যে অভিজ্ঞতার কথা আরো বলতে চাই, সেই দিন ক্লাসরুমে 22 নম্বর রুম, সেই রুমটাতে মারাত্মকভাবে প্রত্যেকটা ক্লাসেই কোনো না কোনোভাবে আমাদের উপরে একবার কখনো কান ধরে দাঁড়াচ্ছি, একবার কখনো মার খাচ্ছি। শেষে গিয়ে একটা সময় ক্লাসরুমে সিলভিয়া ম্যাম বললো, তোদেরকে নিয়ে আমরা আর মানুষ করতে পারলাম না, তোরা যেভাবেই চলছিস সেইভাবেই চল। এই ফেলে আসা ক্লাসরুম 8-এর কোনোদিনও ভুলতে পারবো না। চেনা মানুষগুলো আজ অনেক দূরে চলে গেছে। 8-এর ক্লাসরুম আর কলেজের ক্লাসরুম হোক, এই দুই ক্লাসরুমকে কোনোদিনও ভুলতে পারবো না।
1: অমৃতার থেকে গল্প তো আমরা শুনলাম, আর এবার চলে আসবো দিশার কাছে। দিশার জন্য বরাদ্দ শব্দ হলো টিফিন ব্রেক।
3: নমস্কার, আমি দিশা মণ্ডল। আমি টিফিন ব্রেক নিয়ে আমার কিছু ব্যক্তি

0: বিগত অভিজ্ঞতা গল্পের মাধ্যমে ভাগ করে নিচ্ছি। আমার কাছে টিফিন ব্রেক মানেই বন্ধু বান্ধবদের সাথে কাটানো কয়েকটা মুহূর্ত। স্কুলে যে মুহূর্তটার জন্য সব থেকে বেশি অপেক্ষা করে থাকতাম সেটা হয়তো এই টিফিন ব্রেক, কারণ এই মুহূর্তে অল্প কিছু টিফিন কোনো রকম ভাবে খাওয়া শেষ করেই আমরা গরম হোক প্রচন্ড শীত হোক সমস্ত পরিস্থিতিতেই খেলাধুলো করতাম স্কুলের মাঠে। অনেক ঝগড়াঝাঁটিও করেছি বন্ধু বান্ধবদের সাথে। টিফিন ব্রেকের প্রত্যেকটা মুহূর্ত জীবনের স্মৃতিতে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে। বর্তমানে স্কুল জীবন চলে গেছে, কলেজ জীবনে এসে পৌঁছেছি, সে স্কুলের বন্ধু বান্ধব গুলো হারিয়ে গেছে, এখন অবশ্য আবার নতুন বন্ধু বান্ধব, নতুন ভাবে জীবনের পথ চলা শুরু হয়েছে, কিন্তু টিফিন ব্রেকটা আজও আছে। জীবনের অনেক ব্যস্ততার মধ্যেও টিফিন ব্রেকে একটু সময় বের করে আমরা নিজেদের মধ্যে কথা বলি। তাই জীবনে টিফিন ব্রেকটা অত্যন্ত জরুরি একটা বিষয়, জীবনের স্মৃতিতে এটা সব সময় মানুষের চলার সাথে বহুদিন এগিয়ে যাওয়ার পরেও এই স্মৃতিগুলো মনে থেকে যাবে। নমস্কার।
1: প্রত্যেকেই খুব সুন্দরভাবে তোমাদের জন্য বরাদ্দ শব্দ দিয়ে গল্পের হদিশ দিয়েছ। আর এরপর আমি পৌঁছে গিয়েছিলাম এই কলেজের অডিটোরিয়ামে, আর সেখানে পৌঁছতে না পৌঁছতেই প্রথমেই চলে এসেছিলাম এই কলেজের ছাত্র শাহিনুর আলমের কাছে। আর শাহিনুর আমাদের কি শুনিয়েছিল এইবার সেই উপস্থাপনা রইল তোমার জন্য।
2: রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলেন নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়েছে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো সাহস কম নাই, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো।
1: খুব সুন্দর একটা আবৃত্তির পর এবার চলে এসেছিলাম মিতা সরকারের কাছে, তার উপস্থাপনা এবার রইল তোমার জন্য।
3: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পাড়ে, সমুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছাবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত।

0: আর এবার গুটি গুটি পায়ে আমি চলে আসব বিশ্বজিৎ দাসের কাছে। আর বিশ্বজিতের উপস্থাপনা এবার রইল তোমার জন্য।
1: আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম

0: লাগতে ছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত।
1: আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। এইবার এই কথাটা বলার কিন্তু সময় চলে এসেছে। গত সপ্তাহ ও এই সপ্তাহের ক্যাম্পাস আড্ডার আসরে আমি অর্পণ পৌঁছে গিয়েছিলাম শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে, আর সেখানে কাটানো কিছু মুহূর্তদেরকে এতক্ষণ রেডিওর মাধ্যমে তুলে ধরছিলাম আমি অর্পণ। আর একেবারে শেষে যাদের কথা বলতেই হয়, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান প্রায় অসম্পূর্ণ থেকে যেত, তারা হলেন প্রিন্সিপাল স্যার ডক্টর সন্দীপ বাগ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর উজ্জ্বল মণ্ডল ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তাপস দাস। আর আপাতত আজকের মতো সাইন অফ করলাম। আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও।
2: শুনছিলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভ রথযাত্রার শুভেচ্ছা সহ স্বাগত জানাই আজ সন্ধ্যায় আজকের আসরে। আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। প্রতিবারের মতোই সাজিয়ে রেখেছি গান গল্পের ডালি। এগিয়ে চলবে আমাদের সান্ধ্য আড্ডার আসর অবশ্যই গানকে সঙ্গী করে। আর হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালের পর ফুটবল ফুটেজে অবশ্যই থাকছেন আপনারা, আপনাদের কথা, আপনাদের মতামত আমরা ভাগ করে নেব সবার সঙ্গে। তাই একটুও দেরি না করে আসর শুরু হোক গানে গানে। সবার প্রথমে আজ অবশ্যই রথযাত্রা, তাই প্রথম গানে থাকল রথের ঠাকুর জগন্নাথ দেব। লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে জয়তী চক্রবর্তীর কণ্ঠে রইল আসরের প্রথম গান।

আমরা সকলেই জানি ভারতের প্রাচীনতম রথযাত্রা শুরু হয় পুরীতে, যার পূর্বতম নাম নীলাচল। আজ এই শুভ দিনে রথযাত্রার ইতিহাসকে একটু ফিরে দেখা যাক, তবে উড়িষ্যার নয়, আমরা বরং একটু ফিরে দেখি বঙ্গের রথযাত্রার ইতিহাসকে। মধ্যযুগে বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেবের কথা নতুন করে আর কি বা বলবো। এই বাংলাতেই তিনি খুঁজে পেয়েছিলেন নব নীলাচল। কোথায় বলুন তো সেই জায়গা? হুগলি জেলার মাহেশকেই তিনি আখ্যায়িত করেন নব নীলাচল নামে। পুরী যাবার পথে মাহেশ ঘুরে গিয়েছিলেন তিনি। রথযাত্রার ইতিহাসে পুরীর পরের নামটাই হল হুগলির মাহেশ। বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এটাই, যার সঙ্গে জড়িয়ে রয়েছে 600 বছরেরও বেশি আগের এক লোককথা। শোনা যায় চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি ভক্তের সাধ ছিল পুরীর জগন্নাথদেবকে নিজে হাতে ভোগ নিবেদন করবেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় অনাহারেই তিনি দিন কাটাতে লাগলেন মন কেমন করে। সেই সময় স্বয়ং জগন্নাথদেবের স্বপ্নাদেশেই নাকি তিনি ভাগীরথী নদী তীরের মাহেশ গ্রামে একটা দারুব্রহ্ম বা নিম কাঠ খুঁজে পাবেন বলে জানতে পারেন। আর সেই কাঠেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করে যেন তিনি নিজে হাতে ভোগ রেঁধে অর্পণ করেন, এমনটাই স্বপ্নাদেশ ছিল। ঘটনাচক্রে ধ্রুবানন্দ মাহেশে গঙ্গার ধারেই কুটির নির্মাণ করে এভাবেই জগন্নাথ দেবের পুজো শুরু করেন। তারপর কালের নিয়মে বৃদ্ধ হলেন ধ্রুবানন্দ। সে সময় পুরী যাবার পথে চৈতন্য দেব এলেন তাঁর কুটিরে। মৃত্যুশয্যায় সেই বৃদ্ধের কাতর অনুরোধে চৈতন্যদেব দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল কমলাকর পিপলাইকে ওই কুটিরে জগন্নাথ দেবের পুজো করার দায়িত্ব দিলেন। এই কমলাকরই পুরীর রথযাত্রার আদলে মাহেশের রথযাত্রার সূচনা করেছিলেন। এখনও কমলাকরের বংশধররাই বংশানুক্রমে জগন্নাথ দেবের সেবায়িত। তবে এখন যে মন্দির সেখানে রয়েছে তা 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক তৈরি করিয়েছিলেন, আর বর্তমান রথটি বানানো হয়েছিল শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর উদ্যোগে। 1885 সাল থেকে প্রতি বছর ওই রথই চলছে এখানকার রথযাত্রায়। আর এই রথযাত্রায় অংশ নিতেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের কথা মনে আছে তো? সেই যে 11 বছরের রাধারানী, সে তো এই মাহেশের রথের মেলাতেই মালা বিক্রি করতে এসেছিল, তাই না? এক মাস ব্যাপী রথের মেলা চলে মাহেশে। এই রে দেখুন তো, ইতিহাস চর্চা করতে করতে কেমন করে যেন মেলায় পৌঁছে গেলাম। রথের মেলা, পাতার বাঁশি, পাঁপড় ভাজা সব মনে পড়ে যাচ্ছে তো? তাহলে সেই রেশ নিয়ে বরং চলুন একটু স্টুডিও থেকে বেরিয়ে মেলায় ঘুরে আসি। না না, মানে আমি নিজে চলে যাব না, আমাদের মৈত্রী বন্ধু মেলায় অপেক্ষা করছে আপনাদের জন্য। আমরা চট করে বরং সেখানে চলে যাই, আমরা শুনি আমাদের মৈত্রী।

0: মেলাটা সেখানে দাঁড়িয়ে আছি। তো তোমাকে একটু বলি, আমি যে মেলায় দাঁড়িয়ে আছি সেটা নিশ্চয় তোমাকে বলে দিতে হচ্ছে না, এক্ষুনি জাস্ট দু মিনিট আগে রথটা বেরিয়েছে, তাই প্রচন্ড কোলাহল আমার পেছন থেকে আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তার সঙ্গে প্রবল বৃষ্টি, কিন্তু তুমি বিশ্বাস করো এতটুকু ভিড় কিন্তু তার জন্য কমেনি, মানে রীতিমতো ঠিকঠিক করছে দর্শনার্থী, একেবারে ভক্তি যাকে বলে একেবারে চরমে, ঠিক আছে। আমি তোমাকে এই দায়িত্বটা দিতে পারছি মনে হয় যে মেলার, কিন্তু একটা জিনিস আমি তোমাকে দিতে পারছি না, সেটা হলো এখানে যে পাঁপড় ভাজা, গরম গরম।
1: হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তুমি কি সেখানে পাঁপড় ভাজা, তারপরে এই সমস্ত যে আমাদের রথের মেলার জিলিপি, এই ব্যাপারগুলো কি ওখানে উপভোগ করছো?
0: একেবারে উপভোগ করছি, আর একেবারে আমাকে ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো কিন্তু আমি তো তোমাকে বা দর্শকদের সেটা দিতে পারছি না, বরং আমি একজনের কাছে নিয়ে যাই যে তখন থেকে সুন্দর করে পাঁপড় খেয়ে যাচ্ছে। আমি
1: নিশ্চয়ই আমরা তার সঙ্গে কথা বলবো।
0: হ্যাঁ, আচ্ছা,
1: আচ্ছা, তার আগে স্টুডিও থেকে আমি আমাদের সমস্ত মৈত্রী পরিবার এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের তরফ থেকে সাকোদীপা, আসলে আমি এতটাই আবেগাপ্লুত হয়ে গেছি যে আমি তোমাকেও শুভেচ্ছা জানাইনি, এবং যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, যার কথা আমরা শুনবো, তাকে এবং তোমাকে দুজনকে একসঙ্গে আমাদের সবার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।
0: তোমাকে এবং শ্রোতাদেরকে অনেক শুভেচ্ছা আমরা বলি। এবার আমরা তার কথা শুনে নিই। আচ্ছা, তুমি তো বুঝে গেছো তুমি আকাশবাণীর লাইভে রয়েছো, এবার একটু বলো তুমি, এই যে তখন থেকে আমি দেখেছি তুমি পাঁপড় এনজয় করে যাচ্ছ, তো প্রত্যেকবারই এমন মেলে আসা হয়?
1: একটু কথাটা স্পষ্ট হচ্ছে না সাকোদীপা। আমরা ঠিক বুঝতে পারছি না উনি কি বলছেন, আসলে উনি কি একটু দূর থেকে বলছেন বা ফোনটা কি কোনোভাবে অসুবিধা হচ্ছে? উনি কি বলতে চাইছেন সেটা একটু তুমি তোমার মতো করে একটু বলে দাও। আমার আমি একটু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনোভাবে, হতেই পারে মেলার ভিড় এবং সেই সঙ্গে মানুষের উত্তেজনা সবটা মিলিয়ে, তো অবশ্যই এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। আমরা চেষ্টা করব যদি আবারও আমরা সেখানে পৌঁছতে পারি, তবে তার আগে শ্রোতা বন্ধুদের জন্য রথের মেলার আরেকটু আমেজ কানে রাখা যাক। আচ্ছা, সাক্ষ্যদীপা আবার ফিরেছে, আমি চেষ্টা করছি যদি ওকে পাওয়া যায়। হ্যালো,
0: ছোটবেলা থেকে আসে সেখানে, তো সেই ছোটবেলার স্মৃতিও রয়েছে, আবার এখনো এসেছে অফিস কলিগদের সাথে, তাই তো?
1: নিশ্চয়ই আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে ওখানে কি পরিমাণ আনন্দ হচ্ছে এবং তুমিও তার মধ্যে সামিল রয়েছো, এবং তোমার গলায় আমি সেই উচ্ছ্বাস স্পষ্ট অনুভব করতে পারছি সাক্ষ্যদীপা।
0: আচ্ছা, তোমার নামটা একবার বলো। আচ্ছা, আমাদের সঙ্গে ছিল আমাদের এক বন্ধু দমদম থেকে, অঙ্কিতা মণ্ডল, ঠিক আছে?
1: নিশ্চয়ই অঙ্কিতা, অজস্র ধন্যবাদ তোমাকে।
0: আচ্ছা, আমরা বলি এবার আমরা একটু এগিয়ে যাই, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি,
1: আচ্ছা, কোনো ছোট বাচ্চা দেখতে পাচ্ছো? ছোট রথ আছে?
0: রথ নিয়ে তো নয়, বাট আমি একটি ছোট মেয়েকে খুঁজে পেয়েছি এখানে, ও সুন্দর এত বৃষ্টির মধ্যে মার সঙ্গে রথের মেলায় ঘুরছে, ঠিক আছে? আচ্ছা, ও অনেকটাই ছোট, আমাকে একটু ছোট মধ্যে
1: অয়ন্তিকা।
0: হ্যাঁ, ওর নাম হচ্ছে অয়ন্তিকা।

0: অয়ন্তিকা, তোমাকে আমাদের সবার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক আদর, অনেক ভালোবাসা।
1: অয়ন্তিকাও তোমার ভালোবাসা জানাচ্ছে আম্রপালি। আচ্ছা অয়ন্তিকা, তুমি কখন এসেছো এখানে রথের মেলায়? সাড়ে চারটে সময় এসেছো, এখন প্রায় 5:15। তো কি কি কিনলে, কিছু কিনলে এখনো? আচ্ছা রথ নিয়ে বেরিয়ে তো তোমার সেটা দেখেছো তো? আচ্ছা রথ দেখেছি ও, আর কি কিনলে বলো মেলায়? কিছু কিনেছো এখনো না কেনা বাকি? আচ্ছা মা বলবে, কিছু কিনেছে
2: অয়েন্টিকা?
1: আচ্ছা অয়েন্টিকা তুমি কি কিনতে চাও? জিলিপি পাখির খেতে চাও তো? খেতে চাও না? ও বাবা অনেক হেলথ কনসিয়াস নাকি ও? আচ্ছা তাহলে কি কিনতে চাও? দুধের কিনবে? তাহলে কি কিনবে বলো, আমাদের একটু জানাও, সবাই শুনতে চাইছে তো অয়েন্টিকা কি কিনবে বলো। আচ্ছা আচ্ছা অয়েন্টিকা এখন বেশ অভিভূত হয়ে গেছে, ও বলছে কুকুর কিনতে চায়। ঠিক আছে, আর আমিও আমার আশেপাশে প্রচুর পুতুল দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা পারি
0: একেবারেই সাক্ষ্যদীপা, তুমি খুব সুন্দরভাবে যে মেলায় ঘুরছো এবং তোমার চোখ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুরা যে তোমার কথায় কানে কানে সেই মেলায় পৌঁছে যেতে পেরেছেন, এটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি এবং আমি নিজেও এই মুহূর্তে তোমার সঙ্গে তাল মিলিয়ে মেলাতেই ঘুরছি, সেরকমই একটা অনুভূতি নিয়ে আমি চলছি। তো সেই অনুভূতি নিয়ে আমি একটু আগেই শ্রোতা বন্ধুদের একটা গান শোনাতে চাইছিলাম, তুমি কি শুনতে চাও সেই গানটা? সনৎ সিংহের কণ্ঠে আমি রথের মেলার সেই কারণেই তো আমরা মৈত্রী বন্ধু একদম। নিশ্চয়ই, তুমি এতক্ষণ ধরে শ্রোতা বন্ধুদের এত আনন্দ দিলে তোমার জন্য এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য নিশ্চয়ই আমি এই গানটা অবশ্যই শোনাবো। ভালো থেকো সাক্ষ্যদীপা,
1: আবারও জানাই তোমাকে এবং শ্রোতা বন্ধুদের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।
0: একেবারেই আমাদের তরফ থেকেও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা।
1: আশা করি আমার চোখ দিয়ে আমার ফোনে কানে কানে তোমরা মেলায় ঘুরেছো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, সেই জন্যই তোমার জন্য রইল এই উপহার।
1: আচ্ছা।

যাই হোক, এবার রথের মেলা থেকে আমরা একটু অন্যদিকেও এগিয়ে যাই। টেলিস্কোপ ছাড়াই ছোট্ট ছেলেটা দিদার কোলে শুয়ে আকাশ দেখত, টিমটিমে তারাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইত, পড়াশোনায় কিছুতেই তার মন লাগত না। বইয়ের পাতা উল্টাতে গিয়ে একবার তার চোখে পড়েছিল অক্ষয় কুমার দত্তের ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড প্রবন্ধটা। ব্যাস, নক্ষত্র চেনার নেশায় বুঁদ হয়ে পড়ল সেই কিশোর। যশোরের বাগচর গ্রামে জন্মানো সেই ছেলেটি হাতে পেয়েছিল যশোরের আইনজীবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কালীনাথ মুখোপাধ্যায়ের নিজস্ব নক্ষত্র মানচিত্র, আর তাকেই কাজে লাগিয়ে তারাদের গতিবিধি লক্ষ্য করতে গিয়ে তার চোখে পড়ে হ্যালির ধূমকেতু। কখনো খালি চোখে, কখনো কম দামি বায়নোকুলারে নজর রাখতে রাখতেই তারা পাগল সেই ছেলেটি বড় হতে থাকল। তারপর সামান্য জমি জমা বেচে 3 ইঞ্চি ব্যাসার্ধের টেলিস্কোপ হাতে এসে গেল। তারপর লক্ষ্যবস্তু ভ্যারিয়েবল স্টার। এইভাবেই হঠাৎ একদিন ইউরেকা, চোখে পড়ল সম্পূর্ণ নতুন একটি তারা, যার নাম দেওয়া হয় নোভা একুইলা 3। সেই বাঙালি জ্যোতির্বিদের কাণ্ডে থ বনে গেলেন মার্কিন জ্যোতির্বিদেরাও। রাতারাতি সদস্যপদ পাওয়া গেল আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভারে। 1920 থেকে 1954 সালের ভেতর প্রায় 38,000 ভেরিয়েবল স্টার পর্যবেক্ষণের কৃতিত্বের অধিকারী হলেন তিনি। কে তিনি? না ছিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, না ছিল চাকরির উচ্চাশা। আকাশের দিকে দূরবীন তাক করে গ্রহ নক্ষত্রদের সঙ্গেই সংসার পেতেছিলেন জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র। ধূমকেতুর ঝাঁটায় চড়ে ঘুরে বেড়াতেন ছায়াপথ ধরে, সাধনা এবং নিজের ইচ্ছে ভর করে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করতে পেরেছিলেন জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র। 1878 সালের 16ই জুলাই তাঁর জন্ম। আজকের এই দিনে মৈত্রী পরিবার কেমন করে সে কথা ভুলে থাকে? মহান জ্যোতির্বিজ্ঞানীকে আকাশবাণী মৈত্রী পরিবার জানায় সশ্রদ্ধ প্রণাম। গানে গানে আমাদের শ্রদ্ধা নিবেদিত হোক কবিগুরুকে আশ্রয় করে। রইল গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: রাখে হরি মারে কে, এই প্রবাদ অসুস্থ মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বটে, তবে এর সত্যতার প্রমাণ দিয়েছে সায়ান্থানাস হুকেরিও। সে কে জানতে ইচ্ছে করছে তো? 1867-তে শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল সিকিমের অরণ্যে, আর সেই বছরেই ভারতে তার উপস্থিতি প্রথমবারের জন্য নথিভুক্ত হয়েছিল। তারপর আর তার দেখা মেলেনি। 158 বছর পর হিমালয়ের পার্বত্য অঞ্চলে জন্মানো সেই বেগুনি নীল ফুল ফোটানো গাছের আবার দেখা পাওয়া গেল। বিরল সেই ফুলের সন্ধান পাওয়া গেছে এবার অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মাগো গ্রামের কাছে চুনা উপত্যকায়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা 2025-এর সেপ্টেম্বরে প্রায় 3600 মিটার উচ্চতায় ফিল্ড সার্ভে চালানোর সময়ে বিরল এই উদ্ভিদের খোঁজ পান। 1867-তে ফুলটি প্রথম নথিভুক্ত করেন ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী জোসেফ ডাল্টন হুকার। ঘণ্টা ফুল বা ক্যাম্পেনুলেসি গোত্রভুক্ত এই বেগুনি নীল ফুল গাছটির বিজ্ঞানসম্মত নাম তাই আবিষ্কারকের নামানুসারেই রাখা হয় সায়ান্থানাস হুকেরি। তবে এবার তার পুনরাবিষ্কারের সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে তিন বাঙালি বিজ্ঞানীর নাম। বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষে অতি বিরল এই গাছটি সম্পর্কে গবেষণাটি পরিচালনা করেছেন শুভজিৎ লাহিড়ি, মোনালিসা দাস এবং সুধাংশু শেখর দাস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য হটস্পট হিসেবে তো অরুণাচল প্রদেশ আগেই স্বীকৃতি পেয়েছে, তবে এবারের এই আবিষ্কারের সাথে ভারত তথা বাংলার নাম জড়িয়েছে বলে বাঙালি হিসেবে একটু বেশি আনন্দ তো হচ্ছে, কি বলেন শ্রোতা বন্ধুরা? আর সেই আনন্দেই এবারের গান রইল ব্যাপিকা বিদায় ছবি থেকে সবিতা চৌধুরীর কণ্ঠে।
4: এই বাগানে ফুল তোলা মা না।

শ্রোতা বন্ধুরা, এবারে কিন্তু পৌঁছে গেছি সেই বিশেষ সময়ে। বিশ্বকাপ ফুটবল আবহে আজ সন্ধ্যায় বিশেষ আয়োজন ফুটবল ফুটেজ। গতকাল রাতেই শেষ হলো সেমিফাইনাল। কি চাইছেন দর্শক? কেমন মনে হচ্ছে ফাইনালের গতিবিধি? কেই বা ফেভারিট? আমি নয়, সব বলবেন আপনারাই আপনাদের কমেন্টে। তবে সেই সব কমেন্টে চোখ রাখার আগে দুটো মজার ঘটনা এই সুযোগে ভাগ করে নিই আপনাদের সঙ্গে। আসলে নতুন কিছু জানতে পারলে তো সবার আগে সে কথা আপনাদেরই বলতে ইচ্ছে করে। আর এই বিশ্বকাপ চলাকালীন আপনাদের সঙ্গে আসরে বসার প্রস্তুতি নিতে গিয়ে জানতে পারলাম কবে এবং কেন লাল ও হলুদ কার্ড ব্যবহার শুরু হলো। আপনারা কি কেউ জানেন? তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আপাতত আমি যেটুকু জেনেছি সেটুকু বলি। 1970 সালের বিশ্বকাপে প্রথম লাল ও হলুদ কার্ডের ব্যবহার শুরু হয়। কিন্তু হঠাৎ কেন এমন হলো? আসলে কি হতো, এর আগে রেফারিরা খেলোয়াড়দের মৌখিকভাবে বরখাস্ত করতেন, কিন্তু 1966 সালের বিশ্বকাপে সেই পদ্ধতিটি একেবারে

অট্টগোল বাঁধিয়ে দেয়। সেবার আর্জেন্টিনার এক খেলোয়াড়কে মৌখিকভাবে বরখাস্ত করা হলে তিনি তার না বোঝার ভান করেছিলেন। তারই ফলস্বরূপ বিশ্বকাপে লাল ও হলুদ কার্ডের আগমন ঘটে ঠিক পরের বারে। আর ফাইনালের আগে প্রথম বিশ্বকাপ ফুটবল ফাইনালের আর একটা ঘটনাও কিন্তু জানতে পারলাম, সেটা কি বলুন তো? বিবাদ। যে সে বিবাদ নয়, একেবারে বল নিয়েই বিবাদ। শ্রোতা বন্ধুরা, সেবারে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও উরুগুয়ে, আমরা তো সকলেই জানি তখন অফিসিয়াল বলের প্রচলন ছিল না, দুই দলই দুটো বল নিয়ে মাঠে হাজির। দু দলেরই ইচ্ছে তাদের বল নিয়েই ফাইনাল খেলা হবে। এ নিয়ে বেশ খানিক রেষারেষি তর্কাতর্কির পরে শেষ পর্যন্ত রেফারি দু দলেরই মন রাখেন। ম্যাচের দুই অর্ধে দু দলের দুটি বলই ব্যবহার করা হয় সেবার ফাইনালে। ব্যাপারটা বেশ মজার হলো, তাই না? যাই হোক, এত উন্মাদনা, এত কথা, এত আগ্রহ যে বিষয়কে ঘিরে, সেই ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এর ফাইনালের আগে কি বলছেন আপনারা? এবার কান রাখি সেদিকে।

ফেসবুকে দেখতে পাচ্ছি প্রান্তিক চক্রবর্তী লিখেছেন বালি হাওড়া থেকে। তিনি লিখছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং প্রতীকী এক দ্বৈরথ হতে যাচ্ছে। একদিকে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার সর্বকালের সেরা কিংবদন্তি লিওনেল মেসি, আর অন্যদিকে সেই একই একাডেমির বর্তমান বিস্ময় বালক 18 বছর বয়সী লামিন ইয়ামাল। 2007 ইউনিসেফের একটি দাতব্য ক্যাম্পেইনের জন্য 20 বছর বয়সী মেসি শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন। 19 বছর পর সেই ব্যবধান ঘুচে আজ তারা বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ। ধন্যবাদ প্রান্তিক চক্রবর্তী, আপনাকে খুব সুন্দর আপনি কথাটা বলেছেন। দেখছি পরের যে কমেন্টটি, সেটি করেছেন বেহালা কলকাতা থেকে সায়ক ঘোষ। তিনি বলছেন, দুই আগের ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, দুই আগের ইউরোকাপ ফাইনালিস্ট, এই চারজন নিয়ে হয়ে গেল এবারের সেমিফাইনাল। রেজাল্টও অদ্ভুত বটে, দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উঠল ফাইনালে, স্পেন ও তারই কলোনি আর্জেন্টিনা। দেখা যাক শেষমেশ কি হয়, ট্যাঙ্গো না টমাটিনা। খুব ভালো শ্রোতা বন্ধুরা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে শুধু ফুটবল নয়, আপনারা কিন্তু বেশ ভালোভাবে এই সমস্ত দেশের সংস্কৃতি এবং অন্যান্য বিভিন্ন দিক নিয়েও খুবই চর্চা করেন। এটাই হচ্ছে বাঙালির ফুটবল প্রেম। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল এগিয়ে যাওয়ার পর আক্রমণের বদলে রক্ষণকে অগ্রাধিকার দিয়ে দলকে নিচু ব্লকে নামিয়ে আনেন। ম্যাচের 72 মিনিটে অ্যান্থনি গর্ডনের বদলে এজরি কনসা এবং 82 মিনিটে রিস জেমসের বদলে ড্যান বার্ন ও ডেকলান রাইসের বদলে নিকো ও রেলিকে নামালে রক্ষণ আরও শক্ত করা যেতে পারত, শক্ত করার চেষ্টা করেন। তবে এই পরিবর্তনের ফলে ইংল্যান্ড ধীরে ধীরে বলের দখল হারায়, মাঝ মাঠের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং ফরওয়ার্ডরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে আর্জেন্টিনা এই সুযোগ কাজে লাগিয়েই বলের দখল ধরে রাখে, মাঝ মাঠে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ধারাবাহিক আক্রমণের মাধ্যমে ইংল্যান্ডকে নিজেদের অর্ধে আটকে ফেলে। শেষ পর্যন্ত অতিরিক্ত রক্ষণাত্মক ট্যাকটিক্সই ইংল্যান্ডের জন্য বড় মূল্য হয়ে দাঁড়ায় ঠিক, এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে যায়। একদম, মানে পুরো গতকাল রাতের ম্যাচের একরকম ছোট ধারা বিবরণী আমাদের দিলেন সৈকত ঘোষ দম।

দম থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবেগ আপ্লুত কমেন্ট পড়ে, আপনাদের উন্মাদনার ভাগ নিতে পেরে আমরা আকাশবাণী মৈত্রী পরিবার সত্যি আপ্লুত। এভাবেই অটুট বন্ধন আমাদের দুই পারের, অর্থাৎ রেডিওর দুই পারে আমাদের এই বন্ধন টিকে থাকুক আজীবন। ফাইনালের আগে এই কয়েকদিনে এভাবেই আপনারা জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সত্যি ফুটবল বিশ্বকাপ জ্বর আমাদের এমনভাবেই কাবু করে দেয় যে চার বছর তীব্র অপেক্ষার পরে সেই জ্বরেই বার বার আক্রান্ত হতে চাই আমরা। চড়তে দিই উত্তেজনার পারদ, সেই তুঙ্গে ওঠা উত্তেজনাতেই এবার শুনব একটা গান, কুসুমিতার গপ্প, ছবি থেকে শুভজিৎ, সুরজিৎ ও ইন্দ্রজিতের কণ্ঠে।

এবার সময় হয়েছে আজ সন্ধ্যার আসর থেকে বিদায় নেবার। তবে যাবার আগে মনে করিয়ে দিই, আজকের আসর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। ইমেল করুন maitribondhu23@gmail.com ঠিকানায়, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে, সেখানে নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। এতক্ষণ আপনাদের সঙ্গে আসরে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, বিদায় জানাই গানে গানে। কিলবিল সোসাইটির গানে আজকের আসর শেষ করছি সিধু ও রূপম ইসলামকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

শুনছিলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক।

এবার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো শুরুতেই খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী রবিবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি এখন মেসিদের সামনে। খেলার 85 মিনিট পর্যন্ত 1 গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার। ইংল্যান্ডের হয়ে 55 মিনিটে গোল করে এগিয়ে দেন গর্ডন, 85 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল শোধ করেন ফার্নান্ডেস এবং খেলা শেষ হওয়ার মুহূর্তে মার্টিনেজ গোল করে জয় ছিনিয়ে নেন। আর্জেন্টিনার 2টি গোলের পিছনেই মেসির অবদান। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে আজ কার্ডিফে ভারত ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ভারত এখন সিরিজ 1-0 এগিয়ে রয়েছে, তাই আজকের ম্যাচ জিতে সিরিজের ফয়সালা করতে চান শুভমন গিলরা।

কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে জয়ের ধারা অব্যাহত রইল ইস্টবেঙ্গলের। গতকাল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে 5-1 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই হ্যাট্রিক করলেন পিভি বিষ্ণু। আজ খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামছে ময়দানের আর এক ক্লাব মোহনবাগান। অনূর্ধ্ব-১৯ ইউথ টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার লক্ষ্য রায়চন্দানি। তিনি 324টি বল খেলে 207 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন সাগর ভির্ক, তিনি 134 করেন, এবং উইকেটরক্ষক মানব কৃষ্ণ করেন 100। ভারত

শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে। কার্ডিফে সিরিজ জয়ের হাতছানি আজ ভারতের সামনে। ব্রিটিশ মুলুকে চলতি সফরে আজ প্রথমবার সিরিজ জয়ের সামনে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি সিরিজ হার, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডে সিরিজ জিতে শুরু করছে ভারত। আজ বৃহস্পতিবার কার্ডিফে দ্বিতীয় ম্যাচ জিতলেই একেবারে কেল্লা ফতে। ভারতের জন্য ভালো খবর, ক্যাপ্টেন শুভমানের খেলা নিয়ে সংশয় নেই। প্রথম ম্যাচে গত মঙ্গলবার ব্যক্তিগত 80 রানের মাথায় চোট পেয়ে উঠে যান তিনি, পরে আর নামেননি। তবে টিম সূত্রের খবর, আজ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শুভমানি। রোহিত প্রথম ম্যাচে রান পাননি, একইভাবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের টিমে থাকতে রোকো জুটির রানের মধ্যে থাকা জরুরি। দ্বিতীয় ম্যাচে দুজনের ব্যাটেই বড় রান দেখতে চাইবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে সেরা হন অক্সর প্যাটেল। ব্যাট হাতে তার সঙ্গে জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর। তাদের প্রশংসা শোনা গিয়েছে শুভমানের গলায়। সব মিলিয়ে টি টোয়েন্টির ব্যর্থতা কাটিয়ে ওয়ানডেতে বেশ আত্মবিশ্বাসী শুভমানের ভারত।

ক্রিকেট থেকে সরাসরি চলে আসি ফুটবলের খবরে। ফুটবলের মহারণ চলছে, ফুটবল বিশ্বকাপ 2026।

গতকাল রুদ্ধশ্বাস দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে আবারও ফাইনালে পৌঁছে গেল। আর ফাইনালে এবার মুখোমুখি স্পেন। আগামী রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আরও একবার দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপের হাতছানি অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্যে, মেসিদের জন্যে। আর ফুটবল প্রেমীরা অপেক্ষা করছেন একটি দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায়। বিশ্বকাপ ফাইনালে কি স্পেন এগিয়ে? পুরনো কথা মনে করিয়ে দিয়ে মেসি শুধু বললেন, ওদের আমার খুব ভালো করেই জানা আছে। আগামী রবিবার ভারতীয় সময় রাত্রি 12:30 বিশ্বকাপের ফাইনালে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচের আগে কতটা চাপে থাকবেন লিওনেল মেসিরা? প্রশ্ন উঠতেই জবাব দিয়ে দিলেন মেসি, কে এগিয়ে, স্পেন না আর্জেন্টিনা? রবিবারের ফাইনালে কাদের পাল্লা ভারী, লিওনেল মেসি বনাম লামিন ইয়ামালের লড়াইয়ে বাজিমাত করবেন কে? এই সব প্রশ্নই এখন ঘুরছে ফুটবল প্রেমীদের মনে। ফাইনালের আগে কি চাপে থাকবেন মেসিরা? এই প্রশ্ন উঠতেই জবাব দিলেন মেসি, তার মুখে পুরনো দিনের কথা। মেসি আর্জেন্টিনার ফুটবলার হলেও তাকে মেসি বানিয়েছে স্পেন, বলা ভালো স্পেনের ক্লাব বার্সেলোনা। সেখানকার লামাসিয়া একাডেমি থেকেই তার উত্থান, সেই একই একাডেমি থেকে উঠেছেন ইয়ামাল। শুধু তিনি নন, স্পেনের এই দলের বেশ কয়েকজন ফুটবলার সেই একাডেমির ডান, ফলে তাদের খেলার ধরন যে মেসি জানবেন তা স্বাভাবিক। ফাইনালে নামার আগে সেই কথাই শোনা গিয়েছে মেসির মুখে। তার মতে স্পেন কেমন খেলবে সেই ধারণা তার রয়েছে। মেসি বলেন, স্পেন খুব ভালো একটা দল, বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে, কিন্তু ওদের আমার খুব ভালো করে জানা আছে। ওদের ফুটবল দর্শন এত বছর ধরে দেখছি, আমি জানি ওরা কেমন খেলবে। এবারের স্পেন দলে সবচেয়ে বেশি ফুটবলার রয়েছে বার্সার, তাদের কয়েকজনের সঙ্গে বা বিরুদ্ধে মেসি খেলেওছেন, সেই অভিজ্ঞতা কাজে দেবে বলেই মনে করেন তিনি।

মেসি বলেন, আমি ওদের অনেকেই বিরুদ্ধেই খেলেছি, এখনও ওদের খেলা দেখি, অনেকেই বার্সেলোনার ফুটবলার, যে ক্লাবটাতে আমি এখনও ভীষণ ভীষণ রকম ভালোবাসি, যে ক্লাবের খেলা এখনও দেখি, তাই আশা করছি খুব ভালো একটা ফাইনাল হবে, দুদলই সমান শক্তি নিয়ে নামবে, ওদের কথা খুব বেশি আমি ভাবছি না, জানালেন ফুটবল সম্রাট মেসি।

0: আর গতকালের আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ এবং আগামী রবিবার ফাইনাল ম্যাচ, সেই নিয়ে কথা বলেছিলাম আমরা প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। আসুন শুনে নিই।
1: আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেবাশিস বাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে একটি দুর্দান্ত ম্যাচ হলো গতকাল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। 2-1 গোলে আর্জেন্টিনা জিতে ফাইনালে পৌঁছলো। আরো একবার আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ জয়ের হাতছানি। কালকের ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন?
2: দেখো, কালকের ম্যাচটা মানে লাস্ট আর্জেন্টিনার দুটো ম্যাচই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হয়েছে, মানে কে ভাত থেকে হারিয়েছে 2-2 করে 3-2 বলে, মিশরের সঙ্গে 2 বলে হারতে হারতে সেখান থেকে 3-2 জেতা, একটা লড়াই ছিল। তো কালকের ম্যাচও সেই সেম জিনিস, একই জিনিস দেখলাম যে প্রথম গোল কোন ঠিক করলো, তারপরে লাস্ট 20-25 মিনিট যে প্রেশারটা আর্জেন্টিনা দিল এক্সেলেন্ট, মানে মানে একটা টিম যে মানে মানে আমাকে এই এই আর্জেন্টিনাকে একটু অদ্ভুত লাগছে যে শুধু একা মেসি নয়, আলভারেজ লাউতারোর থেকে থেকে আরম্ভ করে ডিপল থেকে আরম্ভ করে প্রত্যেকে এক্সেলেন্ট ফুটবল খেলেছে। মানে গোল তো হতেই পারে, ইংল্যান্ডের মতো টিম এক গোল দিয়েছে, এগিয়ে গেছে, আর বেশিক্ষণ নেই, আর সিরিজ টাইম এর 5 মিনিট আছে, তারপর এক্সট্রা টাইম আরো 5 মিনিট। সেখান থেকে যা প্রেশার, গোল শোধ, মেসি অসাধারণ, মানে এখনো মেসি যে ফুটবল খেলছে, আমি
1: আমি দুটো গোলের পিছনেই মেসির অবদান,
2: দুটোই পাস থেকে অ্যাসিস্ট করেছে, দুটোই অ্যাসিস্ট করেছে। এবং আজকে মেসি যে পাস বাড়াচ্ছে, এখনো এই চাকরি দেয়নি, এই যা চাকরি দেয়নি, গিয়ে যা পাস বাড়াচ্ছে অসাধারণ অসাধারণ পাস, মানে মেসি পুরো খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। মানে যখন মেসি পায়ে বল পড়ছে, পুরো খেলার স্পিডটা সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সাডেনলি একটা একটা মানে অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে তাদের আশেপাশের প্লেয়াররাও দুর্ধর্ষ খেলছে, ইংল্যান্ড দারুণ খেলেছে, কিন্তু ওই যে প্রেশারটা রাখতে পারলো না, ইংল্যান্ডের মতো টিম যে টিমটা গিয়ে বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে, তারা রাখতে পারলো না প্রেশারটা, তখন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মানে যা খুশি হয়ে যেতে পারে।
1: একদম। এবারে যদি জিজ্ঞাসা করি আগামী রবিবার ফাইনাল, তাহলে কি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারে মেসি, কি বলবেন?
2: খুব খুব মানে বিশেষ করে গতকালের ম্যাচ দেখার পর আমি তো ভীষণ আশাবাদী, এবং এই টিমকে রক্ষা এই মুহূর্তে স্পেন ভালো খেলেছে, স্পেন ফ্রান্সকে হারিয়েছে, একটা স্ট্র্যাটেজিক্যালি ফুটবল খেলেছে, স্পেন নো ডাউট ভালো, বাট আর্জেন্টিনা যে এই যে মানে একটা টিম ওয়ার্কটা মানে এক্সেলেন্ট, মানে তোমারও আশা তো
1: মানে
2: করা যাচ্ছে যে আর্জেন্টিনা
1: ফুটবল প্রেমীরা উপভোগ করছেন ফাইনালটা, এরকম আরো একটি চিত্তাকর্ষক ম্যাচ হবে বলেই মনে হয়, আপনার কি মনে হয়?
2: মনে হচ্ছে এখন লাস্ট 4-5টা ম্যাচ ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল থেকে যে ধরনের ফুটবল আমরা দেখলাম, যে ধরনের খেলা দেখলাম, মানে সত্যি মানে রাত জেগে এইসব ধরনের খেলা অবশ্যই দেখা যায় এবং দেখা উচিত প্রত্যেকে। 4 বছর অন্তর আমরা সুযোগ পাই দেখার, তো এবার দেখছি।
1: একদম, ধন্যবাদ আপনাকে দেবাশিস বাবু আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
0: কথা বললাম আমরা প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। আরও একজন ফুটবল বিশেষজ্ঞ, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম গতকালের ম্যাচ নিয়ে এবং আগামী রবিবার যে ফাইনাল, সেই ফাইনাল ম্যাচ নিয়েই আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার কোচ দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু দা, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার। গতকাল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচ একটি দারুণ ম্যাচ, উপভোগ্য ম্যাচ, যেখানে 2-1 গোলে আর্জেন্টিনা জিতলো আবারও দ্বিতীয়বার হাতছানি বিশ্বকাপ জয়ের। কি বলবেন কালকের ম্যাচ নিয়ে?
0: একটা অসাধারণ ম্যাচ, যেখানে প্রায় 80 মিনিট অব্দি ইংল্যান্ড জিতছিল। সেই ম্যাচ মানে শেষের দিকে মেসির 2 অ্যাসিস্ট এবং 2 দারুণ গোল ম্যাচটা জিতিয়ে দিল আর্জেন্টিনা।
1: একদম, এবং 2 গোলের পিছনেই মেসির অবদান,
0: মেসির অবদান
1: অসাধারণ।
0: হ্যাঁ, পাস দিল, দূর থেকে মারলো, মানে লং রেঞ্জ, আর একটা দারুণ হেড করলো মার্টিনেজ।
1: ফাইনালটা কি হতে পারে, মানে দ্বিতীয়বার কি চ্যাম্পিয়ন হচ্ছে মেসি রবিবার?
0: মানে এই ফুটবলে তো বলা সম্ভব না যে আগে থেকেই যে কে জিততে পারে, কারণ দুটো টিমই অসাধারণ ফুটবল খেলেছে। যেরকম আর্জেন্টিনা প্রায় শেষ 3টে ম্যাচ আগে গোল খেয়ে তারপরে জিতে, আর স্পেন সারা টুর্নামেন্টে মাত্র 1টা গোল খেয়েছে। তো দুটো মানে এই ম্যাচ যে কেউ জিততে পারে, এই ম্যাচ মানে দুটো, ধরুন এই প্রথম বিশ্বের র্যাঙ্কিং এর প্রথম 4টে দল সেমিফাইনাল খেয়েছে এবং সেরা 2টো দলই ফাইনালে উঠেছে। তো ওই দিন মানে ওই দিনে যে ভালো খেলবে ফাইনালের দিনে সেই চ্যাম্পিয়ন হবে। মানে আমরা ফুটবলাররা যেটা বলি, আপনি যখন 2টো টিম সমান থাকে তাহলে ওই দিনে যার পারফরমেন্স ভালো হবে সে দিন।
1: মেসি এই বয়সে যে পারফরমেন্স দেখাচ্ছেন, এটা নিয়ে একজন ফুটবলার হিসেবে কি চোখে দেখছেন বিষয়টা?
0: মেসি জীবনযাত্রা তো আমরা দেখছি গত প্রথম থেকে সে। আরেকটা যেটা মেসির অ্যাডভান্টেজ, মেসি গত 5 বছর ধরে আমেরিকাতেই খেলছে, আমেরিকাতেই ও মানে সবকিছু, ওর ফ্যামিলি, পরিবার সবটাই ও মানে সাথে নিয়ে একটা পুরো পরিবেশের সাথে অভ্যস্ত।
1: একদম, আগামী রবিবার আমরা ফুটবল প্রেমীরা আরো একটি উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায়
0: ছিলাম। ওর সাথে একই দলে খেলে।
1: ঠিক, ধন্যবাদ দীপেন্দু দা আপনাকে।
0: ও
2: আপনার কথা বলছিলাম প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে। আগামী রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস স্পেন।

ফুটবল থেকে আমরা চলে যাই একটু স্টুডিওর বাইরে, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই অ্যাডভেঞ্চার স্পোর্টস। চলুন স্টুডিওর বাইরে চলে যাই, স্টুডিওর বাইরে থেকে একটি অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন আমাদের জন্য আমাদের প্রতিনিধি রক্তিম বরণ ময়রা।

0: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা পর্বতারোহণের গল্প তো শুনেই থাকি, তবে আজ আপনাদের শোনাবো পর্বতারোহণের এক নতুন গল্প। বিকল্প বিকাশ একটা সংস্থার নাম, যেখানে কিছু শোভানুদ্দায়ী এবং পাহাড়প্রেমী মানুষ এক হয়েছেন। তারা কাজ করছেন অটিস্টিক চাইল্ডদের নিয়ে, যে বাচ্চারা সমাজের বহু ক্ষেত্রে সহজে অংশ নিতে পারে না, সেই বাচ্চাদের নিয়েই এই সংস্থা চলে যায় পাহাড় চড়তে। শুনতে আশ্চর্য লাগলেও ব্যাপারটা সত্য। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু শিশুকে নিয়ে এগিয়ে চলেছে বিকল্প বিকাশ। ছবার পর্বতারোহণের ক্যাম্প করে ফেলেছেন তারা। কিভাবে এগুলো সম্ভব হলো আজ সেই কথাই আপনাদের শোনাব। আমরা পেয়ে গেছি বিকল্প বিকাশের সম্পাদক অনির্বাণ মজুমদারকে। তার কাছে সরাসরি চলে যাই। এই যে বিকল্প বিকাশের ভাবনাটা কিভাবে এলো আপনি যদি একটু বলেন।
1: ধন্যবাদ দাদা। আচ্ছা, বিকল্প বিকাশের যে নামটা আপনি শুনতে পাচ্ছেন, তো সেখান থেকেই বুঝতে পারছেন যে বিকল্প পথে বিকাশটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমরা যে কাজটা করে থাকি সারা বছর ধরে, তো সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষম ইথিক্যালি অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমরা কাজটা করে থাকি। এবং এই অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমরা অ্যাডভেঞ্চার স্পোর্টস মানে 6 বছর

0: বিগত 6 বছর ধরে রক ক্লাইম্বিং কোর্স করাচ্ছি এবং প্রতি সপ্তাহে তাদের সঙ্গে আমার ওঠা বসা সবকিছু থাকে। এটা হচ্ছে প্রথম দিক। আর এই বাচ্চাদের নিয়ে এত দিন ধরে করতে করতে এদের যে প্রতিবন্ধকতার জায়গাগুলো আমি ছিল প্রথম অবস্থায়, তো সেগুলো থেকে আমি তাদের অনেকটাই উন্নতি করতে পেরেছি। কারণ প্রতি বছরই আমি প্রায় মোরওভার একই বাচ্চাদের নিয়ে যাচ্ছি দিনের পর দিন, এবং সেই উন্নতিগুলো আমরা দেখতে পাচ্ছি। যেহেতু বাচ্চাদের প্রতিনিয়ত প্রতি বছর ধরে দেখছি, এটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে যে এই রাস্তাটা এই ধরনের বাচ্চাদের উন্নতির খুব বড় একটা রাস্তা হতে পারে।
1: বাহ, এই যে রক ক্লাইম্বিং এমনিতেই সাধারণ বাচ্চাদেরই একটা অসুবিধায়, সেক্ষেত্রে অটিস্টিক চাইল্ডদের নিয়ে কতটা বাধা এসেছিল?
0: স্পেশাল বাচ্চা বা অটিস্টিক বাচ্চাই আমার সাবজেক্ট, বরাবরই আমি একজন স্পেশাল এডুকেটর। এদের সঙ্গে বিগত 15 বছর ধরে কাজ করতে করতে যে জিনিসগুলো আমি প্রথম পেয়েছিলাম আর কি, এদের প্রতিবন্ধকতার জায়গাগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা মানে যোগাযোগ প্রতিবন্ধকতা, জ্ঞানীয় প্রতিবন্ধকতা মানে ওদের চিন্তা ভাবনা, ওদের অক্ষমতা, সঙ্গে বিহেভিয়ার, তারপর ওদের শারীরিক সংবেদনশীলের প্রতিবন্ধকতা। তো এই যেগুলো করতে করতে আমিও নিজের একটু পাহাড় ভালোবাসি, তখন আমি চিন্তা করলাম যে এই যে জিনিসগুলো এটা আমি পাহাড় থেকে সবচেয়ে ভালোভাবে পাবো। এগুলো সামাজিকতা থেকে আরম্ভ করে একসঙ্গে থাকা, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, অন্ধকারে থাকা, পাহাড়ের উপর হাঁটাচলা করা, তাদের এই যে জিনিসগুলো আমরা রক ক্লাইম্বিং থেকে পাই, সেগুলো যদি আমরা এই ছোট্ট বন্ধুদের দিতে পারি তাহলে তাদের অনেকটাই হয়তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা ছিল প্রথম চিন্তাধারা। তখন আমি জানি না তার আমার সার্থকতা কোথায় আসবে, আমি পারবো কিনা। আমি আমার সঙ্গে বেশ কিছু লোককে পাই যারা একদম বলবো শক্তভক্ত ভাবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, একার পক্ষে তো সব সম্ভব নয়। তার মধ্যে আপনি জানেন মলয়বাবুর কথা, সবাই আছেন আমার সঙ্গে, মৃত্যুঞ্জয় বলে আছেন, জয়ন্তবাবু আছেন, অলোকবাবু আছেন, এরকম যাদের আমরা পেয়ে যাই আমি এরকম সমভাবাপন্ন, তারা কিন্তু কেউ জানতো না ব্যাপার। আমি তাদের উৎসাহিত করি এবং তারপর আমি যাই গার্জিয়ানদের কাছে, তাদের বলি যে তাদের এই আমার এই চিন্তা ভাবনা আপনারা কি আসতে চা পারবেন। তার মধ্যে বেশ কিছু লোক গার্জিয়ান প্রথম দিকে চিন্তা করেছিল ভয় পায় আমার বাচ্চা পাহাড় উঠবে, এটা বাস্তব নয়, আপনি একটু ঠিকঠাক চিন্তা ভাবনা করুন। কিন্তু কিছু গার্জিয়ান বলে স্যার চলুন আমরা চেষ্টা করি। এই করতে করতে আজকে প্রথম যখন আমি শুরু করি 15 জন নিয়ে, আমি লাস্ট ইয়ার আমার 6 নম্বর রক ক্লাইম্বিং কোর্স করেছি প্রায় 43টা বাচ্চা নিয়ে। প্রথম থেকে কিন্তু বেশ কিছু এমনও বাচ্চা আছে 5-6 বছর ধরে তারা যাচ্ছে, এবং প্রতিদিন দেখার ফলে এদের উন্নতিটা সামাজিক ভাবে চলাফেরা, হাঁটা চলা, ব্যবহারের উন্নতিটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। তো সেই রাস্তা থেকে বলতে পারি এটা আমাদের একটা চেষ্টাটা হয়তো সার্থকের দিকেই যাবে ভবিষ্যতে।
1: প্রতি বছরে একবার করে হয়
0: এটা রক ক্লাইম্বিং কোর্স, একবারে করে আমি নিজেই আরেকটা করি প্রতি বছর, ছোট ছোট ট্রেকিং করি 2-3 দিনের।
1: আচ্ছা,
0: এই বাচ্চাদের নিয়েই আমি করি, আমি যাদের বললাম তারাও সবসময় আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলেই আমরা এই কাজগুলো করতে পারি।
1: তো সেক্ষেত্রে কিরকম উপকারিতা দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে?
0: দেখুন, এই বাচ্চাদের যে ধরনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, এরা অনেক সময় হয় নন ভার্বাল আর বিহেভিয়ার প্রবলেম। তৃতীয়ত হচ্ছে স্টিরিওটাইপ, মানে ধরুন একই রকম জীবনযাত্রা অভ্যস্ত, এরা অন্য কিছু দেখলেই মানি নিতে পারে না, তাদের ব্যবহারগুলো পাল্টে যায়। কিন্তু এই বাচ্চাদের নিয়ে নিয়ে যেতে যেতে আমি আজকে দেখতে পাচ্ছি এই বাচ্চারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানিয়ে নিতে পারছে। ছোট ছোট ব্যাপারে যারা অ্যাগ্রেসিভ হয়ে যেত, বিহেভিয়ারটা কন্ট্রোল করা যেত না, কিন্তু আজকে তারা বিভিন্ন জায়গায় যে হাঁটা চলা, খাওয়া দাওয়া, পরিবেশ পরিস্থিতি, অন্ধকার আলো সব কিছুতে নিজেকে একটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা সার্থকতা অনেকটাই আসছে। সবচেয়ে বড় ব্যাপার এতে আমার অভিভাবকরা খুশি।
1: খুব সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা কর্মকাণ্ড। কোন কোন পাহাড়ে আপনারা সাধারণত ক্যাম্প করেন?
0: আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন আছে, ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে আমরা তাদের অ্যাফিলিয়েটেড সংস্থা, এবং ইন্ডিয়ান মাউন্টেনিং IIFR ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন তারও সংস্থা, আমরা অ্যাফিলিয়েটেড। তো আমাদের নিয়ম মেনে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং ফেডারেশন লটারি হয় আমাদের প্রতি বছরই, সেখানে যেটা পাই সেটা সবসময় আমরা সেখানেই যেতে হয়। তারও কিছু কারণ আছে, আমরা বেসিক্যালি পুরুলিয়ার মধ্যেই ঘোরাফেরা করি রক ক্লাইম্বিং কোর্সটা, আর আমরা দুটো ছোট ছোট ট্রেকিং করেছি বাচ্চাদের নিয়ে। একটা হচ্ছে সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে আপনার উত্তরে থেকে চিয়াভঞ্জন পাস ক্রস করে একটা রাচেল বলে জায়গা আছে এই অবধি, আর লাস্ট ইয়ার আমরা গেছিলাম এই বাচ্চাদের নিয়ে ধরতে থেকে হান্দাকফু যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু তার অনেক পারমিশনের জন্য মেডিকেল টেডিকেল ঝামেলার জন্য আমরা টুমলিং অবধি যেতে পারিনি, তারপর আবার এই বাচ্চাদের নিয়ে ফিরে আসি।
1: মানে এই বাচ্চাদের নিয়েই আপনি এতগুলো?
0: এটা এই বাচ্চাদের নিয়ে।
1: এই বাস্তবায়নটা কি করে করেন এটা খুব জানার ইচ্ছা হচ্ছে।
0: বাস্তবায়ন করা যাবে সবচেয়ে বড় আমার ভরসা, যে কারণ প্রতি সপ্তাহে প্রতিটা বাচ্চার আমি তাদের সঙ্গে মিলিত হই, কারণ আমার একটাই বাচ্চাদের নিয়ে মাঠ আছে, অনুশীলন হয়। এই করতে করতে বাচ্চাদের আমি বুঝি বাচ্চাদের জানি, গার্জিয়ানদের বুঝি, গার্জিয়ানদের জানি, তখন দেখি যে এই বাচ্চারা কতটুকু আমার কন্ট্রোলে আছে। কারণ এই বাচ্চাদের কন্ট্রোলটা তো সবচেয়ে বড় বড় ব্যাপার, কারণ বিহেভিয়ার প্রবলেমটা অনেক বেশি থাকে। তো এরা যখন দেখি যে আমার, হ্যাঁ আমি একে বিহেভিয়ার কন্ট্রোল আছে, আমি কন্ট্রোল করতে পারবো, এবং সেটা হয়েই যায় এত বছর করতে করতে, তখন আমি তাদের এই বাচ্চাদের নিয়ে যাই। তাতে আমার অনেক সুবিধা, কারণ বাচ্চা আমার প্রত্যেকটা বাচ্চা আমাকে চেনে, আমার ব্যবহার জানে।

0: করলো, তাদের কি মধ্যে ভয় আছে বা পারবে না, আত্মবিশ্বাসের অভাব কোনটা? সেই চিন্তা ভাবনা থেকে আমরা এবার যেটা করেছিলাম যে এরকম একটা কর্মশালা করেছিলাম যেখানে নতুন যারা ছবি তুলছেন তারা আসুন এবং পুরনো যারা ছবি তোলেন বা এই স্লাইড শো প্রেজেন্ট করেন তাদের আমরা এনেছিলাম, কোথায় কি এদের কমতি আছে, তারা কি করে নিজেদের উন্নতি করতে পারবে তার আলোচনার জন্য। আর যেটা আমাদের এই বাচ্চাদের নিয়ে যে কর্মকাণ্ড আমরা করি তার সামনের পরিকল্পনা, এটা একটু গার্জিয়ানদের রিকোয়েস্টই বলুন বা একটু ধরো অন্য পরিবেশে এদের নিয়ে যাওয়া, সেটা হচ্ছে আমরা এপ্রিল মাসে এখান থেকে প্রায় 25টা বাচ্চা এবং তার গার্জিয়ানদের নিয়ে আমরা যাচ্ছি কাশ্মীর।
1: সেখানেও কি ট্রেকিং করার কোনো পরিকল্পনা?
0: হ্যাঁ, পরিকল্পনা বলতে যে দুদিন তিন দিনের ট্রেকিং নয়, আমরা সেখানে সেই পরিবেশে একটু বরফের মধ্যে যদি পাই তো আমরা ঘন্টা তিন চারেকের একটা এক্সপোজার দেওয়ার তাদের ইচ্ছে আছে ওই অল্টিটিউডে।
1: এমন কোন মুহূর্ত যেটা আপনার খুব বলার ইচ্ছে করছে বা এমন কোন সুখবর মুহূর্ত?
0: দেখুন, সুখবর মুহূর্ত যেটা হচ্ছে এবছর আমি মানে আমার খুব ছোট্ট ভালো বন্ধু তাকে সিভিয়ার সেরিব্রাল পলসির বাচ্চা, মানে সে দাঁড়াতেও পারে না, তো সেই বাচ্চাটিকে নিয়ে আমি রক ক্লাইম্বিং কোর্স করেছি এবং তার জন্য তার গার্জিয়ান আমার সমসাময়িক যে সহযোগীরা আছে এবং আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে সব দিক থেকে, তো তাকে এবছর আমি প্রায় 250 ফিট উপরে রক ক্লাইম্বিং করে তুলতে পেরেছি এবং তার উৎসাহ উদ্দীপনা দেখবার মতো, তো সে কমপ্লিট করেছে, সে সব কিছু করেছে, হয়তো সহযোগিতা আমরা ছিলাম কিন্তু ওর চেষ্টা ওর জেদ এর থেকে আমি অনেক কিছু শিখেছি, মানে আমিও শিখেছি, আমি কতটুকু শেখাতে পেরেছি আমি জানি না কিন্তু আমি এবং আমার যে সহযোগীরা ছিল তারা যে লড়ার যে ইচ্ছে লড়ার যে চেষ্টা এটা কিন্তু আমি ওর থেকে এবার শিখেছি, এটা আমার সবচেয়ে বড় পাওনা।
1: আর ভয়ঙ্কর মুহূর্তে যদি
0: বিপদের বলবো সেরকম ভাবে বিপদ কিছু আমি পাইনি, কারণ আমার পুরোটাই তো একদম ওদের জন্য চিন্তা ভাবনা করে সবকিছু তৈরি করা থাকে, তবে বিপদ যে একদমও হয় না তা না। আমি প্রথমবার যখন এই বাচ্চাদের নিয়ে সিকিমে যাই তো সেই সিকিমে ভয়াবহ বৃষ্টির মধ্যে আমি পড়ি, এই বাচ্চাদের জীবনে প্রথম, আর আমিও এই বাচ্চাদের নিয়ে প্রথমে যাওয়ার সময় সেই বৃষ্টি অসাধারণ বৃষ্টি অস্বাভাবিক বৃষ্টি সঙ্গে যোগ, এই পর্বটা আমি কিভাবে কাটিয়েছি আমি জানি না, সবাইকে সুস্থভাবে বৃষ্টিতে ভিজে কাক ভিজে এদের সুস্থ সবল ভাবে ফিরিয়ে এনেছি, জোকের উৎপাত থেকে তাদের উদ্ধার করে আনতে পেরেছি, এটা আমার কাছে খুব স্মরণীয় এবং এর জন্য যেই লোকটি বাহবা প্রাপ্য বলুন সেটা হচ্ছে গিয়ে সিকিমে যিনি দায়িত্বে ছিলেন আমাদের পিমা স্যার পিমা শেরপা, তার অসাধারণ সহযোগিতায় কিন্তু আমরা সেই জায়গাটা খুব ভালো করে কমপ্লিট করতে পেরেছি, কারণ এই বাচ্চারা পারে, আমার অভিজ্ঞতা বলছে এরা পারে, এদের হাতটা ধরার একটু লোকের অভাব, সেই লোকটা যদি আসে এরা অনেক কিছু পৌঁছতে পারবে এবং সমাজের সুষ্ঠ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, অবহেলার চোখে কেউ দেখবে না, আমাদের তাই চেষ্টা এবং প্রতিটি বাচ্চাই যেন সেই সহযোগিতাটা পায়, আমাদের সবসময় খোলা আছে যে কোনো বাচ্চার জন্য, তারা যদি আসে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করতে পারি অন্তত তাদের একটা মূল্যবান নাগরিক হিসেবে যেন অন্তত সমাজের কাছে পৌঁছে দিতে পারি, এতটুকুই আমাদের চেষ্টা।
2: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ শুনলেন অটিস্টিক চাইল্ডদের নিয়ে পর্বতারোহণের গল্প, শুনলেন বিকল্প বিকাশের সম্পাদক অনির্বাণ মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা শৌর্য চৌধুরী, আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ।
3: মৈত্রী ক্রীড়াঙ্গনে এখন চলে আসি আজকের দিনের কথায়। আজ 16 জুলাই 2023-এর আজকের দিনে উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসে কার্লোস অ্যালকারাজ 1-6, 7-6, 6-1 এবং 3-6 ও 6-4 ফলাফলে হারান নোভাক জোকোভিচকে। চলে আসে জন্মদিনের কথায়। 1973-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার শন পোলক, পোর্ট এলিজাবেথে 1973-এর আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার কেরিয়ারে তিনি 108টি টেস্ট ম্যাচ খেলেছেন, 3,781 রান করেছেন, 421টি উইকেট নিয়েছেন, 303টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শন পোলক। আজ তাঁর জন্মদিন। শুধু জন্মদিন নয়, 2007 সালে আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট এম্পায়ার টম ব্রুকস, যিনি 1970 থেকে 1978-এর মধ্যে 23টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। 88 বছর বয়সে 2007-এর আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
4: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
3: বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ শুনব জুতোর গোড়ালির কাছে কাটা সেই রকম একটি জুতোর গল্প। পর্তুগালের ফুটবলার পেড্রো নেটোর জুতো দেখে অনেক অবাক হয়ে গিয়েছিলেন। এ কেমন জুতো, গোড়ালির কাছে কাটা? প্রশ্ন উঠেছিল, ছেঁড়া জুতো পরে কি খেলতে নেমেছিলেন পেড্রো?

না, জুতো ছেঁড়েনি। গোড়ালির কাছে জুতোর কিছুটা অংশ কেটে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু কেন? পেড্রো নন, অনেক ফুটবলারকেই দেখা যায় এরকম জুতো পরে খেলতে। ব্রাজিলের ফিলিপ কুটিনহো, রবার্ট ফিরমিনহো, জার্মানির ম্যাট স্যামলেস, ইটালির ড্যানিয়েল দে, তারাও ওই জুতো কেটে খেলতে নেমেছিলেন। আসল কারণটা হল হাগল্যান্ডস ডিফর্মিটি। এটি পায়ের একটি বিশেষ সমস্যা, অর্থাৎ গোড়ালির পিছনের দিকের অংশের হার বেড়ে যাওয়ার সমস্যা। এবং সেই হার বেড়ে যাওয়ার কারণে ভীষণ যন্ত্রণা হয়, তার ফলে জুতোর ওই অংশ কেটে নিয়েই খেলোয়াড়েরা খেলতে নামেন। তাই প্রিয় দেশকে জেতানোর জন্য এমন জুতো অর্থাৎ কাটা জুতো পরে খেলতে পারার গল্প কিন্তু বেশ অবাক করে দেয়, তাই না? শুনলেন আজ বিশ্বকাপের রঙ্গমঞ্চে কাটা জুতোর গল্প। ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ হয়ে আসছে। বিদায় নেবার আগে জানিয়ে দেব আমাদের মেল আইডি। আমাদের মেল আইডিতে আপনারা আপনাদের মতামত লিখে পাঠাতে পারেন, বিশ্বকাপ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ যেটি চলছে সেই সম্বন্ধে আপনাদের মতামত aircolkatasports@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন সাম্য বাক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রামভাই বলছি। কেমন আছেন বন্ধুরা? একটা কথা বলবো, আমরা যেমন চাষবাস করি তা যেভাবেই করি না কেন, চাষের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রাণী পালন। আমরা হয়তো বন্ধু ভুলতে বসেছি যে প্রাণী পালন কতটা গুরুত্বপূর্ণ আর প্রাণী পালন কৃষির সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, গ্রাম উন্নয়নে, জীবন জীবিকার মান উন্নয়নের ক্ষেত্রে। আসুন এ বিষয়ে কথা বলব, জেনে নেব লাভজনকভাবে প্রাণী পালন করতে গেলে আমাদের কি করা উচিত এবং কিভাবে আমরা এই প্রাণী পালন থেকে একটা সহায়ক আয় পেতে পারি। আসুন, আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ আশিস গোস্বামী, সঙ্গে রয়েছেন আরও একজন অধ্যাপক সুকান্ত বিশ্বাস। স্টুডিওতে আপনাদের স্বাগত।
2: নমস্কার।
3: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম অরুণ আশিস বাবু, যে প্রাণী পালনের গুরুত্ব কিন্তু আমাদের গ্রাম বাংলার অর্থনীতিতে অপরিসীম, আপনি যদি একটু বিশদে ব্যাখ্যা করে বলেন।
2: হ্যাঁ, আপনি আপনার সূচনাতে খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের বাঙালির তথা ভারতবাসীর যে কৃষ্টি বা সামাজিক যে ব্যবস্থা তার মধ্যে কিন্তু প্রাণী আজকে নতুন নয়। সভ্যতার আদিকাল থেকে প্রাণী মানুষের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এবং আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তাহলে এই প্রাণী কিন্তু কৃষির আগে মানুষের সঙ্গে সহযোগী হিসেবে ছিল।
1: একদম।
2: যখন মানুষ চাষ করতে জানত না, আগুন জ্বালাতে জানত না, তারা খাদ্যের বিনিময় বা কোনো পণ্যের বিনিময় করত এই প্রাণীর বিনিময়ের মাধ্যমে। তখন মুদ্রারও প্রচলন হয়নি। এবং আমরা যদি যে কোনো ধর্মের নিরপেক্ষ মানে প্রেক্ষিতেও যদি আমরা চিন্তাভাবনা করি, একটু বিশ্লেষণ করে দেখি যে হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীর কোনো না কোনো বাহন হল প্রাণী। আবার যদি জেসাস ক্রাইস্টের কথা বলেন, তার জন্ম হয়েছিল ঘোড়া রাস্তা বলে। হযরত মোহাম্মদ সেই সময়ে মধ্যপ্রাচ্যে বলেছিলেন যে মেষ পালন ওখানকার জলবায়ু এবং তাপমাত্রার নিরিখে প্রচন্ড একটা প্রচুর পরিমাণে অর্থনৈতিক পেশা হিসেবে ব্যবহৃত হতে পারে।
1: তাহলে একটা কথা সুকান্ত বাবু, জাতি ধর্ম নির্বিশেষে প্রাণী কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একটা সম্পদ।

0: বলুন। হ্যাঁ, এবং এই নিরিখে আমরা প্রাণী বলতে এখন যেটা বুঝেছি, মানে আমরা এতদিন যেটা বুঝে এসেছি যে প্রাণী মানে একটু গোবর, সকালবেলা তুলসী তলায় জল দেওয়া, একটু দুধ, একটু ডিম, একটু মাংস, এটা আমাদের আছে, ছিল এবং থাকবে। এটা মানুষের প্রোটিনের চাহিদা, আমাদের যে ম্যালনিউট্রিশন সেটা থেকে মানুষকে রক্ষা করবে। এটার পাশাপাশি কিন্তু বিজ্ঞান যেভাবে এগিয়েছে, তার প্রযুক্তিকে নিয়ে এগিয়ে এসেছে আমাদের কাছে, সেইখানে এই প্রাণী পালনটাকে কিন্তু একটু অন্যভাবেও চিন্তা করতে হবে আজকের মানুষকে। তার কারণ নদীমাতৃক কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সেখানে কিন্তু যে খণ্ড খণ্ড জমি, তাতে আমি ট্রাক্টর দিয়ে আমি কিন্তু ব্যাপকভাবে কৃষির কাজ করতে পারবো না। যেটা এম এস স্বামীনাথনের সময় আমরা কৃষি বিপ্লবের কথা বলি, সেটা দরকার ছিল, কিন্তু আজকের অর্থনৈতিক যে সীমাবদ্ধতা তার ক্ষেত্রে এটা একটা কিন্তু অন্তরায়। পাশাপাশি একটা জৈব যে খামার, তার একটা প্রয়োজনীয়তার বা চাহিদার কথা মানুষের কাছে চলে এসেছে। কারণ সেখানে রাসায়নিক কীটনাশক এগুলো ব্যবহারের পরে ফলে কি হয়, ক্রমশ উর্বরতাটা নষ্ট হচ্ছে। তাহলে সহযোগী কার্যকারক যদি অর্থ করি গ্রাম বাংলার মানুষের সহযোগী হতে পারে, সেটা কিন্তু প্রাণী। ফলে প্রাণীকে কেবলমাত্র দুধ, ডিম, মাংস বা চামড়া বা পশম, এইটার ভেতরে কিন্তু সীমাবদ্ধ রাখা চলবে না। এটাকে যেমন আমি ব্যবহার করব দৈনন্দিন জীবনে খাদ্য হিসাবে, প্রোটিনের চাহিদা পূরণের উদ্দেশ্যে, কি বয়স্ক লোক, কি বাচ্চা, শিশু, সবার জন্য, পাশাপাশি এটাকে অর্থনীতিগতভাবে কি করে আরো মানে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি রয়েছে। যেমন আমরা এটা থেকে এই প্রাণীজাত যে সমস্ত দ্রব্য, আজকে যে দুধ না বিক্রি করে আপনি যদি এক কেজি দুধের দাম যা পাবেন, এক কেজি দুধকে যদি আপনি ছানা তৈরি করেন বা পনির তৈরি করেন, একটু সামান্য প্রযুক্তি লাগিয়ে এবং সামান্য প্রশিক্ষণ লাগিয়ে, তাহলে কিন্তু ওই গ্রামের মহিলা কিন্তু ওই এক কেজি দুধ বিক্রি করে যে লাভটা পেতেন, তার থেকে কিন্তু ওই এক কেজি দুধ থেকে উৎপন্ন যে ছানা বা পনির, সেটা বিক্রি করে কিন্তু লাভের মুখটা বেশি পাবে।
1: অরুণাশিসবাবু, আপনি যখন গ্রামের মহিলার ব্যাপারটাই তুলে ধরছেন, একটা কথা কিন্তু ভাবার আছে, তা হচ্ছে আজকাল কিন্তু আমরা নারী শক্তিকে ভীষণ প্রাধান্য দিচ্ছি এবং নারীর ক্ষমতায়ন ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরেই আসছে। সেই হিসাবে বলবো যে এই প্রাণী পালন, হাঁস মুরগি পালন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, মহিলাদের গ্রামাঞ্চলে সশক্তিকরণ বা ক্ষমতায়নে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে বলে সুকান্তবাবু মনে করেন?
2: ঠিক বলেছেন রাম ভাই, আমি অধ্যাপক অরুণাশিস গোস্বামীর কথার সূত্র ধরেই বলছি যে নারীদের ক্ষমতায়ন এবং সশক্তিকরণে প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলায় হাঁস মুরগি পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে, ক্রমবর্ধমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এবং আমাদের যেহেতু এই বৃহত্তর জনসংখ্যার দেশে আমাদের দেশের অর্ধেক সংখ্যক মহিলা, তাদের ক্ষমতায়ন খুবই দরকার। এবং যেহেতু প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলায় সে ঘরোয়া পদ্ধতি হোক বা বর্তমানে বাণিজ্যিকভাবে যে হাঁস মুরগি পালন করে মহিলাদের যে আর্থিকভাবে স্বনির্ভরতা, এটা কিন্তু হাঁস মুরগি পালন একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। সুতরাং সংগত কারণেই এই ঘরোয়া পদ্ধতিতে আমাদের গ্রাম বাংলার মহিলারা যে প্রাণী পালন এবং তার পাশাপাশি হাঁস মুরগি পালন করে আসছে, যেটা আমাদের বর্তমান খাদ্যাভ্যাসে যে সুষম খাদ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, ভিটামিনের যে উৎস ডিম বা মাংস, সেটা কিন্তু আমরা এই হাঁস মুরগি পালন থেকেই পাই। সুতরাং আমরা যদি উন্নত এবং আধুনিক পদ্ধতিতে, সেটা ঘরোয়াভাবে বা বাণিজ্যিকভাবে, যে আমাদের বর্তমানে ডিম পাড়া মুরগি অর্থাৎ লেয়ার মুরগি পালন বা ব্রয়লার মুরগি মাংসের জন্য প্রতিপালন শুরু হয়েছে, সেটাকে যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তার সঠিক প্রজনন পদ্ধতি, তার পরিচর্যা, ঘরবাড়ি এবং রোগব্যাধির চিকিৎসা করে যদি মহিলারা প্রতিপালন করতে পারেন, তাহলে অবশ্যই সেটা অত্যন্ত লাভজনক একটা পেশা হিসাবে, শুধু সহায়ক নয়, মূল পেশা হিসাবে কিন্তু বর্তমানে এটা স্বীকৃত।
1: আর এটা কিন্তু বলা ভীষণভাবে বাঞ্ছনীয় বলে অরুণাশিসবাবু মনে করা যেতে পারে, যে মহিলার হাতে যখন টাকা আসে সেটার কিন্তু সদর্থক ব্যবহার হয়।
0: একবারে ঠিক কথাই।
1: এই তাই জন্যে নিজেদের পারিবারিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে, ছেলে মেয়ের পড়াশোনা করানোর ক্ষেত্রে টাকাটা কিন্তু ভীষণভাবে কাজে আসে।
0: ভীষণভাবে একটা পরিবারের একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় একজন পুরুষ মানুষ যেটা ভাবেন, সেটা কিন্তু একজন মহিলা সে তুলনায় অনেক বেশি ভাবেন। যেমন আমরা সেই জন্য যেটা অনেক বড় লোকেরা বলে গেছেন, মহাপুরুষেরা, যে আপনি যদি একজন পুরুষকে শিক্ষা দেন তাহলে আপনি একজন লোককেই শিক্ষা দিচ্ছেন, কিন্তু আপনি যদি একজন মহিলাকে শিক্ষা দেন তাহলে কিন্তু আপনি একটি

0: পরিবারকে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ একজন পরিবার, এটা মহাত্মা গান্ধী
1: জরুরি কথা,
0: খুব জরুরি কথা। ফলে সেই জন্য সাক্ষরতা অভিযান যে মিশন, তার কিন্তু একটা বড় লক্ষ্য মহিলাদেরকে এই লিটারেসি লেভেলের, নিরক্ষরতা লেভেল থেকে উপরে উঠে
1: তুলে আনা।
0: অর্থাৎ আমি একজনের জন্য যে সময়টা ব্যয় করব, সেটা যদি মহিলার ক্ষেত্রে হয়, পুরুষের চেয়ে আমি সেখানে চার গুণ পাঁচ গুণ ছ গুণ বেশি করতে পারছি। এবং বাড়ির ক্ষেত্রে দেখবেন পরিবারের ছেলেটা কোন স্কুলে পড়বে, কি পড়বে, ছেলের গায়ে কি জামাটা আমি দেব, এই যে ছোটখাটো যেগুলো অসংগঠিত ক্ষেত্র কিন্তু তার গুরুত্ব অনেক বেশি, খরচ সাপেক্ষ এই সিদ্ধান্তগুলো কিন্তু মহিলারাই বেশি নেন। এবং সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে কিন্তু অবহেলার জায়গায় চলে যায় বা সিদ্ধান্তহীনতার জায়গায় চলে যায়, যেহেতু মহিলাটি তথাকথিত কর্মক্ষম বা স্বরোজগারী নন বলে।
1: একদম, যখনই আমরা গ্রামে গঞ্জে মহিলাদের হাতে অর্থ তুলে দিতে পারবো, আমরা তো তুলবো না, তারা নিজেরা উপার্জন করে টাকাটা যখন রোজগার করবেন, মহিলা যখন ক্ষমতায়ন ঘটবে, তখন কিন্তু তার সিদ্ধান্তের অধিকার চলে আসবে এবং সেই সিদ্ধান্ত তার পরিবারের মানোন্নয়নের ক্ষেত্রে এবং সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: এটা একমাত্র আমাদের প্রাণী পালন, বিশেষ করে গ্রাম বাংলায় হাঁস মুরগি পালন বা আমাদের ক্ষুদ্র প্রাণী পালন দ্বারা কিন্তু খুব সহজেই সম্ভব হয়।
1: একদম, আপনি যে কথাটা বলছিলেন সুকান্ত বাবু, যে বিজ্ঞানসম্মত ভাবে প্রাণী পালনের কথা, প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে প্রাণী পালনের কথা, সে বিষয়ে আমি অরুণাশিস বাবুর কাছে যাব। একটু যদি বলেন যে এই গ্রাম বাংলায় প্রাণী পালকদের আপনি কি বলবেন, মানে কি ধরনের প্রজাতি পালন করলে গবাদি পশু পাখি ক্ষেত্রে রোজগারের দিক থেকে একটু বেশি লাভের মুখ।
0: আমি এই জায়গাটাতেই বলতে চাইছি যে আমাদেরকে একটু শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমরা আলু চাষ, পাট চাষ, ধান চাষ বলি, কিন্তু আমরা গোপালন, ছাগল পালন, ভেড়া পালন বলি। এই চাষ আর পালন, এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এই চাষের সঙ্গে কিন্তু একটা লাভ, দশ টাকা খরচ করলে আমি বারো টাকা পাবো না আট টাকা পাবো। আর এই পালন যখন হবে, সেখানে কিন্তু আমার লাভটা বা ক্ষতিটা হচ্ছে কি হচ্ছে না, গরুটা একটু গোবর দিচ্ছে আর এক পোয়া দুধ দিচ্ছে, এটাতেই কিন্তু পালনটা সীমাবদ্ধ থাকে। তা আমি এখন
1: সন্তুষ্ট
0: হয়ে যাই, অর্থাৎ
1: চাষের
0: পর্যায়ে ভাবতে পারছি না। তা আমি এখন গরু চাষ, ছাগল চাষ, মুরগি চাষ কথাটার পক্ষে, আমি আর গরু পালন বা ছাগল পালনের পক্ষে নয়। অর্থাৎ একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানের মধ্যে অর্থনীতি যুক্ত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো অর্থনীতি বা ব্যবসা করতে গেলে তার জন্য দরকার পুঁজি। এই পুঁজিটা ব্যাংক লোন হতে পারে, কিন্তু আমি ব্যাংক লোনের কথা বা ধারের কথাতে আমি এখনই যাচ্ছি না। আমি বলছি যে আপনার বাড়িতে যে সম্পদটা আছে, সেটা গরু হতে পারে, মোষ হতে পারে, ছাগল হতে পারে, হাঁস মুরগি হতে পারে, সেইগুলোকেই পুঁজি করে আমি তাতেও আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিকে লাগিয়ে, কাজে লাগিয়ে, একটু যারা ডাক্তারবাবুরা যারা আছেন বিশেষজ্ঞরা, তাদের সঙ্গে আলোচনা করে আমি তাকে কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে একটা বড় অর্থনীতির জায়গায় নিয়ে যেতে পারি। তার জন্য আমাকে হলস্টিন ফ্রিজিয়ান বা জার্সি, এই যাতে উন্নত জাতের যে গরু আনতেই হবে বিদেশ থেকে বা এক্সোটিক গরু রাখতে হবে, তার
1: কোনো নেই।
0: আমাদের নিজস্ব, যেটা আমরা অনেকেই জানি না বা হয়তো কিছু লোক জানেন যারা এই এইটার সঙ্গে যুক্ত, যে আমাদের নিজস্ব বাংলার তিনটে প্রজাতি আছে, যেটা সারা পৃথিবীর মধ্যে আমরাই কেবলমাত্র আমাদের রাজ্যেই পাওয়া যায়। ছাগলের ক্ষেত্রে হলো ব্ল্যাক বেঙ্গল গোট, বাংলার কালো
1: ছাগল,
0: এবং এইটার দাম বাজারে কাটা মাংস কেজি প্রতি আটশো টাকা। ফলে এইখানে যে ডিমান্ডটা আছে,
1: চাহিদাটা,
0: সেই তুলনায় আমাদের কিন্তু সরবরাহটা নেই, এবং এটা সবচেয়ে বেশি খুব রোগের ঝুঁকি এতে কম, এতে চিকিৎসা ব্যবস্থাও কম, খাবার দাবারেও খরচ খুব কম, এবং এর প্রশিক্ষণের জন্য বা প্রতিপালনের জন্য বিশাল কিছু বিজ্ঞান জানতে হবে তাও নয়, এবং ছোট্ট অ্যানিমেল হওয়ার জন্য বাড়ির মহিলা বা বাচ্চাদের ক্ষেত্রে এটা পালন করার পক্ষেও
1: সহজেই
0: তারা এটা করতে পারেন। এটা আমাদের নিজস্ব প্রজাতি, যেটা সারা পৃথিবীতে নেই। নাম্বার টু, আমাদের আছে সুন্দরবনের গাড়ল ভেড়া, গাড়ল শিপ, যেটা কিন্তু আমাদের নিজস্ব, যেটা থেকে আজ থেকে বহু বছর আগে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল এর প্রজাতি বরুলা জিন, যে তারা রামবিউলেট তৈরি করে, তারা ওখানকার কিন্তু একটা এক্সোটিক ভ্যারাইটিস তৈরি করে ফেলেছে। আমাদের গাড়ল শিপ, যেটার লোম মূলত কিন্তু এই কার্পেট বা সদরঞ্জি তৈরির জন্য ব্যবহৃত হয়, এবং এর মাংস খুবই সুস্বাদু, এবং সুন্দরবনের যে নোনা জল, সেই নোনা জলের এদের সহ্য সহনশীল ক্ষমতা অনেক বেশি। তো এই ধরনের একটা গাড়ল ভেড়া প্রজাতি আমাদের নিজেদের আছে, যেটা প্রতিপালন করতে গেলে বিশেষ কিছু বিজ্ঞান বা প্রযুক্তির কাজে লাগে না, খুব সাধারণভাবে আমরা তাদেরকে তৈরি করতে পারি। তৃতীয় যেটির কথা বলবো সেটি হল

0: ঘুংরু শুকর,
1: আরেকবার বলুন,
0: ঘুংরু শুকর, যেটা আমাদের তরাই অঞ্চল, যেটা চা বাগানের তরাই, উত্তরবঙ্গের যে তরাই অঞ্চলগুলো, এইগুলোতে কিন্তু মানে এগুলো দেখতে একেবারে দেশি দেশি, এটা ওদেরই মতো সাইজ, কিন্তু এরা একসঙ্গে 10 থেকে 12টা করে বাচ্চা দেয়, যেটা আমাদের সাধারণ যে দেশি শুকর সেটা 4-5টার বেশি দেয় না। এবং আমি যে বিশ্ববিদ্যালয় থেকে আজকে প্রতিনিধিত্ব করতে এসেছি, আমাদের ওখানে যে ফার্মটা ছিল তাতে ঘুংরু পিগের হাইয়েস্ট রেকর্ড আমরা পেয়েছি কিডিং এট এ টাইম 18টা
1: বাচ্চা।
0: তা আমরা সেই সেটাকে আমরা বলছি না অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজ 10 থেকে 12টা এটা পাওয়া যায়। এবং এরও প্রতিপালন ব্যবস্থা এত বেশি জটিল নয় যেটা আমাদের গ্রামের মহিলারা পারবেন না।
1: তাহলে অরুণ আশিসবাবু, আপনি যেটা বলতে চাইছেন, আমি যদ্দূর বুঝলাম, চাই একটা মানসিকতার পরিবর্তন,
0: রাইট,
1: ভাবনার পরিবর্তন,
0: দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন,
1: একদম। তা যদি আমরা করি বা গ্রামগঞ্জে আমাদের যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছেন, একা বা সম্মিলিত উদ্যোগে তারা যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারে, তাই তো? ফিরে আসবো আবার মহিলাদের বিষয়টা নিয়ে, কারণ আজকে আমরা ভীষণভাবে চাইছি যে গ্রামের মহিলারা মূল স্রোতে উঠে আসুক এবং নিজেদের মাথা উঁচু করে স্বনির্ভরতার পথে এগিয়ে তাদের ক্ষমতায়ন তারা নিজেরা বয়ে আনুক। সেই হিসাবে বলবো যে কথাটা সুকান্তবাবু আপনি বলছিলেন যে ঘরোয়া পদ্ধতিতে হাঁস মুরগি পালনের কথা এবং সেখানে প্রযুক্তিগত দিকের কথা আপনি তুলে ধরেছেন, তো তারা কিভাবে নিজেরা গ্রামের মহিলারা প্রজনন সংক্রান্ত অন্যান্য প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে নিজেরা উদ্যোগী হয়ে উঠতে পারেন, এক একজন সকলে একজন এন্টারপ্রেনর হয়ে উঠতে পারেন, নিজের পক্ষে যদি না উনি শিল্পপতি হন, প্রত্যেকে অন্তত নিজের পায়ে দাঁড়ান, এটাই আমরা চাইবো। এটা যদি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে উপহার দিতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা।
2: ঠিক বলেছেন রামভাই, যে আমাদের মহিলাদের, যা আমি আমার একটু আগে যে কথাটা বলছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে ব্যবসায়িক ভাবে যে হাঁস মুরগি পালন করতে পারেন, এবার হাঁস মুরগি পালন করে যে তার ডিম বা মাংস উৎপাদন করা, সেটা অধিক পরিমাণে করতে গেলে তার প্রজনন একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলার মহিলারা যে স্বাভাবিক পদ্ধতিতে, অর্থাৎ কুরকি মুরগি দিয়ে যে বাচ্চা ফুটায়, তাতে মানে বারে 10 থেকে 12টি বাচ্চা ফুটে বেরোয়, কিন্তু এটা এইভাবে স্বাভাবিক পদ্ধতিতে প্রজনন কার্য করলে কিন্তু সেটা কিন্তু একটা ব্যবসায়িক পদ্ধতিতে যে লাভজনক দিক কিন্তু দিশা আমাদের দেখায় না। সুতরাং যদি আমাকে অধিক সংখ্যায় হাঁস মুরগির বাচ্চা প্রজনন করে সেটাকে তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাকে কৃত্রিম উপায়ের সাহায্য নিতে হবে।
1: সেক্ষেত্রে
2: কৃত্রিম উপায়ে যে বাচ্চা ফুটানো, যেটা মেশিন দিয়ে, আমাদের ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফোটানো, সেটা আমরা আগে হয়তো ভাবতাম যে সেই ইনকিউবেটর মেশিন অনেক বড় বড়, এক একটা মেশিনে 10,000, 15,000, 20,000 বাচ্চা একবারে ফুটে বেরোয়, মুরগির ক্ষেত্রে সেটা 21 দিনে, হাঁসের ক্ষেত্রে 28 দিনে। কিন্তু বর্তমানে দেখা গেছে যে বিভিন্ন যে অভিনব যারা খামারি, আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন মহিলা খামারিরা যারা আছেন, তারা তাদের অভিনবত্ব দিয়ে ছোট বিভিন্ন ধরনের যে বাচ্চা ফোটানোর মেশিন, যে ইনকিউবেটর মেশিন, একবারে সেখানে যে 500 থেকে 1,000 বাচ্চা বেরোতে পারে, এই ধরনের মেশিন তারা উদ্ভাবন করেছে। এবং সেই মেশিনে খরচ ভারী জোর 40,000 থেকে 50,000 টাকা পড়ে। কিন্তু আমি যদি ওই ধরনের একটা মেশিন কম খরচে আমি তৈরি করে সেই মেশিনের দ্বারা বাচ্চা ফুটিয়ে কৃত্রিম উপায়ে আমি প্রতি মাসে যদি 1,000 ডিম বসালে পরে অন্তত 80% যে হ্যাচেবিলিটি, মানে ডিম ফুটে বেরোনোর যে ক্ষমতা, সেটা 800 থেকে 850 বাচ্চা পেতে পারেন একজন মহিলা ওই মেশিনের ব্যবহার করে। এবং তাতে যদি প্রত্যেকটা বাচ্চা পিছু যে একদিনের বাচ্চা হলো যদি 10 টাকা করে লাভ হয়, তাহলে কিন্তু মাসে 8,000 থেকে 10,000 টাকা উপার্জন একজন মহিলার দ্বারা খুব সহজেই করা সম্ভব। কিন্তু এই পদ্ধতি করতে গেলে যে একটা বিজ্ঞানসম্মত যে তার প্রশিক্ষণ এবং তার যে পরিচালন পদ্ধতি, যে তার বিশেষ করে জীবাণুমুক্তকরণ, তার টেম্পারেচার মানে তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়টা একটু খেয়াল রেখে এই বিষয়ে জ্ঞান অর্জন করে বিশেষজ্ঞর কাছ থেকে করলে কিন্তু আমাদের গ্রাম বাংলার মহিলারা খুব সহজেই কিন্তু স্বনির্ভর হয়ে তার কিন্তু ক্ষমতায়নের লক্ষ্যে পৌঁছাতে পারেন। এবং তার পরিবারের ক্ষেত্রে শুধুমাত্র যে অর্থ উপার্জন নয়, যে তার ন্যূনতম ডিমের চাহিদা, মাংসের চাহিদা তার পাশাপাশি পূরণ করে কিন্তু পারিবারিক পুষ্টি যোগান দিয়ে এবং তার সঙ্গে একটা লাভজনক জায়গায় গিয়ে নিজে কিন্তু পরিবারের একটা সিদ্ধান্ত গ্রহণকারীর জায়গা পৌঁছে কিন্তু স্বনির্ভর।

0: হতে পারেন।
1: বেশ, অরুণাশিস বাবু আপনার কাছে যাব। কথায় বলে যে গরুর মুখে দুধ, গরুর মুখে দুধ অর্থাৎ গরুকে শ্রোতা বন্ধুদের বলছি আমরা কি খাওয়ালাম, কি ধরনের পোষণ খাদ্য দিলাম, তার উপর কিন্তু নির্ভর করে যে বিপরীতে আমরা কতটা দুধ পাব। তো এই যে শরীর স্বাস্থ্য ঠিক রাখার বিষয় প্রাণী পালনের ক্ষেত্রে, তার জন্য যে খাদ্যাভ্যাস গড়ে তোলা বা খাদ্যের যোগান দেওয়া, সুষম খাদ্য, তা কম খরচে আমরা কিভাবে ব্যবস্থা করতে পারি?
2: একটা সঠিক কথা বলেছেন যে যেকোনো প্রাণী পালনের ক্ষেত্রে সুষম খাদ্য বা খাদ্যর যে ব্যবহারটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গরু পালনের, যদি গরুর খামারই ধরি, তার যে টোটাল মোট যে খরচ হয় খামারটা তৈরি করতে, তার 70% কিন্তু খরচ হয় কেবলমাত্র খাদ্যের জন্য। অর্থাৎ আমি যদি খাদ্যের খরচটাকে যদি কমাতে পারি, তাহলে আমার টোটাল সার্বিকভাবে খরচটা কমবে এবং সার্বিকভাবে কিন্তু আমার লাভের পরিমাণটা বাড়বে। তো সেই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো ধরনের খাদ্য, একটা হলো সুষম খাদ্য, আরেকটা হলো সবুজ ঘাস। সবুজ ঘাস এই মুহূর্তে আমি বলতে পারবো না চাষিকে যে আপনার ধান চাষ পাট চাষ বন্ধ করে দিয়ে আপনি সবুজ ঘাস চাষ করুন, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার পুকুরের পাড়ে বা আপনার ধান জমির আলে আপনি হাইব্রিড নেপিয়ার বা প্যারা গিনি চাষ করতে পারেন।
1: ঠিক ঠিক,
2: সেটা দিয়ে আমি সবুজ খাদ্যের সমাধানটা করতে পারি। এবং সুষম খাদ্যের জন্য আমার স্থানীয়ভাবে যে সমস্ত পাওয়া যায়, সেটা ওখানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, খনিজ লবণ, যেগুলো সাধারণভাবে মানুষের বেড়ে ওঠার জন্য দরকার, একটা প্রাণীরও দরকার। এই সুষম খাদ্য বাজারে বিভিন্নভাবে পাওয়া যায়, সরকারিভাবে পাওয়া যায়, মানে ব্যবসায়িকভাবে প্রাইভেট কোম্পানিরও পাওয়া যায়, কিন্তু আমি বলবো যে কোন একজন বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়ে ঠিক মতো অনুপাতে যদি এই কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, খনিজ লবণ মিশিয়ে আমরা যদি একটা স্থানীয় উপাদানের ভিত্তিতে যদি খাদ্য তৈরি করতে পারি এবং সবুজ ঘাসটা এইভাবে আমরা চাহিদা পূরণ করতে পারি, তাহলে অনেক কম খরচে আমরা কিন্তু লাভজনকভাবে প্রাণী পালন করতে পারব।
1: একদম সঠিক কথা বলেছেন অরুণাশিস বাবু। যে বন্ধুরা দেখুন, আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের প্রাণীকে, আমাদের যে সমস্ত প্রাণী আমরা পালন করছি, স্থানীয়ভাবে যদি আমরা খাওয়ার যোগানটা দিতে পারি তাহলে খরচা কম হবে,
2: অনেক কম হবে,
1: স্বাভাবিকভাবে আমাদের লাভের পরিমাণ বেশি হবে। একটা কথা সুকান্তবাবু আপনার কাছে জানতে চাইব যে এই গবাদি পশু প্রাণী বা হাঁস মুরগি যাই বলুন না কেন, এসব পালনের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি তো থেকে যায়, রোগ ব্যাধি, সেক্ষেত্রে কি করণীয়, আপনি কি বলবেন?
0: কারণ আমরা জানি যে উন্নত প্রথায় গবাদি পশু প্রতিপালন করতে গেলে তার একটা বড় অন্তরায় হচ্ছে রোগ ব্যাধি। কারণ রোগ ব্যাধির মধ্যে রোগ দুরকমের হয়, অসংক্রামক এবং সংক্রামক রোগ ব্যাধি। অসংক্রামক রোগ ব্যাধি সাধারণত বিভিন্ন পুষ্টিকর খাবার পরিচর্যা ঠিক হলে পরে সেটাকে সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সংক্রামক রোগ ব্যাধি, যেটা বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন এবং পরিবর্তিত পরিস্থিতিতে, এই সংক্রামক রোগ ব্যাধি কিন্তু গবাদি পশু পাখির পালনের একটা অত্যন্ত বড় অন্তরায়। এবং যখন একটা গবাদি পশু বা পাখি এই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তখন তার চিকিৎসা খুব ব্যয়বহুল, প্রয়োজনে বিশেষজ্ঞ পাওয়া যায় না সঠিক সময়ে, তার জন্য কিন্তু সেক্ষেত্রে খামারিরা বড় ক্ষতির সম্মুখীন হয়। সেজন্য আমরা বলি যে রোগ ব্যাধি হওয়ার পরে যে প্রতিকার, আপনি সেই ব্যবস্থায় না গিয়ে আপনি প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন করুন,
1: প্রতিরোধ ব্যবস্থা
0: রোগ ব্যাধি হওয়ার আগে। অর্থাৎ যে সঠিক সময়ে আপনার প্রাণীকে টিকাকরণ করান, বিশেষ করে যে ধরনের সংক্রামক রোগ ব্যাধি আমাদের গরু ছাগলের ক্ষেত্রে খুরাই রোগ, গলাফলা পচামিনা রোগ, ছাগলের ক্ষেত্রে বিশেষ করে পিপিআর, যাকে সর্দি কাশি পাতলা পায়খানা বলা হয়, হাঁস মুরগির ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রে প্লেগ, কলেরা, বা মুরগির ক্ষেত্রে রানীক্ষেত চুনাগা রোগ বা ব্রঙ্কাইটিস সংক্রামক রোগ, তো এই সকল রোগ ব্যাধির কিন্তু প্রতিকারের জন্য এবং প্রতিরোধের জন্য কিন্তু সঠিক টিকাকরণ ব্যবস্থা আছে। যে টিকাকরণ একটা নির্দিষ্ট বয়সে একটা কৃমির ওষুধ খাইয়ে তার 7 দিন পরে সেই টিকাকরণ করলে কিন্তু 6 মাস বা 1 বছর আমার প্রাণীকে সুরক্ষিত রাখা যায়। এবং এই টিকাকরণ আমাদের সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে সবসময় প্রাপ্ত হয়। তো সুতরাং আমি প্রাণীপালক বন্ধুদের বলবো যে আপনারা যারা গবাদি পশু পাখি হাঁস মুরগি পালন করছেন, তারা সুস্থ অবস্থায় যখন প্রাণী জন্মাবে তার 2 থেকে 3 মাস বয়সে কৃমির ওষুধ খাইয়ে আপনার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনি সঠিক রোগের টিকাকরণটা করিয়ে নিন এবং নির্দিষ্ট সময় অন্তর, তাহলে কিন্তু আমাদের প্রাণীরা অনেক সুরক্ষিত থাকবে এবং ঝুঁকির হাত থেকে তাদের রেহাই দেওয়া যাবে, যেটা একটা লাভজনক প্রাণী পালনের কিন্তু বড় বিষয়।
1: বেশ, বন্ধুরা শুনছিলেন তাহলে যে প্রাণী পালনের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি রয়েছে সেটা কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন যাতে করে আপনারা কিন্তু আপনার প্রাণী স্বাস্থ্য বজায় রাখতে পারেন। চলে আসবো অরুণা সুইস বাবুর।

0: কাছে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। জানতে চাইব আপনার কাছে অরুণাশিসবাবু, যে স্বনির্ভর উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে গ্রাম বাংলায় যুবক হোক যুবতী হন, যারা যুবা বন্ধুরা এগিয়ে যদি আসেন, তারা কি ধরনের প্রশিক্ষণ পেতে পারেন বা কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য সরকারিভাবে রয়েছে যার সাহায্য নিয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে?
1: হ্যাঁ, খুব সঠিক কথা বলছেন যে এগুলোর জন্য দরকার প্রশিক্ষণ, এবং এই প্রশিক্ষণটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও আমরা দিয়ে থাকি, আমাদের অধিকরণ আছে। এছাড়াও ভারত সরকারের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের আন্ডারে যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা জেলাতে আছে, কোনো জেলাতে একাধিক আছে, সেখানেও এগুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, তার ডিস্ট্রিক্ট লেভেলে এবং ব্লক লেভেলে 342টা ব্লকেও এর উপর প্রশিক্ষণ দেওয়া যায়। এই প্রশিক্ষণটা নেওয়ার কোন স্কোপ আছে, এবং এটার ভিত্তিতে ন্যাবার্ডের লোন পাওয়া এবং ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পুস্তক আছে, প্রচার পুস্তিকা, যেগুলোর মাধ্যমে পড়াশোনা করে খুব কয়েন সাইজ ফর্মে ছোট্ট আকারে সমস্ত মানুষ তার ডিটেলসটা কিভাবে পালন, কোন প্রজাতি, কিভাবে তার প্রাথমিক চিকিৎসা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়, এই ধরনের বিভিন্ন ধরনের বই বাজারে আছে, অনেক বিশেষজ্ঞরা লিখেছেন। সম্প্রতি যদি আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখছি যে সম্প্রতি আমরা দুজনও একটা বই পাবলিশ করেছি, যেটা প্রাণী পালনের বিষয়ে এবং পাখি পালন, মানে পোলট্রি এবং প্রাণী পালন, এই দুটো বিষয়ের উপরে আমরা দুটো বই বের করেছি,
0: মানে যাতে করে সহজে প্রাণী পালন,
1: সহজে গ্রাম বাংলায় এবং বাংলা ভাষায় একবারে প্রান্তিক মানুষের কাছে, প্রাণী পালকের কাছে এই বিজ্ঞানটা আমরা নিয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এর মধ্যে কোনো বাণিজ্যিক ব্যাপারটা আমাদের মধ্যে নেই।
0: একটু যদি বলেন যে কোন বন্ধু যদি গ্রাম বাংলা থেকে উঠে আসেন, প্রশিক্ষণের পাশাপাশি তারা অর্থের সংস্থান কোথা থেকে কিভাবে?
1: অর্থের ক্ষেত্রে মূলত যেটা হয় যে প্রশিক্ষণটা নিলে সার্টিফিকেট দেওয়া হয়, এবং সার্টিফিকেটের ভিত্তিতে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো আছে তারা যেমন লোনের ব্যবস্থা করে দেন, ন্যাবা ডেটার উপর কিন্তু ভালো লোনের ব্যবস্থা করে দেন, এবং যদি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যদি যুক্ত থাকেন তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেন, তার ভিত্তিতেও কিন্তু লোনের সুযোগ সুবিধা পাওয়া যায়।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে লাভজনকভাবে প্রাণী পালন করে আপনারা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন এই প্রসঙ্গে। আপনারা কিন্তু আরো বিস্তারিত জানতে হলে আপনার এলাকায় ব্লকে যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে যেমন কথা বলতে পারেন, ঠিক তেমনি জেলায় রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানেও কিন্তু প্রাণী স্বাস্থ্য বিষয়ক সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট মানে বিশিষ্ট বিজ্ঞানী থাকেন, তাদের সঙ্গে কথা বললে কিন্তু আরো বিস্তারিতভাবে জেনে আপনারা এই উদ্যোগ গড়ে তুলতেই পারেন। তাহলেই কিন্তু একদিন গ্রাম বাংলার মধ্যে যখন উন্নয়নের গাড়ি চলবে, সেই উন্নয়নের গাড়ি কিন্তু সারা রাজ্যে এবং দেশে দৌড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই অনুষ্ঠানে যারা আপনাদের পরামর্শ দিলেন, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণাশিস গোস্বামী এবং অপর একজন অধ্যাপক সুকান্ত বিশ্বাস, আপনাদের দুজনকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ,
0: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, আপনার শিশুর ওজন ঠিক আছে তো? বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লাই রায়।
1: ডাক্তারবাবু, আমার শিশুর ওজন কি ঠিক আছে? ওজন নিয়ে সমস্যা শিশু চিকিৎসকদের মধ্যে সবচেয়ে পরিচিত সমস্যা। বাবা মায়েরা বাচ্চাদের সার্বিক বৃদ্ধির মাপকাঠি হিসাবে শিশুর ওজনকে খুবই গুরুত্ব দেন, দেওয়াই উচিত। যে নবজাতক সাধারণত 2.5 বা 3 কিলো ওজন নিয়ে জন্মায়, সেই একসময় বেড়ে গিয়ে হয়ে যায় প্রায় 8 থেকে 9 কিলো এক বছরের মাথায়। শিশুদের ওজন বাড়া সবচেয়ে সহজে চোখে পড়ে এবং তা একদম অনন্য। নবজাতক শিশুর প্রথম কয়েক বছরে যে হারে ওজন বাড়ে তা অত্যন্ত জরুরি পরবর্তী জীবনের জন্য। শিশুর ওজনের সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্য, মাথার গঠন, মস্তিষ্ক এবং শরীরের নানা অভ্যন্তরীণ অঙ্গেরও বৃদ্ধি ঘটে প্রকৃতির নিয়মে। ওজনের অতিরিক্ত বৃদ্ধিও কিন্তু ঠিক নয়। সঠিক হারে এবং সঠিক অনুপাতে শিশুর বৃদ্ধির অর্থ প্রথমত তার পুষ্টি যথাযথ হচ্ছে, দ্বিতীয়ত তার শরীরের পাচনযন্ত্র, হজম শক্তি, নানানবিধ হরমোন সেগুলো সব আপাততভাবে ঠিকভাবে কাজ করছে, এবং তৃতীয়ত কোনো শারীরিক বা জিনগত সমস্যা হয়তো নেই। তাই শিশুর বৃদ্ধিজনিত কোনো সমস্যা হলে আমাদের নিশ্চয়ই চিন্তিত হওয়া উচিত। আমাদের ভাবতে হবে কোথাও কি একটা ভারসাম্যের অভাব হচ্ছে, তাই তাকে দেখতে হবে অন্য দৃষ্টিকোণ থেকে। সর্বোপরি প্রথমে দেখতে হবে শিশুর আহারের গুণগত এবং পরিমাণগত মান ঠিক আছে কিনা। শিশুকে ব্যালেন্সড ডায়েট বা সুষম আহার দেওয়া হচ্ছে কিনা। ব্যালেন্স ডায়েট বলতে আমরা বুঝি খাদ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাটের যথাযথ অনুপাত ভিটামিন এবং মিনারেলের সঙ্গে। প্রথম 6 মাস মাতৃদুগ্ধ শিশুকে পরিপূর্ণ পুষ্টি দেয়, কিন্তু 6 মাস পরে শিশুর প্রয়োজন হয়ে পড়ে শক্ত খাবারের, অর্থাৎ যাকে আমরা বলি সলিড ফুড, এবং এই সময় তার উইনিং শুরু হয়, যাকে বলি খাবারে আমরা সলিড ফুডকে অর্থাৎ শক্ত খাবার দেওয়া, এবং সেটা ঠিক করে হচ্ছে কি না সেই দিকে নজর দেওয়া খুবই জরুরি। রোজকার খাবারে ডিম, মাছ, মাংস, পনির, ডাল, ফল, সবজি ইত্যাদি নানান রকম খাবারের প্রচলন খুবই জরুরি। প্রথম 1 বছরে আমরা খাবারে অতিরিক্ত নুন বা চিনি দিতে বারণ করি। অতিরিক্ত নুন অপরিণত কিডনি এবং অতিরিক্ত চিনি দাঁতের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। অনেক ক্ষেত্রে দেখা যায় এতেও শিশুর বৃদ্ধি সঠিক অনুপাতে হচ্ছে না। সেটা আমরা বুঝব কি করে? কেবল ওজন বাড়াটা কিন্তু শিশুর বৃদ্ধির সঠিক পরিমাপ নয়। নিয়মিতভাবে শিশুর ওজন, দৈর্ঘ্য এবং প্রথম 2 বছরে মাথার মাপ নেওয়া উচিত, এবং তাকে ঠিক করে গ্রোথ চার্ট বলে একটি চার্টে দাগ দিয়ে রাখতে হয়। তবেই তার বৃদ্ধির সঠিক হার সঠিকভাবে বোঝা যায়, কারণ প্রত্যেক শিশুর বৃদ্ধির হারের অনুপাত কিন্তু অনন্য, একজনের সাথে আরেকজনকে তুলনা করা যায় না। যদি দেখা যায় সেই ক্ষেত্রে কোনো অসঙ্গতি হচ্ছে, অর্থাৎ শিশুর ওজন ঠিক হারে বাড়ছে না যেভাবে এতক্ষণ বাড়ছিল, বা কোনোভাবে সে দৈর্ঘ্য বাড়ছে অথচ ওজন বাড়ছে না, বা উল্টোটা ওজন বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে না, অথবা কোনোটাই বাড়ছে না, তাহলে কিন্তু অবশ্যই ভেবে দেখতে হবে কেন এই তারতম্য, কি তার কারণ। 2টি প্রধান কারণ ভাবতে হবে। প্রথমত, এই মুহূর্তে একজন অভিজ্ঞ শিশু চিকিৎসকের পরামর্শ নিন। তিনি পরীক্ষা করে বুঝতে পারবেন শিশুর হজম শক্তি, পাচন যন্ত্র, নানানবিধ হরমোন যেমন কিনা গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোনের কোনো অসুবিধা হচ্ছে কিনা, অথবা শিশুর আহার পর্যাপ্ত পরিমাণে এবং গুণগতভাবে সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা। দ্বিতীয়ত, সঠিকভাবে পরীক্ষা করে অনেক সময় ধরা পড়ে শিশুর অন্য কোনো সমস্যা আছে কিনা। শিশুদেরও কিন্তু হার্ট, ফুসফুস, কিডনি, লিভার ইত্যাদির কিছু কিছু জন্মগত অসুখ থাকে, এবং তখন তারা ঠিকমতো কাজ করতে না পারলে ওজনের মাধ্যমেই তা কিন্তু প্রথম ধরা পড়ে। অনেক শিশুদেরই কিন্তু জন্মগত কারণে হার্টের সমস্যা থাকে, এবং যা কিনা জন্মের সময় সবসময় ধরা পড়ে না। দুধ খেতে গিয়ে বাচ্চা হাঁপিয়ে পড়ছে, অতিরিক্ত মাথা ঘেমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নিঃশ্বাস নেওয়া, বারে বারে ঠান্ডা লাগছে, বারে বারে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ক্রমাগত বমি বা পেট খারাপ, এই সবই কিন্তু তার প্রমাণ হতে পারে। শিশুদের বৃদ্ধির সঠিক পরিমাপ শিশুর বর্তমান এবং ভবিষ্যতের সুস্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি। তাই নিয়মিত শিশুর ওজন, দৈর্ঘ্য, মাথার মাপ নেওয়ার দিকে নজর রাখুন।

0: মাস পর্যন্ত কেবল মাতৃদুগ্ধ এবং তার পরবর্তী সুষম আহার দিন, আর কোনো অসঙ্গতি দেখলে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ শিশু চিকিৎসকের পরামর্শ নিন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন, আপনার শিশুর ওজন ঠিক আছে তো? বললেন শিশু রোগ বিশেষজ্ঞ উর্মিলা পিল্লাই রায়।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ দ্বিতীয়ার্ধের বাকি অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে থাকবে গাওতি রাগে খেয়াল, পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। ভারতীয় সময় রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের আজ রাতের হারানো দিনের গানের বিষয়।

বাঙালির গান জুড়ে রঙের মেলা, এক চিলতে নিরিবিলি তৈরি করে মধুর জীবন রস সচল রাখার ধুন সেসব। পপ সং, আর্ট সং পরিচয়ের বাইরে আধুনিক বাংলা গানের আর এক ছাঁদ সেই ধারায়। তাকে ঘিরে ধরে অকারণ কল্পনা, যুক্তি না মানা আনন্দের মেলা। সেসব অনাবিল আয়ু, কোমল বৃষ্টি ভেজা বিকেলকে ঠাঁই দেওয়া সুরের মোড়ক নিয়ে বাংলা গানে খানা তল্লাশি। আধুনিক গানের লিরিখে রথের মেলা, জিলিপি, পুতুল খেলা অনুসরণ করব। সুরের খেলা গর্বেদে থাকবে সৃজিতা রায়। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11টায় হারানো দিনের গান শুনতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা।

নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে।

আষাঢ় মাস মানেই তো মেঘের গুড়ুগুড়ু ডাক, কদম ফুলের গন্ধ, আর হ্যাঁ ঠিক ধরেছেন, সৌচা রথের রশিতে টান। আর রথযাত্রা মানে কি শুধু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া? একদমই না। আমাদের বাঙালি সংস্কৃতির কাছে রথ মানেই হলো একটা বিরাট উৎসব, একটা মেলবন্ধন। আর যেখানে বাঙালির উৎসব সেখানে কি লোকগীতি ছাড়া চলে? একটু ভেবে দেখো তো ছোটবেলার সেই রথের মেলার কথা। জিলিপির গন্ধ, পাঁপড় ভাজা, মাটির তৈরি পুতুল, আর মেলার এক কোনায় দাঁড়িয়ে কোনো এক বাউল বা লোকশিল্পীর উদাত্ত কণ্ঠে গান। আর এই গান নিয়েই আজকের অনুষ্ঠান গানের সুরে। হ্যাঁ, আজকের অনুষ্ঠান গানের সুরে আমাদের আজকে যুববাণীর বিশেষ শিল্পী বন্ধুদের কণ্ঠে শুনে নেব রথের সন্ধ্যায় মাটির টানের গান। আর আজকের বিশেষ শিল্পী বন্ধু রানা প্রামাণিক এবং অর্পণ দত্ত, আর সঙ্গে আছি আমি তোমার যুববাণীর বন্ধু প্রান্তিকা। আর এখন শুনে নেব শিল্পী বন্ধু রানা প্রামাণিকের কণ্ঠে লোকগীতি।

রথযাত্রার সঙ্গে আমাদের লোকগীতির সম্পর্কটা কিন্তু ভীষণ গভীর, বিশেষ করে আমাদের বাংলার বাউল ও লালন। লালন সাইজির গানে এই রথ শব্দটা বারবার ঘুরে ফিরে এসেছে। তবে এই রথ কিন্তু কাঠের নয়, কোনটা জানো? এই রথ কিন্তু এ হলো আমাদের এই জীবন দেহ, মানব দেহ। লালন ফকির যেমন গিয়েছিলেন আট কুঠরি নয় দরজা আটা, তার মধ্যে যেন রথের রাস্তা। আহা, কি সুন্দর কথাগুলো বলো তো। আচ্ছা, তাহলে আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলো না। কিন্তু আমাদের যে যুববাণীর পেজ রয়েছে ফেসবুকে, YUVA VANI KOLKATA, সেখানে আজকের যে পোস্ট করা হয়েছে, আজকের অনুষ্ঠানের পোস্টার রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবারে আমরা শিল্পী বন্ধু রানা প্রামাণিকের কণ্ঠে শুনে নেব আরও একটি গান। গান তো চলবেই, কথাও হবে, তবে আজকে যেহেতু গানের সুরে অনুষ্ঠান, আজকে গানে গানেই হোক আমাদের পথ চলা। তাহলে কথা না বাড়িয়ে শুনে নি আমাদের শিল্পী বন্ধু রানা প্রামাণিকের কণ্ঠে আরও একটি গান।

আমরা শুনেছি, আমরা শুনে নেব শিল্পী বন্ধু অর্পণ দত্তের কণ্ঠে গান। আর এতক্ষণ যে গানটি শুনছিলেন সেটিও কিন্তু অর্পণ দত্তের কণ্ঠে লোকগীতি। আসলে গ্রামীণ বাংলায় রথের মেলা ছিল লোকশিল্পীদের মিলন মেলা। আলকাপ, গম্ভীরা, কবি গান কিংবা ঝুমুর দলের শিল্পীরা, এই মেলাগুলোকে কেন্দ্র করে সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করতেন। মেলা মানেই ছিল সাধারণ মানুষের কাছে বিনোদন, আর শিল্পীদের কাছে তাদের মনের কথা লোকগীতির মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া এক দারুণ মাধ্যম। আর আজকে আমাদের দুইজন শিল্পী বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই রথের দিনে তো বিশেষ বিশেষ করে। এরপর শুনে নেব শিল্পী বন্ধু অর্পণ দত্তের কণ্ঠে আরও একটি গান, তো আমরা শুনে নিই

কেমন লাগলো আমাদের শিল্পী বন্ধুদের গান? আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু আমাদের পোস্টে, আজকের পোস্টে কমেন্টস সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর এরপরে আমরা শুনে নেব রানা প্রামাণিকের কণ্ঠে।

সময় তো বড্ড কম, ঘড়ির কাঁটা মনে করিয়ে দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো। কি কথা? আজকের এই আধুনিক ডিজিটাল যুগে দাঁড়িয়েও আসুন না আমাদের এই শেকড়ের গানগুলোকে ভুলে না যাই। এই রথযাত্রায় যখনই কোনো মেলায় যাবেন, যদি দেখেন কোনো লোকশিল্পী একতারা হাতে গাইছেন, একটু দাঁড়াবেন, তার গানটা শুনবেন, কারণ ওটাই আমাদের আসল পরিচয়, ওটাই আমাদের বাংলার প্রাণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রথের মেলা, শুনতে থাকুন লোকগীতি, আর অবশ্যই যুববাণী, যুববাণী। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় থাকুন। আগামী পর্বে আড্ডা হবে আরও নতুন কোনো গানের সুরে কথায়। আর তোমার জন্য রইল এখন শিল্পী বন্ধু অর্পণ দত্তের কণ্ঠে শেষ গানটি।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাস গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো

0: ব্যবসার মধ্যেও ভারত এবছর 37.7 কোটি খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায়, 29 বায়ো ফর্টিফাইড হ্যায়, ইয়ে বিকশিত কি হ্যায়। বাগবানী কি 117 কিসমে হমনে অলগ অলগ এলনিনো কে প্রভাব কে কারণ অর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে उनके लिए आकस्मिक योजना बनाई है। आज मैं गर्व से कहता हूं, ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্স সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দফতর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশন বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনার অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় $5 লক্ষ কোটি।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার 3টি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্নিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লিসহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ ATS এর দায়ের করা একটি FIR এর ভিত্তিতে এই অভিযান চলছে। ওই FIR এ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন

0: বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে ৪০,০০০ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়ার নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে ১০টি কোচ রয়েছে। এটি ৩,২০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের ১৫ আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে ৭ দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম ৩ দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের ৪ দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
1: Why is the word which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, our Kendriya Vidyalaya, you have been selected on the basis of some criteria, I feel so. And you have the opportunity and I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট BNM গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় ১২,০০০ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে ২-১ গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে। এসবাস্টনের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেট ইংল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ ১-০ এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান। এই অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

তো শেষে এই পথেই যদি আসি আবার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে।

মৈত্রী প্রচার তরঙ্গে বাংলা আধুনিক গানের শেষ গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে বাংলা ব্যান্ড জ্ঞানোস্কোপ।

0: বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো, পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitreebanduhu maitribondhu23@gmail.com।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ

সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আলতা মাখানো বিকেলে স্মৃতির পাতায় আজও অমলিন রঙিন কাঁচের চুড়িরা, যে কাঁচের চুড়ি কথা বলে চুপি চুপি কোনো মানুষের স্পর্শে, চুড়ির ছন্দে জেগে ওঠে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অনুভব, হাতের নড়াচড়ায় ছড়ায় অচেনা ছন্দ, চুড়ির শব্দে ভেসে আছে বুঝি পুরনো দিন। চুড়ি আমাদের সাজের, আমাদের সজ্জার এবং আমাদের ভালোবাসার প্রকাশের এক অমলিন মধুর অঙ্গ। শুধুই কি স্মৃতি? কাঁচের চুড়ির টুংটাং শব্দে খুঁজে পাওয়া যায় হয়তো দুরন্ত কিছু আনন্দ। চুড়ির গান যে সমস্ত

কাঁচির চুড়ি রেখে গেছে আমাদের জীবনে টুকটাক আলো ছায়া, রিনরিনে হাসি কিংবা এক ঝটকায় কিছু মন খারাপ, সেই সব টুংটাং শব্দে আজকের কথায় গানে।

চুড়ির শব্দে রেখে আসা রিনরিনে আওয়াজে হয়তো সাদ জাগত নীল আকাশে ওড়ার মতো, বহুদূরে ঘোরার মতো তারার বনে রাতের মাঝে কোথাও হারিয়ে যেতে। হয়ে উঠতেন কেউ কেউ ভোরের বেলা শিশির যেমন করে জলে, ঘাসের শেষে তেমন প্রেমিক। কেউ হতেন পাখির মধুর কান্নার মতো ভোরের সেই মন খারাপ। এমন কত অনুষঙ্গ সাজের এই ছত্রে ছত্রে আছে, কত অভিলাষ। চুড়ি মানে কি শুধুই রং মিলিয়ে পছন্দ করে কেবল এক সওদা? না, বোধহয় চুড়ি বাঙালির এক ফেলে আসার সময়ের এক অন্যরকম জলছবি। সেই চুড়ির গান, যে কাঁচির চুড়ির ছটায় কত খেয়াঘাটে বান উঠল।

কাজী নজরুল লিখছেন, চুড়ির তালি নুড়ির মালা রিনিঝিনি বাজেলো, খোঁপায় দুলে বুনো ফুলের কুঁড়ি, কালো ছোঁড়ার কাঁকাল ধরে নাচে মাতাল ছুঁড়িল, খোঁপায় দুলে বুনো ফুলের কুঁড়ি, মহুয়া মদের নেশা পিয়ে বুঁদ হয়েছে বউয়ে ঝিয়ে, চাঁদ ছুটছে মনকে নিয়ে যেন দুরি ছেঁড়া ঘুরিল, বাজে নূপুর পাই জোড়া সারা গায়ে নাচের ঘোর, উলু লেগেছে মন হলো নেশায় বিভোর, ওই আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুন সুরিল, চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজিল, এই বেজে চলা রিনিঝিনির চুড়ি কাহনে আজ কথায় গানে অনুষ্ঠানে মৈত্রী প্রচার তরঙ্গে চুড়ি কাহন রেশমি চুড়ির সিঞ্জিনীতে আসুন এই অনুষ্ঠান আমোদিত হোক।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা আগামীকাল। ওইদিনই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 75টি অমৃত ভারত স্টেশন দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জলবায়ু পরিবর্তনের বিবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি বছরে দেশে খাদ্যশস্য ও ফসলের রেকর্ড উৎপাদন হয়েছে, জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
0: সরবরাহ শৃঙ্খলের বিঘ্নজনিত সংকট মোকাবিলায় বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির পক্ষে সওয়াল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের।
1: বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ সহায়তার মামলায় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 13টি জায়গায় তল্লাশি চালালো ইডি।

0: বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ এবং সোনিপতের মধ্যে দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। সম্পূর্ণ দেশীয় নকশা ও কারিগরিতে নির্মিত এই ট্রেনটি ভারতের উন্নত রেল প্রযুক্তি ও স্বনির্ভরতার এক অনন্য নিদর্শন। ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে চলার উপযোগী করে তৈরি হলেও এই রুটে এটি ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে যাতায়াত করবে। 10টি কোচ বিশিষ্ট এই বিশেষ ট্রেনটি বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির অন্যতম। 3,200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই ট্রেনে ব্যবহৃত হয়েছে আধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি, যা হাইড্রোজেনকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনকে সচল রাখে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়, ফলে ট্রেনটি চলাচলের সময় কার্বন নিঃসরণের মাত্রা থাকে সম্পূর্ণ শূন্য। এছাড়া প্রচলিত ট্রেনের মতো এর জন্য কোনো ওভারহেড বৈদ্যুতিক লাইনের প্রয়োজন হয় না। ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানির ব্যবহার এড়িয়ে সম্পূর্ণ হাইড্রোজেনের উপর নির্ভর করায় এটি ভারতের পরিবেশ বান্ধব ও সুস্থায়ী পরিবহন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নিরাপত্তার ক্ষেত্রে হাইড্রোজেন লিক, তাপ, আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য এতে বহুস্তরীয় সুরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ যাদের নিজস্ব হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে, সেই তালিকায় ভারত নিজের নাম লেখালো।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা 75টি পুনর্নির্মিত রেল স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, যা প্রধানমন্ত্রীর হাত ধরে পূর্ব রেলের উদ্বোধন হওয়া 7ম পুনর্নির্মিত ABSS স্টেশন হিসেবে চিহ্নিত হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম ধাপের অধীনে 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেল স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে এরাজ্যের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে এরাজ্যে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন 34,80,00,000 টাকা এবং হলদিবাড়ি রেল স্টেশন প্রায় 26 কোটি টাকা এবং 10,19,00,000 টাকা ব্যয়ে মাঝবাট স্টেশনের পুনর্বিকশিত করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 72টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে আগামীকাল 4টি স্টেশনের উদ্বোধন হবে। স্টেশনগুলি হল চক্রধরপুর ডিভিশনের অধীনে ওড়িশার বিমলাগড়, খড়গপুর ডিভিশনের অধীনে বাড়িপদ, রাঁচি ডিভিশনের অন্তর্গত ঝাড়খণ্ডের পিসকা মুড়ি।
0: জলবায়ু পরিবর্তনের নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতে চলতি বছরে খাদ্যশস্য ও ফসলের রেকর্ড উৎপাদন হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এবছর দেশে 376 মিলিয়ন টন খাদ্যশস্য এবং 377 মিলিয়ন টন উদ্যানজাত ফসল উৎপাদিত হয়েছে। এই সাফল্যকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানীরা এখন গবেষণাগার ছেড়ে সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছেন। এল নিনোর প্রভাব মোকাবিলায় এবং কৃষকদের সচেতন করতে ক্ষেত বাঁচাও অভিযানের অধীনে 1,657টি বিজ্ঞানী দল দেশের 728টি জেলায় পৌঁছে প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন।
2: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফোর্টিফাইড হ্যায় বিকশিত কি হ্যায় বাগবানী কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ আর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বানাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ আইসিআর কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: কৃষি ক্ষেত্রকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে সরকার মিশন ICAR 100 এর আওতায় 100 তরুণ বিজ্ঞানী গ্রাম চ্যালেঞ্জ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রতিভাবান বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, প্রিসিশন এগ্রিকালচার এবং জলবায়ু সহনশীল কৃষির মতো ভবিষ্যতের আধুনিক প্রযুক্তি নিয়ে জাতীয় স্তরে উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবেন।

0: এর পাশাপাশি জলবায়ু সহনশীল ও সুস্থায়ী কৃষির আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে দেশে 100টি জলবায়ু সহায়ক গ্রাম তৈরি করা হবে। কৃষি গবেষণার ক্ষেত্রে বড় সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR গত এক বছরে 44টি ফসলের 386টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এই নতুন জাতগুলির মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি জাত জৈব পুষ্টিবর্ধিত, যা দেশের খাদ্য সুরক্ষাকে আরও মজবুত করবে।
1: সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে ভারত। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, 2015 সালে দেশের সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় থাকা মানুষের হার যেখানে ছিল মাত্র 19%, 2026 সালে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 68.4%। শ্রী মান্ডবিয়া বলেন, এই অনন্য অর্জন দেশের প্রতিটি নাগরিকের কল্যাণ ও সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সবকা সাথ সবকা বিকাশ অঙ্গীকার।
0: বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনের বিঘ্নতাজনিত অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিমস্টেক সদস্য দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার উপর জোর দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকের জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে ভাষণ দেওয়ার সময় শ্রী দোভাল বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ফলে সব দেশকেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিমস্টেক সদস্য দেশগুলির পারস্পরিক স্বার্থ রক্ষার্থে একযোগে কাজ করার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে উপযুক্ত সমাধানের সূত্র খুঁজে বের করার অত্যন্ত জরুরি প্রয়োজন রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উল্লেখ করেন যে বিমস্টেক সদস্য দেশগুলি ভারত মহাসাগর অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত অংশকে প্রতিনিধিত্ব করে, যাদের সম্মিলিত GDP প্রায় $5 trillion মার্কিন ডলারের কাছাকাছি।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: বেআইনি অনুপ্রবেশকারী চক্র এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের একটি মামলার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা ইডি আজ দেশজুড়ে 13টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়াও হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ এবং দিল্লিতে এই তল্লাশি চালানো হয়। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ ATS এর দায়ের করা একটি মামলা সূত্র ধরেই ইডি এই অভিযান শুরু করে। একটি সংগঠিত চক্র বেআইনিভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করানো, তাদের জন্য জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করা এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনের কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ। আজ পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা নগদ 40 লক্ষ টাকা এবং সোনার মুদ্রা বাজেয়াপ্ত করেছেন।
0: চলতি মাসের 20 থেকে 23 তারিখ পর্যন্ত কোচি সাদার্ন নেভাল কমান্ডের 4 দিনব্যাপী বহুজাতিক সামুদ্রিক প্রশিক্ষণ মহড়া অপারেশন সাদার্ন রেডিনেস 26-2 এর আয়োজন করতে চলেছে ভারতীয় নৌবাহিনী। কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস এর অংশীদারিত্বে এবং ভারতীয় নৌবাহিনীর নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স 154 এর তত্ত্বাবধানে এই বিশেষ যৌথ কর্মসূচি পরিচালিত হবে। এই কর্মসূচিতে মূলত তাত্ত্বিক ক্লাসরুম পাঠনের পাশাপাশি অত্যাধুনিক সিমুলেটর এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজে সরাসরি হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে। 4 দিনের এই সেশনগুলিতে সামুদ্রিক আইন, মাদক দমন, তথ্য আদান প্রদান, অগ্নি নির্বাপন, সমুদ্রে টিকে থাকার কৌশল এবং চালকহীন সামুদ্রিক প্রযুক্তি ব্যবহারের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং পেশাগত বোঝাপড়া আরও মজবুত করা। কোচি সাদার্ন নেভাল কমান্ডে এই আয়োজন বিশ্বমঞ্চে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক প্রশিক্ষণ পরিকাঠামো ও পেশাদার দক্ষতাকে তুলে ধরার পাশাপাশি একে সমুদ্র প্রশিক্ষণের ক্ষেত্রে অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
1: প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি সুবাদে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদী।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রাসেলসে গতকাল তৃতীয় ভারত ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মঞ্চে তিনি ঘোষণা করেন যে দুপক্ষ শীঘ্রই হরাইজন ইউরোপ কর্মসূচিতে ভারতের ভূমিকা সম্পর্কে আলোচনা শুরু করবে। বৈদ্যুতিক যানের চার্জিং পরিকাঠামোর বিষয়ে প্রথম উদ্ভাবনমূলক কেন্দ্র গড়ে তোলাতেও দুপক্ষ সহমত হয়েছে বলে ডক্টর জয়শঙ্কর জানান।
1: As open societies and as market economies, India and the EU have a natural affinity. The rule of law and the sanctity of contracts are central to our thinking. When it comes to sensitive technologies, this is all the more important. The fact is that emerging technologies literally hold the potential to shape our lifestyle and future. India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domains.
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেন, প্রস্তাবিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি উভয় পক্ষের কাছেই লাভজনক হয়ে উঠবে।
2: বাণিজ্য, পরিবেশ বান্ধব শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে ভারত ও বেলজিয়াম। ব্রাসেলসে গতকাল ভারত বেলজিয়াম কৌশলগত আলাপচারিতা কর্মসূচির প্রথম বৈঠকে পৌরোহিত্য করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রিভট। নিয়মিত ভিত্তিতে দুই দেশ আলাপ আলোচনার মাধ্যমে অংশীদারিত্ব জোরদার করবে তুলবে বলে স্থির হয়েছে। গতকালই ভারত ইউ বিজনেস ফোরামের বৈঠক বসে, সেখানে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা যোগ দেন। ব্রাসেলসে ফিকি, সিআইআই, অ্যাসোচেম সহ ভারতের বিভিন্ন বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে মত বিনিময় হয়েছে বলে শিল্প বাণিজ্যমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন।
0: ইরানে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে মার্কিন বাহিনী। তেহরানের আশেপাশে একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করা হয়েছে। একটি জাহাজ লক্ষ্য করেও মার্কিন সেনারা গুলি চালিয়েছেন বলে খবর। ওয়াশিংটনের বক্তব্য, ওই জাহাজটি ইরানে মার্কিন নৌ অবরোধ ভেঙে ফেলার চেষ্টা করছিল। সেমনান প্রদেশে ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র লক্ষ্য করেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন মিত্রদেশগুলিকে নিশানা করেছে ইরান। তাদের বক্তব্য, সাম্প্রতিক মার্কিন হামলায় 35 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। তেহরান কোনোভাবেই মাথা নোয়াবে না বলে জানিয়ে দিয়েছে ইরানের সামরিক কর্তৃপক্ষ।
2: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেরহি কোরেৎস্কির নিযুক্তিতে অনুমোদন দিয়েছে সেদেশের সংসদ। সেদেশের সরকারি বিদ্যুৎ সংস্থা নাফতোগাজের কর্তা কোরেৎস্কির এই নিযুক্তিতে আগেই অনুমোদন দেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি। এ সপ্তাহে ইউক্রেনের পদ থেকে অপসারিত হন ইউলিয়া স্ভিরিডেনকো। তার পদত্যাগপত্র ইউক্রেনের সংসদে গৃহীত হয়েছে, তবে কেন তাকে বরখাস্ত করা হল তা জানা যায়নি।
0: পাকিস্তানে আন্দোলনকারীদের ক্ষেত্রে ইসলামাবাদ কর্তৃপক্ষের দমনপীড়ন বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পশতুন তাহফুজ মুভমেন্টের নেতা জুবাইর শাহ আঘা, বালুচ মানবাধিকার কর্মী সৈয়দ বিবি বালুচ এবং সাংবাদিক আহমেদ ফারহাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে অ্যামনেস্টি। কোয়েটাতে বালুচ ইয়াকজাতি কমিটির সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার পরপরই জুবাইর শাহ আঘাকে আটক করা হয় বলে জানা গেছে। সৈয়দ বিবি বালুচকে হেফাজতে নেওয়া হয় 1 জুলাই।
2: বালুচিস্তানের জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বালুচ ন্যাশনাল মুভমেন্ট। উপকূলবর্তী ওই অঞ্চলের স্থানীয় গোষ্ঠীগুলিকে কার্যত মুছে দেওয়ার জন্য ইসলামাবাদের বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে তাদের অভিযোগ। এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে তারা।
0: আলজেরিয়ায় একটি অনাথাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি শিশু মৃত্যু হয়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্ব শহরতলিতে এই মর্মান্তিক ঘটনায় আহতের সংখ্যা 19। 5টি শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেবুন।
2: 3 বছরেরও বেশি সময়ের মধ্যেই প্রথমবার মূল সুদের হার বাড়াল দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। পশ্চিম এশিয়া সংঘাতের জেরে মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মূল সুদের হার 2.5% থেকে বাড়িয়ে 2.75% করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার এবছর মে এবং জুনে 3% বেশি দাঁড়িয়েছে। এই হার 2% বেঁধে রাখা ব্যাংক অফ কোরিয়ার লক্ষ্য। শুনছেন বিশ্ব পরিক্রমা। পবিত্র পুরীধামে আজ ধর্মীয় উদ্দীপনা ও ভক্তি সহকারে বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসবের সূচনা হয়েছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা আচার সম্পন্নের পর লক্ষ লক্ষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহাপ্রভু জগন্নাথ

0: প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি বিশাল রথকে বড়দাণ্ড দিয়ে মাসির বাড়ি শ্রী গুণ্ডিচা মন্দিরের অভিমুখে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে উপচে পড়া ভক্তদের ভিড়ে গোটা পুরী শহর এখন ভক্তি ও বিশ্বাসে মহাসমুদ্রে পরিণত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি উদ্ধার পরিষেবার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঐতিহ্যবাহী সুপ্রাচীন পুরীর রথযাত্রার পাশাপাশি এরাজ্যের নানা স্থানেও মহাসমারোহে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ সকাল থেকেই হুগলির মাহেশের রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত সমাগম শুরু হয়। জগন্নাথ মন্দিরে পূজো অর্চনা, নানান ধর্মীয় রীতি পালনের পর পাহান্ডি উৎসবের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রাকে তোলা হয় রথে। অগণিত ভক্ত সমাগমের মধ্য দিয়ে শুরু হয় মাহেশের রথযাত্রা। যাত্রা শেষে জগন্নাথ দেবের রথ পৌঁছবে মাসির বাড়িতে। কলকাতার ইস্কনের রথের আজ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইস্কন কলকাতার অ্যালবার্ট রোড মন্দির থেকে রথযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়িতে এসে পৌঁছয়। মাসির বাড়িতেও নানা ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করেছে ইস্কন কলকাতা। ইস্কন কলকাতার রথে অন্যান্য বারের মতো এবারেও বিদেশি ভক্তরা সামিল হয়েছেন। এছাড়া ইস্কন মায়াপুর, কুচবিহারের মদনমোহন মন্দিরের রথযাত্রা, উত্তর কলকাতার বাগবাজার বলরাম মন্দিরের রথযাত্রা, খিদিরপুর শ্রীজগন্নাথ সেবা সমিতির রথযাত্রা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এদিকে রথযাত্রার উৎসবের আবহে সুসজ্জিত ট্রামে চড়ে শহরে ঘুরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শহরের গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ট্রামের পুনরুজ্জীবনের বার্তা দিতে গড়িয়াহাট থেকে ধর্মতলা হয়ে শ্যামবাজার পর্যন্ত ট্রাম রথযাত্রার আয়োজন করেছিল কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রামের মধ্যেই হয় জগন্নাথ দেবের পুজো প্রসাদ বিতরণ। এই ট্রাম যাত্রায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী তথা বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ট্রাম। ট্রামকে তুলে না দিয়ে নতুনভাবে ফেরানো উচিত বলে তাঁর মত।
1: ওড়িশার পুরীতে আজ রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে এক তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। গ্র্যান্ড রোড ধরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ যাওয়ার সময় রথের রশিতে টান দেওয়ার জন্য তীর্থযাত্রীদের প্রবল ভিড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। জরুরি উদ্ধারকারী দল চিকিৎসার জন্য আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। জেলা প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা ভিড় নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সমগ্র বিশ্ব তথা দেশবাসীর মঙ্গল ও সুরক্ষার কামনায় মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়েছেন। পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে লেখা একটি বিশেষ প্রবন্ধে রাষ্ট্রপতি তাঁর শৈশবের দিনগুলির স্মৃতিচারণ করেন। তিনি স্মরণ করেন কিভাবে ছোটবেলায় মহাপ্রভুর ভজন গেয়ে তিনি পরম আনন্দ লাভ করতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র রথযাত্রা উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন। এখন খেলার খবর।
1: প্রথমে বিশ্বকাপের খবর। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইটালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে।
0: ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল দেখা যাবে আমেরিকান সুপার বোলের ধাঁচে একটি জমকালো হাফ টাইম শো। এই মেগা ইভেন্টের জন্য ফিফা তাদের প্রচলিত নিয়মেও বড়সড় বদল আনতে চলেছে। জানা গিয়েছে আগামী 19 জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে মেগা ফাইনালের মাঝবিরতি 15 মিনিটের পরিবর্তে বাড়িয়ে 30 মিনিট করা হবে। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। এই ঐতিহাসিক হাফ টাইম শোটির তত্ত্বাবধানে থাকতেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ড প্লের ক্রিস মার্টিন। এই 30 মিনিটের বিরতিতে একটি 11 মিনিটের মূল পারফরমেন্স থাকবে, যেখানে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার এবং বার্না বয়ের মতো

0: বিশ্ববরেণ্য তারকারা। এছাড়াও থাকবেন গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে PS22 কোরাস। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী ম্যাচের হাফ টাইম বিরতি সাধারণত 15 মিনিটের বেশি হতে পারে না, তবে ফুটবলের বিশ্বায়নের লক্ষ্যে এবং দর্শকদের বিনোদনের মাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ফিফা এই নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই শোটি ফুটবল, সঙ্গীত এবং সামাজিক ঐক্যের এক অনবদ্য উদযাপন হতে চলেছে। উল্লেখ্য, বিশাল আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হল ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহ করা, যা বিশ্বব্যাপী শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ নিশ্চিত করতে কাজ করবে।
1: কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্য রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 44 ওভারে সব উইকেট হারিয়ে 233 রান করে।
0: এখন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনবেন রূপকথা।

0: বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরিয়ে নিয়ে যায় ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প। আর ছোটরা সেই রাক্ষস রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়ত, আবার ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে পাড়ি দিত স্বপ্ন রাজ্যে, যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু। এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমার ঝুলি নেই। 1907 সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
1: তখন লালকমল আর নীলকমল চলল দীপান্তরের মাঠ পেরিয়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে।
2: সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষ।

0: রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা।
1: সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী।
2: নাতি তোমার হই না?
3: নাতি তো তোর গায়ে কেন আঙুর আঙুর গন্ধ? নাতি তো লোহান নাই চিনিয়েখা, তবে জানি গন্ধ।
1: শুধুই লাল কমল নীল কমল নয়, এই অডিও অ্যালবামটিতে বুদ্ধভূতমের গল্পটিও রেকর্ড করেছিলেন সেযুগের স্বনামধন্য শিল্পীরা।
4: ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে, দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধভূতম কোথায় গেল?

0: একদিন রাত ভোর না হতেই বুদ্ধ হল বুধ কুমার, বানর হল রাজপুত্র, আর ভুতুন হল রূপ কুমার।
1: 90 দশকে আরো একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে, হিরু ডাকাত। এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান। ডাকাত খেয়ে বিয়ে হচ্ছে, কেউ শুনেছে কখনো?
2: ছ ভরি সোনা এখনো পেলাম কই?
3: পাঁচ গিনিয়ার বাউটি বালা পাবেন নিশ্চয়,
2: সঙ্গে বিছেহার
3: তাও পাবেন। চলুন এবার করুন কিছু আহার, তাড়াতাড়ি বিয়েটা হোক। বিয়ে বাড়িতে অভুক্ত লোক,
2: শাড়িটা কি
3: সবই আমরা পৌঁছে দেবো তাকে। কিন্তু
4: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা আগামীকাল। ওই দিনই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 75টি অমৃত ভারত স্টেশন দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
5: জলবায়ু পরিবর্তনের বিবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি বছরে দেশে খাদ্যশস্য ও ফসলের রেকর্ড উৎপাদন হয়েছে, জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
4: সরবরাহ শৃঙ্খলের বিঘ্নজনিত সংকট মোকাবিলা বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির পক্ষে সওয়াল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের।
5: বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ সহায়তার মামলায় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 13টি জায়গায় তল্লাশি চালালো ইডি।
4: পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর, ইরানে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে মার্কিন বাহিনী। ওই অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলিকে নিশানা করেছে তেহরান।
5: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সের্হি কোরেৎস্কির নিযুক্তিতে অনুমোদন দিয়েছে সেদেশের সংসদ।
4: আলজেরিয়ায় একটি অনাথাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি শিশুর মৃত্যু।
5: রথযাত্রায় পুরীতে জনসমুদ্র, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু। পশ্চিমবঙ্গের মাহেশ সহ বিভিন্ন অঞ্চলে রথের মেলায় বিপুল জনসমাগম।
4: বিশ্ব পরিক্রমা পর্যন্তই, নমস্কার।
5: নমস্কার।
6: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়া ছবির গান, আজ এডওয়ার্ড ও ফুলপিশি ছবির গান।

0: ಕಬೀರೆ ಮಲಲ್ ಕಬೂ ರಣಾಗುನ್ ಮೇಶಾಯಾ ಬೀರೆ ಡುಕೋ ಚುರಿರ್ ಎಮುನ್ ಖೇಲಾ ಕೋಥಾಯ ಪಾಬೀರೆ।
1: এডওয়ার্ড ও ফুলপিশি ছবি থেকে শুনলেন বাংলা আধুনিক গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি

0: এখানেই শেষ হলো অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। দেশে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে থেকে এ পর্যন্ত 100 কোটি মানুষ উপকৃত হওয়ার মাইল ফলক অর্জন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। কার্ডিফে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কনফারেন্সিং এর মাধ্যমে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলোকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবেশ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 46টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটো হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি।

0: রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি, এছাড়া রাঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলোকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন সেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37 কোটি 60 লক্ষ টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37 কোটি 70 লক্ষ টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এল নিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতি উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফার্টিলাইজ।
1: एक साल में 44 फसलों की 386 नई किस्में, जिनमें से 94 क्लाइमेट रिजिलेंट है, 29 बायो फोर्टिफाइड है, ये विकसित की है। बागवानी की 117 किस्में हमने अलग अलग अलनीनो के प्रभाव के कारण और वैसे भी जो संवेदनशील जिले हैं उनके लिए आकस्मिक योजना बनाई है। आज मैं गर्व से कहता हूँ ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারতে 2015 সালে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতেন 19% নাগরিক। 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 68.4% পৌঁছেছে। এর ফলে 100 কোটিরও বেশি নাগরিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছেন, যা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশেরই প্রতিশ্রুতির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষকে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সহায়তার জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক সুরক্ষা প্রসারিত করার ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সর্বজনীন কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দমন কেন্দ্রশাসিত অঞ্চলের নবনির্মিত নমো বিমানবন্দর থেকে আজ নতুন দিল্লির উদ্দেশ্যে প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবার সূচনা হল। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল্ল পাটেল যৌথভাবে এই প্রথম বিমানটির যাত্রা সূচনা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এরাজ্যের কলকাতা, 224 পরগনা, মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী ATS এ দায়ের করা একটি FIR এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর চব্বিশ পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেছেন ATS এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হয়। আবদুল্লাহ গাজী পলাতক। হাড়োয়া এবং বাদুরিয়া বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালায়। একটি ট্রাস্টের কর্ণধার সরকার সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিল। ওই ট্রাস্টের কার্যালয়েও তল্লাশি চলছে বলে খবর। অন্যদিকে বাগদার গাঙ্গুলিয়ায় বিক্রম রায় নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনী।

0: রাও। ওড়িশার পুরীত অগণিত ভক্তের সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে পবিত্র পাণ্ডাজি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর। আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাণ্ড ধরে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যান। এই মন্দিরটি ওই তিন দেবীর মাসির বাড়ি হিসেবে পূজিত হয়। বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সরকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আজ ভোরে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান বাহরিনে ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে। এদিকে ইরান জানিয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। অপরদিকে সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ডিসেম্বর থেকে ইরানে আটক এক মার্কিন নারীকে ইরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আজ তিন বছরের মধ্যে এই প্রথম তাদের সুদের হার বাড়িয়েছে। মুদ্রানীতি বিষয়ক এক বৈঠকের পরে ব্যাংক অব কোরিয়া তাদের সুদের হার 0.25% বিন্দু বাড়িয়ে 2.5% থেকে 2.75% করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে, ইংল্যান্ড 6 ওভারে 2 উইকেটে হারিয়ে 21 রান করেছে। এজবাস্টনে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল শুক্রবার 17 জুলাই আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় সকাল 5:56 শুরু হবে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো, শুনবেন খেয়াল বিদুষী পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে কবি বিষ্ণুদের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজর্ষী চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে কথিকা বলবেন মণিদীপ্ত সাহা, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ বিষয়ে। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে, গন্তব্য চন্দ্রকেতুগড়। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সুদীপ্ত মিত্র। সকাল 8:30 কলকাতার ডায়েরি, চিত্তরঞ্জন বিশ্বাস চিরঞ্জীবের সাক্ষাৎকার শুনতে পাবেন ডক্টর মানুষ প্রতিম দাসের সঙ্গে কথোপকথনে, সম্পাদনায় শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল মারুতি মোহতা।

কণ্ঠে। রাগ ভৈরব, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। সকাল 9:30 মনির মতো গান নিয়ে থাকবেন সিদ্ধার্থ মজুমদার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন শিল্পী পূর্বাশানন্দী, এবং তারপর লঘু সঙ্গীতে ভায়োলিন পরিবেশনায় থাকবেন সজল দাস। বেলা 11:00 বিকাশ পথ অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি বিষয়ে স্টুডিওর বাইরে থেকে চন্দন পালের সাক্ষাৎকার গ্রহণ করে এনেছেন শ্রেয়সী বটব্যাল। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলাঞ্জনা বাগচি। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন মনীষা চক্রবর্তী। 12:30 সাঁওতালি গান। 1:00 বেতার নাটক অলিক, রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 3:00। দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন গোপীনাথ পাল। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে বর্ষাকালীন অড়হর চাষ বিষয়ে স্বপন কুমার সাময়ের সাক্ষাৎকার শুনতে পাবেন রামরঞ্জন দাসরায়ের সঙ্গে। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বর্ষার বিপদ বিষয়ে প্রথম পর্বের আলোচনা বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 7:00 নাটক অলিক, রচনা সুবোধ ঘোষ, বেতার নাট্যরূপ প্রশান্ত চৌধুরী, প্রযোজনা অতুল কৃষ্ণ মুখোপাধ্যায়। 7:45 শুনবেন হাউসফুল। এই অনুষ্ঠানে অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। শুনতে পাবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, সম্পাদনায় সৌরভ গুপ্ত। রাত 8:15 মহিলাদের আসর সৃষ্টি। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তবসুমারা। উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা দত্ত। রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে রাগ ভৈরবীর দ্বিতীয় পর্ব, প্রশিক্ষক পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল মারুতি মহতার কণ্ঠে রাগমাল কোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন স্বর্ণাভ রায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন শুক্রবার 17 জুলাই আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গাওতি রাগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। গাওতি রাগে খেয়াল, শিল্পী অনল চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গাওতি রাগে খেয়াল পরিবেশন করলেন অনল চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনাম, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা আগামীকাল। ওইদিনই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 75টি অমৃত ভারত স্টেশন দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জলবায়ু পরিবর্তনের বিভীত চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি বছরে দেশে খাদ্যশস্য ও ফসলের রেকর্ড উৎপাদন হয়েছে, জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
0: সরবরাহ শৃঙ্খলের বিঘ্নজনিত সংকট মোকাবিলায় বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির পক্ষে সওয়াল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের।
1: বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ সহায়তার মামলায় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 13টি জায়গায় তল্লাশি চালালো ইডি।
0: রথযাত্রায় পুরীতে জনসমুদ্র, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু। পশ্চিমবঙ্গের মাহেশ সহ বিভিন্ন অঞ্চলে রথের মেলায় বিপুল জনসমাগম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ এবং সোনিপতের মধ্যে দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। সম্পূর্ণ দেশীয় নকশা ও কারিগরিতে নির্মিত এই ট্রেনটি ভারতের উন্নত রেল প্রযুক্তি ও স্বনির্ভরতার এক অনন্য নিদর্শন। ট্রেনটি সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে চলার উপযোগী করে তৈরি হলেও এই রুটে এটি ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে যাতায়াত করবে। 10টি কোচ বিশিষ্ট এই বিশেষ ট্রেনটি বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির অন্যতম। 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই ট্রেনে ব্যবহৃত হয়েছে আধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি, যা হাইড্রোজেনকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটিকে সচল রাখে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়, ফলে ট্রেনটি চলাচলের সময় কার্বন নিঃসরণের মাত্রা থাকে সম্পূর্ণ শূন্য। এছাড়া প্রচলিত ট্রেনের মতো এর জন্য কোনো ওভারহেড বৈদ্যুতিক লাইনের প্রয়োজন হয় না। ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানির ব্যবহার এড়িয়ে সম্পূর্ণ হাইড্রোজেনের উপর নির্ভর করায় এটি ভারতের পরিবেশ বান্ধব ও সুস্থায়ী পরিবহন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। নিরাপত্তার ক্ষেত্রে হাইড্রোজেন লিক, তাপ, আগুন ও ধোঁয়া শনাক্ত করার জন্য এতে বহুস্তরীয় সুরক্ষা বলয় গড়ে তোলা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ যাদের নিজস্ব হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে সেই তালিকায় ভারত নিজের

0: নাম লেখাতে চলেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, যা প্রধানমন্ত্রীর হাত ধরে পূর্ব রেলের উদ্বোধন হওয়া সপ্তম পুনর্নির্মিত ABSS স্টেশন হিসেবে চিহ্নিত হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম ধাপের অধীনে 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে এরাজ্যের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনের উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে।
0: জলবায়ু পরিবর্তনের নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতে চলতি বছরে খাদ্যশস্য ফসলের রেকর্ড উৎপাদন হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এবছর দেশে 376 মিলিয়ন টন খাদ্যশস্য এবং 377 মিলিয়ন টন উদ্যানজাত ফসল উৎপাদিত হয়েছে। এই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে বিজ্ঞানীরা এখন গবেষণাগার ছেড়ে সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছেন। এলনিনোর প্রভাব মোকাবিলায় এবং কৃষকদের সচেতন করতে খেত বাঁচাও অভিযানের অধীনে 1,657টি বিজ্ঞানী দল দেশের 728টি জেলায় পৌঁছে প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।
2: এক সাল মে 44 ফসলো কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রিজিলিয়েন্ট হে 29 বায়ো ফোর্টিফাইড হে ইয়ে বিকশিত কি হে বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ অলনিনো কে প্রভাব কে কারণ আর ওয়েসে ভি জো সংবেদনশীল জেলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হে আজ মে গর্ব সে কহতা হুঁ ICR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হে।
1: সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে ভারত। সামাজিক মাধ্যমের এক পোস্টে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, 2015 সালে দেশে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় থাকা মানুষের হার যেখানে ছিল মাত্র 19%, 2026 সালে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 68.4%। এর ফলে দেশের 100 কোটিরও বেশি নাগরিক এখন সামাজিক সুরক্ষার আওতাভুক্ত হয়েছেন।
0: বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনের বিঘ্নজনিত অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিমস্টেক সদস্য দেশগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিমস্টেকের জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে ভাষণে শ্রী দোভাল বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ফলে সব দেশকেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিমস্টেক সদস্য দেশগুলির পারস্পরিক স্বার্থ রক্ষার্থে একযোগে কাজ করার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে উপযুক্ত সমাধান সূত্র খুঁজে বের করার অত্যন্ত জরুরি প্রয়োজন রয়েছে।
3: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
1: বেআইনি অনুপ্রবেশকারী চক্র এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের একটি মামলার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা ইডি আজ দেশজুড়ে 13টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়াও হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্ধ এবং দিল্লিতে এই তল্লাশি চালানো হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ এটিএসএ দায়ের করা একটি মামলার সূত্র ধরে ইডি এই অভিযান শুরু করে। একটি সংগঠিত চক্র বেআইনিভাবে বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করানো, তাদের জন্য জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করা এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনের কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ। আর পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারুরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা নগদ 40 লক্ষ টাকা এবং সোনার

0: আর্থিক এবং বাণিজ্যিক সহায়তার পাশাপাশি ডিজিটাইজেশন এবং অত্যাধুনিক ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হল ভারত ও ফিনল্যান্ডের মধ্যে। ওই দেশ সফররত বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সেখানকার উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিকা পুরার সঙ্গে বৈঠকে বসেন। ফিনল্যান্ডের অর্থনীতি বিষয়ক মন্ত্রী সাকারি পুইস্তোর সঙ্গে শিল্প বাণিজ্য মন্ত্রী বৈঠক করেছেন। হেলসিঙ্কিতে ভারত ফিনল্যান্ড বিজনেস ফোরামের সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, 2030 নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী ফিনল্যান্ড সফরকালে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শিল্পক্ষেত্রে দুদেশের মধ্যে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং যাতায়াত ব্যবস্থার উন্নতির সুবাদে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদী বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ব্রাসেলসে গতকাল তৃতীয় ভারত ইইউ ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মঞ্চে তিনি ভাষণ দেন। বাণিজ্য, পরিবেশ বান্ধব শক্তি, প্রযুক্তি, যোগাযোগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে ভারত ও বেলজিয়াম। ব্রাসেলসে গতকাল ভারত বেলজিয়াম কৌশলগত আলাপচারিতা কর্মসূচির প্রথম বৈঠকে পৌরোহিত্য করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ম্যাক্সিম পিভট। নিয়মিত ভিত্তিতে দুই দেশ আলাপ আলোচনার মাধ্যমে অংশীদারিত্ব আরও জোরদার করবে বলে স্থির হয়েছে। গতকালই ভারত ইইউ বিজনেস ফোরামের বৈঠক বসে সেখানে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা যোগ দেন। ব্রাসেলসে ফিকি, সিআইআই, অ্যাসোচেম সহ ভারতের বিভিন্ন বণিক সভার প্রতিনিধিদের সঙ্গেও গতকাল বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
1: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আজ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতারের বর্তমান আমিরের পিতা পূর্বতন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে শোক প্রকাশ করে সমবেদনা জানান তিনি। কাতারের প্রয়াত নেতা ভারতের সঙ্গে সম্পর্ক প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
0: পাকিস্তানে আন্দোলনকারীদের ক্ষেত্রে ইসলামাবাদ কর্তৃপক্ষের দমনপীড়ন বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশতুন তাহাবুজ মুভমেন্টের নেতা জুবাইর শাহ আঘা, বালোচ মানবাধিকার কর্মী সৈয়দ বিবি বালোচ এবং সাংবাদিক আহমেদ ফারহাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে অ্যামনেস্টি। কোয়েটাতে বালোচ ইয়াকজিতি কমিটির সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার পরপরই জুবাইর শাহ আঘাকে আটক করা হয় বলে জানা গেছে। সৈয়দ বিবি বালোচকে হেফাজতে নেওয়া হয় 1 জুলাই। বালুচিস্তানের জিওয়ানি অঞ্চলের নিরাপদ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বালোচ ন্যাশনাল মুভমেন্ট। উপকূলবর্তী অঞ্চলের স্থানীয় গোষ্ঠীগুলিকে কার্যত মুছে দেওয়ার জন্য ইসলামাবাদের বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে তাদের অভিযোগ। এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে তারা।
1: পবিত্র পুরীধামে আজ ধর্মীয় উদ্দীপনা ও ভক্তি সহকারে বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসবের সূচনা হয়েছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পহরা আচার সম্পন্নের পর লক্ষ লক্ষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহাপ্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি বিশাল রথকে বড়দাণ্ড দিয়ে মাসির বাড়ি শ্রী গুণ্ডিচা মন্দিরের অভিমুখে টেনে নিয়ে যাওয়া হয়। ঐতিহ্যবাহী সুপ্রাচীন পুরীর রথযাত্রার পাশাপাশি রাজ্যের নানা স্থানে মহাসমারোহে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ সকাল থেকে হুগলির মায়াসের রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। কলকাতার ইসকনের রথের আজ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন কলকাতার অ্যালবার্ট রোড মন্দির থেকে রথযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়িতে এসে পৌঁছয়। ইসকন কলকাতার রথে অন্যান্য বারের মতো এবারও বিদেশি ভক্তরা সামিল হয়েছেন। এছাড়া ইসকন মায়াপুর, কোচবিহারের মদনমোহন মন্দিরের রথযাত্রা, উত্তর কলকাতার বাগবাজার বলরাম মন্দিরের রথযাত্রা, খিদিরপুর শ্রী জগন্নাথ সেবা সমিতির রথযাত্রা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা।
0: ওড়িশার পুরীতে আজ রথযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে এক তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। গ্র্যান্ড রোড ধরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ যাওয়ার সময় রথের রশিতে টান দেওয়ার জন্য তীর্থযাত্রীদের প্রবল ভিড়ের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সমগ্র বিশ্ব তথা দেশবাসীর মঙ্গল ও সুরক্ষার কামনায় মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র রথযাত্রা উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।
1: কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 44 ওভারে সব উইকেট হারিয়ে 233 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ইংল্যান্ড 14 ওভারে 3 উইকেটে 66 রান করেছে। এস বাস্টনে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে।
0: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইটালি 1934 এবং ব্রাজিল 1958 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30।
1: গলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে 4 দিনের যুব টেস্ট আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ চতুর্থ শেষ দিনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব 19 দলের প্রথম ইনিংস 576 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা। আগামীকাল ওই দিনই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 75টি অমৃত ভারত স্টেশন দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থ সহায়তার মামলায় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে 13টি জায়গায় তল্লাশি ইডির।
1: রথযাত্রায় পুরীতে জনসমুদ্র পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু। পশ্চিমবঙ্গের মাহের সহ বিভিন্ন অঞ্চলে রথের মেলায় বিপুল জনসমাগম। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

সে এক মেঘবাদলের দিন, দাঁড়িয়ে আছে কাঠের উঁচু রথ, সারা গা দেবদারু পাতা দিয়ে সাজানো। সেদিন প্রতিদিনের অভাব অনটন থেকে মুক্তির, আনন্দরসের মুক্তির পতাকা তোলা দিন। সেদিন রথযাত্রার মেলা, কেউ বুঝি বসে বসে পাঁপড় ভাজছে, কঞ্চিতে ইলেকট্রিক ডুম লাগানো, গরম তেলে পাঁপড় যাচ্ছে ছড়িয়ে ইতিউতি, একরকমের নকশা হচ্ছে ওদিকে পাশের পেতলের গামলাতে চুড়ো করা জিলিপির মধ্যে দিয়ে। দূর থেকে ভেসে আসছে ওই পাড়ার এক ময়না বুড়ো রথ করেছে ১৩ চুড়ো, রথ দেখতে যাবি, পয়সা কোথায় পাবি?

রথ চলেছে, সে রথ এক রাজার। রাজার ছিল তিন রানী, তার ঝলমলে রাজপ্রাসাদ, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, বিরাট সৈন্যবাহিনী। তারপর একদিন রাজামশাই বললেন, কি মনে পড়ে ছেলেবেলার রূপকথার গল্প? বলা যায় এ আমাদের রংমহল, শুধু ছেলেবেলা নয়, হাসি রাশি, ঠাকুমার ঝুলি, টুনটুনির গল্প, ভূত পেতনি, আবোল তাবুল, কিংবা কারুর কারুর বাঁটুল দি গ্রেটের মতো রথ চলার স্মৃতি ফিরে ফিরে আসে। পুরনো কথার নদে আসে বান, আলাদিনের আশ্চর্য প্রদীপ ঝুম বৃষ্টির মরশুমে হঠাৎ করে যদি আলো জ্বালায়, আলিবাবার দরজা আচমকা যদি খুলে যায়, তাহলে পাওয়া যায় বুঝি এমন কিছু কিছু ছবি, পাওয়া যায় বাঙালির গর্বের ফিরিস্তি, যে ফিরিস্তি তাল ঢাঙা। তাই অনায়াসে হজবরল চাঁদের পাহাড়, কিংবা গরম জিলিপি, কাঠের পুতুল, বন্দুক ছোড়া, এমন কত স্মৃতি তাল ঠুকে স্মরণে আসবে বলে পিছনে হয়তো দাঁড়িয়ে আছে কারুর কারুর হর্ষবর্ধন গোবর্ধনের বই উল্টানোর পাতার সেই সব দিনগুলো। সেই সব দিন, এই সব স্মৃতি সবই শাল প্রাংশু। আচ্ছা বলুন, এই কথা যখন বলছি মনে হচ্ছে বড্ড পেছনে চলে গেছি, ফাঁকতালে কি বাঙালির গান বাদ যেতে পারে? বাংলা গানের এমন রঙিন কল্পনার তালিকা, এমন আনন্দের গোল্লা ছুটের তালিকা নেহাত শূন্যের কোঠায়? না, পপ সং আর আর্ট সং হয়ে বাঁচার বাইরেও আধুনিক বাংলা গানের আরেকটা ছাঁদ ছিল, সে গানকে বলতে পারেন আনন্দের গান। মানেটা ঠিক কেমন? আনন্দের গান মানে কি অপরিণত খেয়াল ভর করে বাঁধা? খানিকটা হয়তো তাই, আবার হয়তো সেই গান কমলাকান্তের হিসাব নিকেশের মতোই তীক্ষ্ণ বিচক্ষণ। সেই সব ফুলেল বেতাল আর আজগুবি চালের

যেসব সুরের মোড়ক তাদের খানা তল্লাশিতে বসছি আজ হারানো দিনের কানে। এই সভা আমাদের রঙিন সুরের আয়োজনকে ফিরে দেখার। আছি আমি সৃজিতা আজকে আপনাদের সঙ্গে। এই অনুষ্ঠানে এমন কিছু গান শোনাব আমাদের শ্রবণী যারা পরিচিত হয়তো হালকা ধাঁচের গান হিসেবে, রয়েছে তার চিরকালীন আবেদন। ছোট ছোট আনন্দ, ছোট খুশি ছুঁয়ে দেখার এই আয়োজন আজ রথযাত্রাকে উপলক্ষ করে। বাস্তবে কোন দুনিয়ায় নিয়ে যায় এই যাত্রা, আসুন খুঁজে নিই।

জ্যৈষ্ঠ গেল, আষাঢ় আইল, এই দিনেতে রথ। তিন ভাই বোন তাকায় থাকে যেদিক মেলার পথ। সারা বছর একটু করে জমিয়ে রাখে কড়ি, যাইবে মেলায় সেই কড়িতে কিনবে মুড়কি মুড়ি। চুলের ফিতা, মাটির পুতুল আর মন্ডা মিঠাই, বাঁশের বাঁশি, টমটমি আর খাজা গোটা তিন চার। একটা খাবে ভদ্রা, আর একটা খাবে কানাই, আর একটা খাবে বর্দা যদি না কাড়ি কানাই। বোনকে নিয়ে, দাদাকে নিয়ে, নিয়ে বন্ধু বান্ধব রথের মেলায় ঘুইরা বেড়ায় স্বয়ং নীল মাধব। রথের মেলাকে কেন্দ্র করে আমাদের স্মৃতি এমন ছবিতেই সুখের, রথের মেলা।

মানে এমন কত বাল্যের আলপনা, রথের মেলা মানে এমন কত স্মৃতির উড়ান। সেই রথের মেলা, পুরনো স্মৃতি, বর্ণিল গল্প, এই নিয়েই আজ আমাদের পথ চলা, গল্প আর গান। মেলা থেকে আর কি পাওয়া যেতে পারে বলুন তো?

স্মৃতিচারণ থেকে এবার সিনেপর্দায়। ভেবে নিন, আছেন আপনি কোনো গ্রামীণ মেলায়, যে গল্প বলছিলাম তেমন রকমারি কোনো আয়োজনে, রঙের খেলা, সুস্বাদু খাবার আর এক ঝুড়ি খেলনা নিয়ে বসে আছেন এক জাদুকর, গলা ছেড়ে হাঁক পাড়ছেন তার পশরা বিক্রি করার। মাটিতে বসে আছে হরেক রকম মনোহারী মূর্তি। অল্প অল্প মনে পড়ছে আপনাদের এমন দৃশ্য, কোনো ছবির কথা আরও একটু বলি? হ্যাঁ, ভানু পেল লটারি। না, আর বলবো না, এই গ্রামের মেলা আজ রথযাত্রার দিনে যখন রঙিন স্মৃতি হাতড়াতে বসেছি, এই গান শুনেই আসি।

0: பூத்து.
1: স্মৃতির ঝাঁপিতেও কত কি আছে। আচ্ছা, মানুষের ইতিহাস যেদিন থেকে আরম্ভ হয়েছে আমরা টের পাই, গল্পের জন্ম সেদিন থেকেই শুরু। আমরা সমাজবদ্ধ হয়েছি, শহর গড়ে তুলেছি, সভ্যতার মধ্যে পা ফেলেছি। দেখুন, এই প্রক্রিয়ায় একটা বড় অংশ জুড়ে ছিল আমাদের আত্মরক্ষা। যেমন আমরা আততায়ীর বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছি রুখে, হয়তো ড্রাগনের আগুনঝরা বিষাক্ত নিঃশ্বাস থেকে, দৈত্যের লোহার মুগুর থেকে, সাপের ফনা

ডাইনির মন্ত্রতন্ত্র সব কিছুকে তুচ্ছ করে অপ্রতিহত অভিযানে মেতে উঠেছে যেমন, আবার অন্যদিকে নতুন দেশ জয় করে নতুন ঐশ্বর্যে স্বপ্ন কামনার রূপের মূর্তি মনে মনে তৈরি করেছি। মনে মনে আমরা কখনো সোনালি চুলের রাজকন্যাকে জানলা দিয়ে দেখেছি, কখনো দেখেছি রাজকুমার তার কাছে উঠে আসছে। আমাদের জীবনে এসব গল্পেরা জীবন কাঠি হয়ে উঠেছে, জীবনের যাবতীয় লড়াইকে আচ্ছন্ন করে বাঁচিয়ে রেখেছে অনেক দুঃসময়। আমাদের মেলা, আমাদের উৎসব, আমাদের যৌথভাবে উদযাপন তেমনই রূপকথার মতো, আমাদের জয়ের ইচ্ছে, আমাদের আনন্দ, আমাদের নির্ভয়ে বাঁচতে চাওয়ার এক একটা নিশান, আশা আকাঙ্ক্ষার সঙ্গে তাই জড়িয়ে গেছে এসব রোজের ছোটখাটো এক একটি মিলন মেলা। অকারণ খুশি, অকারণ পাওয়ার আনন্দ তাই এইসব সামাজিক উৎসবকে কেন্দ্র করে। আজ যেসব গান হারানো দিনের গানের অনুষ্ঠানে আমরা শুনছি, আপনারা নিশ্চয়ই ভেবে দেখলে পেয়েই যাবেন তাদের পঙ্ক্তিতেও রয়েছে চিরন্তন বাস্তব কিছু রূপ। সুন্দরের জগতে যাত্রা করতে চাওয়া এক অন্যরকম মন। বাঙালির 50-এর দশকের গান কেমন হয়েছিল, কেমন ছিল তার অন্যরকম গান বাঁধবার ভাষা, এবার তাই বোঝার পালা। আজ এই অনুষ্ঠানে চিরদিনের ছবি থেকে নচিকেতা ঘোষের সঙ্গীত পরিচালনায় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা চিরপরিচিত এক প্রিয় গান, আনন্দের গান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান, আজ রথযাত্রা উপলক্ষে অতীত চারণ। আপাতত রথের মেলা থেকে সুরের খেলায় যাওয়ার পালা। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে আপনাদের জন্য কি অপেক্ষা করছে জেনে নেওয়ার পালা। মেঘেরও একটি সুর আছে, বৃষ্টিরও আছে একটি রাগ, সেই সুর কখনো অপেক্ষার, কখনো ভালোবাসার, কখনো হৃদয় ভেজা স্মৃতির। বর্ষার সেই অনন্ত রাগ রূপ নিয়ে এক মন ভেজা আয়োজন। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে শুনুন বর্ষার রাগ, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। ভারতীয় সময় ঠিক রাত 11টায়।

রথের মেলার গান, তার স্মৃতি, তার চেনা কিছু ছবি আমাদের মনে যে সমস্ত ধারণা, যে সমস্ত ফেলে আসা দিন হাজির করে, ধরে নিন তেমনই এক গান। রথের মেলা থেকে কুড়িয়ে পাওয়া মুহূর্ত দিয়ে যার বোনা, দেখুন তো আপনার প্রিয় কোনো মানুষের গল্প কিনা।

শ্রোতা বন্ধু, বাংলার বর্ণিল এই সব গানে একটা স্বাতন্ত্র আপনাদের অনেকেরই হয়তো কানে বারবার ধরা দেয়। এই সমস্ত গানের লিরিকে, তাদের কথায় আমরা কি পাই? আমাদের এই দেশ, এই বাংলার সমাজ, তার সংস্কৃতি, বাঙালি গৃহস্থের সহজ স্বচ্ছ ছবি এই সব গানের কথাতেই বুঝি ভেসে উঠছে। এই কথার আবেদন বলুন বা আকর্ষণ সত্যি চিরকালীন। তাই নয় শুধু, লোকজ অনুপ্রেরণা থেকে যে এই ধরনের গানের জন্ম হয়েছে বেশ ভালোই আমরা বুঝে নিতে পারছি। আমাদের ক্লান্ত মনকে, রোজকার সংঘর্ষে ক্লান্ত হয়ে থাকা মনকে সম্প্রসারিত করতে এইসব গান যত্নের সঙ্গে আসলে আমাদের স্মৃতিপটে দীর্ঘদিন ধরে লালিত হয়েছে। তাই তো অনায়াসে টিয়ারং শাড়ি চাইতেই পেরেছে লালঝুটি কাকাতুয়া, কিংবা ধরুন আমরাও ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেছি কত দূর, নেহাত কি চেনা ছকে চেনা গণ্ডিতে আমাদের উৎসবকে বেঁধে রাখা যায়, বেঁধে রাখা যায় কি আমাদের গানকেও, আনন্দের গান, জমায়েতের গান, আমাদের পিছন ফিরে তাকানোর মধুর স্মৃতির গান। আসুন শুনি।

ভর্তি গাছ, মূলত ফুল আর ফলের গাছ। রথের মেলা মানে কোনো এক কাঁঠালের চারা কিংবা লেবুর গাছ কিনে নিয়ে যাওয়া। রথের মেলা মানে বাড়ির সকলের জন্য জিলিপি। আবার রথের মেলা মানেই তো মহিলাদের বসে বসে পুতুল গড়া, রাধাকৃষ্ণের নৌকবিলাস, হরগৌরি, মাটির টিয়া পাখি, ময়ূর, ঘাড়নড়া বুড়ো, জগন্নাথ, বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়ার আদলে তৈরি ঘোড়া, এমন কত সহজ ছবি। রথের মেলা আমাদের প্রাণ কুঁদে মনে রাখা এমন কত ছবির জন্ম দিয়েছে, দিচ্ছে হয়তো এখনো প্রতিটি আয়োজন, প্রতিটি মেলা। তাই ছেয়ে যায় বছর ভর, মনে করতে ইচ্ছে করে এমন আষাঢ়ের কোনো একটি দিন যদি স্থায়ী হতো প্রতিদিনের বুকের ভেতর কেমন হতো বলুন তো। এমন কত রথের মেলাতেই হয়তো নতুন কোনো স্বপ্নের উড়ান হয়েছিল, রথের মেলাতেই ছোট ছোট পাই কি ছিল আপনারও কোনো স্বপ্নের চলা।

হাতে কাঠের ঘোড়া, নাগরদোলার লাইন, গরম জিলিপির গন্ধ, তাঁপড়ের মচমচে শব্দ, ওদিকে বন্দুক ছুঁড়ে বেলুন ফাটানোর লাইন, আর মেলার শেষ মাথায় কাগজের ঠোঙায় মোড়া গরম গরম জিলিপি। রথের মেলার স্মৃতি তো আপনাদের অনেকের মহল্লায় নিশ্চয়ই রথের মেলা তো বসতই, আসতো বড় বড় কাঁঠাল, হরেক রকম মিষ্টির দোকান, গরম জিলিপির স্বাদ শুধু কি তাই, কত খেলনা, মাটির জিরাফ, মস্ত বড় হাতি, কিংবা ধরুন টুকরো করে বানানো গামছার ঝোলা। হ্যাঁ, ছেলে বুড়ো সকলের বড় প্রিয় ছিল সেই সব দিন, কাঁচের চুড়ি, আলতা সিঁদুর, হরেক টিপের পাতা, রথের মেলা মোটেই ছিল না যাতা। কেউ কিনেছেন হয়তো বাঁশের বাঁশি, কেউ বা সুখের হাওয়ায় ভেসে হয়েছেন পরবাসী, তাই তো মেলার কথা, মেলার স্মৃতি। এই মেলাতেই শুরু হয়তো আপনার কোনো শখের, রথের মেলা থেকে ফিরে দেখা আপনার বাল্যের কোনো উড়ান, রথের মেলাতেই খুঁজে পাওয়া আপনার কোনো আগ্রহ। দিন চলে যায়, দিন ফুরোয়, দিন গড়ায়, থাকে গল্পেরা, থাকে সুর, থাকে সেই এক যে ছিল বলে বলতে শুরু করা কত কাহিনী রথের মেলায়। কেউ দেখেছেন প্রথম ম্যাজিক রথের মেলায়, কেউ হয়তো দেখেছেন প্রথম সার্কাস, তেমনি সেই এক যে ছিলোর গান।

আজকের অনুষ্ঠানে যে সমস্ত গান আমরা শুনলাম আপনারা নিশ্চয়ই অনেকে ধরে ফেলেছেন, সহজ সুরের চলনে, জটিলতা নেই এমন গান ছিল আজ আমাদের শোনার তালিকায়। সিঙ্গল কর্ডে আকর্ষণীয় আঙ্গিকে বিবিধ বাদ্যযন্ত্রের পরিবেশনে গানের উপস্থাপন কিন্তু এতটুকু ভারী হয়ে যায়নি। নির্ভার বিষয় নিয়ে যেমন গানের লিরিক এগিয়েছে, তেমনি এই সমস্ত গানে আমরা পেলাম সরল সুরের আবরণ তার গায়ে আছে। তেমনি ভেবে দেখুন, এই যে গান আমরা আজ শুনেছি, সে গানের শিল্পীদের কণ্ঠগুলিও সত্যি বড়ই সহজ, বিশেষ করে এই সব গানের ক্ষেত্রে। তাই প্রতিটি গানেই নির্ভার আনন্দের আমেজ পেয়েছি আমরা। এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করতেই বলছি, দেখবেন যে কোনো উৎসবের ক্ষেত্রে, জমায়ত্বের ক্ষেত্রে যেসব গান জনপ্রিয় হয়েছে, তাদের নিয়ে রয়েছে এমন প্রাণখোলা দিলদরিয়া সুরের চলন। সেই সব গানে আছে আনন্দ, আছে মননশীলতা এবং শুভবোধের সঞ্চার। গানের এই যে প্রবণতা জমায়েতকে কেন্দ্র করে, তাকে আরও একবার বুঝে নিতে আমরা শুনব স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে একটি অন্যরকমের গান।

বাঙালির গান তো বহুবর্ণ, প্রতিদিনের হারানো দিনের গানে আপনারা তার এক একটি পাতা উল্টে যান। ছোট্ট ছোট্ট পায়ে মধুর জীবন রস সচল রাখার ধুন শুনলাম আজ আমরা। ওই যে বলেছিলাম পপ সং, আর্ট সং, এই সব পরিচয়ের বাইরে আধুনিক বাংলা গানের সরলতম ছাঁদ বহন করছে এইসব গানের ধারা। এই গানেদের ঘিরেই তো কত অকারণ কল্পনা, এই গানেদের ঘিরে যুক্তি না মানা আনন্দের হাট। সেসব অনাবিল আয়ু কোমল বিকেলকে ঠাঁই দেওয়া সুরের মোড়ক নিয়ে আজ বাংলা আধুনিক গানের লিরিকে মেলার গান জমায়েতের পথ অনুসরণ করলাম। সুরের খেলাঘর সাজিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। যেতে যেতে এক চেনা সুর, বলতে পারেন এই মরশুমে আনন্দের স্মরণ। বিদায় বন্ধু, শুভরাত্রি।

এক এক পয়সার বাঁশি আর ফুল যদি হয় হাসি আর দাগ দুমা ডুম ঢাকের কাশি মাথায় মেলায় এক এক পয়সার বাঁশি আর ফুল যদি হয় হাসি আর দাগ দুমা।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলেও আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 27 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 57 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু করছি বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আজকের আধুনিক গানের অনুষ্ঠানের প্রথম শিল্পী অখিল বন্ধু ঘোষ।

আধুনিক গান শুনলেন অখিল বন্ধু ডিটিএইচ বাংলা পরিষেবা। নিউজ অন এআইআর অ্যাপে আমাদের বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী শিপ্রা বসু।

শিপ্রা বসুর কণ্ঠে শুনুন আজ এই অনুষ্ঠানে তাঁর গাওয়া শেষ গানটি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। অখিল বন্ধু ঘোষ ও শিপ্রা বসুর পর আজকের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনুন আজকের অনুষ্ঠানের শেষ গানটি।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী সুবীর সেন।

ডিডিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। সুবীর সেনের পর আজকের শিল্পী লতা মঙ্গেশকর।

0: এখন শুনবেন নাটক রান্না।
1: লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আজকের এই অনুষ্ঠানের শেষ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই শুরু হবে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের স্টুডিওতে এখন, স্টুডিওর ঘড়ির কাঁটায় এখন সময় রাত 2:28। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শুনবেন সমর্পিতা ছায়াছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

সমর্পিতা ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন, মাফ করবেন, পরের গানটির শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

সমর্পিতা ছায়াছবির গান শুনলেন প্রথমে আরতি মুখোপাধ্যায় ও পরে অরুন্ধতি হোম চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের ছবি হংসরাজ, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

হংসরাজ ছায়াছবির গান শুনছেন। পরের গানটি অমিত কুমার ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে যায়?
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে ঝোলাটাই, এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রথ ধরে ঝোলাটাই।

হংসরাজ ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখন শুনুন আনন্দ আশ্রম ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্যামল মিত্র ও আরতি মুখোপাধ্যায়।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনলেন, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। পরের ছবি অমানুষ, প্রথম গানটি শুনুন আশা ভোসলের কণ্ঠে।

অমানুষ ছায়াছবির গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে কিশোর কুমার ও আশা ভোসলে।

কিশোর কুমারের কণ্ঠে অমানুষ ছায়াছবির এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই শুরু হবে নানা রঙের গান।

স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 3:08। শুরু হচ্ছে না।

আজ প্রথমেই শুনুন অতুল প্রসাদের একটি গান সংযুক্তা ভাদুড়ির কণ্ঠে।

সংযুক্তা ভাদুরীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। টিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন একটি রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

নিশীথ সাধুর কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এবার শুনুন একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্র গীতি।

অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান ও দ্বিজেন্দ্র গীতির পর নানা রঙের গান অনুষ্ঠানে শুনুন নজরুল গীতি। প্রথম গানটি মোহাম্মদ রফির কণ্ঠে।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন নজরুল গীতি। পরের গানটি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার পরপর দুটি বাউল গান শিল্পী পূর্ণ দাস বাউল।

পূর্ণদাসের পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন দুটি বাউল গান, নানা রঙের গান অনুষ্ঠানে। এবার একটি পুরাতনী গান, শিল্পী চণ্ডীদাস মাল।

পুরাতনী গান শুনলেন চণ্ডীদাস মালের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে এবার শুনুন একটি লোকগীতি অর্জুন খেপার কণ্ঠে।

অর্জুন খ্যাপার কণ্ঠে শুনলেন এই লোকগীতি। আরেকটি লোকগীতি শিল্পী তাপসী রায়চৌধুরীর কণ্ঠে।

গানটি শুনলেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে শেষে শুনুন দুখানি বাংলা ব্যান্ডের গান। প্রথমটি পরশ পাথর এবং পরেরটি শহর দলের উপস্থাপনায়। বাংলা ব্যান্ডের গান। শহর, মাফ করবেন, পরশ পাথর।

শেষ গানটি শুনুন শহরের উপস্থাপনায়, শহর বাংলা ব্যান্ডের পরিবেশনায়।

0: শহর বাংলা ব্যান্ডের পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছিলেন, কিছুক্ষণ পরেই শুনতে পাবেন রেইনবোর অনুষ্ঠান।
1: চারটে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন শরৎবাদন, রাগ আনন্দ ভৈরব, শিল্পী অনিন্দ ব্যানার্জি, তবলায় অভিষেক চ্যাটার্জি, রাগ আনন্দ ভৈরব।

দেখুন, শরৎবাদন শুনলাম। শিল্পী ছিলেন অনিন্দ ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। প্রভাতী অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে সন্তুরবাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তবলায় অসিত জানা, রাগ আহির ভৈরব।

দেখুন সন্তুরে শুনলাম রাগ আহির ভৈরব, শিল্পী ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রভাতী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 17 জুলাই শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992। আজ শুরু করব চিরন্তনী জগন্নাথের একটি গান দিয়ে, কারণ কাল থেকে শুরু হয়েছে রথযাত্রা, চলবে 7 দিন ধরে উল্টো রথ অব্দি। জয়তী চক্রবর্তী এবং পদ্মপলাশের কণ্ঠের এই গানটি আজকের প্রথম গান চিরন্তনীর।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে চিরন্তনীতে আসলে কথা মতো বঙ্কিমচন্দ্রের রাধারানী এই গল্পটির পরের পর্ব শোনানোর কথা। গত সপ্তাহে শুরু করেছিলাম প্রথম পর্ব, তবে আজকে এই রথের সময়, রথের অনুষঙ্গে তিতলি আর তার দাদুর কিছু কথা হচ্ছিল গতকাল। সেই কথাগুলো শুনে এসে মনে হচ্ছে যে রাধারানীর আগে আপনাদের সেই গল্প বা সেই ঘটনাগুলো বলি। তার কারণ, তিতলি যখন দাদুর সঙ্গে গল্প করে এবং তার সঙ্গে সঙ্গে এখন যেহেতু উজ্জয়িনী রয়েছে, তাদের মধ্যে এত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, গল্প, দর্শন, জীবনবোধ, যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের কাছে সঙ্গে শেয়ার করাটা খুব আমার ভালো লাগার একটা বিষয় হবে। তবে এটুকু বুঝলাম যে তিতলি এবং তার দাদুও কিন্তু চিরন্তনী শোনেন, কারণ চিরন্তনীর রেফারেন্সও কিন্তু তাদের কথার মধ্যে বা তাদের গল্পের মধ্যে চলে এসেছিল। কিরকম ব্যাপারটা বলছি, আসলে হয়েছিল কি, চিরন্তনীতে যেহেতু রাধারানী গল্পটা নিয়ে কথা হচ্ছিল, তো তখন তিতলি দাদুকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো দাদু, এই যে বঙ্কিমচন্দ্র মাহেশের রথের কথা লিখেছেন, মাহেশের রথে ওই ছোট্ট মেয়েটা হারিয়ে গেছিল রাধারানী। দাদু বলল, হ্যাঁ তোমার মতোই ছোট, তুমি আবার যেন কখনো হারিয়ে টারিয়ে যেও না। তখন উজ্জয়ন, সে সবসময় তিতলির পেছনে লাগে, সে বলল, হ্যাঁ

হারিয়ে গেলে তিতলিরও এরকম একটা বট্টর খুঁজে পাওয়া যাবে। তিতলি তো রেগে দৌড়তে মানে মারতে শুরু কর মানে ছুটলো উজ্জয়নকে। কিন্তু যাই হোক, তারপর যখন ফিরে টিরে এলো, এসে দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাহেশের এই রথটা কত পুরনো গো? বঙ্কিমচন্দ্র লিখেছেন এই মাহেশের রথের কথা। তখন দাদু মাহেশের রথের গল্প বলা শুরু করলেন। আসলে দাদুর কত পড়াশুনো আমি তাই ভাবি, কত বিষয় নিয়ে দাদু কথা বলেন। দাদু বলছিলেন, আসলে জানো তো, এই মাহেশের রথ নিয়ে লোকমুখে যে কত গল্প কথা ছড়িয়ে আছে তারই অর্থা নেই। প্রচলিত একটা লোকগাথা আছে, জগন্নাথ দেবের নাকি একবার এই বঙ্গদেশের মিহিদানা খাওয়ার স্বাদ হয়েছিল। তিনি পাণ্ডাদের চোখ ফাঁকি দিয়ে সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছন এখন শ্রীরামপুরের কাছের গঙ্গা তীরে, যেখানে মাহেশ গ্রাম, সেখানে পথশ্রমে খিদেও পেয়েছে। এক মিহিদানার দোকানে এসে পেট ভরে মিহিদানা খেলেন, কিন্তু সমস্যা বাঁধল যখন দোকানি দাম চাইল। পয়সা তো তার কাছে নেই, অগত্যা হাতের বাজু বন্ধ বন্ধক রাখলেন দোকানির কাছে। এরপর যখন পুরীতে মন্দিরের সেবায়েতের কেমন একটা সন্দেহ হলো, পুজোর সময় যখন দেখলেন জগন্নাথের হাতের বালা নেই, সকলে মিলে খোঁজ করতে করতে অবশেষে মাহেশে এসে পৌঁছলেন। সেখানেই সন্ধান পাওয়া গেল। সমস্ত বর্ণনা মিলিয়ে সন্দেহের আর অবকাশ রইল না যে প্রভু স্বয়ং নিজের হাতের বাজুবন্ধটি বন্ধ রেখে গেছেন এই মাহেশে। এখন এই কালের ধুলো সরিয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যে কে বলবে, কিন্তু গল্প হিসেবে কিন্তু এই কথা এখনো লোক মুখে মুখে প্রচারিত। তখন উজ্জয়ন বলছে, আচ্ছা দাদু, এই যে মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির, এর পেছনে তো কিছু না কিছু গল্প আছে। তুমি যে গল্পটা বললে সেটা তো একটা লোককথার গল্প, কিন্তু বাস্তব গল্পটা কিরকম? তখন দাদু বললেন, এই চতুর্দশ শতাব্দীর আশেপাশের সময়, সেই সময় ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ভক্ত সন্ন্যাসী তীর্থযাত্রায় বেরিয়ে নানা স্থান দর্শনের পর এসে পৌঁছলেন শ্রীক্ষেত্র পুরীতে। সেখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে ধন্য হলেন ভক্ত ধ্রুবানন্দ। তার স্বাদ হল তিনি নিজের হাতে রন্ধন করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন, কিন্তু মন্দিরের পাণ্ডাদের আপত্তিতে তার আর ভোগ নিবেদন করা হল না। আশাহত ব্যথিত ধ্রুবানন্দ তখন বসলেন অনশনে। ভক্তের এই ব্যাকুলতায় আসন টলল ভগবানের। জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও, সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে আমি তোমাকে একটা বিরাট দারু ব্রহ্ম পাঠিয়ে দেব। দারু ব্রহ্ম মানে জানো তো? তখন উজ্জয়ন বললে, হ্যাঁ, দারু ব্রহ্ম মানে হচ্ছে অ্যাকচুয়ালি গাছ, গাছ মানে দারু, সেখানে যে ব্রহ্ম অর্থাৎ নিম গাছের কাণ্ড, যেখান থেকে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার এই বিগ্রহ তৈরি হয়। তখন দাদু বলল, হ্যাঁ, তুমি দেখছি বেশ অনেক খবর টবরই রাখো, তো সেই কাঠে বলরাম সুভদ্রা আর জগন্নাথের মূর্তি গড়ে তাদের পুজো করো। তো এরকম দৈববাণীর পরে ধ্রুবানন্দ ফিরে এলো। তারপরে মাহেশে এসে যখন সাধনা শুরু করলো ভাগীরথীর তীরে, সেই সময় তো এই অঞ্চল ছিল জঙ্গলে পূর্ণ, বিভিন্ন রকমের পশু টশু সব ছিল। তারপরে নির্দিষ্ট একটা সময়ে ভাগীরথীর জলে ভেসে এলো সেই কাঠ, প্রচণ্ড বড় একটা নিম কাঠ। জল থেকে সেই কাঠ তুলে প্রস্তুত হলো তিন দেবতার বিগ্রহ। ধ্রুবানন্দ সেখানেই প্রতিষ্ঠা করলেন নিজের সাধন কুঠির। তো সেই সময় এখন যেখানে লক্ষ্মী ঘাট গঙ্গার ধারে, সেটাও সেখানে তৈরি হলো। এরপর বেশ কিছু বছর পর সন্ন্যাস গ্রহণ করলেন ধ্রুবানন্দ। তো নীলাচল যাওয়ার পথে যখন চৈতন্যদেব এখানে এলেন, তিনি জগন্নাথের বিগ্রহ দর্শন করলেন, তখন সাধক ধ্রুবানন্দ অন্তিম শয়ানে। বিগ্রহের সেবার ভার কার হাতে দিয়ে যাবেন সেই চিন্তায় তিনি ব্যাকুল। তখন তার অনুরোধে চৈতন্যদেব তার পার্ষদ
কমলাকর পিপলাইকে।

সহিত সেবার ভার অর্পণ করতে বললেন কমলাকর এবং তার পরবর্তীকালের যারা ছিল তারাই কিন্তু এই মহিষের বিগ্রহে পূজা করেন। এই কমলাকর পিপলাই ছিলেন সুন্দরবনের খালিঝুড়ির জমিদার পুত্র। তিনি যখন নবদ্বীপে এলেন সেই সময় মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে উঠলেন। শ্রী চৈতন্যের যে দ্বাদশ গোপাল তার মধ্যে তিনি পঞ্চম। তো এইভাবে মহিষের রথযাত্রা শুরু হল। পুরী থেকে যখন এই রথ দেখে এলেন কমলাকর তখনও কিন্তু রথ শুরু হয়নি। তখন রথযাত্রার আয়োজন করার ইচ্ছে হলো তার মনের মধ্যে এবং তার উদ্যোগে শুরু হলো এই প্রাচীন রথযাত্রা উৎসব। সেই সময় বৈদ্যবাটির এক মোদক একটি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। অনেকে বলেন যার কাছে মিহিদানা খেয়েছিলেন স্বয়ং জগন্নাথ, তাদেরই কোনো বংশধর। তারপরেই সেখান থেকে শুরু হল গঙ্গার ধার ঘেঁষে রথ চলা। চাতরায় গুন্ডিচাবাটি, যেখানে গুন্ডিচাবাটি হচ্ছে আসলে, তখন উজ্জ্বল বলল হ্যাঁ আমি জানি গুন্ডিচাবাটি তো জগন্নাথের মাসির বাড়ি, যেমন পুরীতেও আছে গুন্ডিচা দেবীর মন্দির। হ্যাঁ ঠিকই বলেছ, সেইখানে চাতরার কাছে যে গুন্ডিচাবাটি সেখানে অবধি রথ চলত। ধ্রুবানন্দের সেই প্রাচীন মন্দির কিন্তু আজ নেই, কমলাকরের রথও নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ল। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান সাম্বাজির বসু পরিবারের কৃষ্ণরাম বসু 1754 সালে রথযাত্রার জন্য এইখানে তিনি একটি রথ বানিয়ে দিয়েছিলেন, কাঠের রথ, পাঁচ চূড়া বিশিষ্ট। এবং সেই রথ চলাচল করার জন্য বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। তারপরে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ সেখান থেকে তিনি নতুন রথ বানিয়ে দিলেন 1798 সালে। কিন্তু পরবর্তীকালে একবার বল্লভপুরের সেই নিচা বাড়িতে রথটির আগুন লেগে গেল, তখন লোহার রথ তৈরি করা হলো মার্টিন বান কোম্পানি থেকে। সে সময় এই রথের দাম পড়েছিল প্রায় 20 লক্ষ টাকা এবং 1885 সাল থেকে ওই রথ টানা শুরু হয়েছিল। এভাবেই কিন্তু চলছে এবং তার সামনে দুখানা তামার ঘোড়া লাগানো হয়েছিল। একটি বিদেশি সংস্থা সেই ঘোড়া তৈরি করেছিল এবং পরবর্তীকালে বর্তমান যে মন্দির, সে মন্দির তৈরি করে দিয়েছিলেন কৃষ্ণরামবাবুর বন্ধু পাথরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক। সে সময় বল্লভপুর পর্যন্ত রথ যেত আর রাস্তার দুধার দিয়ে শাড়ি বেঁধে মেলার পশরা নিয়ে দোকানি বসত। এইভাবেই কিন্তু শুরু হয়েছিল সেই মাহিষের রথযাত্রা। যখন তিতলি এই গল্পগুলো শুনছিল মন দিয়ে, তখন তিতলি প্রশ্ন করল, আচ্ছা এই যে রথের গল্পগুলো বললে, তো পুরীতে তো রথের শুরু, তো সেখানেও তো এরকম রথের বিভিন্ন গল্প আছে। দাদু বলল, হ্যাঁ রথের আগে আগে তুমি সব গল্প শুনে নেবে, দাঁড়াও আমি একটু জল টল খেয়ে আসি তারপর বলছি। আর উজ্জ্বল, তোমার পড়াশুনো এখন নেই তো? উজ্জ্বল বলল, না দাদু এই মুহূর্তে আমার সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, এই মুহূর্তে আমার পড়া নেই, আমি তোমার গল্প শুনবো। দাদু জল খেতে গেলেন। তো যাই হোক, আমরা এর মধ্যে একটা গান শুনে নি, রুদ্র রায়ের কণ্ঠে জগন্নাথের গান।

নতুন কথায় সাজানো চিরনতনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শুনছেন শুক্রবারের চিরন্তনী, আপনাদের সঙ্গে

সেটা আমার একটু জানবার খুব ইচ্ছে আছে। তখন দাদু বললেন, হ্যাঁ, ভগবত গীতার একটি স্তোত্র সেখানে কিন্তু রয়েছে, তুমি ঠিকই বলেছ, যেখানে একটি শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, এই কথা তখন তিনি বলেছিলেন সংস্কৃতে, ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়ভৌ পরং মনঃ মনঃস্থু পরাবুদ্ধিরিয়োর্বুদ্ধে পরতস্তু স্বঃ। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো জড় বস্তুর চেয়ে শক্তিশালী। মন ইন্দ্রিয় যা দেখে বা শুনে তাই নিয়ে চিন্তা করে, মন তাই ইন্দ্রিয়ের চেয়ে বেশি শক্তিশালী। বুদ্ধি ঠিক ভুল বুঝতে সাহায্য করে, তাই বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে। আর আত্মা হলাম আমি, কৃষ্ণ বলছেন আত্মা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এইভাবে একটির উপরে আরেকটির কার্য সম্বন্ধে বলেছেন। তবে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের কঠোপনিষদ, কঠোপনিষদের গল্প তো তোমাদের একবার বলেছিলাম, নচিকেতা আর যমের গল্প, তো সেখানেও কিন্তু এই সম্বন্ধে স্পষ্ট করে একটা খুব সুন্দর উপমা দিয়ে বলা আছে। তখন উজ্জ্বল বললে, কি উপমা? তখন বলছে, কঠোপনিষদে লিখছেন, লেখা আছে যেটা, আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথমেব তু বুদ্ধিং তুং সরস্বতী সারথিং বৃদ্ধি মন প্রগহমেব চ। অর্থাৎ আত্মানাং রথিনাং বৃদ্ধি, জীবাত্মা রথের মালিক বা যাত্রী, শরীরাং রথমেব তু শরীর হল সেই রথ, বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি বুদ্ধি হল রথের চালক, আর মন প্রগহমে বচা মন হল ঘোড়ার লাগাম। অর্থাৎ আমাদের শরীরটা হচ্ছে রথ, সেখানে বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে তার লাগাম, আর আত্মা জীবের মালিক হয়ে বসে আছে। এর পরে বলছে, ইন্দ্রাণি হায়ান ধুর বিষয়াংশ তেসু গোচারণ আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তে হুর মনীষিণা। অর্থাৎ রথ যেমন চলে একটা রাস্তা ধরে, তেমনি এই চোখ, কান, নাক, ইন্দ্রিয়গুলো হচ্ছে রথের ঘোড়া, আর রাস্তা হচ্ছে তেসু গোচারণ, অর্থাৎ তার যে বিষয়, আমাদের বিভিন্ন যে ইন্দ্রিয়ের বিষয়, যেমন রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ, এগুলো হচ্ছে তার দিকে ধাবিত হয় ইন্দ্রিয়গুলো। আত্মা, ইন্দ্রিয় এবং মন যখন একসঙ্গে যুক্ত হয়, তখন জ্ঞানী ব্যক্তিরা এই শরীরের জীবনের সব অভিজ্ঞতার অধিকারী হন। অর্থাৎ এই রথের মতো করে যেটা বলেছে, সেটা কিন্তু কঠোপনিষদের একটি বাণী, যেটা কিন্তু কৃষ্ণ বলেছেন। তো এই শুনে না আমার একটা হঠাৎ করে কথা কিছু মাথায় এলো, যেটা শুনেছিলাম যে জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, আমাদের দেহেও কিন্তু 206টা হাড় আছে, আর এই যে রথের 16টা চাকা, সেটা হচ্ছে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর 6টি যে বিভিন্ন রকমের প্রতিকার রয়েছে সেগুলো। তো দেহের রথই হচ্ছে স্বয়ং ঈশ্বর। তখন আমার মনে হলো, ছোট্ট করে যদি এইভাবে লেখা যায় ব্যাপারটা, 5টি ঘোড়ায় টানছে দেহ রথ, চোখ, ত্বক, জিভ, কান এবং নাক, এই পঞ্চেন্দ্রিয় 5টি ঘোড়ায় রথ টানছে, 5টি ঘোড়ায় টানছে দেহ রথ, চোখ, ত্বক, জিভ, কান এবং নাক, মনের লাগাম থাকে বুদ্ধির হাতে, বুদ্ধি সারথি, আর লাগাম হচ্ছে মন, তাকে যদি ধরে রাখতে পারে বুদ্ধি, মানে মন তো ছুটে যেতে চায় এদিকে ওদিকে সেদিকে, তাকে ধরে রাখবে তো বুদ্ধি, বুদ্ধি যদি ধরে না রাখে তাহলে সেই ঘোড়াগুলো এমনভাবে ছুটবে যেখানে অনেক রকম সমস্যা তৈরি করবে। মনের লাগাম থাকে বুদ্ধির হাতে, সেই সারথি চালায় এ রথটাকে, রথের রথি স্বয়ং ভগবান, আত্মারূপে তিনি বিরাজিত, 206টি কাঠের টুকরো দিয়ে তৈরি এ রথ কেমন সুসজ্জিত। তো আমি জানি না আজকে চিরন্তনীতে দাদু বা দিদি তারা শুনছে কিনা, কিন্তু তাদের এই আলোচনা থেকেই আমি কিন্তু

এই ছোট্ট কবিতার অনুপ্রেরণাটা পেয়েছিলাম। যাই হোক, আমি আবার ফিরে যাই তিতলিদের গল্পে। তো তিতলি যখন দাদুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি উজ্জয়নদার সঙ্গে কথা বলে ওসব কী সব বলছো আমি অতটা ভালো বুঝতে পারছি না, তুমি আমাকে পুরীর গল্প বলো। তখন দাদু পুরীর গল্প শুরু করলেন, বলে তুই তো এখন ছোটবেলায় এই যে রথ টানিস, জানিস তো আমরাও ছোটবেলায় এইসব বিকেলে রথ টানতাম বৃষ্টি হয়ে যাওয়ার সময়। পাড়ার মোড়ে একটা ছোট্ট কাঠের রথে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে দড়ি ধরে টানতাম, আর কাছাকাছি যত গাছ ছিল সেই সব গাছের ডাল ভেঙে ভেঙে এনে সে রথ সাজানো হতো। এবং সেই সময়ে আমাদের পাশে যে পার্কগুলো ছিল সরকারি, সেখানে কিন্তু বিভিন্ন রকম যারা দারোয়ান থাকতেন তারা ওই রথের আগে হাতে লাঠি নিয়ে সবসময় পাহারা দিত, যাতে বাচ্চারা গাছের ওপর উঠে না ডাল ডাল ভাঙে, বিশেষ করে যেগুলো বেশ সুন্দর পাতাবাহার ফুলের গাছ, পাতাবাহার গাছ যেগুলো। তো এই যে রথ, সেই রথ কিন্তু বিখ্যাত পুরীর রথ, প্রতি বছর উড়িষ্যাতে পুরীতে হয়, এবছরও হয়েছে। এবং এই রথের যে তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে, সেখান থেকেই শুরু হয় তুমুল ব্যস্ততা। এই বিশাল আকৃতির যে রথ, সেখানে কিন্তু লোহার পেরেক ব্যবহার করা হয় না, রথটি তৈরি করা হয় খাঁটি নিম কাঠ দিয়ে। বংশ পরম্পরায় কিছু কারিগর আছে, তারাই এই রথের কাজ করে, বিভিন্ন জন বিভিন্ন রকমের। পুরীর যে মন্দির, সেখানে বিভিন্ন রকমের কাজ আছে এবং বিভিন্ন কাজ করার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পাণ্ডা বা সেবায়তরা রয়েছেন। কেউ হয়তো সকালবেলায় দরজা খুলে দেন, তার কাছে চাবি থাকে, কেউ হয়তো সেখানে ঝাড়পোঁছ করেন। এইভাবেই ধীরে ধীরে বিভিন্ন মন্দিরের কাজ চলে, রথের সময় রথ তৈরির কাজও এরকম বিভিন্ন রকমভাবে চলে। বিশ্বকর্মা সেবক যারা, তারা রথের মূল কাঠামো তৈরি করেন, পাহিয়ে মহারানা যারা, তারা চাকা ঠিক করেন, লোহার উপাদান এবং বিভিন্ন জিনিসপত্র তৈরির দায়িত্ব থাকে যে দলের ওপর, তারা হলেন ওঝা মহারানা। এইভাবে কোন নকশা বা ম্যাপ ছাড়াই কিন্তু শুধু পূর্বপুরুষদের শেখানো বিদ্যায় বছরের পর বছর নিখুঁতভাবে এই রথগুলো গড়ে তোলা হয়। তিনটে রথের মধ্যে সবার প্রথমে যদি আমি বলি নন্দীঘোষের কথা, জানিস নন্দীঘোষ কার নাম? তখন উজ্জয়ন বলার আগে তিতলি বলল, হ্যাঁ সেটা আমি জানি, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই নন্দীঘোষে একটা গরুরধ্বজ বা কপিধ্বজ নামে থাকে, দূর থেকে দেখে চেনা যায়, কারণ ওখানে একটা উজ্জ্বল লাল আর হলুদ রঙের কাপড়ের রথটা ঢাকা থাকে। তখন দাদু বলল, বাহ তুই তো দেখছি অনেক খবরই রাখিস, বল দেখি জগন্নাথের দাদার নাম কি? বলভদ্র। বলভদ্রের রথ? বলছে বলভদ্রের রথ হচ্ছে লাল আর সবুজ, আর সুভদ্রা তার বোন, তার রথের রং হচ্ছে লাল আর কালো। তো এইভাবে তিতলি আর দাদু উজ্জয়নের মধ্যে বিভিন্ন রকমের কথা চলছিল। তখন দাদু বললেন, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আসলে এই যে নন্দীঘোষ, এই নন্দীঘোষ একটি বিশাল রথ, ১৬টি চাকার উপর দাঁড়িয়ে থাকে, এবং এই রথের চূড়ায় যে পতাকা থাকে তার নাম হচ্ছে ত্রৈলোক্যমোহিনী। রথের রক্ষক হলেন স্বয়ং গরুর বা নৃসিংহ, এর সারথির নাম হচ্ছে দারুক। রথের প্রধান অস্ত্র হল শঙ্খ এবং চক্র, এবং চারটি সাদা ঘোড়া এই রথটাকে টেনে নিয়ে যায়, তাদের নাম হচ্ছে শঙ্খ, বলাহক, শ্বেত এবং হরিদর্শ। আর সাধারণ মানুষ রথ টানার জন্য যে রশিতে টান দেন, সেই রশিটি বা দড়িটির নাম হচ্ছে শঙ্খচূড়া। আর তালধ্বজের কথা তুই যেটা বললি, দাদা বলভদ্র, তিনি বীরত্বের প্রতীক, তার রথটি কিন্তু কালো ঘোড়ায় থাকে। সেই কালো ঘোড়া তার রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি। আর চারটি যে ঘোড়া থাকে, চার জোড়া ঘোড়া, তাদের নাম হচ্ছে তীব্র, দীর্ঘর্ষমা এবং স্বর্ণনাভ। এবং রথের যে দড়ি থাকে তার নাম হচ্ছে বাসুকী নাগ। আসলে আমাদের এই দড়ির সঙ্গে যেহেতু সাপের মতো দেখতে, সেই জন্যে বিভিন্ন রকম সাপের নামে শঙ্খচূড়ার যেহেতু
নাম হচ্ছে